0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মুহাম্মদ সফিরউদ্দিন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক সূরা ইউসুফের 88 থেকে 90 আয়াতে ইরশাদ করেছেন, অতপর যখন তারা তার কাছে পৌঁছল তখন বলল, হে আজিজ, আমরা ও আমাদের পরিজনবর্গ নিদারুণ কষ্ট ভোগ করছি এবং আমরা অতি নগণ্য পুঁজি নিয়ে এসেছি। আপনি আমাদের পুরোপুরি শস্য বরাদ্দ দিন এবং আমাদেরকে দান করুন, নিশ্চয় আল্লাহ দাতাদেরকে পুরস্কৃত করে থাকেন। তিনি বললেন, তোমরা কি জানো তোমরা যা করেছিলে ইউসুফ ও তার ভাইয়ের সাথে যখন তোমরা ছিলে অজ্ঞতার মধ্যে? তারা বলল, তবে কি প্রকৃতপক্ষে আপনি ইউসুফ? তিনি বললেন, হ্যাঁ, আমি ইউসুফ এবং এ আমার সহোদর ভাই। আমাদের প্রতি আল্লাহ বড় কৃপা করেছেন, নিশ্চয় যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং সবর করে অবশ্যই আল্লাহ সেরূপ নেককারদের শ্রমফল বিনষ্ট করেন না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।
0: পথ ও পাথেও আজকের বিষয়, ইবাদত কবুলের শর্ত, বলছেন মাওলানা ডক্টর মুহাম্মদ সাইফুল ইসলাম রফিক।
2: আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান রব্বে করিম আমাদেরকে তার গোলাম হিসেবে সৃষ্টি করেছেন এবং সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনজাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমরা সে ইবাদত আল্লাহর করব, কিন্তু সে ইবাদতটি আল্লাহর কাছে কিভাবে কবুল হবে? ইবাদত অর্থ হচ্ছে কাজ। আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। তো সেই ইবাদতটি আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে হতে হবে, তাহলে রব্বে করিম সেই ইবাদতটি কবুল করবেন। ফোকাগণ ইবাদত কবুল হওয়ার কয়েকটি শর্ত বর্ণনা করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হয়েছে ইবাদত কবুলের অন্যতম শর্ত হচ্ছে বিশুদ্ধ ইমান ও ইখলাস। শিরক কুফর ও নিফাক মুক্ত বিশুদ্ধ ইমান ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। ইবাদত পরিপূর্ণ ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে। এজন্য রব্বে করিম বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, একমাত্র একনিষ্ঠভাবে রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। দ্বিতীয়টি, ইবাদত কবুল হওয়ার জন্য সুন্নার অনুসরণ হতে হবে। কর্মটি অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সুন্নত রীতি তার শিক্ষা অনুসারে পালিত হতে হবে। যদি কোনো ইবাদত তার শেখানো ও আচরিত পদ্ধতিতে পালিত না হয়, তাহলে যত ইখলাস আন্তরিকতা ঐকান্তিকতা থাকুক না কেন, তা আল্লাহর দরবারে কোনো অবস্থাতেই গৃহীত বা কবুল হবে না। আমরা নামাজ পড়ব কিভাবে? আল্লাহ রসুল আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, এজন্য আল্লাহ রসুল বলেছেন, সল্লু কামা রাআইতু মুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমি নামাজ পড়েছি। অতএব এই নামাজকে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমাদেরকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন, সেভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, সুন্নাহর অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী, আপনি বলে দিন যে মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা আপনার অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। আমাদের সকল ইবাদত হতে হবে আল্লাহর রাসূলের নিয়ম পদ্ধতি এবং পন্থা অনুযায়ী। তা না হলে আমরা যতই ইবাদত করব না কেন, সে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কবুলের অন্যতম শর্ত হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা। ইবাদত পালনকারীকে অবশ্যই হালাল জীবিকা নির্ভর হতে হবে, হারাম বক্ষণকারীর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আমাদের মনে রাখতে হবে, রিজিকটা আল্লাহ প্রদত্ত, কিন্তু সে রিস্ক হতে হবে একমাত্র হালাল উপার্জনের মাধ্যমে। অশুদ্ধ উপায়ে আমরা অর্থ উপার্জন করে যতই দান সদাকা করব না কেন, সে দান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। হালাল উপার্জনের মাধ্যমেই আমাদের দান সদাকা সব কিছুই করতে হবে এবং সেই সদাকা আল্লাহর কাছে কবুল হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা একটু লক্ষ্য করি যে আমরা আমাদের ইবাদতগুলোকে কিভাবে আল্লাহর দরবারে কবুল করাবো। আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, কবুলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এবং আমরা জানি যে আদ-দোয়া ও মুখুল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদতের নির্যাস। কাজেই আল্লাহর কাছে ইবাদত কবুলের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো সূরা মায়েদার 114 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, হে বান্দা তোমরা এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাও, ইনতু আযযিবহুম ফা ইন্নাহুম ইবাদুক, আল্লাহ আপনি যদি আমাদেরকে শাস্তি প্রদান করেন আমরা তো আপনারই বান্দা, আর আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি তো পরাক্রমশালী মহাজ্ঞানী, আপনি ক্ষমা করতেই পারেন। অতএব আমরা আমাদের ইবাদতের পরে আল্লাহর কাছে দোয়া করব। ইবাদত কবুলের জন্য সবচেয়ে যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের দিক নির্দেশনা অনুযায়ী আমার সে ইবাদত হচ্ছে কিনা। যে ইবাদত কবুলের জন্য সর্বপ্রথম আমাদের ইমান এবং ইখলাসের সাথে ইবাদত করতে হবে, সুন্নার অনুসরণ করে ইবাদত করতে হবে, হালাল বক্ষণের মাধ্যমে ইবাদত করতে হবে, এবং আল্লাহ তাআলার কাছে ইবাদত কবুল হওয়ার জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের ইবাদতকে কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেও, আজকের বিষয় ছিল ইবাদত কবুলের শর্ত, বললেন মাওলানা ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

পরে পীর পয়গম্বর গলাই পরে ওই নামেরই মালা ও নামেতে জুড়াই ভাইরে।

0: হায়রে সকল দুঃখ জ্বালা।
1: রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হলো।
2: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন সমর বড়ুয়া।
3: নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা দ্বিতীয়ামপি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা তাতেয়ামপি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। পবিত্র ত্রিপিটকে মানব জন্ম সম্পর্কে বুদ্ধ বলেছেন, কিচ্ছ মনুষ্য পটিলাভ, মানব জন্ম দুর্লভ। যদি কোনো দুষ্কৃতির ফলে কাহাকেও মনুষ্য জনি হতে সংখলিত হয়ে পশু জনিতে প্রেতলোকে কিংবা নরকে পতিত হতে হয়, তাহা হলে সে বহু কল্প কোটি কাল এই নিম্নগতিতে ঘুরতে ঘুরতে অশেষ দুঃখ যন্ত্রণা ভোগ করে। মানব জন্ম দুর্লভ কেন তাহা ভগবান উপমা দ্বারা পরিস্ফুট করে বলেছেন, হে ভিক্ষুগণ, কোন কৃষক এক ছিদ্র বিশিষ্ট ভগ্ন জোয়াল মহাসমুদ্রে নিক্ষেপ করে, যাহা পূর্বের বায়ুতে পশ্চিমে, পশ্চিমের বায়ুতে পূর্বে, উত্তরের বায়ুতে দক্ষিণে এবং দক্ষিণের বায়ুতে উভয়ে চালিত হতে থাকে। তথাগত বুদ্ধ বলেছেন, হে ভিক্ষুগণ, যদি কোন লোক পাপ কর্ম করে নরকে গমন করে, পুনর্বার মনুষ্যত্ব লাভ করা তার পক্ষে দুঃসাধ্য। সংসার চক্রে ঘূর্ণয়মান নরনারীগণের প্রদত্ত উক্ত উপমার মর্ম একবার নিবৃত্তে চিন্তা করবার বিষয়। মহাসমুদ্রে বায়ুতাড়িত ভাসমান একটি ছিদ্রবিশিষ্ট জোয়ালে কানা কচ্ছপের গ্রীবা প্রবেশ যেমন অনিশ্চিত ও সুদূর পরাহত, তেমন প্রাণী কায়িক বাচনিক কিংবা মানসিক দুষ্কর্মের দ্বারা তির্যক জনিতে প্রেতলোকে কিংবা নরকে গমন করল, অনির্দিষ্টকাল পর্যন্ত মর্মান্তিক দুঃখ ভোগ করে। যে সকল প্রাণীর জীবরক্তে মুখ বিবর নিয়ত রঞ্জিত থাকে, তারা কোনো সৎকর্মী প্রভাবে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করতে পারে? অধিকাংশ গৃহপালিত পশু লাঙ্গল ও গাড়ি টানা কাজে প্রায় সকল সময়ে নিযুক্ত থাকে। ইহাদের শক্তি থাকুক বা নাই থাকুক, লাঙ্গল ও গাড়ি টানতেই হয়। যদি অসমর্থ হয়ে ভূপতিত হয়, তবে তার পৃষ্ঠে নির্যাতনের সীমা থাকে না। যদি ক্ষুধা তৃষ্ণায় প্রাণ ওষ্ঠাগত হয়, তথাপি বলতে পারে না, আমি ক্ষুধার্ত ও তৃষ্ণাত হয়েছি। রোগ যন্ত্রণায় মরণাপন্ন হলেও তা প্রকাশ করে বলতে পারে না। এইরূপে বহুবিধ মর্মান্তিক কষ্ট তাদের সহ্য করতে হয়। কর্মশক্তি রহিত হলে তারা অনেক স্থলে পশুঘাতকের হাতে গিয়ে উঠে পড়ে। কাজেই

0: যারা অহরহ তারণদম্বে দণ্ডিত এবং মরণ ভয়ে ভীত, তারা কি প্রকারে এই দুর্লভ মানব জন্ম প্রাপ্ত হতে পারে? সংসার চক্রে আবদ্ধ নরনারীগণ, তির্যক প্রাণীর দুঃখ যন্ত্রণা তোমরা সচক্ষে দেখছ। সুতরাং এই দুঃখে যাতে তোমাদের পতিত হতে না হয় তার জন্য অভিহিত হও। হে মানব, ঊর্ধ্বগমী হতে না পারলেও নিম্নগামী হইও না, অন্তত মনুষ্য জন্ম স্থির রাখতে যত্নপরায়ণ হও। সব্বে সত্তা সুখিতা হন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক।
1: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন সমর বড়ুয়া।
2: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস জানালাম। আজ সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। গোপালগঞ্জ ও পাবনা জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে 5:11 এবং অস্ত যাবে 6:48। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে।

0: জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টস, FM 106 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 মেগাহার্টসে এবং FM 102 মেগাহার্টসে। গণতান্ত্রিক বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তার প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষহীন নেত্রী শুনবেন সকাল 7:30। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। নাটক প্রত্যাবর্তন বেলা 3:05। রচনা ফজলুল হক, নির্দেশনা জিয়াউল হুদা, পরিবেশনায় অবসর নাট্য সংস্থা। তারুণ্য শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্য দীপ্ত বাংলাদেশ বিকেল 3:35। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05।
1: ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ তামামা বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00। জানিয়ে দিব এবারে FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্টসে সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্টসে দুপুর 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্টসে সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান শুনবেন। জানিয়ে দিলাম আজকের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুন্দর একটি ভোর, সুন্দর একটি সকাল, সারাটি দিন আমাদের এই সকাল নিয়ে যাচ্ছে সারাটি দিনের পানে। দিনটি সবার সুন্দর হোক এই প্রত্যাশায় চমৎকার এই ভোরে শোনাব ভোরের গান। শিল্পী মোহাম্মদ খালেকুজ্জামান খান, কথা মোহাম্মদ মজিবুর রহমান, সুরকার আব্দুল হালিম চৌধুরী।

0: দুষ্টু পাখির সৃষ্টি শুনে ভোরে গানটি শুনলেন মোহাম্মদ খালেকুজ্জামান খানের কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পাষাণের ভাঙালে ঘুম, নজরুল সঙ্গীত, শবনম মুশতারি।

শবনম মুশতারির কণ্ঠে শুনছেন নজরুল সঙ্গীত। শিল্পী কণ্ঠে এবারে শুনব মেঘবরণ কন্যা থাকে মেঘলাবতীর দেশে।

0: প্রথমে পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনার ছোঁয়ায়, এবং পরে মেঘবরণ কন্যা থাকে মেঘলামতির দেশে। পরপর দুখানে নজরুল সঙ্গীত শুনলেন শবনম মুশতারির কণ্ঠে।
1: গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন গাছের প্রতি যত্নশীল হই, আমরা গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই বেশি করে গাছ লাগাই আমরা। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান। রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।
2: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন ফাহিম হোসেন চৌধুরী কণ্ঠে। শিল্পী কণ্ঠে প্রথমেই শুনবেন মনে কি দ্বিধা রেখে গেলে চলে।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন ফাহিম হোসেন চৌধুরী কণ্ঠে। এবারে গান সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন ফাহিম হোসেন চৌধুরী কণ্ঠে।
1: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোন অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এই সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদ থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। কোনো বাড়িতে যদি বজ্রপাতের পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে বজ্রপাতের সময় আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কৃষি সমাচার। নিশ্চয়ই সবাই ভালো আছেন আর সবসময় ভালো থাকুন, এমনটাই আমাদের প্রত্যাশা। শ্রোতা বন্ধুরা, প্রকৃতি পরিবেশের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক রয়েছে, পরিবেশের উন্নয়নে তাই আমাদের কাজ করতে হবে। প্রকৃতি যেমন আমাদের সবটা উজাড় করে দিয়েছে, তেমনি প্রকৃতি ও পরিবেশের উন্নয়নেও আমাদের ছোট ছোট পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। যেমন প্লাস্টিকের ব্যাগ ব্যবহার না করে পাটের ব্যাগ ব্যবহার করা, বেশি বেশি করে গাছ লাগানো, বিদ্যুৎ গ্যাস পানি সহ প্রাকৃতিক সম্পদ অপচয় না করা। আসুন সকলে সচেতন হই, পরিবেশের উন্নয়নে কাজ করি, এমন আহ্বানে চলে যাব আমার বাংলা পর্বে। শুনবে একটি সাক্ষাৎকার, মৌসুমি ফল ও সবজি উৎপাদনে বিবেচ্য বিষয়সমূহ এ বিষয়ে।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আপনাদের সাথে আছি আমি হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। আজ কথা বলবো মৌসুমি ফল ও সবজি উৎপাদনে বিবেচ্য বিষয়সমূহ নিয়ে। এ বিষয়ে বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষিবিদ শাকিল আরভিন ঝুমু, উপপরিচালক প্রশাসন ও অর্থ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনার কাছে প্রথমেই জানতে চাই, বাংলাদেশের মৌসুমি ফল ও সবজি উৎপাদনে কি কি বিষয় বিবেচনা করা হয় সে সম্পর্কে।
2: মৌসুমি ফল ও সবজি উৎপাদনে ভালো ফলন ও লাভ নিশ্চিত করতে হলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা প্রয়োজন। বিবেচ্য বিষয়গুলো হলো উপযুক্ত আবহাওয়া, মাটি ও জমি নির্বাচন, উন্নত উচ্চ ফলনশীল জাত নির্বাচন, গুণগত মানের বীজ ও চারা ব্যবস্থাপনা, বপন থেকে ফসল সংগ্রহ, সংরক্ষণ, বিক্রয় সহ উৎপাদনের সকল স্তরে সঠিক পরিচর্যা করতে হবে। মৌসুমি ফল ও সবজি উৎপাদন সফল করতে হলে কৃষক ভাইদের সঠিক প্রযুক্তি ব্যবহার ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। উৎপাদনের প্রতিটি ধাপে সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে পারলে উৎপাদন বৃদ্ধি এবং লাভজনক চাষ সম্ভব হবে।
1: মৌসুমি ফল ও সবজি উৎপাদনে উপযুক্ত আবহাওয়া, মাটি ও জমি নির্বাচন, উচ্চ ফলনশীল জাত নির্বাচন সম্পর্কে জানতে চাই।
2: প্রতিটি ফসলের জন্য নির্দিষ্ট তাপমাত্রা, আর্দ্রতা ও সূর্যালোকের প্রয়োজন হয়। শীতকালে পালং শাক, ফুলকপি ভালো হয়, আবার গ্রীষ্মকালে তরমুজ, কাঁকরোল ভালো জন্মায়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পরিকল্পনা করলে ঝুঁকি কমে। মাটির ধরন ফসল অনুযায়ী নির্বাচন করতে হবে। প্রয়োজন হলে মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করা উচিত। জমির উঁচু নিচু অবস্থা, নিষ্কাশন ব্যবস্থা ও পানি ধারণ ক্ষমতা বিবেচনায় রাখতে হবে। স্থানীয় আবহাওয়ার জন্য উপযোগী, রোগ প্রতিরোধী ও ভালো ফলন হয় এমন জাত নির্বাচন করতে হবে। উদাহরণ দিয়ে যদি বলতে চাই, শীতকালীন টমেটোর জন্য হাইব্রিড জাত এবং গ্রীষ্মকালে আমের জন্য বাড়ি আম চাষ করা ভালো।
1: আপনার কাছে এবারে জানতে চাচ্ছি, মৌসুমি ফল ও সবজি উৎপাদনে গুণগত মানের বীজ ও চারা লাগানো, সঠিক বপন ও রোপণের সময়, সার ব্যবস্থাপনা সম্পর্কে।
2: বিশ্বস্ত উৎস থেকে বীজ সংগ্রহ করতে হবে। অঙ্কুরোদ্গম পরীক্ষার মাধ্যমে বীজের মান যাচাই করতে হবে। চারাগুলো সুস্থ, রোগমুক্ত এবং নির্দিষ্ট বয়স হওয়া উচিত। প্রতিটি ফল ও সবজির মৌসুমে নির্দিষ্ট সময় থাকে যখন বপন বা রোপণ করলে সর্বোচ্চ উৎপাদন হয়। সময়ের হেরফেরে ফলন কমে যেতে পারে বা রোগবালাই বেড়ে যেতে পারে। মাটির উর্বরতা অনুযায়ী সার প্রয়োগ করতে হবে। জৈব সার, কম্পোস্ট, গোবর এবং রাসায়নিক সার, ইউরিয়া, টিএসপি এবং এমওপি সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে।
1: মৌসুমি ফল ও সবজি উৎপাদনে সেচ দেওয়া, রোগ পোকামাকড় ব্যবস্থাপনা ও অন্যান্য পরিচর্যা সম্পর্কে জানতে চাই আমি।
2: মৌসুমি ফল ও সবজি উৎপাদনে সঠিক সময়ে সেচ না দিলে গাছ দুর্বল হয়ে পড়ে, ফলন কমে যায়। অতিরিক্ত সেচে গাছ পচে যেতে পারে, আবার পানির অভাবে ফুল ঝরে যায়। সঠিকভাবে রোগ পোকা শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে। সমন্বিত বালাই ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত যাতে রাসায়নিক ব্যবহার কম হয়। জৈব কীটনাশক, ফাঁদ এবং প্রতিরোধী জাত ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা যায়। জমিতে আগাছা খাদ্য আলো নিয়ে প্রতিযোগিতা করে, তাই সময় মতো দমন করা উচিত। মাটি চাপা, মালচিং বা হাতে তুলে আগাছা নিয়ন্ত্রণ করা যেতে পারে। গাছের ছাঁটাই, মাচা তৈরি ও সঠিক দূরত্বে চারা লাগানো গাছের স্বাস্থ্যের জন্য ভালো।
1: সবশেষে আপনার কাছে জানতে চাই, মৌসুমি ফল ও সবজির ফসল পরিপক্কতা নির্ধারণ, সংগ্রহ এবং সংগ্রহের পর সংরক্ষণ ও বাজারজাতকরণ সম্পর্কে।
2: ফল বা সবজি পরিপক্ক হলে যথাসময়ে সংগ্রহ করতে হয়। দেরিতে তুললে সংরক্ষণ ক্ষমতা কমে যায় আর আগে তুললে স্বাদ ও গুণগত মান খারাপ হয়। আলু, কপি, করলা, পেঁপের ক্ষেত্রে পরিপক্কতার লক্ষণ নির্ধারণ করে তোলা খুবই জরুরি। তাজা ফল ও সবজি দ্রুত নষ্ট হয়, তাই সঠিক তাপমাত্রা ও পরিবেশে সংরক্ষণ করতে হয়। বাজারে চাহিদা ও মূল্য বিবেচনা করে সংগ্রহ ও বিক্রি করা লাভজনক। প্রক্রিয়াজাত করে আচার, শুকনো সবজি সংরক্ষণ করলে দীর্ঘ সময় বিক্রি করা যায়।
1: অনেক ধন্যবাদ আপনাকে।
2: আপনাকেও ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, এবারে শোনাবো পরিবেশ বিষয়ক গান। শিল্পী সৈয়দা সাবিনা সুলতানা, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার এস এম আব্দুল আওয়াল।

0: শ্রোতা বন্ধুরা, পরিবেশ বিষয়ক গানটি শুনলেন। আসুন আমরা আজ থেকেই সবাই পরিবেশ সুরক্ষা ও এর উন্নয়নে কাজ করি সম্মিলিতভাবে। আমাদের পরিবেশ আমরাই নিরাপদ রাখি, এই আহ্বানে বিদায় নিচ্ছি আজকের কৃষি সমাচার থেকে। সবার জন্য নিরন্তর শুভকামনা।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় সজীব দত্ত, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, চৌঠা আষাঢ়, দোসরা মহরম, 18 জুন। বাংলাদেশ বেতার খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম, জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না, দেশবাসীর জীবনমান উন্নয়নে তা ব্যয় করা হবে, বললেন প্রধানমন্ত্রী। সরকারকে সময় দেওয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে, মৌলভীবাজারে সমাবেশে তারেক রহমানের আহ্বান। হজ পালনের ব্যয় কমাতে রাষ্ট্রীয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হবে, জাতীয় সংসদে জানালেন প্রধানমন্ত্রী। বাজারে চালের দাম ও সরবরাহ বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে, মন্তব্য বাণিজ্যমন্ত্রীর। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। চট্টগ্রামের শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার ঘটনায় আসামি আবির আলীর মৃত্যুদণ্ড। যুদ্ধবন্ধে প্রণীত সমঝোতা স্মারকে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর তেহরান ও ওয়াশিংটনের। এবং ফিফা বিশ্বকাপে আজ ঘানা 1-0 গোলে পানামাকে পরাজিত করেছে। গতকাল ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারাল ইংল্যান্ড, পর্তুগাল ও কঙ্গোর মধ্যকার ম্যাচ 1-1 গোলে ড্র। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না, বরং তা দেশে জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। তিনি গতকাল মৌলভীবাজারে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করা হবে। কাজেই কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে টাকার কোনো অভাব হবে না। বেগম খালেদা জিয়াকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে অনেক বড় রাজনৈতিক নেতৃবৃন্দরা দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন, তবে বেগম খালেদা জিয়া দেশের জনগণকে রেখে কোথাও যাননি। পরে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি সরকারকে সময় দেওয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। আরও শুনুন প্রতিবেদনে।
2: বুধবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নেমে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। অবশ্য সকাল 10টার পর থেকে শ্রীমঙ্গলে থেমে থেমে বৃষ্টি। দুপুর 1টায় বৃষ্টির মধ্যে মৌলভীবাজার জেলার টায়ের জনপদ শ্রীমঙ্গলে পৌঁছলে সবাই উচ্ছ্বাস জানান। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি সাশ্রমিক, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সদস্যদের আর্থিক সাহায্য তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জানান, আগামী 1 বছরে 40 লাখ ফ্যামিলি কার্ড ও 40 লাখ কৃষক কার্ড দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।
3: আগামী 1 বছরের মধ্যে আমরা প্রায় সকল নারী শ্রমিকের কাছে, চা বাগানের সকলের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাল্লাহ। আমরা এই দেশের কৃষকদের পাশেও দাঁড়াতে চাই। বাজেটে আমরা অর্থ বরাদ্দ করেছি আগামী বছর, এই যে সামনে এখন জুলাই মাস থেকে আগামী 1 বছর পর্যন্ত 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দিব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিব।
2: পরে তিনি যান মৌলভীবাজার সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, সেখানে রাজনগর উপজেলার বরাদ্দকৃতদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি সেখানে মেধাবী শিক্ষার্থী এবং দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সাহায্য দেন। এরপর সারাদেশে একযোগে আরো 19 উপজেলায় প্রায় 10,000 জনকে এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষ এখন শান্তি চায়, দেশে স্থিতিশীলতা চায়। এ সময় তিনি বাজেট নিয়ে বিভিন্ন মহলের সমালোচনারও জবাব দেন।
4: সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এই সকল লোকেরা, এই সকল দলগুলো দেশে যদি অশান্তি করার সুযোগ পায় তাহলে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারবো না।
2: এই সময় প্রতি উপজেলায় 101 শয্যার হাসপাতাল করবে বর্তমান সরকার বলেও জানান তারেক রহমান।
5: এই যে এখন উপজেলা পর্যায়ে 50 শয্যার হাসপাতাল রয়েছে, এই 50 শয্যার হাসপাতালকে এমপি সাহেব যদিও মেডিকেল কলেজ চেয়েছেন এখানে, কিন্তু প্রত্যেক উপজেলা এই মৌলভীবাজার জেলার প্রত্যেকটি কলেজে 50 শয্যার হাসপাতাল আছে উপজেলা পর্যায়ে, সেটিকে ইনশাআল্লাহ 101 শয্যার হাসপাতাল করব।
2: এই সময় করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ নতুন স্লোগান দেন সরকার প্রধান।
3: করব কাজ সবার আগে, এবং একই সাথে আরেকটা নতুন কথা বলি, করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ।
2: ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন পবিত্র হজ পালনের ব্যয় কমাতে রাষ্ট্রীয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হবে। গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে গাজীপুর 4 আসনের সংসদ সদস্য সালাউদ্দিনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন। এর আগে জাতীয় সংসদের বৈঠকে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। তারেক রহমান বলেন বিএনপি নির্বাচনী ইশতেহারে রয়েছে ধর্মপ্রাণ নাগরিকদের জন্য একটি সাশ্রয়ী সহজলভ্য মানবিক ও প্রবাসী বান্ধব হজ ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। তিনি বলেন হজ একটি দ্বিরাষ্ট্রীয় ব্যবস্থাপনা যা রাজকীয় সৌদি সরকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যৌথ ব্যবস্থাপনায় কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রধানমন্ত্রী বলেন চলতি বছর কুরবানি সহ সর্বনিম্ন হজ প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছিল 4,67,167 টাকা। গত বছর সর্বনিম্ন হজ প্যাকেজ ছিল 4,78,242 টাকা, ফলে চলতি বছর হজের খরচ 11,075 টাকা কমেছে, যার সুফল হজ যাত্রীরা পেয়েছেন। তারকা চিহ্নিত অপর এক প্রশ্নের লিখিত জবাবে জানানো হয় যে কৃষিখাতে সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস এবং ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনার প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এতে আরও জানানো হয় প্রধানমন্ত্রী বলেছেন উচ্চ ফলনশীল প্রতিকূলতা সহিংস জাত উদ্ভাবনের পাশাপাশি স্মার্ট কৃষির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংসদে তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন বর্তমানে দেশের 75টি কারাগারে ধারণ ক্ষমতার 1.7 গুণ বন্দী আটক রয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন বন্দী আবাসন সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার 2, ফেনী জেলা কারাগার 2 এবং খুলনা জেলা কারাগার 2 চালু করা হয়েছে এবং কিশোরগঞ্জ জেলা কারাগার 2, মাদারীপুর জেলা কারাগার 2, পিরোজপুর জেলা কারাগার 2 শিগগিরই চালু করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান ময়মনসিংহ, কুমিল্লা, জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণ কাজ চলমান রয়েছে। সালাউদ্দিন আহমেদ অপর এক প্রশ্নের জবাবে সংসদকে জানান মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। তিনি বলেন গত 17 ফেব্রুয়ারি থেকে 31 মে পর্যন্ত সারা দেশে 30,744টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 9,251টি মামলা দায়ের করা হয় এবং 9,685 জন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে সংসদকে বলেন বিদেশে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি অভিবাসীদের বৈধতার সুযোগ বৃদ্ধিতে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার কার্যক্রম পুনরায় সচল ও গতিশীল করতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সমন্বিত বহুমাত্রিক কর্মপরিকল্পনা প্রস্তুতের পরিকল্পনা করছে। সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে, সরকারের হাতে চাল ও গমের সন্তোষজনক মজুদ রয়েছে। তিনি গতকাল রাজধানীর বাদামতলি পাইকারি চালের বাজার ও নয়াবাজারের খুচরা বাজার পরিদর্শন শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন একটি সংবাদপত্রে চালের বাজারে মূল্য বৃদ্ধির খবর প্রকাশিত হওয়ার পর পরিস্থিতির সত্যতা যাচাই করতে তিনি ও খাদ্য প্রতিমন্ত্রী সরেজমিনে বাজার পরিদর্শনে যান। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন তারা বিভিন্ন পাইকারি আড়ত খুচরা দোকান ঘুরে দেখতে পেয়েছেন চালের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন ভোজ্য তেল সহ অন্যান্য পণ্যের সরবরাহ পরিস্থিতিও ভালো রয়েছে এবং বাজারে মূল্য স্থিতিশীল রয়েছে। তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার গতকাল মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি রাষ্ট্রদূতকে একথা বলেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন মাইকেল মিলার। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, বাংলাদেশ তা কাজে লাগাতে পারে। জবাবে তথ্য সম্প্রচারমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর, তবে স্বাধীনতার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সরকারের অন্যতম দায়িত্ব। জহিরুদ্দিন স্বপন আরও বলেন, এই দুই লক্ষ্যকে সামনে রেখেই সরকার একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে। দেশের প্রত্যেক জেলা উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর জন্য ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি গতকাল রাজবাড়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে ডায়ালাইসিস সেবা পেতে পারেন সে লক্ষ্যে জেলা উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মহসিন মিয়া। দেশের পোলট্রি খাতকে আরও আধুনিক, নিরাপদ ও রপ্তানিমুখী করতে দীর্ঘ 18 বছর পর প্রকাশ করা হয়েছে জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2026। নতুন নীতিমালায় উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা, খামার নিবন্ধন, রপ্তানি সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর খামার গড়ে তোলার বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কর্পোরেট খামারের পাশাপাশি গ্রামীণ পর্যায়ের ক্ষুদ্র ও পারিবারিক পোলট্রি খাতেও আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: দেশের প্রাণীজ আমিষের অন্যতম প্রধান উৎস এখন পোলট্রি খাত। ডিম ও মাংসের উৎপাদনের পাশাপাশি প্রায় 60 লাখ মানুষের কর্মসংস্থানেরও উৎস এই শিল্প। খাতটিকে আরো সংগঠিত, নিরাপদ ও টেকসই করতে প্রকাশ করা হয়েছে জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2026। নীতিমালায় প্রান্তিক খামারিদের সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সহজ শর্তে ঋণের সুযোগ, পোলট্রি খাদ্যে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার নিরুৎসাহিত করা এবং খামারিদের দোরগোড়ায় সম্প্রসারণ সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উৎপাদন শাখার পরিচালক ডক্টর এবিএম খালেদুজ্জামান,
8: আমাদের প্রান্তিক খামারিরা পোলট্রি পালনে তাদের বড় চ্যালেঞ্জ হলো দিনের বাচ্চার মূল্যটা সহনীয় পর্যায়ে থাকা, খাদ্যের মূল্য কিভাবে কম করা যায়, এই যে উৎপাদন উপকরণগুলো, এই উপকরণগুলোকে কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায় এবং পোলট্রি থেকে লাভবান হতে পারে, সে প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই নীতিমালায় দিক নির্দেশনা আছে।
7: বিশেষজ্ঞদের মতে, নীতিমালাটি পোলট্রি শিল্পের আধুনিকায়ন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ বেতারকে জানান 21শে পদকপ্রাপ্ত কৃষি অর্থনীতিবিদ এবং বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম।
9: সাম্প্রতিককালে গ্রামীণ পরিবেশে যেই পোলট্রি প্রতিপালন করা হয় সেটা অনেকটাই স্তিমিত হয়ে গেছে। এটাকে যদি উৎপাদনশীলতা বাড়ানো হয় এবং ঘরে ঘরে যে পোলট্রি প্রতিপালনটা আবার পুনরুদ্যমে চালনা করা হয় তাহলে সবচেয়ে সুবিধা হবে।

0: যেই দাম বেড়ে যায়, যে সরবরাহ সংকট হয়, এটা থাকবে না।
1: সরকারের আশা, জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2026 কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দেশের পোলট্রি শিল্প আরও প্রতিযোগিতামূলক ও রপ্তানিমুখী হয়ে উঠবে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছে সরকার। চট্টগ্রামের মাতারবাড়ি বন্দরের কাছে একটি ও চট্টগ্রাম বন্দরের কাছে আরেকটি মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করা হবে। গতকাল সচিবালয়ে অর্থনীতি বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, 600 একরের এই বিশেষ অঞ্চলে বিদেশিদের জন্য করমুক্ত সুবিধা থাকবে। বৈঠকে রাশিয়া ও সৌদি আরব থেকে 55,000 মেট্রিক টন ইউরিয়া সার ও সেশেলস থেকে সালফিউরিক অ্যাসিড তৈরির 15,000 মেট্রিক টন কাঁচামাল কেনার বিষয়েও সিদ্ধান্ত হয়। চট্টগ্রামে 4 বছর আগে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার পর লাশ টুকরো করে সাগরে ফাঁসি দেওয়ার ঘটনায় আসামি আবির আলীর ফাঁসির রায় দিয়েছে আদালত। চট্টগ্রামে 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত গতকাল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। 2022 সালে 14 নভেম্বর চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নয়ারহাট ওয়াজ মুন্সিবাড়ির বাসিন্দা সোহেল রানার 5 বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াতকে হত্যা করা হয়। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ মাসের 28 তারিখ দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিফাতুল্লাহ প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ থামাতে সমঝোতা এমওইউ স্বাক্ষর স্মারক স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিক উপায়ে সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, 60 দিনের মধ্যে চুক্তির পরবর্তী ধাপ কার্যকর না হলে ইরানের ওপর ফের হামলা শুরু হবে। মার্কিন প্রেসিডেন্ট গতকাল ফ্রান্সে G7 সম্মেলনের শেষ দিনে বক্তৃতায় একথা বলেন। এদিকে G7-ভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দ লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ অবসানের অন্তর্বর্তী চুক্তিকে স্বাগত জানিয়ে নেতারা গতকাল ফ্রান্সে অনুষ্ঠিত G7 বৈঠকে বক্তব্যে এ আহ্বান জানান। আগামীকাল জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে ধারণা করা হচ্ছে। G7 নেতারা আরও বলেন, ইরান যুদ্ধের প্রেক্ষিতে হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে তারা জ্বালানি সরবরাহ পথে বিকল্প আনবেন। এদিকে ইরানি তেলবাহী বেশ কয়েকটি ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ রেখা অতিক্রম করেছে। গতকাল ট্যাঙ্কার ট্র্যাকার্সের একটি ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এটি ছিল গত 2 মাসে ইরানের প্রথম অপরিশোধিত তেল রপ্তানি। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বেলারুশের স্কুল শিক্ষার্থী বহনকারী একটি বাসের ওপর আত্মঘাতী ড্রোন হামলার অভিযোগ তুলেছে। ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার ব্রায়ানস্ক প্রদেশের ভারপ্রাপ্ত গভর্নর ইয়েগোর কাভালচুক বলেন, বাসটি বেলারুশ থেকে শিশুদের একটি ফুটবল দলের সদস্যদের নিয়ে ছুটি কাটানোর জন্য রাশিয়ার দক্ষিণাঞ্চলে যাচ্ছিল। তবে ইউক্রেন সামরিক বাহিনীর জেনারেল স্টাফ রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, যে সময় হামলার অভিযোগ করা হচ্ছে তখন ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী কোনো ড্রোন রাশিয়ার ব্রায়ানস্ক ও ব্লাস্টারের লক্ষ্যবস্তুর উপর ব্যবহার করেনি। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। কানাডার টরেন্টোতে ফিফা বিশ্বকাপে আজ ঘানা 1-0 গোলে পানামাকে পরাজিত করেছে। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্যভাবে শেষ হয়। অতিরিক্ত সময়ের 4 মিনিটের মাথায় ঘানা একটি গোল করতে সক্ষম হয়। এছাড়া মেক্সিকো সিটিতে উজবেকিস্তান কলম্বিয়ার মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় সকাল 8টায় অনুষ্ঠিত হবে। এদিকে গতরাতে ইংল্যান্ড 4-2 গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে এবং পর্তুগাল ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। ক্রিকেট। চট্টগ্রামে 3 ম্যাচ টি-20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে 4 উইকেটে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। এদিকে ইংল্যান্ডের লিডসে আইসিসি নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে 9 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে

বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:11 এবং সূর্য অস্ত যাবে 6:48। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না, দেশবাসীর জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে বললেন প্রধানমন্ত্রী। সরকারকে সময় দেওয়া যাবে না বলে যারা হুঁশিয়ারি দিচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে, মৌলভীবাজারে সমাবেশে তারেক রহমানের আহ্বান। হজ পালনের ব্যয় কমাতে রাষ্ট্রীয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হবে, জাতীয় সংসদে জানালেন প্রধানমন্ত্রী। বাজারে চালের দাম ও সরবরাহ বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে, মন্তব্য বাণিজ্যমন্ত্রীর। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার ঘটনায় আসামি আবির আলীর মৃত্যুদণ্ড। যুদ্ধবন্ধে প্রণীত সমঝোতা স্মারকে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর তেহরান ও ওয়াশিংটনের। এবং ফিফা বিশ্বকাপে আজ ঘানা 1-0 পানামাকে পরাজিত করেছে। গতকাল ক্রোয়েশিয়াকে 4-2 হারিয়েছে ইংল্যান্ড। পর্তুগাল ও কঙ্গোর মধ্যকার ম্যাচ 1-1 ড্র। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: স্বামী স্ত্রীর সুখী দাম্পত্য জীবনকে পরিপূর্ণ করে তোলে একটি সুস্থ, সবল, স্বাভাবিক শিশুর আগমন। যে শিশুর আগমনকে ঘিরে দীর্ঘ 9টি মাস ধরে চলে বাবা মায়ের নানান রকম প্রস্তুতি। নিরাপদে এবং কোনো জটিলতা ছাড়াই তার সন্তান যেন ভূমিষ্ঠ হয়, সেটাই থাকে সবার প্রত্যাশা। তাই নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সকলেরই সচেতন হওয়া প্রয়োজন। এই প্রত্যাশা নিয়ে শ্রোতা বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানে। অনুষ্ঠানের পক্ষ থেকে সবার জন্য রইল আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, আমাদের অনুষ্ঠানে আজ উপস্থিত আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা প্রবীর কুমার সেন। আসুন তার সাথে কথা বলি প্রশিক্ষিত সেবা প্রদানকারী দ্বারা প্রসবকরণের গুরুত্ব এই প্রসঙ্গ নিয়ে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে বসেছি এখানে, যে প্রশিক্ষিত সেবাদানকারী দ্বারা প্রসব করানো, অর্থাৎ প্রসবের গুরুত্বটাকে আমরা তুলে ধরছি, যেটা কতখানি গুরুত্ব একটা নারীর জন্য। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব, গর্ভবতী নারীর নিরাপদ প্রসবের জন্য করণীয় বিষয়গুলো কি?
2: আমরা জানি যে একজন গর্ভবতী নারী সে বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। একজন নারী যখন গর্ভবতী হয় তখন তার শারীরিক এবং মনোজগতের একটি পরিবর্তন আসে। সে একজন নতুন শিশু ভূমিষ্ঠ দিবে, সেই আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা যেমন তার মনের মধ্যে থাকে, ঠিক তেমনইভাবে তার শরীরের মধ্যে আস্তে আস্তে করে একটি অনাগত শিশু সে বেড়ে উঠতে থাকে। এই বেড়ে ওঠার সময় বিভিন্ন ধরনের তার শারীরিক জটিলতা দেখা দেয়। আমরা দেখি যদি একজন সেবাদানকারী সংস্পর্শে একজন গর্ভবতী মা থাকেন, তাহলে অনেকাংশেই নিরাপদ প্রসব সেবা প্রদান করা সম্ভব হয়।
1: এবং সেই সাথে অনেক ধরনের জটিলতাটাও বোধহয় এড়ানো যায়।
2: হ্যাঁ, অনেক ধরনের জটিলতা এড়ানো যায়। এই জন্য আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তর তথা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটি বলি, সেটি হচ্ছে যে আপনি গর্ভবতী হয়েছেন নিশ্চিত হওয়ার পরপরই একজন সেবাদানকারীর কাছে পরামর্শ গ্রহণ করুন, অর্থাৎ প্রথম চেক আপ, এরপর আরও যদি প্রয়োজন হয় তাহলে চেক আপ গ্রহণ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী অন্তত একজন গর্ভবতী মাকে প্রসবের পূর্ব পর্যন্ত 4 বার চেক আপ করাতে হবে। বলা হয়েছে যদি প্রয়োজন হয় তাহলে 4 বারের অধিক তাকে চেক আপ করাটাও লাগতে পারে।
1: এই 4 বার তাকে যেতেই হবে,
2: কমপক্ষে 4 বার যেতে হবে। আর বেশি যে কেন যাবেন, কি কারণে যাবেন বা কয়বার যাবেন, এই বিষয়টি নির্ধারণ করবেন যে সেবাদানকারীর কাছে তিনি চেক আপের জন্য এসেছেন। তিনি এটি বলবেন যে তার আরও বেশি চেক আপের প্রয়োজন আছে কিনা। আমরা বলি যে একটা খুব সাধারণ একটি বিষয় দেখি, যে গর্ভকালীন সময়ে গর্ভবতী মায়েদের পায়ে পানি জমে আসে বা শরীরে পানি জমে, যেটা এক্লাম্পসিয়ার একটা পূর্ব লক্ষণ। যদি এরকম ধরনের একটা পরিস্থিতি দেখা দেয় অথবা আল্ট্রাসোনোগ্রাম করে দেখা যায় যে বাচ্চার পজিশন যেটা থাকার কথা সেই অবস্থানটা ঠিক মতো নয়, তাহলে আমরা ফ্রিকুয়েন্টলি তাকে চেক আপের জন্য বলি। দেখা গেলো যে 3 দিন বা 7 দিন অন্তর অন্তর তাকে আসার কথা বলা হয়, যেটি একেবারে প্রেগনেন্সির লাস্ট স্টেজে এসে ফ্রিকুয়েন্টলি চেক আপের কথা বলা হয়। এভাবেই আমরা আসলে একজন সেবাদানকারী মাকে সুস্থভাবে বাচ্চা প্রসবের জন্য সহায়তা করতে পারি,
1: সহায়তা করে থাকেন। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে বললেন যে একজন গর্ভবতী মাকে কমপক্ষে 4 বার যেতে হবে, প্রশিক্ষিত যে সেবাদানকারী তার কাছে যেতে হবে সেবাটা নিতে,
2: চেক আপের জন্য।
1: তো এক্ষেত্রে এই যে বারবারে যাওয়া সেবা নেওয়ার জন্য কিংবা প্রসবের জন্য যাওয়া, তো সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা পরিবারের কাকে নিতে হবে?
2: আমি মনে করি যে এক্ষেত্রে সিদ্ধান্তটা প্রথমত গর্ভবতী নারীর, তাকে নিজেকে উপলব্ধি করতে হবে যে তার নিজের সুস্বাস্থ্য এবং অনাগত সন্তানের সুস্বাস্থ্যের জন্য তাকে চেক আপ করাটা জরুরি। এ বিষয়ে তার প্রথম সিদ্ধান্ত গ্রহণকারীর ক্ষেত্রে সহযোগী হবে তার স্বামী। এরপর যে পরিবারের যদি অন্য কেউ সদস্য থাকে, যেমন শ্বশুর, শাশুড়ি, ননদ, তারাও এই বিষয়ে সচেতন থাকবেন এবং তারাও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। সামগ্রিকভাবে আমি মনে করি যে এই বিষয়টি সবার নজরে রাখা উচিত, এবং যখনই তার মনে হবে যে না, একজন গর্ভবতী নারী, তার হয়তো এই ধরনের শারীরিক সমস্যাটা হচ্ছে, যেটি হয়তো তিনি নিজে বুঝতে পারছেন না, তখনও তাকে প্রয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে বা সেবাদানকারীর কাছে নিয়ে যেতে হবে। এটা যে কেউ করতে পারে পরিবারের।
1: আচ্ছা, আমি এখন জানতে চাচ্ছি আমাদের যে আজকের বিষয়টা যে প্রশিক্ষিত সেবা প্রদানকারী, তো এই প্রশিক্ষিত সেবা প্রদানকারী কারা?
2: আমরা যখন একজন গর্ভবতী মায়েকে প্রসব সেবা করানোর জন্য কোনো ধাত্রী বা চিকিৎসক বা কোনো একজন নারীর কাছে বা যে যিনি ডেলিভারি করাতে পারেন, আমাদের জানাশোনা আছে, এরকম একজনের কাছে সাধারণত নিয়ে যাই। আমরা দেখি যে প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে চরাঞ্চলে বা প্রত্যন্ত গ্রামে এখনও সেখানে প্রচলিত আছে যে মায়েরা খুব নিরাপদ বোধ করেন যে বাড়ির পাশে যে দাইমা থাকেন তার কাছে প্রসব করাতে। অনেক সামাজিক সংস্কার রয়েছে। তো আমরা দেখি যে এই দাইমা যারা আছে তারা হয়তো অনেকগুলো ডেলিভারি করিয়েছেন, যেটি একেবারে স্বাভাবিক প্রসব সেবা হয়, বাচ্চার পজিশন ঠিক থাকে, খুব সহজে বেরিয়ে আসে কোনো জটিলতা ছাড়াই। সেক্ষেত্রে হয়তো তারা সফলভাবে সেই ডেলিভারিটি করিয়েছেন, কিন্তু এখন সময় বদলিয়েছে। আমরা দেখছি যে এরকম অনেক ক্ষেত্রে আছে যে বাচ্চার পজিশন যদি ঠিক না থাকে, যদি মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ যদি আগে বেরিয়ে আসে, বা এই ধরনের বিষয়গুলো মোকাবেলা করার ক্ষমতা কিন্তু তাদের নাই। এবং তারা যেটা করে সেটি হচ্ছে এরকম পজিশন আসলে তারা একটু টানহেঁচড়া করে, এতে করে ওই মায়ের যোনিপথ ছিঁড়ে যায় বা পায়ুপথে ওই অংশটাও ক্ষতিগ্রস্ত হয়। তো এইসব বিষয়ের কথা চিন্তা করে আমরা বাচ্চার জীবনটাও ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তার ব্রেন ডেভেলপমেন্টে ক্ষতিগ্রস্ত হয়। তো এইসব বিষয় বিবেচনা করে আমরা চিন্তা করেছি যে না, প্রশিক্ষিত সেবাদানকারী বা সেবা প্রদানকারী যিনি আছেন তাকে দিয়ে যদি আমরা প্রসব সেবা করাই, তাহলে এই ধরনের জটিলতাগুলো সহজেই মোকাবেলা করা সম্ভব।
1: এই ব্যাপারে যে প্রশিক্ষণ প্রাপ্ত যারা,
2: অবশ্যই যারা ডেলিভারির জন্য প্রশিক্ষণ প্রাপ্ত স্পেশালি, তাদেরকে দিয়েই ডেলিভারি করাতে হবে। এবং আমরা এখন দেখছি যে একজন গর্ভবতী মা তিনি যদি কমিউনিটি ক্লিনিকে আসেন বা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে আসেন বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে তার সুবিধা হয়, যদি সরকারিভাবে উনি সরকারি প্রতিষ্ঠানে আসে, স্বাস্থ্যকেন্দ্রে আসে, তাহলে উনি বিনা খরচে এই প্রসব সেবাটি পাচ্ছেন এবং একজন দক্ষ সেবা প্রদানকারীর কাছ থেকেই এই প্রসব সেবাটি পাচ্ছেন।
1: মানে আপনার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের থেকে এই ধরনের উদ্যোগগুলি নেওয়া হয়েছে?
2: অবশ্যই,
1: সরকারি প্রচেষ্টায়,
2: সরকারি প্রচেষ্টায় বিভিন্ন ধরনের উদ্যোগ
1: দিয়ে যাচ্ছেন,
2: উদ্যোগ নেওয়া হয়েছে আর কি আমরা করছি।
1: তা আপনাকে অনেক ধন্যবাদ প্রবীর কুমার সেন, আপনি চমৎকার করে আসলে বললেন যে প্রসব করানো উচিত প্রশিক্ষিত সেবা প্রদানকারীর দ্বারাই, তাহলে প্রসব অনেকটা নিরাপদ এবং ঝুঁকিমুক্ত থাকে। আমরা চাই প্রতিটি শিশুর জন্ম হোক উপযুক্ত পরিবেশে, নিরাপদে, নিরাপত্তা এবং ভালোবাসার বেষ্টনীতে। যেহেতু প্রসব প্রক্রিয়াটি স্বাভাবিক হলেও অনেক সময় তা জটিল আকার ধারণ করতে পারে, তাই প্রসূতিকে নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে এবং এ ব্যাপারে গর্ভবতী পরিবারকে সচেতন হতে হবে। আজ এ পর্যন্তই, সবার সুস্থ এবং নিরাপদ জীবনের প্রত্যাশা নিয়ে এবারে বিদায় নেব। যেতে যেতে জানিয়ে দিই, আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি পারভীন আহসান মিলি, সম্পাদনায় আহমেদ ইসরাফিল এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ ও এফএম 90 মেগাহার্টজ।
1: শুরু হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তার প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষহীন নেত্রী। সাক্ষাৎকার প্রদানে মোহাম্মদ মিজানুর রহমান মিনু এমপি, মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়। সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত।

0: বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের রাজনীতিতে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত। কারণ দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা সংকট, আন্দোলন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের রাজনৈতিক অবস্থানে দৃঢ় ছিলেন। সংগ্রাম, সাহস ও নেতৃত্বের আরেক নাম বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতার মধ্যেও নিজের অবস্থান ধরে রেখেছিলেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপোষহীন নেত্রী আজকের আলোচনা অনুষ্ঠানে। আজ আমাদের অতিথি ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন?
1: হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে, ভালোই আছি।
0: আপনার কাছে শুরুতেই জানতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনৈতিক অঙ্গনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে হাল ধরেছিলেন, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
1: বাংলাদেশ আমাদের মা, মায়ের প্রতীকী হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমার সেই ছাত্র রাজনীতি, যুব রাজনীতি এবং সব কিছু মিলি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই আপোষহীন নেতৃত্ব। এটি শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশ নয়, সারা বিশ্বে খুব বিরল। তিনি যেমন দলকে যেমন সুসংগঠিত করেছিলেন, প্রকৃত অর্থে যে বিএনপির রাষ্ট্র দায়িত্ব হারার পর, সত্তা সাহেবের গভর্নমেন্ট চলে যাওয়ার পর একটি ব্যাপক প্রতিকূল অবস্থায় পড়ে। সে সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে স্বৈরাচার ইরশাদ প্রায় নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। সে সময় আমরা ছাত্র রাজনীতিতে কেবল যুব রাজনীতিতে আসছি এবং তিনি সে সময় ছিলেন ঘরে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা অনুরোধ করেছিলাম যে দলের এই প্রতিকূল অবস্থায় বাংলাদেশের মানুষ চায়, দলের সর্বস্তরের নতুন প্রজন্মের নেতারা চায় যে আপনি দলের নেতৃত্বে আসুন। তিনি সেদিন আমাদের সবার উপরে আস্থা বিশ্বাস রেখে তিনি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিতে আসে।
0: আন্তরিক ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক সংকটের সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তগুলোকে আপনি কিভাবে দেখেন?
1: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রচণ্ড দৃঢ় মনোবল, লক্ষ্য ঠিক করে সেখানে পৌঁছানোর জন্য সব কিছু তিনি করতেন এবং তার কাছে সবচেয়ে বড় ছিল এদেশের, বাংলাদেশ এবং এদেশের জনগণ। তার সকল ক্ষমতার উৎস ছিল বাংলাদেশের জনগণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি সুসংগঠিত করেছেন নতুন রূপে এবং প্রকৃত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং তার 11টি অঙ্গসংগঠনের রূপ লাভ করে বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্ব, চিন্তা, দূরদর্শিতা এবং সঠিক ত্যাগী নেতাদেরকে বাছাই করে নিয়ে জাতীয় নেতৃত্বে নিয়ে আসা, তার ফলশ্রুতি উনি স্বৈরাচারী ইরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে প্রত্যেকটি লক্ষ্যেই তিনি এদেশের জনগণের উপর নির্ভর করতেন, ছাত্র সমাজের উপর নির্ভর করতেন এবং যে একটা বিপ্লব হয়েছিল স্বৈরাচারী ইরশাদের বিরুদ্ধে স্বৈরাচার পতনের আন্দোলন, সেই আন্দোলনে তার আপোষহীন সুদৃঢ় নেতৃত্বই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নতুন প্রজন্মের হাত দিয়ে নতুন করে আবার সুসংগঠিত করে।
0: আজকের যারা নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্ম, তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন কিভাবে তাদের জীবনে প্রয়োগ করতে পারে, আপনি কি বলবেন?
1: হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক দর্শন দেশপ্রেম, দলকে সুসংগঠিত করা, সঠিক সুন্দরভাবে চলা, যেমন দৃঢ় বিশ্বাস রাখা এবং নিজের সৎ চরিত্র প্রধান সুদৃঢ় এবং কর্মীদের প্রতি ভালোবাসা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সর্বোচ্চ পরি ত্যাগ সৃষ্টি করে সবাই একে অপরের হাত ধরে বা একসঙ্গে থেকেই বাংলাদেশকে রক্ষা করা এবং বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের জন্য নিজস্ব ভূমিকা রাখা, এগুলি ছিল বেগম খালেদা জিয়ার তার সুদৃঢ় নেতৃত্বের অবস্থান।
0: আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কোন দিকটি আপনার কাছে বেশি ফুটে ওঠে হৃদয় মাঝে, মনের মাঝে?
1: তার একটা অদ্ভুত জনগণের কাছে এবং নেতা কর্মীদের কাছে তার সুদৃঢ় নেতৃত্বের মধ্যে দিয়ে মারাত্মক একটা হচ্ছে কর্মীদের প্রতি যে ভালোবাসা, আস্থা, বিশ্বাস এবং তার একটা খুবই দূরদর্শিতাপূর্ণ শক্তি ছিল। আমার মনে আছে যে সময় চট্টগ্রাম লং মার্চ, প্রায় সকল নেতাই স্বৈরাচারী নির্মম নির্যাতন, শামীম ওসমান, তারপর হচ্ছে নোয়াখালী, ফেনী, তাদের সন্ত্রাসীদের অবস্থায় লং মার্চটি প্রায় বিফলে যাওয়ার পথে, সেই সময় আমরা তরুণ প্রজন্মের নেতৃত্ব ম্যাডামকে বলেছি, ম্যাডাম, এদেশের জনগণ আপনাকে চিনে, আপনি আপোষহীন নেত্রী, যদি আমরা চট্টগ্রাম অভিমুখ থেকে লং মার্চ ফিরাই নিই তাহলে আপনার ইমেজ নষ্ট হবে, আমাদের সবার ক্যারিয়ার শেষ হয়ে যাবে এবং বাংলাদেশ ধ্বংসের মুখে যাবে। সেদিন ম্যাডাম আমাদের উপরে আস্থা ভরসা রেখে বলেছিলেন। হ্যাঁ ঠিকই বলেছেন, আমি বলছি ম্যাডাম জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। আপনি ভাষণে জনগণকে বলেন তারা লং মার্চে নিজের জীবন দিয়ে দেশকে রক্ষা করার জন্য এগিয়ে যাবে কি যাবে না। সেই সময় ম্যাডাম ইয়ে করে এবং লং মার্চকে আবার চট্টগ্রামে কিনা হয় এবং আমরা সারা রাত্রিব্যাপী চট্টগ্রামে পৌঁছে আমরা সেই লং মার্চকে সফল মণ্ডিত করেছিলাম। তিনি ছিলেন আপুসিন সুদৃঢ়। আমার এই লং মার্চটার কথা মনে পড়ে, মাইজওয়ার তার খুবই কম প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সুইজিয়া, আমরা একটা নতুন করে রক্তের মধ্যে একটা বিদ্যুৎ কেটে যাচ্ছিল, আমরা সবাই মিলে আবার পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরার চেষ্টা করছিলাম, স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ যেতে আসছিলাম। সেই সময় হচ্ছে সেই কথাটি মনে হয়েছিল যে কী মরণপরণ যুদ্ধ, ঠিক বেগম খালেদা জিয়া জীবন বাজি রেখে সবাইকে দিয়ে সেই আন্দোলন সংগ্রামে সবসময় বিজয়ী হয়েছেন।
2: বিরোধী দলে থাকাকালেও তিনি অত্যন্ত প্রভাবশালী ছিলেন, তারই নেতৃত্বের গুণাবলীর কারণে, তাই না?
1: হ্যাঁ অবশ্যই, তার সততা, তার দক্ষতা এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা, উপমহাদেশে বাংলাদেশের মাথা তিনি উঁচু করে ধরে রেখেছিলেন এবং সেই কারণে বাংলাদেশের মানুষ তাকে আমরা সবাই আপোষহীন দেশনীতি হিসেবে আমরা সবাই তাকে আমরা আশ করি এবং আমি বিশ্বাস করি যে তিনি আমাদের মাঝে হয়তো নাই কিন্তু তার নীতি আদর্শ শহীদ জিয়ার পাশাপাশি তার নীতি আদর্শই তাকে চিরদিন অম্লান করে রাখবে এবং তিনি হচ্ছেন সারা বিশ্বের কাছে একজন আইডিয়াল নেত্রী, নিপীড়িত বিশ্ববাসী, বাংলাদেশের মতো যারা তৃতীয় বিশ্বের দেশ তাদের কাছে তিনি একটা অনুকরণীয় নেতৃত্ব।
2: বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রভাব এখনও কেমন বিদ্যমান?
1: হ্যাঁ, দেশনেত্রী বেগম আমাদের প্রাণপ্রিয় নেতা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া আমাদের দলকে চরম বিপদের মধ্যে দলকে আবার আগলে ধরে মায়ের মতো সুসংগঠিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারই ধারাবাহিকতায় তাদেরই সুযোগ্য সন্তান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, তিনি দলের নেতৃত্ব দিচ্ছেন চেয়ারম্যান হিসেবে, দেশের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে এবং তার বা ক্যাবিনেটের একজন সদস্য হয়ে আমি আজকে আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি। শহীদ জিয়ার হাত ধরে ছাত্র দলে আসছিলাম, প্রেসিডেন্ট জিয়া আমাকে মিজান বলে ডাকতেন আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ছাত্রদলের যুব দলে নিয়ে এসে নেতৃত্ব দিয়েছিলেন এবং যুব দলের রাষ্ট্রীয় দায়িত্ব অর্গানিক সেক্রেটারি এবং পরবর্তীতে বিএনপিতে আসা বিএনপির কেন্দ্রীয় সদস্য অর্গানিক সেক্রেটারি এবং হচ্ছে জয়েন্ট সেক্রেটারি এবং সেই সঙ্গে সঙ্গে পার্টির বর্তমান অবস্থায় আমি উপদেষ্টার দায়িত্বে আছি।
2: আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আপনার কোনো একটা স্মৃতি আমাদের বাংলাদেশ বেতারের অগণিত শ্রোতাদের আজকে একটু শোনাতে চাই, একটু বলবেন?
1: হ্যাঁ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার হচ্ছে আপন সুদৃঢ় নেতৃত্ব, সেদিন মনে আছে যখন যে তার বাসা থেকে যখন তিনি হেঁটে রওনা দিয়েছিলেন সুরাচারীর সাথে সকল বাধা উপেক্ষা করে, আমরা তরুণ প্রাণ কয়েকজন নেতা তার পাশে ছিলাম এবং তিনি কখনো রিক্সায় কখনো হেঁটে তিনি বাইতুল মোকাররমের সেই রাস্তার উপরে তিনি বিশাল উন্মুক্ত জনসভায় সাহসী স্বৈরাচারের সাথে বিরুদ্ধে তিনি লড়াইয়ের আহ্বান করেছিলেন। এক নেত্রী যখন সংগ্রামের কথা বলে যখন আপোষ করে নির্বাচনে গেল তিনি সেই দিন সুদৃঢ় অবস্থান নেওয়া বাংলাদেশের রাজনীতিতে একটি সুদৃঢ় অবস্থান সৃষ্টি হয় এবং তিনি আপোষহীন, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
2: অনুষ্ঠানের সবশেষে আমাদের শ্রোতা বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদেরকে শুনলেন, আপনি সবার উদ্দেশ্যে আপনার শেষের কথায় কি আহ্বান রাখবেন?
1: হ্যাঁ, আমি বলবো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আপোষহীন নেত্রী ছিলেন, তিনি যেমন দেশের উন্নয়নে পরিচালনায় তৎপরিচয় দিয়েছিলেন সততা নিষ্ঠার সঙ্গে এবং তিনি একই সঙ্গে দেশপ্রেমের মধ্য দিয়ে তিনি দেশকে সুখ গড়ে তোলার যে আহ্বান জানিয়েছেন আমি আশা করব সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারেক রহমান স্যারের নেতৃত্বে সেই ধারাবাহিকতায় আমরা যেন গড়ে তুলতে পারি।
2: আপনাকে আন্তরিক ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
1: হ্যাঁ, ধন্যবাদ বাংলাদেশ বেতারকে।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি মহোদয়ের সঙ্গে। আমরা আসুন যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, দেশকে এগিয়ে নিয়ে যাই আরও সামনের দিকে।

0: গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার সম্পৃক্ততা এবং জাতীয় নেতৃত্বে তার প্রভাব বিষয়ক আলোচনা অনুষ্ঠান আপোষহীন নেত্রী আজকের মতো এখানেই শেষ হল। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন দেশের গান শুনবেন সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। গীতিকার টি এইচ শিকদার, সুর করেছেন আব্দুল আজিজ বাচ্চু।

0: আমি দোয়েলের শিশে রূপালী বাতাসে একটি মধুর নাম। প্রিয় শ্রোতা, দেশের গানটি শুনলেন সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। গীতিকার টি এইচ শিকদার, সুর করেছেন আব্দুল আজিজ বাচ্চু।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন শিল্পী জানিতা আহমেদ ঝিলিক। প্রথম গানটি লিখেছেন গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন ফয়সাল আহমেদ।

ভীষণ ইচ্ছে করে তোমার হাতটি ধরি। জানিতা আহমেদ ঝিলিকের কণ্ঠে এবারে গান। গীতিকার মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ চৌধুরী, সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: জানিতা আহমেদ ঝিলিকের কণ্ঠে আধুনিক গান শুনলেন।
1: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এই সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বিদ্যুৎ অপরিবাহী রাবারের জুতা বজ্রপাতের সময় সবচেয়ে নিরাপদ, তাই এর ব্যবহারে সচেষ্ট হন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এই সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: Bangladesh. Michelle Miller praised the current government's initiative to form an independent media commission and expressed the European Union's interest in providing all necessary support in this regard. The Information and Broadcasting Minister said current government is committed to ensuring media freedom. However, alongside freedom, protecting people from misinformation and disinformation is also one of the government's key responsibilities, he added. This is Bangladesh Beta giving you the news. A Chattogram court has sentenced a man to death for abducting and murdering a 5-year-old girl in 2022, dismembering her body into 6 pieces and dumping the remains. The verdict was delivered by the court of 6th Additional Metropolitan Sessions Judge Muhammad Ali Akkas in the presence of the accused yesterday. 5-year-old Alina Islam Ayat, daughter of Sohel Rana, was abducted and murdered in the Noyarhat area under the EPZ in the port city of Chattogram on November 14, 2022. Iran's foreign ministry and the White House confirmed the memorandum of understanding aimed at ending the U.S.-Israel war on Iran. The MOU has been signed electronically by Donald Trump and Iran's Masoud Pezeshkian. Earlier, the U.S. president warned the war would resume if the next stage of negotiations did not get done in 6 days. Iran has accused Israel of violating the truce in Lebanon 84 times since it reached the agreement with the U.S. and warns of a harsh response if attacks continue. The warning comes after Israeli forces killed 4 people in southern Lebanon, and Trump criticized Israeli Prime Minister Benjamin Netanyahu, saying he has to be more responsible in Lebanon. FIFA World Cup and Uzbekistan are now facing Colombia at Mexico City. Earlier today, Ghana beat Panama by 1-0. England defeated Croatia by 4-2. The match between Portugal and DR Congo ended in a 1-1 draw. Finally, weather and forecast valid till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Tangail, Mamenshin, Dhaka, Faridpur, Khulna, Borishal, Potuakhali, Kumilla, Noakhali, Chattogram, Cox's Bazar, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Government will take tough stance against money laundering, Prime Minister says at family card distribution ceremony in Sri Mongol. Tariq Rahman urges people to remain alert against those who are threatening government that it should not be given time. State-level diplomatic steps will be taken to reduce Hajj cost from next time, says Prime Minister. Price and supply of rice in market are quite stable, comments Commerce Minister. National Action Plan is being prepared to form Independent Media Commission, informs Information and Broadcasting Minister. Court sentences Abir Ali to death for murdering child Alina Islam Ayat in Chattogram. Tehran and Washington electronically sign MOU to end war. And in FIFA World Cup football, Colombo facing Uzbekistan. In other matches, Ghana beat Panama, England beat Croatia, Portugal-Congo match draw. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Beta Dhaka.
2: Boma.
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
4: সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে সাইলা দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা এইসব কথা কই না, থাক
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
2: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার, কইলাম না আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম?
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি নজরুল সঙ্গীতের অনুষ্ঠানে। প্রথম শিল্পী করিম হোসেন খান।

নজরুল সঙ্গীতের আয়োজন আজ এ পর্যন্তই। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: বৃষ্টি এলো কাশপনে, জাগলো সারা ঘাসপনে, বকের শাড়ি কোথায় রে, লুকিয়ে গেল বাঁশপনে। গাঁয়ের নামটি হাটখোলা, বৃষ্টি বাদল দেয় দোলা, রাখাল ছেলে মেঘ দেখে যায় দাঁড়িয়ে পথ ফুলা। মেঘের আঁধার মন টানে, যায় সে ছুটে কোনখানে, আউশ ধানের মাঠ ছেড়ে আমন ধানের মাঠ মানে।
1: কবি ফররুক আহমদের কবিতার মতন ছবি নিয়ে এদেশে আবার এসেছে বর্ষাকাল, এসেছে আষাঢ় মাস। কবিতার ঋতু, কবিদের ঋতু, আবেগের ঋতু এই বর্ষাকাল। ঘন মেঘের দামামা বাজাতে বাজাতে বর্ষা আসে বাংলাদেশে, মাথায় তার কালো মেঘের পাগড়ি। কবিরা বৃষ্টি ভালোবাসেন, তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বৃষ্টিকে ভালোবেসে সৃষ্টি করেছেন কত শত কবিতা আর গান। একবার আষাঢ় মাসে শিলাইদহে এসে নববর্ষার রূপ দেখে বিমোহিত হয়ে লিখেছিলেন, নদীর ওপারে মাঠের সীমানায় মেঘের মতো দূরের আমবাগান, তারপরে এক একটি করে বাঁশ ছাড়, এক একটি করে কুটির, এক একটি করে গ্রাম বর্ষার শুভ্র আঁচলের আড়ালে ঝাপসা হয়ে মিলিয়ে আসছে। আপনার জালের মধ্যে সমস্ত মাঠ, সমস্ত বন, সমস্ত গ্রাম ঘিরে ফেলছে কেবল অবিশ্রান্ত বৃষ্টি। বাঁশ ছাড়ে, আমবাগানে, কুঁড়ে ঘরে, নদীর চলে আসেন গুটিসুটি আস জড়সড় কম্বল জোড়া মাছির মাথার উপর অবিশ্রান্ত বৃষ্টি ঝরে পড়ছে।
0: হ্যাঁ বন্ধুরা, গ্রীষ্মের রিক্ততাকে ঐশ্বর্যের পূর্ণতায় ভরে দিতে সাড়ম্বরে গুরুগম্ভীর রূপে বর্ষা আসে বাংলাদেশে। গ্রীষ্মের প্রখর রোদে পুড়ে যাওয়া ধরণীকে শীতল শস্য শ্যামল করে দিতে বর্ষা আসে রিমঝিম শব্দে। তাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানেও মেঘের গর্জন, ঝুমঝুম বৃষ্টি, ব্যাঙের ডাক আর সবুজ পাতার মাঝে হলুদ সাদা রঙের কদম ফুলি মনে করিয়ে দেয় বর্ষার আগমনী বার্তা।

0: তো বন্ধুরা, আজ এই আষাঢ়ের সকালে হয়তো কোথাও এখন মেঘলা আকাশ, কোথাও বা ঝুম বৃষ্টি, আবার কোথাও বা ঝলমলে রোদ্দুর উঠেছে। এমনি প্রাকৃতিক পরিবেশে আপনারা যে যেখানে থাকুন না কেন, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকালের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের অঙ্গনে।
1: শ্রোতা বন্ধুরা, আজকের মহানগর উপস্থাপনায় আছি আমি রফিকা বিনতে জাহির
0: এবং আমি লিয়াকত খান। শুভেচ্ছা সকল বন্ধুদের।
1: আজ বৃহস্পতিবার, চৌঠা আষাঢ় 1433 বঙ্গাব্দ, 18 জুন 2026 খ্রিস্টাব্দ, দোসরা মহরম 1448 হিজরি, বর্ষাকাল। বন্ধুরা, আজ যাদের জন্মদিন, মহানগরের পক্ষ থেকে জানাই তাদের শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন।

0: মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ভাষা। ভাষা দিয়ে মানুষ ভালোবাসা প্রকাশ করে, সম্পর্ক গড়ে তোলে, জ্ঞান ছড়িয়ে দেয়। কিন্তু সেই ভাষায় যখন ঘৃণা, বিদ্বেষ আর বিভেদের অস্ত্র হয়ে ওঠে, তখন তা ব্যক্তি, সমাজ, এমনকি রাষ্ট্রের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে। ইতিহাস সাক্ষ্য দেয়, পৃথিবীর অনেক ভয়াবহ সংঘাতের সূচনা হয়েছিল ঘৃণাত্মক প্রচারণা ও বিদ্বেষমূলক বক্তব্য থেকে। আজকের পৃথিবীতে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারের ফলে ঘৃণাত্মক বক্তব্য মুহূর্তের মধ্যে লাখো লাখো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।
1: এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বিকৃত সংবাদ বা ছবি প্রচার করে, যা ধর্ম, বর্ণ, ভাষা, জাতিগত পরিচয়, লিঙ্গ বা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে বিদ্বেষমূলক বক্তব্য সমাজে বিভাজন সৃষ্টি করে দিচ্ছে, যা বা ঘৃণা ছড়াচ্ছে। কখনো কখনো এই ঘৃণার আগুন সহিংসতা, দাঙ্গা কিংবা মানবাধিকার লঙ্ঘনের পথও প্রশস্ত করে তুলছে, যা দেশ, সমাজ, মানুষের শান্তি নষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি করেছে।
0: এমনি প্রেক্ষাপটে আজ 18 জুন পালিত হচ্ছে আন্তর্জাতিক ঘৃণাত্মক বক্তব্য প্রতিরোধ দিবস, ইন্টারন্যাশনাল ডে ফর কাউন্টারিং হেট স্পিচ। জাতিসংঘ নির্ধারিত এবং বিশ্বব্যাপী পালিত এই দিনটি ঘৃণা এবং বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং কুৎসিত ও ঘৃণামূলক বক্তব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে শিক্ষিত করার জন্য উৎসর্গীকৃত, যা শুধু ব্যক্তি বা সমাজ নয়, পুরো মানব সভ্যতার শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
1: 2019 সালে 18 জুন জাতিসংঘ সাধারণ পরিষদের এক সভায় ঘৃণাত্মক বক্তব্য মোকাবেলায় কর্ম পরিকল্পনার উপর ভিত্তি করে 18 জুনকে আন্তর্জাতিক ঘৃণাত্মক বক্তব্য প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেখানে আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ এবং সহনশীলতা প্রচার সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়, যার উদ্দেশ্য নারী ও শিশু, জাতিগত, ধর্মীয় এবং অন্যান্য সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ও ঘৃণা প্রচার বন্ধ করা এবং একটি শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা।
0: জাতিসংঘ দিবসটিকে আন্তর্জাতিক ঘৃণাত্মক বক্তব্য প্রতিরোধ সম্পর্কে সকলের সচেতনতা বৃদ্ধি এবং ঘৃণাত্মক বক্তব্য বিস্তারের রোধে কৌশল প্রচারের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে আসছে। এটি সমাজে ঘৃণা ছড়ানোর ক্ষতিকারক পরিণতিগুলির কথাও স্মরণ করিয়ে দিচ্ছে এবং মানবাধিকার প্রশ্নে ঘৃণাত্মক বক্তব্য রোধে জাতিসংঘের অটল নিষ্ঠার প্রতি জোর দিচ্ছে।
1: তাই এই বছর 2026 সালে আন্তর্জাতিক ঘৃণাত্মক বক্তব্য প্রতিরোধ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, দ্য পাওয়ার অফ পার্টনারশিপ ইন কাউন্টারিং হেট স্পিচ।
0: হ্যাঁ বন্ধুরা, একটি ঘৃণামূলক বক্তব্য প্রদান সমাজের কূপে বিষ প্রয়োগের মতো। এটি মানব ইতিহাসের অন্ধকার অধ্যায়ের সহিংসতা ও নৃশংসতার পথ তৈরি করে। মানুষকে মানুষ থেকে আলাদা করে দেখার প্রবণতা, অন্যকে হেয় করার সংস্কৃতি এবং অসহিষ্ণুতা সভ্যতার জন্য কখনোই কল্যাণকর নয়। তাই জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে, বেসরকারি খাত হিসেবে, গণমাধ্যম ইন্টারনেট কর্পোরেশনের কর্মী হিসেবে, ধর্মীয় নেতা হিসেবে, শিক্ষাবিদ হিসেবে, সুশীল সমাজের কর্মী হিসেবে, ঘৃণাত্মক বক্তব্যের দ্বারা প্রভাবিত ব্যক্তি হিসেবে, যুব সমাজ হিসেবে অথবা কেবল একজন ব্যক্তি হিসেবে আমাদের প্রত্যেকেরই নৈতিক কর্তব্য হল ঘৃণাত্মক বক্তব্যের বিরুদ্ধে দৃঢ়ভাবে কথা বলা এবং এই অভিশাপ মোকাবেলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। আর আজ সেই আহ্বান জানিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে।
1: বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকে ঢাকা আছে, বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয়মুখ রয়েছে, ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, এর সাথে আরও থাকছে ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের তথ্য নিয়ে শুভযাত্রা, এবং এসবের মধ্যেই আমরা ঘুরে আসব গানের ভবন থেকে, শুনব গান। চলুন শোনা যাক এক এক করে।
0: বন্ধুরা চলুন শুরুতেই শুনি আজকের ঢাকা। আজকের দিনে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত কিছু অনুষ্ঠান সম্পর্ক, তার সময়সূচি সম্পর্কে খোঁজ নিয়ে আসি, আর এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন ইসমতারা পলি, আর তা পড়ে শোনাচ্ছেন নীলা।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আজ ঢাকা শহরে শিল্প সাহিত্য সাংস্কৃতিক বিষয়ে যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানিয়ে দিচ্ছি সেগুলোর সময়সূচির তথ্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নাট্যশালা মূল থিয়েটার হলে চলছে বিশ্বসঙ্গীত দিবস উপলক্ষে সঙ্গীত উৎসব। প্রতিদিন সন্ধে 7টা থেকে শুরু হচ্ছে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। উৎসব চলবে 21 জুন পর্যন্ত। জাতীয় নাট্যশালা স্টুডিও থিয়েটার হল বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুন বাগিচায় আজ এবং আগামীকাল রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বার্ষিক নাট্যোৎসব এর আয়োজন করা হয়েছে। দেখতে হলে পৌঁছে যেতে হবে ঠিক সন্ধে 7টায়। জাতীয় নাট্যশালা এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে নতুন নাটকের উৎসব। প্রতিদিন সন্ধে 6:30 থেকে নাটক মঞ্চায়িত হবে। উৎসব চলবে আগামীকাল 19 জুন পর্যন্ত। এদিকে রাজধানীর লালমাটিয়া 9/3 ব্লক ডি এর কলাকেন্দ্রে আয়োজন করা হয়েছে শিল্পী রাগা রহমানের একক মাল্টিমিডিয়া প্রদর্শনী অবিদিত অনুরাগ। প্রদর্শনীটি চলবে 30 জুন পর্যন্ত। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আর বই পড়তে বা কিনতে অথবা সবুজে ঘেরা বইয়ের রাজ্যে সারাদিন কাটাতে চলে যেতে পারেন বেঙ্গল বইঘরে, বাড়ি 42 রোড নম্বর 16 ধানমন্ডিতে। প্রতিদিন সকল আয়োজন নিয়ে সকাল 10টা থেকে সন্ধে 7টা পর্যন্ত সবাইকে আমন্ত্রণ। আর কেনাকাটার প্রয়োজনে প্রতিদিনই আমাদের কোথাও না কোথাও যেতে হয়। আপনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন আপনার পছন্দের কোনো মার্কেটে যাবেন, কিন্তু সে মার্কেট খোলা আছে কিনা তা হয়তো জানেন না। জেনে নিন আজ বৃহস্পতিবার কোন কোন এলাকার মার্কেট ও শপিং মল বন্ধ থাকবে। মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আরং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কর্পোরেট মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকুলি মার্কেট, আয়শা শপিং কমপ্লেক্স, কর্ণফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট 1 ও 2, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামিনী মার্কেট, বায়তুল মুকারম মার্কেট, আজিজ কো অপারেটিভ মার্কেট, শাকুরা মার্কেট। তো এই ছিল আজকের ঢাকার আয়োজন। শুনলাম আজকের ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
0: চম্পা বণিক বর্তমান সময়ের একজন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী। শিল্পীর গানের জীবন শুরু 5 বছর বয়স থেকে। ফোক গানের জন্য বিশেষভাবে পরিচিত হলেও তিনি আধুনিক, নজরুল সঙ্গীত সহ বিভিন্ন ধরনের গানে পারদর্শী। গেয়েছেন সই, পলাশ বনে রং ছড়ালো কে এবং খেলি ছোঁয়ে বিশ্বলয়ে সহ অনেক জনপ্রিয় গান। তিনি অর্জন করেছেন অজস্র শ্রোতার ভালোবাসা সহ বেশ কিছু পুরস্কার।
1: বন্ধুরা, এবারের পর্ব প্রিয়মুখ। আজকের প্রিয়মুখের প্রিয়জন সঙ্গীত শিল্পী চম্পা বণিক, আর আজ তার সাথে আলাপচারিতা সঙ্গ দিচ্ছেন সজীব দত্ত।
2: আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী চম্পা বণিক। চলুন আমরা অতিথির সঙ্গে কথা বলি। চম্পাদি কেমন আছেন?
3: খুব ভালো আছি।
2: আপনি বেতারে কতদিন ধরে গান করছেন?
3: সেই ছোট্টবেলা থেকে।
2: আনুমানিক কেমন কত বছর হতে পারে?
3: আমার যখন 18 বছর 1 মাস তখন অডিশন দিই আমি।
2: আচ্ছা, একটু সেই যে শুরু হলো 18 বছর বয়সে বেতারের সঙ্গে পথ চলা, সেই দিনের একটু স্মৃতি সংক্ষেপে শুনতে চাই। বেতারে আসলেন, অডিশন দিলেন, কিভাবে যুক্ত হলেন, সেই দিনের অনুভূতি কেমন ছিল?
3: আগে থেকেই তো অবশ্যই সে প্রিপারেশন ছিল যে আসব। আসার পর দেখলাম অনেক শিল্পী বসে আছেন এবং সবারই দেখলাম গলায় মাফলার পেঁচানো, কেউ না বেঁচে রেখেছে। ঠিক আমিও ভয়ে ভয়ে সেটাই করলাম। প্রচন্ড ঠান্ডা লাগছিল, আমার মনে হয় টেনশনে সেরকম হচ্ছিল। যখন গান গাইতে গেলাম তখন আমার মনে আছে আমি সম্পূর্ণভাবে কাঁপছিলাম, আমার ঘাম পড়ছিল কিন্তু কাঁপছিলাম। তারপরেও যখন গান গাওয়া শুরু করলাম তখন থেকে আস্তে আস্তে দেখলাম সব কিছু স্বাভাবিক হওয়া শুরু করলো। সেদিনই বুঝেছিলাম যে আমি কিভাবে গানটাকে জড়িয়ে রেখেছি।
2: সেই চম্পা বণিক আজকের চম্পা বণিকে পরিণত হয়েছেন যার শুরুটা এমন ছিল, তিনিও যেমন নস্টালজিক হয়ে যাচ্ছেন, আমরাও যেন মনের স্মৃতির জানালা দিয়ে চলে যাচ্ছি সেই সময়ে। আজকে চম্পা বণিক হয়েছেন এই যে সবাই আপনাকে চিনেন, আপনাকে গানের অনুরোধ করেন দেশে, দেশের বাইরে যেখানেই যান, এই যে আজকে চম্পা বণিক, আত্মতৃপ্তির জায়গা কি বলবেন?
3: তৃপ্তি তো সব সময় থাকে, কারণ সবচাইতে বেশি ভালো লাগে যখন গান পরিবেশন করি, তখন সামনে শ্রোতারা যারা আছেন তাদের মুখের যে পরিবর্তন, এবং মনে হয় যে অনুষ্ঠান শেষে বা মাঝামাঝি সময়ে এসে যখন বলেন যে সেই নস্টালজিক হয়ে গেছি, সেই পুরনো দিনে চলে গেছি বা খুব ভালো লাগছে, তখন মনে হয় যে এটাই একজন শিল্পীর প্রাপ্তি, যে সবার মনের ভেতর যাওয়া যায় এই গানটা দিয়ে।
2: আসলে শিল্প সাহিত্য সংস্কৃতি বা শিল্পাঙ্গনের আপনারা যারা রয়েছেন, অভিনয় শিল্পী বলেন, সঙ্গীত শিল্পী বলেন, লেখক কবি সাহিত্যিক বলেন, তারা কিন্তু তাদের সৃষ্ট কর্মের মধ্য দিয়ে শ্রোতা দর্শকদের হৃদয়ে একটা অন্যরকম জায়গা পান, তাই না?
3: এবং আমার গুরু বলতেন যে যারা এই দিকে অগ্রসর হতে পারেন তারা হচ্ছেন সৃষ্টিকর্তার সবচেয়ে প্রিয় তারা, নইলে এই গুণগুলো কখনো দেন না। আর আমার পাশের বাসায় একজন গান শিখতে চাইছেন, উনি প্রতিদিন রেয়াজ করতেন এবং বেসুরে রেয়াজ করতেন। উনি তখন বলতেন যে দেখো এত চেষ্টা করেও কিন্তু সে সুরে সা গাইতে পারছে না, আর কেউ কেউ উপরওয়ালার থেকে নিয়ে এসেছেন যে ঠিক সেভাবে গান গাইছেন যে আমাদের মনকে জয় করতে পারছে।
2: অবশ্যই, আর পরবর্তীতে নিজের সাধনা তো রয়েছেই, কানে যেন বাজছে ফুলের কানে ভ্রমর এসে, একটু দু লাইন হয়ে যাক আজকে।
3: ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি।

0: অনেক অনেক ধন্যবাদ। আর শুধু কণ্ঠ নয়, কণ্ঠের পাশাপাশি নিজের সাধনা, নিজের পরিশ্রমই নিজেকে সেই জায়গায় নিয়ে
1: একদম।
0: আপনার তো পুরান ঢাকায় বেড়ে ওঠা, শৈশব কৈশোর, তাই না? একটু ছোটবেলার গল্প বলেন যদি আমাদের, পড়াশোনা কোথায়, কিভাবে বেড়ে উঠলেন, কেমন ছিল?
1: আমার শুরু আসলে কিন্ডারগার্টেন স্কুল, গোল্ডেন ক্রিসেন্ট টিউটোরিয়াল স্কুলে আমার প্রথম নার্সারিতে ভর্তি হই। তখন থেকেই মোটামুটি টুকটাক গান চলে বা খেলাধুলা, যেমন আমার ইয়ে আছে, আমি ওই স্কুল থেকে যখন ক্লাস ওয়ানে উঠি তখন শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ে আমার ওয়ান থেকে থ্রি পর্যন্ত পড়ি, ফোর থেকে কামরুন্নেসা গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে। পরে যখন উঠি তখন শেরেবাংলা স্কুল থেকেও স্পোর্টসে, সাংস্কৃতিক অনুষ্ঠান সবগুলোতে চ্যাম্পিয়ন ছিলাম, আবার কামরুন্নেসা স্কুলে গিয়েও চ্যাম্পিয়ন হয়েছি, এবং মানে দুই স্কুলের ইয়েও পেয়েছি। আমি দেখেছি আমার যারা শিক্ষক ছিলেন শেরেবাংলা মহাবিদ্যালয়ের, বলেছেন তুই কেন যাচ্ছিস, তুই আমাদের স্কুলে থাক, তুই ওই স্কুলে যাবি না। তো এই আদর, এই আদরটা একমাত্র সৃষ্টিকর্তা আমাকে এটা দিয়েছেন, এবং আমার মা বাবার চেষ্টার ত্রুটি ছিল না, ওনাদের খুব শখ ছিল যে গান করবেন, সেইখান থেকেই করা। এবং তারপর আমার অধ্যবসায় বা চেষ্টা বলেন যেটাই বলেন না কেন, আর এখন তো সত্যি কথা বলতে, আগে তো এটাকে মনে করতাম যে একটা রুটিনের মধ্যে গান করতে হয়, পড়াশোনা করতে হয়, কিন্তু এখন এটা রুটিনের মধ্যেই নেই, এটা সারা দিনের সাথে, সারা রাতের সাথে আমার সাথে জড়িত।
0: অনেক ধন্যবাদ, গানের সঙ্গেই সংসার বলা যায়।
1: একদম।
0: তারপর পড়াশোনা কোথায়?
1: তারপরে আমি ম্যানেজমেন্টে মাস্টার্স করেছি। ম্যানেজমেন্টে করার অর্থ হচ্ছে যে একটু ফাঁকিবাজি দিয়ে করা যাবে, কারণ পড়াশোনা প্রচণ্ড ফাঁকিবাজ ছিলাম। আমার শিক্ষকরা সবসময় বলতেন যে শুধু গান করলেই হবে, পড়াশোনা তো করতে হবে। যাই হোক, তো ম্যানেজমেন্টে যখন আমি সেকেন্ড ইয়ারে তখনই আমার বেবি হয়, এবং তারপর ওকে নিয়েই আমার এই আস্তে আস্তে করে পথ চলা।
0: আপনি চম্পা বণিক, আপনি কি ভেবেছিলেন যে যে গানের সঙ্গে আপনার পথ চলা, ছোটবেলায় আপনার শিক্ষকরা যে গান নিয়েও প্রশংসা করতেন আপনাকে, আপনি এত দূর আসতে পারবেন, এমন ভাবনা কি ছিল আপনার?
1: আসলে স্বপ্ন দেখতে তো কোনো দোষ নেই, স্বপ্ন তো অবশ্যই থাকে, কিন্তু সেটা কতটুকু কার্যকরী হবে সেটা তো আর আমরা ভবিষ্যতের গল্প জানি না,
0: নিজেদের লেগে থাকার উপরেও এটি নির্ভর করে।
1: হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই।
0: আমরা একটা গানে যেতে চাই ছোট্ট করে, আপনার খালি গলায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন, কোন গানটি শোনাবেন বন্ধুদের?
1: খুব জনপ্রিয় শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহর গাওয়া এই গানটির কথা শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির, এবং সুর শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী।

জানায় সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি।

0: অনেক ধন্যবাদ চম্পা মনিক আপনাকে আপনার চমৎকার এই গানটির জন্য। নিশ্চয়ই আমাদের মহানগরের আজকের প্রিয়মুখ পর্বে শ্রোতা বন্ধুরা আনন্দিত হয়েছেন। চম্পা দি আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সুস্বাস্থ্য এবং সাফল্য মণ্ডিত কর্মময় জীবন আমরা কামনা করছি।
1: আপনাকে অনেক ধন্যবাদ, বাংলাদেশ বেতারকে অনেক ধন্যবাদ, আশীর্বাদ করবেন যেন ভালো গান গেয়ে যেতে পারি, যতদিন বেঁচে থাকি সুস্থভাবে সুস্থ গানে থাকতে পারি, আপনাদেরকে সেই গানের আনন্দ দিয়ে যেতে পারি।
2: শুনলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো।
3: এই ঢাকা এক বিশাল মহানগরী, বাংলাদেশের রাজধানী। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই ঐতিহাসিক জনপদটি শত শত বছর ধরে ঢাকার সংস্কৃতি ও আভিজাত্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। ঢাকা নগরীর ইতিহাস জুড়ে আছে উজ্জ্বল ঐতিহ্যের সমাহার। কত কথা, কত ইতিহাস লুকিয়ে আছে রাজধানীর ইট পাথরে ঢাকা, এই ঢাকা মহানগরীর অন্তরে। বন্ধুরা, এখন আমাদের পর্ব এই ঢাকা। চলুন আজকের পর্বে ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেন নিয়ে কিছু কথা শুনে আসি। পর্বটি লিখেছেন মারুফ রায়হান আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ।
4: পুরনো ঢাকার ঐতিহ্যের নিদর্শন সমূহে আলাদাভাবে নজর কাড়ে শ্বেতশুভ্র রোজ গার্ডেন। প্রায় 100 বছর আগে রোজ গার্ডেন তৈরি করেন তৎকালীন পুরনো ঢাকার ব্যবসায়ী ঋষিকেশ দাস। বাগান বাড়ি তৈরির আগে তৈরি করা হয়েছিল বাগান। গোলাপ ফুলের প্রতি আলাদা আগ্রহ ছিল মালিকের। 1930 সালে 22 একর জমির ওপর বিভিন্ন প্রজাতির গোলাপ ফুলের চারা লাগানো শুরু করেন ঋষিকেশ। গোলাপ ফুল সংগ্রহ করতে চীন, ভারত, জাপান ও ইউরোপের নানা দেশে লোক পাঠিয়েছিলেন। সেখান থেকে মাটিসহ গোলাপের চারা এনে রোপণ করেন নিজের বাগান বাড়িতে। বাগান তৈরির প্রায় 1 বছর পর শুরু হয় বাড়ি তৈরির কাজ। গোলাপের সঙ্গে মিলিয়ে বাড়ির নাম রাখা হয় রোজ গার্ডেন। কিন্তু সেই রোজ গার্ডেন নিজের করে পাওয়ার সৌভাগ্য হয়নি তাঁর। বাড়ি তৈরি করতে গিয়ে নিজের বিশাল অর্থবিত্তের সব বলি দেন ঋষিকেশ। অগত্যা কোনো উপায় না পেয়ে শখের রোজ গার্ডেন বিক্রি করে দেন ঢাকার তৎকালীন এক পুস্তক ব্যবসায়ী কাজী আব্দুর রশিদের কাছে। রোজ গার্ডেনের বাগান বাড়ির 7,000 বর্গফুট আয়তনের দোতলা প্রাসাদে দেখা যায় করিন্থীয় ও গ্রিক স্থাপত্যশৈলীর ব্যবহার। বাড়িটি প্রতিটি কলামে বা স্তম্ভে রয়েছে করিন্থীয় মোটিভ। এছাড়া রয়েছে মার্বেল পাথরের মেঝে, ছাদে ইউরোপীয় শৈলীর কারুকাজ ও খিলান আকৃতির দরজা, দৃষ্টিনন্দন ঝাড়বাতি, প্রশস্ত সিঁড়ি ও জানালায় খোদাই করা কাজ, বিশাল গোলাপ ফুলের বাগান আর তার মধ্যে শ্বেতপাথরের কয়েকটি ভাস্কর্য, কৃত্রিম ফোয়ারা, শান বাঁধানো পুকুর। বলরুমের সিলিংয়ে রয়েছে ফুলের নকশা ও সবুজ কাঁচের আয়না। উপরের তলায় রয়েছে 3টি রুম, এর মধ্যে রয়েছে বিশাল একটি নাচঘর। ভবনের প্রতিটি দরজা জানালায় রয়েছে জ্যামিতিক নকশা, যার বেশিরভাগই কাঠ, রঙিন বেলজিয়ান কাচ ও লোহার কারুকার্য দিয়ে সাজানো। এছাড়া বলরুম থেকে একটি স্পাইরাল সিঁড়ি উঠে গেছে ছাদ পর্যন্ত, যা এখন আর ব্যবহার করা হয় না। বাড়ির সামনে বাগান ছাড়া আছে বড় আকারের একটি পুকুর। স্বাধীনতার ঠিক আগে আগে 70-এর দশকের শুরুতে এ বাড়িটি লিজ দেওয়া হয় বেঙ্গল স্টুডিও ও মোশন পিকচার্স লিমিটেডকে। হারানো দিন নামের জনপ্রিয় চলচ্চিত্রের শুটিং হয়েছিল এই প্রাসাদে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর 1989 সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করে। 2018 সালে বাংলাদেশ সরকার প্রাসাদটি কিনে নেয়। কয়েক বছর সংস্কার কাজ শেষে গত বছর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে প্রাসাদটি। বর্তমানে পুরো প্রাসাদটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। মাত্র 30 টাকায় টিকিট কেটে যে কেউ দেখে আসতে পারেন ইতিহাসের সাক্ষী এই প্রাসাদ।
2: শুনলাম এই ঢাকা। সময় হলো গান শোনাবার। নববর্ষের আবহে শুনব রবীন্দ্রসঙ্গীত অদিতি মহসিনের কণ্ঠে।

0: শোনা হলো গান। বন্ধুরা চলুন এবার যাওয়া যাক যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা পর্বে।
1: বন্ধুরা, আজ আপনারা যারা বাসে করে ভুলতা, কাঞ্চন ব্রিজ, নীলা মার্কেট, বসুন্ধরা 300 ফুট গেট, কুড়িল বিশ্বরোড পর্যন্ত যাতায়াত করতে চান, তারা BRTC বাস ব্যবহার করতে পারেন। যাত্রাপথে মাস্ক ব্যবহার করুন। আপনাদের যাত্রা শুভ হোক।
0: বন্ধুরা, আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে, সবার কাছে শুভকামনা রেখে বলে যাই কথাগুলো। আমাদের দেশে বর্ষা ঋতু সমাগত, এরই মধ্যে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ইতিমধ্যে দেশের 57 জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
1: বন্ধুরা, শেষ হইল আজকের অনুষ্ঠানের সময়সূচি। যাবার আগে শেষ কথাগুলো বলি। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রফিকুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।

ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাইফউদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ কোনোভাবে বিদেশে পাচার করতে দেওয়া হবে না, বরং তা দেশের জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। তিনি গতকাল মৌলভীবাজারে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করা হবে। কাজেই কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে টাকার কোনো অভাব হবে না। বেগম খালেদা জিয়াকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে অনেক বড় রাজনৈতিক নেতা দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন, তবে বেগম খালেদা জিয়া দেশকে ছেড়ে, জনগণকে ছেড়ে কোথাও যাননি। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে দশজন নারীর হাতে সরাসরি ফ্যামিলি কার্ড তুলে দেন, পরে কম্পিউটারে বাটন চেপে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী একই সঙ্গে আবাসন সমস্যা সমাধানে চা শ্রমিকদের ২,০০,০০০ টাকা করে অনুদান, তাদের সন্তানদের জন্য বৃত্তি প্রদান এবং প্রতিবন্ধীদের জন্য আর্থিক অনুদানের চেকও প্রদান করেন। পরে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি সরকারকে সময় দেওয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। জাতীয় সংসদের বৈঠক আজ ২:৩০ আবার বসবে। এর আগে গতকাল জাতীয় সংসদের বৈঠক পুনরায় শুরু হলে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে গাজীপুর ৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিনের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পবিত্র হজ পালনের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হবে। তারকাচিহ্নিত অপর এক প্রশ্নের লিখিত জবাবে জানানো হয় যে প্রধানমন্ত্রী বলেছেন, কৃষিখাতে সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস এবং ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে ধারণ ক্ষমতার ১.৭ গুণ বন্দী আটক আছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার গতকাল মন্ত্রণালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি রাষ্ট্রদূতকে এই কথা বলেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন মাইকেল মিলার। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, বাংলাদেশ তা কাজে লাগাতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ থামাতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিক উপায়ে সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ৬০ দিনের মধ্যে চুক্তির পরবর্তী ধাপ কার্যকর না হলে ইরানের উপর ফের হামলা শুরু করবে। মার্কিন প্রেসিডেন্ট ফ্রান্সে G7 সম্মেলনের শেষ দিনে বক্তৃতায় একথা বলেন। এদিকে G7-ভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দ লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ অবসানের অন্তর্বর্তী চুক্তিকে স্বাগত জানিয়ে নেতারা ফ্রান্সে অনুষ্ঠিত G7 বৈঠকে বক্তব্যে এই আহ্বান জানান। আগামীকাল জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে ধারণা করা হচ্ছে। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপে মেক্সিকো সিটিতে এখন উজবেকিস্তান কলম্বিয়ার মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কলম্বিয়া ১-০ গোলে এগিয়ে রয়েছে। বিশ্বকাপে আজ ১০টায় দক্ষিণ আফ্রিকা মোকাবেলা করবে চেক প্রজাতন্ত্রকে। এর আগে আজ ঘানা ১-০ গোলে পানামাকে পরাজিত করে। গতরাতে ইংল্যান্ড ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে। পর্তুগাল ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন লালন গীতি শুনবেন রত্না পারভিন বাউলের কণ্ঠে।

বাংলাদেশ বেতার ঢাকা। জানি জানি তুমি এসেছো এ পথে, রবীন্দ্রসঙ্গীত শুনবেন বুলবুল ইসলামের কণ্ঠে।

0: এতক্ষণ বুলবুল ইসলামের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন শিল্পী আসমা বাশার, গীতিকার এবং সুরকার টিপু সুলতান বাবর।

প্রিয় শ্রোতা বন্ধুরা, টিপু সুলতান বাবর রচিত এবং সুরারোপিত আধুনিক গান শুনছেন আসমা বাসারে কণ্ঠে। এবার এই গান ভালোবাসা ভোলার নয়।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন আসমা বাশারের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
2: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
3: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
2: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
3: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
2: নতুন বাংলাদেশ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল সঙ্গীত। শিল্পী মোহাম্মদ মাহমুদুল হাসান।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ মাহমুদুল হাসান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন পল্লীগীতি ফেরদৌস আরা রিফার কণ্ঠে। প্রথম গানের কথা দিয়ে শুরু করেছেন, কথা লিখেছেন আবু মোহাম্মদ মোকাদ্দেম বাবু, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: দুখানি পল্লীগীতি শুনলেন ফেরদৌস আর রিফার কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
0: এই গরমে অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন, জুস বা এ জাতীয় পানীয় পরিহার করুন, স্বাভাবিক শরবত, ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন। প্রচণ্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না, যদিও এই সময় ঠান্ডা পানি খুব ভালো লাগে। এটা শরীরে প্রশান্তি ভাব এনে দিলেও এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে। প্রচণ্ড গরমে দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন, রোদ এড়িয়ে চলুন। বাইরে বের হলে ছাতা, টুপি, ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন। হালকা রঙের ঢিলে ঢালা এবং সম্ভব হলে সুতির কাপড় পরুন। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন এবং সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন ও বাসি খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান শুনবেন। শিল্পী রাজীব দাস ও বাঁধন সরকার পূজা, গীতিকার ডাক্তার নাসরি সুলতানা, সুরকার মকসুদ জামিল মিন্টু।

0: ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গানটি শুনলেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শারবিন মুস্তাফিকনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না, বরং তা দেশে জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। তিনি গতকাল মৌলভীবাজারে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করা হবে, কাজেই কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে টাকার কোনো অভাব হবে না। প্রধানমন্ত্রী আরও বলেন, পুরুষদের পাশাপাশি যদি নারীদের স্বাবলম্বী না করা যায় তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি অনুষ্ঠানে ১০ জন নারীর হাতে সরাসরি ফ্যামিলি কার্ড তুলে দেন, পরে কম্পিউটার বাটন চেপে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী একই সঙ্গে আবাসন সমস্যার সমাধানে চা শ্রমিকদের ২ লাখ টাকা করে অনুদান, তাদের সন্তানদের জন্য বৃত্তি প্রদান এবং প্রতিবন্ধীদের জন্য আর্থিক অনুদানের চেকও প্রদান করেন। পরে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি সরকারকে সময় দেওয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা ৩টায় আবার বসবে। এর আগে গতকাল জাতীয় সংসদের বৈঠক পুনরায় শুরু হলে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে গাজীপুর ৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পবিত্র হজ পালনের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হবে। তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনী ইশতেহার রয়েছে, ধর্মপ্রাণ নাগরিকদের জন্য একটি সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসী বান্ধব হজ ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। তারকা চিহ্নিত অপর এক প্রশ্নের লিখিত জবাবে জানানো হয় যে প্রধানমন্ত্রী বলেছেন, কৃষিখাতে সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস এবং ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার গতকাল মন্ত্রণালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি রাষ্ট্রদূতকে একথা বলেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতা বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন মাইকেল মিলার। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, বাংলাদেশ তা কাজে লাগাতে পারে। জবাবে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর, তবে স্বাধীনতার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়া সরকারের অন্যতম দায়িত্ব। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ থামাতে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান ইলেকট্রনিক উপায়ে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ৬০ দিনের মধ্যে চুক্তির পরবর্তী ধাপ কার্যকর না হলে ইরানের ওপর ফের হামলা শুরু হবে। মার্কিন প্রেসিডেন্ট ফ্রান্সিস G7 সম্মেলনের শেষ দিনে বক্তৃতায় একথা বলেন। এদিকে G7-ভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দ লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ অবসানের অন্তর্বর্তী চুক্তিকে স্বাগত জানিয়ে নেতারা ফ্রান্সে অনুষ্ঠিত G7 বৈঠকে বক্তব্যে এই আহ্বান জানান। আগামীকাল জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে ধারণা করা হচ্ছে। G7 নেতারা আরও বলেন, ইরান যুদ্ধের প্রেক্ষিতে হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমাতে তারা জ্বালানি সরবরাহ পথে বিকল্প আনবেন। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। মেক্সিকো সিটিতে ফিফা বিশ্বকাপে কলম্বিয়া উজবেকিস্তানকে ৩-১ হারিয়েছে। বিশ্বকাপে আজ ১০টায় দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে চেক প্রজাতন্ত্র। এর আগে ঘানা ১-০ পানামাকে এবং ইংল্যান্ড ৪-২ ক্রোয়েশিয়াকে পরাজিত করে। পর্তুগাল ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচটি ১-১ ড্র হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আমন্ত্রণ আমাদের মিউজিক স্টুডিওতে। এখন স্টুডিও থেকে সরাসরি রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনাবেন রোকাইয়া হাসিনা। এই অনুষ্ঠানে একই সাথে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকেও সরাসরি দেখতে ও শুনতে পাবেন। শিল্পী, যন্ত্রশিল্পী এবং কলাকুশলীরা সকলে প্রস্তুত। তো চলুন শুনে আসি রবীন্দ্রসঙ্গীত।

আমার এবারের পরিবেশনা বর্ষা ঋতুরই গান, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। কবিগুরুর বয়স তখন 78 বছর। রাগ কাফি মিশ্র মোল্লার।

0: এতক্ষণ স্টুডিও থেকে সরাসরি দুখানি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালেন রুকাইয়া হাসিনা।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন শিল্পী নূর মোহাম্মদ খান, ইমন খান।

0: পবিত্র কুরআনুল করিমের সূরা লোকমান এর 33তম আয়াতে করিমের তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় করো এবং এমন একটি দিনকে ভয় করো যেদিন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে বিনিময় আদায় করবে না, না কোনো সন্তান তার পিতার পক্ষ থেকে বিনিময় আদায় করবে। অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা সত্য। সুতরাং হে মানুষ, এ পার্থিব জীবন যেন তোমাদের কোনো রকম প্রতারিত করতে না পারে এবং প্রতারক শয়তানও যেন কখনো তোমাদের আল্লাহ তাআলা সম্পর্কে কোনো ধোঁকা দিতে না পারে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। একটু পরে মাননীয় সদস্য, আমি টাইম দেব, সময় দেব। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন সংসদে স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি মাথা ঝুঁকিয়া সম্মান প্রদর্শন করা সম্পর্কে আমার সিদ্ধান্ত জানাব। গত 16 জুন 2026 তারিখে মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান রাজশাহী 1 এবং 17 জুন 2026 তারিখে মাননীয় সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক ফেনী 2 কর্তৃক সংসদে সভাপতির প্রতি ঝুঁকিয়া সম্মান জানাবার বিষয়টি সংসদের সভাপতির প্রতি ঝুঁকিয়া সম্মান জানাবার বিষয়টি সুরাহার জন্য পয়েন্ট অফ অর্ডারে অনুরোধ জানান। বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে জানানো হবে মর্মে আমি জানিয়েছিলাম। সেই প্রেক্ষিতে আমার পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত জানাচ্ছি। কার্যপ্রণালী বিধিতে এই সংক্রান্ত বিধি 267 উইদিন ব্র্যাকেট 1 নিম্নরূপ: 267, সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য, 1, সংসদে প্রবেশ করার বা সংসদ কক্ষ ত্যাগ করার সময় এবং তার আসন গ্রহণ বা ত্যাগ করার সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করিবেন। উক্ত বিধিটি 2006 সংশোধন করে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। আমি পরীক্ষা করে দেখেছি, অষ্টম সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি 20 সেপ্টেম্বর 2026 তারিখে সংসদে একটি রিপোর্ট উপস্থাপন করে। রিপোর্টটি 26 সেপ্টেম্বর 2006 তারিখে সংসদে বিবেচিত ও গৃহীত হয়, যার মধ্যে 267(1) বিধির উক্ত সংশোধনীটি অন্তর্ভুক্ত ছিল। অতএব আমাদের কার্যপ্রণালী

0: 267 উইদিন ব্র্যাকেট 1 বিধি হইতে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। সেই হেতু মাননীয় সদস্যবৃন্দ, আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন। ধন্যবাদ। আন্দালিব রহমান পার্থ, পয়েন্ট অফ অর্ডার।
1: জি মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি এই প্রথম পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালাম এবং আমি জানি এটা সংসদের চলাকালীন বা সংসদ ব্যাপারে হতে হবে, এই জন্য আমি মনে করলাম যে এটা একটা ব্রডার কনটেক্সটে সংসদকে এফেক্ট করে। মাননীয় স্পিকার, আমরা অনেক কষ্টের পরে এই পার্লামেন্ট আমরা পেয়েছি এবং আমি আমার প্রথম স্পিচেও বলেছিলাম যে দ্য বেস্ট পার্ট অফ দ্য পার্লামেন্ট এই যে এখানে স্বৈরাচারের কোনো দোসর বা ফ্যাসিস্টদের কেউ নেই। মানে স্পিকার, গত পার্লামেন্ট শুধু পার্লামেন্টের গণতন্ত্রের হত্যা করেনি, এই পার্লামেন্টের স্ট্যান্ডার্ডকে সাংঘাতিকভাবে নষ্ট করেছে। আমরা দেখেছি মানুষ স্পিকার, এখানে মমতাজ থেকে আরম্ভ করে এখানে গান হয়েছে, এখানে অন্য কিছু হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে ডাইরেক্টলি ওদিকে না গেলেও কিছু কিছু জায়গায় কিন্তু আমরা ওদিকে চলে যাচ্ছি, কারণ আমরা কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট ছাড়াও উই আর দ্য অ্যাম্বাসেডার্স অফ দ্য পার্লামেন্ট। আমরা যখন বাইরে কোথাও যাই আমরা এই পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করি। মানে স্পিকার, কালকে না পরশুদিন পার্লামেন্ট থেকে যাওয়ার পরে আমি অনেক টেলিফোন পাই এবং সেখানে আমি ডিফেন্ড করার চেষ্টা করি এবং ডেইলি স্টার নিউজ করে জামাত এমপি ডিমান্ডস ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভস অ্যান্ড কার্টেইনস। এটা আমাকে অনেক লজ্জা দেয় এবং আমি মনে করি এই পার্লামেন্টকে অনেক লজ্জা দেয় যে একটা মেম্বার অফ পার্লামেন্ট এখানে দাঁড়িয়ে যেখানে জনগণের কথা বলবে, যেখানে বিভিন্ন জনগণের দাবির কথা বলবে, সেখানে একজন মেম্বার অফ পার্লামেন্ট দাঁড়িয়ে উনি ওয়াশিং মেশিন পেল না, মাইক্রোওয়েভ পেল না, কার্টেন পেল, সেই ব্যাপারে দাঁড়িয়ে কথা বলবে। এই যেখানে আবার বলা হয় যে আমরা গাড়ি নিব না, আমরা প্লট নিব না, এই ব্যাপারে, তাহলে আমার কাছে মনে হয় মাননীয় স্পিকার যে আসলেই যদি গাড়ি আর প্লট যখন ওনারা বাদ দিল তখন ওনাদের বুকের উপরে কত বড় পাথর চাপা দিয়ে বাদ দিতে হলো যে মাইক্রোওয়েভ আর ওয়াশিং মেশিনের জন্য এই পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। মাননীয় স্পিকার, আমার মনে হচ্ছে যে এই স্ট্যান্ডার্ড আর স্ট্যাচার আমাদেরকে মেনটেন করা উচিত এবং আমি বলবো আমাদের মাননীয় যারা আছেন ওনাদেরকে, স্পেশালি আমাদের বিরোধী দল, এবং এটা কালকে হয়তো আমাদেরকেও বলতে পারে, আমি জেনারেলি এটা বলছি যে উই মাস্ট, আমি শেষ করছি আতঙ্কি যে আমি আমি খুব সিরিয়াসলি বলছি, তারপরও যদি আমার ভাই যেহেতু কমেন্ট করেছেন উনি চান আমি ওনাকে এম্বারাস না করে আগামীতে যদি ওনার পর্দার মাইক্রোওয়েভ লাগে আমি আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই এবং আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যদি ওয়াশিং মেশিনটা উনি দেয় এবং হোম মিনিস্টার থাকলে আমি বলতাম যে উনি পর্দাটা যদি কিনে দিয়ে ওনার সংসারটা আমরা গোছায় দিতে পারতাম, তারপরও যদি আমার পার্লামেন্টকে উনি এম্বারেস না করতো। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য, এটা পয়েন্ট অফ অর্ডারের মধ্যে পড়ে না। দ্বিতীয়ত, যেই সদস্য বাজেট সেশনের উপরে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, বাজেট সেশন এমন একটি সেশন, বাজেট বক্তব্য এমন একটি বক্তব্য, সেখানে অনেক বিষয়ে বক্তব্য রাখা যায় এবং তাছাড়া একজন সদস্য তার সুবিধা অসুবিধার কথা বলেছেন। আমি মনে করি এটা সংসদের না বললেও ভালো হতো, কিন্তু এটা বলে এমন কোনো গর্হিত অপরাধও তিনি করেন নাই। আমাদের হাউস কমিটি আছে, সেখানে আমরা সংসদ সদস্যদেরকে আসবাবপত্র ইত্যাদি আমরা দিয়ে থাকি, সেই হিসাবে তিনি যদি সকল সদস্য, তিনি তার নিজের জন্য চান নাই, সকল সংসদ সদস্যদের জন্যই যারা হাউসে সংসদের দেওয়া ভবনে যারা বসবাস করে তাদের সম্পর্কে বলেছে, সুতরাং এটা এমন কোনো গর্হিত অপরাধ হয়নি। তবে আমি মনে করি না বললেই ভালো হতো, এতে জনমনে অন্য ধরনের ধারণা হতে পারে, তবে এটি তো তাদের প্রাপ্য হতে পারে, এটা এমন কিছু বড় জিনিস নেই, এই সামান্য জিনিস নিয়ে এটি নিয়ে আর তর্ক বিতর্ক করতে চাই না, কারণ এটি নিয়ে বিতর্ক করলে আবার খারাপ মেসেজ যাবে বাইরে। তো ভবিষ্যতে বক্তব্য রাখার সময় আমরা সবাই কেয়ারফুল থাকবো, যেসব জিনিস পার্সোনালি আপনি যদি হাউস কমিটির চেয়ারম্যান আছেন, সদস্যরা যদি তাকে জানান তারাই এটার সমাধান করতে পারবেন। মাননীয় বিরোধী দলের নেতা, এটা নিয়ে কোনো বিতর্ক হোক এটা আমি চাই না, আপনি অন্য কোনো বিষয়ে বললে বলেন, এটা সম্পর্কে আর শুনতে চাই না। এটা কথা, আরেকটি কথা আমি বলি আপনাদের কথা, আর যেভাবে আপনি একজন সদস্যকে অফার করেছেন তাকে দেবেন, এটাও তার জন্য একটি ডিসরেসপেক্টফুল মনে হতে পারে। উনি নিজের জন্য চান নাই, সকল সংসদ সদস্য যারা বসবাস করে সংসদের সরকারি বাড়িতে তাদের জন্য বলেছেন। সুতরাং এটা নিয়ে, এই বিষয়টা নিয়ে আর বিতর্ক না হোক এটা আমি চাই। মাননীয় নেতা, এরপরে আর বাড়াবাড়ি তো কোনো দরকার নেই। বিরোধী দলের নেতা, আপনি তো এই সম্পর্কেই বলবেন তো? আচ্ছা বলেন।
2: মাননীয় সদস্য পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন, আপনি তো প্রথমেই নাকচ করেছেন যে এটা পয়েন্ট অফ অর্ডারের বিষয় না। দুই নম্বর, একজন সদস্য তিনি সবার জন্য একটা বিষয় চেয়েছেন, আপনি রাইটলি বলেছেন যে এটা হাউসে না বলে এটার জন্য কমিটি আছে, ওখানে বললেই হতো। কিন্তু তিনি এইটাকে সূত্র ধরে আবার আরেকটা, যে গাড়ি বাড়ি সব নিয়ে আসলেন, উনি তো আমি মনে করি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, আবার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেব। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? আমার মনে হয় যে আমাদের মানসিকতাগুলো এমন হওয়া উচিত যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না। আমরা আশা করব যে আমি সহ আমরা সকলে আগামীতে এইগুলোর প্রতি আরও যত্নশীল হব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ বিরোধী দলের নেতা। তবে আন্দালি ব্রহ্মান মাননীয় সদস্যের বক্তব্যে আমি যেটা বুঝতে পেরেছি, তিনি কোনো তাকে আন্ডারমাইন করার জন্য বলেন নাই, সাহায্য করার জন্য বলেছেন, হুইচ ইজ নট রিয়েলি নেসেসারি। তবুও যাই হোক, এই সম্পর্কে বক্তব্যের এখানে ইতি হোক এটাই চাই। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। প্রথমে আমি মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল মালিক সিলেট 3 বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি, আপনার সময় 8 মিনিট।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, সালামু আলাইকুম। আজকে আমি প্রথমে আমার জীবনের ফার্স্ট এই বাজেট অধিবেশনে বক্তব্য রাখার জন্য আপনি সুযোগ করে দিয়েছেন। আমি প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করছি, তার সাথে সাথে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক, বাংলাদেশের বাংলাদেশী জাতীয়তাবাদীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে আজকে আমি রিয়েলি গ্রেটফুল যে মাদার অফ ডেমোক্রেসি দেশনন্দী বেগম খালেদা জিয়া, এই দেশের এই পার্লামেন্টারি ডেমোক্রেসি উনি বাংলাদেশের এই ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে আমরা। এবং উনি আমাকে বলেছিলেন দেশে থেকে দেশের মানুষের সেবা করার জন্য, এবং মাননীয় সংসদ নেতা আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি সংসদ নেতাকেও ধন্যবাদ, এবং এই দেশের জন্য যারা আপনার মতো মুক্তিযোদ্ধারা যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমার আজকে বাজেট সম্পর্কে আমি দুই একটি কথা বলবো, কিন্তু তারপরে আমাকে 2 মিনিট সময় একটু বাড়িয়ে দিবেন যদি দয়া করে, তাইলে আমার এলাকার মানুষের জন্য এবং সিলেটের উসমানী বিমানবন্দরের জন্য দুই একটা কথা বলতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমরা দেখেছি এই বাজেট নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলা হচ্ছে। এই বাজেট সত্যিকার অর্থে উচ্চবিলাসী বাজেট নয়। আমরা দেখেছি বাংলাদেশের, আমরা আমাদের গর্ব করে বলতে চাই, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টের বাজেট, মাদার অফ ডেমোক্রেসি দেশনন্দী বেগম খালেদা জিয়ার সেই বাজেট। এবং এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের সাইফুর রহমান উনি যে বাজেট দিয়েছেন, গত ফেসিস সরকারের বাজেটে আমরা দেখেছি আপনার অর্থমন্ত্রী বাজেট পড়তে পারে না, পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী ফেসিস প্রধানমন্ত্রী উনিও নিলেন, নিয়ে উনি 2 লাইন পড়ে উনিও বসে গেলেন। এই যে গত 15 বছরের বাংলাদেশের এই বাজেট ভারত মহাসাগরের অট্টফাসের খবরে পড়েছিল মাননীয় স্পিকার, এবং আমাদের এই দেশে অর্থনৈতিকভাবে দেশকে দেউলিয়া করে তারা গিয়েছে, এই দেশে আমরা আমাদের দেশকে লুট করে নিয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার মাননীয় স্পিকার এই দেশ থেকে পালিয়ে তারা নিয়ে গেছে। আজকে এই বাংলাদেশে আজকে হেলথের বিষয়টা, হেলথেও আমরা দেখেছি যে এই যে গত দিল্লির প্রেক্ষাপটে বাংলাদেশের হেলথ মিনিস্ট্রিকে কন্ট্রোল করা হয়েছে, যাতে বাংলাদেশে স্বাস্থ্যের বিষয়ে যাতে কোনো ভালো চিকিৎসা না হয়, যাতে দিল্লিতে দৌড়াইতে হয় চিকিৎসার জন্য, এবং যাতে ইন্ডিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় যায় কিন্তু লাশ হয়ে আসে, একটা মানুষও সুস্থ হয়ে আসতে আমি আজ পর্যন্ত দেখি নাই মানুষ। স্পিকার, এই জন্য আমাদের এই বাজেটের দরকার আছে, এইটা এনভায়রনমেন্টের ইস্যু আছে এখানে, এ যেটা আমাদের আমরা দেখেছি যে বেশ কয়েকটি মন্ত্রণালয় ইভেন গত সরকারের সময়ও এই বাজেটগুলি অ্যাকচুয়ালি ঠিক মতো ব্যবহার করা হয়নি এবং অনেক টাকা, এই সরকার তো মাত্র 3-4 মাস, এই 3-4 মাসে উই শুড স্লে আউট বাংলাদেশের ন্যাশনালিস্টদেরকে, এই দেশের মানুষকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। আমি গতকালকেও, যদিও এটা আমার প্রধানমন্ত্রী আমরা যদিও জোর করে সফর সঙ্গী হয়েছি, কারণ উনি বলে দিনে পার্লামেন্টে যান, কিন্তু সেইখানে এই যে আপনার কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, শ্রমিক কার্ড, দিট ইজ প্রাউড যে এই দেশের মানুষ একটা কিছু পেয়েছে। গত 15 বছর সেই দিল্লিওয়ালারা দেশ চালিয়েছে এবং তাদের টাকা পয়সা সহ স্বামী স্ত্রীর সম্পর্কে এই উনাকেও নিয়ে গেছে সেইখানে। আজকে আমাদের বর্ডারে আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদের সাথে আমি আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই যে ওনার এই যে ইন অ্যান্ড আউট পলিসি বর্ডারে, এবং গর্বের সহিত আমাদের নত দানু ফরেন পলিসি নাই, গতবার আমরা দেখেছি। আজকে এই জন্য আজকে ভারতের প্রধানমন্ত্রী, ভারতের আপনার সেইখানে এই অ্যাম্বাসেডারকে আমাদের ফরেন মিনিস্ট্রি ডেকে যে বক্তব্য দিয়েছে, আমি মনে করি যে ন্যাশনালিস্টদের এই এই ক্যাপাসিটি থাকা উচিত। এই জন্য ফিউচার এই দেশের মানুষের ডিফেন্স এবং এই দেশের মানুষের এই যে পুলিশকে আবার একটা ধন্যবাদ দেই যে দেশের প্রথম 3-4 মাসের মধ্যে বাংলাদেশ থেকে আপনার এই যে ফেস ইস্টের এই যে পুলিশের আইজি এবং কত বড় মাস্তান ছিল, আমরা দেখেছি কিভাবে আপনার রেপকে ক্রস ফায়ারে মানুষ মারার এই কাহিনী তার কাছ থেকে দেখেছি, তাকে নিয়ে দেশে আসার জন্য যে পদক্ষেপ মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আপনার হোম মিনিস্টার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের মহাসচিবকেও আমরা ধন্যবাদ দেই যে তাদের সঠিক লিডারশিপের কারণে এইগুলি হচ্ছে। এবং আমরা আজকে মাননীয় অপোজিশন লিডারকেও আমি সাধুবাদ জানাই যে ওনারা আমাদের সিলেটের কৃতি সন্তান, উনি আমি আশা করব এই দেশের এই মানুষের যে প্রত্যাশা। আমি এর আগে সিলেট সম্পর্কে আমি বলতে চাই যে সিলেটের এই যে বাজেটের গত বাজেটে অনেক টাকা ফেরত গেছে এবং এইটা কাজ হইতে পারত, আমাদের এই বাজেটে এটা উচ্চ বিলাসী বাজেট মোটেই নয় আমি বলবো, এই কারণে আমরা চাই এই বাজেটের একটা অংশ বাংলাদেশের, যেমন সিলেটে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে প্রবাসী অধ্যুষিত এলাকা এবং প্রবাসের ডিমান্ড, প্রবাসী মুক্তিযোদ্ধাদের ডিমান্ড যে তারা যাতে সহজে, বিকজ তাদের লাস্ট ড্রিম থাকে তার ডেড বডি হলেও বাংলাদেশে তারা যাতে আসে, এবং তার অর্থনৈতিকভাবেও সিলেটে যদি আপনার ট্যুরিস্ট অ্যাট্রাকশন এইটা করার জন্য আমার মনে হয় যে বিমান মন্ত্রী যদি ওনারা একটা দুইটা বিমানে লন্ডন ঢাকা আসে, সিলেট আসে, এবং আমার মনে হয় যে আরও কয়েকটি এয়ারলাইন্স যদি অন্যান্য এয়ারলাইন্স এবং সিলেট সত্যিকারতে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর, যাতে ট্রু আন্তর্জাতিক বিমানবন্দর করার জন্য আমি আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় আজ প্রধানমন্ত্রীকেও এবং বিমানমন্ত্রীকে যে সিলেটের বিমানবন্দর যাতে এইটাকে একটু মডার্ন করে আন্তর্জাতিক করা হোক এবং দেশের বিভিন্ন জেলায়ও যাতে ফ্লাইট আসা যাওয়া করে, যাতে আমরা এখনের সাথে রিলেশনশিপ আমরা মোর বিল্ড করতে পারি। আমাদের ইয়াং জেনারেশন তারাও চায় যে এক জেলার থেকে আরেক জেলার সাথে সেই রিলেশনশিপটা বিল্ড হোক। এবং আজকে মাননীয় স্পিকার আমাদের যে এই কয়েকটা যে বাজেটের উপরে যে যে আজকের দেখা
0: মাননীয় সদস্য ধন্যবাদ। আপনার সময় বাড়ানো হয়নি, আমি তবু আপনাকে সাম আপ করার জন্য এক মিনিট সময় দিলাম। এক মিনিটে আপনি বলে ফেলেন, অনেক কথা বলেছেন তো, এক মিনিটে বাকিটা বলে ফেলেন।
3: মাননীয় স্পিকার, আজকে সত্যিকার অর্থে আমাদের যে এই বাজেট যেটা আমাদের খুব দরকার, যেটা হেলথ এবং কমিউনিকেশন, গতকালকেও মাননীয় প্রধানমন্ত্রী আমার সিলেটে মৌলভীবাজারে গিয়েছেন, কিন্তু আমাদের যে রাস্তাটা ব্যবহার করেছেন এই রাস্তা গত 6-8 মাস ধরে এই রাস্তাটা এজ ইট ইজ কন্ট্রাক্টাররা কোনো ধরে কাজ করছেন, এবং এবং এই যে যোগাযোগ ব্যবস্থার উপরে আরও মোর মানি স্পেন্ড করা, এবং আমার বিশ্বাস যে আমরা সিলেটে আমাদের খুব দরকার, সিলেটের দক্ষিণ সীমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ এবং সিলেটের 6টা আপনার ওয়ার্ড সিটির আমার দক্ষিণ সীমার নির্বাচনী এলাকার সাথে, আমি মনে করি যে এই বাজেট আমাদের এলাকার স্বার্থে, দেশের স্বার্থে এই বাজেট ব্যবহার হবে। এই জন্য আমি কংগ্রাচুলেট করতে চাই যে এই বাজেট মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ শওকতুল ইসলাম, মৌলভীবাজার 2। আপনার সময় 6 মিনিট।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত মন্ত্রীরা এবং সিনিয়র নেতারা সবসময় সময় পান কথা বলার বিভিন্ন জায়গায়, কিন্তু আমাদের কোনো জায়গা নেই, আমাদের ফোরাম একটাই, এই পার্লামেন্ট বা জাতীয় সংসদ। এখানে সময়ের দিকে একটু লক্ষ্য রাখার জন্য মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করব। আমি ছোট্ট একটা আমার নির্বাচনী অভিজ্ঞতার কথা বলেই আমি বাজেটে ফিরে যাব। মাননীয় স্পিকার, আমার এলাকায় আমি আগেও বলেছি, আমাদের বিরোধী দলীয় নেতা বাড়ি আমার বাড়ি আমার এলাকায়, তাই সেখানে আমি অনেক কিছু সহ্য করে অনেক কিছু বিনিময়ে আমি এই পার্লামেন্টে আসতে পেরেছি। আপনারা জান্নাতের টিকিটের কথা শুনেছেন, আপনারা কেউ বুরকার কথা শুনেছেন কিনা আমি জানি না, কেউ সালোয়ার কামিজের কথা শুনেছেন কিনা আমি জানি না। এখানেই শেষ নয় মাননীয় স্পিকার, আপনারা জানেন নির্বাচনের দিন প্রত্যেকটি বুথের আশেপাশে প্রার্থীর কোনো এজেন্ট থাকেন নির্বাচনী ভোটার স্লিপ দেওয়ার জন্য। সেই রকম জান্নাতি একটি ক্যাম্পে আমার এক বৃদ্ধ মা, উনি ভোট দিতে যাচ্ছেন, ওনাকে ডাকা হলো সেখানে। ডাকার পরে উনি বললেন, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু পানি দিবেন। তখন ওনাকে একটি কোক দেওয়া হলো। মাননীয় স্পিকার, আপনি জানেন কোক খুললেই ফস করে একটা শব্দ হয়। আমার বৃদ্ধ মা ভোট দিয়ে আসলেন, আসার পরে একই ক্যাম্পে আবার গেলেন, গিয়ে বললেন আমাকে আরেকটু পানি দান। উনি তখন তাকে সাদা পানি দেওয়া হলো। উনি বললেন যে না, আমাকে ওই ফস করে যে শব্দ হয় সেই পানিটা দেওয়া হোক। তখন উনারা বললেন যে ভোটের আগে ফস করে, ভোটের পরে আর ফস করে না। সম্মানিত স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আজ এই মহান সংসদে দাঁড়িয়ে আমি 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জনবান্ধব বাজেটের উপর আমার বক্তব্য পেশ করছি। অর্থমন্ত্রী মহোদয় যে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন, তা কেবল সংখ্যার বিন্যাস নয়, বরং এটি একটি স্বনির্ভর এবং আধুনিক বাংলাদেশ গড়ার আত্মবিশ্বাসী দলিল। এই বাজেটের সবচেয়ে বড় শক্তি হল এর সুষম বণ্টন। বর্তমান বিশ্ব অর্থনীতির অস্থিরতার মাঝেও আমাদের সরকার সাধারণ মানুষের পকেটে স্বস্তি ফেরাতে করমুক্ত আয়সীমা 3,75,000 টাকায় উন্নীত করেছেন। এটি মধ্যবিত্ত ও নিম্ন আয়জীবী মানুষের প্রতি সরকারের সংবেদনশীলতারই বহিঃপ্রকাশ। নিত্যপণ্যের শুল্ক হ্রাস এবং ফ্রিল্যান্সিং আয়ের উপর কর অব্যাহতির মাধ্যমে তরুণ প্রজন্মের জন্য ডিজিটাল ইকোনমির যে দ্বার উন্মোচন করা হয়েছে তা কর্মসংস্থান সৃষ্টিতে বৈপ্লবিক ভূমিকা রাখবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ বৃদ্ধি প্রমাণ করেছে রাষ্ট্র তার প্রান্তিক নাগরিকদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। বাজেটের অন্যতম প্রশংসনীয় এবং সময়োপযোগী পদক্ষেপ হল তামাকজাত পণ্যের উপর শুল্ক ও করের উল্লেখযোগ্য বৃদ্ধি। এটি কেবল রাজস্ব আদায়ের মাধ্যমে নয়, বরং এটি একটি জীবন রক্ষাকারী সিদ্ধান্ত। তামাকের সহজলভ্যতা কমিয়ে আমরা যেমন অসংক্রামক রোগীর ঝুঁকি কমাচ্ছি, তেমনি তরুণ সমাজকে ধ্বংসাত্মক আসক্তি থেকে দূরে সরিয়ে রাখছি। ক্যান্সারের মতো ব্যয়বহুল রোগের ঔষধের উপর কর কমিয়ে এবং তামাকের উপর কর বাড়িয়ে সরকার যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার বা প্রতিরোধমূলক স্বাস্থ্যনীতির পরিচয় দিয়েছেন তা বিশ্বজুড়ে সমাদৃত হওয়ার যোগ্য। এটি তামাক মুক্ত বাংলাদেশ গড়ার পত্রে একটি সাহসী ও মানবিক পদক্ষেপ। মাননীয় স্পিকার, একটি জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হল তার শিক্ষাখাতে। এবারের বাজেটে শিক্ষাখাতের জন্য যে বিশাল বরাদ্দ রাখা হয়েছে তা মূলত আমাদের ভবিষ্যৎ মেধাকে বিশ্বমঞ্চে প্রতিযোগিতার উপযোগী করার প্রতিশ্রুতি। কেবল ভবন নির্মাণ নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ডিজিটাল ল্যাব এবং স্মার্ট ক্লাসরুমের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, প্রথাগত শিক্ষার বাইরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা আমাদের শিক্ষিত বেকারত্বের হার কমিয়ে স্কিলড লেবার ফোর্স বা দক্ষ জনশক্তি তৈরিতে সহায়ক হবে। বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে গবেষণার বিশেষ তহবিল গঠন মেধাবীদের দেশ ছাড়ার প্রবণতা কমাবে এবং দেশীয় উদ্ভাবনকে ত্বরান্বিত করবে। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতি ও সংস্কৃতির প্রাণকেন্দ্র হল কৃষি। এবারের বাজেটে কৃষিখাতে 43,33,000,000,000 টাকার বিশাল বরাদ্দের প্রস্তাব আমাদের সরকারের কৃষক বান্ধব নীতিরই প্রতিফলন। বিশ্ববাজারে সারের মূল্য বৃদ্ধি সত্ত্বেও সরকার কৃষি ভর্তুকি অব্যাহত রেখেছে যাতে কৃষকদের উৎপাদন খরচ না বাড়ে। জলবায়ু পরিবর্তনের সহিষ্ণু বীজ উৎপাদন এবং যান্ত্রিকীকরণের যে তহবিল রাখা হয়েছে তা আমাদের খাদ্য নিরাপত্তাকে টেকসই করবে। মাননীয় স্পিকার, স্থানীয় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে কর অবকাশ সুবিধা দেওয়ার ফলে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবেন এবং বাংলাদেশ কৃষিপণ্য রপ্তানিতে এক নতুন উচ্চতায় পৌঁছাবে। মাননীয় স্পিকার, স্বাস্থ্যখাতের বরাদ্দ কেবল সেবার সংখ্যা বাড়ায় নয়, বরং সেবার মান উন্নয়নের দিকেও নিবদ্ধ। উপজেলা পর্যায়ে কমিউনিটি ক্লিনিকগুলি ওষুধের সরবরাহ বৃদ্ধি এবং চিকিৎসক।
0: মাননীয় সদস্য ধন্যবাদ, দু মিনিট বাড়িয়ে দেওয়া হলো আপনাকে, দু মিনিট।
4: উপজেলা পর্যায়ে কমিউনিটি ক্লিনিকগুলিতে ওষুধের সরবরাহ বৃদ্ধি এবং চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এতে করে গ্রামীণ সাধারণ মানুষকে আর ছোট খাটো চিকিৎসার জন্য শহরে ছুটতে হবে না। কিডনি ডায়ালিসিস সামগ্রী, ক্যান্সার ও হার্টের টেস্টের উপর শুল্ক হ্রাস করা হয়েছে। একজন দরিদ্র ক্যান্সার রোগীর ঔষধের দাম যখন কমে তখন সেটি কেবল একটি অর্থনৈতিক সিদ্ধান্ত থাকে না, সেইটি হয়ে ওঠে একটি পরিবারের বেঁচে থাকার নতুন আশা। উন্নত যোগাযোগ ব্যবস্থা মানে গতিশীল অর্থনীতি। বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বড় একটি অংশ পরিবহন ও যোগাযোগ খাতে রাখা হয়েছে। মাননীয় স্পিকার, নতুন রাস্তা তৈরির পাশাপাশি বিদ্যমান সড়কগুলির মান উন্নয়ন ও চার লেনে রূপান্তরিতর কাজ দ্রুত শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে আঞ্চলিক মহাসড়কগুলোকে শক্তিশালী করার মাধ্যমে দেশের প্রতিটি কোণকে মূল অর্থনৈতিক স্রোতের সাথে যুক্ত করা হয়েছে। আমাদের লক্ষ্য উন্নয়নের সুফল দেশের প্রতিটি গ্রামে পৌঁছে দেওয়া। স্থানীয় সরকার বিভাগে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছি। ইউনিয়ন উপজেলা পর্যায়ে বরাদ্দ বৃদ্ধির ফলে ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি সরবরাহ এবং শতভাগ স্যানিটেশন নিশ্চিত করা সম্ভব। মাননীয় স্পিকার, স্থানীয় পর্যায়ে ছোট অবকাঠামো নির্মাণের ফলে গ্রামীণ শ্রমজীবীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে শহরমুখী মানুষের চাপ কমবে এবং গ্রামীণ অর্থনীতি স্বাবলম্বী হবে। মাননীয় স্পিকার, পরিশেষে বলতে চাই, কৃষিতে সমৃদ্ধি, স্বাস্থ্য সুরক্ষা, সড়ক গেতু এবং স্থানীয় সরকারের মাধ্যমে তৃণমূলের উন্নয়ন, এই চতুর্মুখী অগ্রযাত্রা আমাদের 2026 সালের বাজেটের মূল শক্তি। এই বাজেট একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সফল কারিগর। কর্মকাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: পরবর্তী বক্তা মাননীয় সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, চিনাইদহ 2। আপনার সময় 5 মিনিট।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. মানে স্পিকার, 2026-27 অর্থ বছরের এবারকার বাজেট সবচেয়ে বড় বাজেট বাংলাদেশের ইতিহাসে, দ্য বিগেস্ট বাজেট ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, 9,38,000 কোটি টাকার বাজেট। প্রথম বাংলাদেশের বাজেট ঘোষিত হয়েছিল 786 কোটি টাকার, সেটা আস্তে আস্তে পর্যন্ত এই পর্যায়ে এসেছে। আমি মনে করি যে স্বাভাবিক যে অর্থের মূল্যস্ফীতি, এই কারণে আস্তে আস্তে এই পর্যায়ে এসেছে। তবে একটা ভালো বাজেট করেছেন আমি বলতে চাই, অর্থমন্ত্রী এবং তার টিম সহ যে কাজটা করেছেন, চেষ্টা করেছেন জাতির জন্য একটা ভালো বাজেট উপহার দেওয়ার, তার জন্য আমি

0: যথাস্থানে এই সুযোগ সুবিধারা যাবে কি না এ ব্যাপারে আমি সন্দিহান আছি। এর জন্য প্রয়োজন গুড গভর্নেন্স, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন। সম্মানিত, বারবার সম্মানিত আসছে, মাননীয় স্পিকার, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জীবনে চলার জন্য বিধান উদান করেছেন, আল্লাহ পাক জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা দিয়ে মানুষের জীবন অর্থনৈতিক জীবন প্রবাহ করার জন্য বিধান দিয়েছিলেন। কিন্তু আজ দুনিয়ার মানুষ ভুলে গিয়েছে, ভুলে যেয়ে নিজস্ব পদ্ধতিতে অর্থব্যবস্থার সমস্যার সমাধান করতে যেয়ে সমাধান হয়নি, আরও সমস্যা সৃষ্টি হয়েছে। সুদভিত্তিক অর্থব্যবস্থা, এটা আমাদের শুধু দেশে না, সারা পৃথিবীতে এটা বৈশ্বিক সমস্যা যে সুদভিত্তিক অর্থব্যবস্থা। একজন ধর্মীয় ব্যক্তি হিসাবে আমি বলতে চাই, আসলে সুদভিত্তিক অর্থব্যবস্থা চালু করে জনগণের কখনো কল্যাণ করা যায় না। আমি বলতে চাই এই মহান সংসদে দাঁড়িয়ে, যারা দেশের স্কলার আছেন, বুদ্ধিজীবী আছেন, অত্যাধুনিক যুগেও সুদ বাদ দিয়ে কীভাবে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা গড়া করা যায় তার জন্য গবেষণা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, দুর্নীতি, আমি কয়েকটা কথা বলে শেষ করে দেব, একটু সময় একটু বাড়িয়ে দেবেন, এলাকার কথা কিছু বলতে হবে। মাননীয় স্পিকার, দুর্নীতি তো বড় সমস্যা, এই দুর্নীতি কমানোর জন্য আমি কিছু একটা পরামর্শ দিতে চাই কমপক্ষে। সেটা হলো যে শিডিউল যে ঠিকাদার প্রতিষ্ঠান শিডিউল পায়, কাজ পায়, সেবার বিক্রি করে, সে আরেক জায়গায় বিক্রি করে, এরকম বিক্রি করতে করতে মূল কাজের ক্ষতিগ্রস্ত হয়। দুর্নীতির অনেক মানে কারণ আছে, এটা একটা বড় একটা কারণ যে যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পায় সে নিজে কাজ করে না, বিক্রি করে দেয়। অতএব এই বিক্রি যাতে করতে না পারে এর জন্য একটা প্রয়োজন আইন করা দরকার বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমি একজন শিক্ষক মানুষ, একটা কলেজের সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগের, শিক্ষামন্ত্রীকে আমি একটু পরামর্শ দিতে চাই। উনি 71 বিধিতে, সেদিন 300 বিধিতে যে কথা একটা বিবৃতি দিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্যা, যে মামলার জট, সংঘাত, এর জন্য শিক্ষকদেরও দাবি দেওয়া আছে। আমি বলতে চাই বেসরকারি সরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান, মানে এমপিওভুক্ত নন এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে নিলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। প্রতিষ্ঠানের আয় যদি সরকার নিয়ে নেয়, সরকারের বাজেটের পক্ষে তেমন কোনো ক্ষতি হবে না, এটা খুব সহজেই জাতীয়করণ করা সম্ভব, আমি আহ্বান জানাচ্ছি।
1: মাননীয় সদস্য, আর বাকি 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করবেন, 2 মিনিট
0: জি। এরপর কর্মুক্ত আয়ের সীমা 3.5 লক্ষ থেকে 3,75,000 টাকা করা হয়েছে, এটা আমার দাবি হলো যে 5 লক্ষ টাকা করা উচিত। আর আর কৃষিক্ষেত্রে যে বরাদ্দ দেওয়া হয়েছে, যথেষ্ট দেওয়া হয়েছে, তারপরেও আরও বেশি বরাদ্দ দেওয়ার জন্য আমি বলছি। আর কিছু জটিল রোগ আছে যেটা সরকার ইতিমধ্যে উল্লেখ করে বাজেটে ভর্তুকি দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। কিন্তু আমার চিন্তা আগেই ছিল যে কিছু জটিল রোগ আছে যেটা ব্যক্তি পর্যায়ে রাখার আর কায়দা নাই, এটা সরাসরি সরকারি ফ্রি ট্রিটমেন্টের আওতায় আনা দরকার। যেমন ক্যান্সার, তারপর হার্ট অপারেশন, কিডনি ইত্যাদি জটিল রোগ, এ ব্যক্তি পর্যায়ে চিকিৎসা করার কায়দা নেই, একটা সরকার দায়িত্ব নিলে ফ্রি ট্রিটমেন্ট ব্যবস্থা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যুবকদের হাতে, তরুণ যুবকদের হাতে কাজ তুলে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর আমার নির্বাচনী এলাকা 1,348 কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে, এটা পাকা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর সর্বশেষ একটা কথা বলি, আমার জেলার মন্ত্রী, আইনমন্ত্রী জনাব অ্যাডভোকেট আসামুজ্জামান সাহেব এখানে উপস্থিত আছেন, তোমার কালকের বক্তব্যে একটা বক্তব্যে জিনেদার মানুষ আহত হয়েছে। জিনেদার একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার জন্য জিনেদার মানুষ অনেকদিন ধরে

0: দাবি জানিয়ে আসছে। আমি সংসদেও একদিন বলেছিলাম সেটা একটা ফিজিবিলিটি স্টাডি বা চলতেছে কোথায় করা যায় কিভাবে স্থান নির্বাচন সহ, কিন্তু কাল আইনমন্ত্রী জেনেদায় হবে না অন্য জায়গায় হবে বলে বলে আসছেন, এর জন্য জেনেদার মানুষ আহত হয়েছে, আমার কাছে বারবার ফোন করছে আন্দোলন।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান জিনাইদা এক, আপনাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি, আপনার সময় 12 মিনিট।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 1733 সালে ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবারের মতো বাজেট উপস্থাপিত হয়েছিল, সেইটার ধারাবাহিকতায় 1860 সালে এই উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জেমস উইলসন বাজেট উত্থাপন করেছিলেন, তার অনুসরণে বাংলাদেশের পার্লামেন্টে 1972 সালের 30 জুন মাত্র 786 কোটি টাকার বাজেট উপস্থাপিত হয়েছিল। আর সে জায়গা আজকে আমরা এই সংসদে আমাদের সরকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে 938,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন। সঙ্গত কারণেই, যেহেতু ক্যাবিনেট অ্যাপ্রুভ করে পার্লামেন্টে এটা এসেছে, আমি ক্যাবিনেটের সদস্য হিসেবে এই বাজেটের পক্ষে কথা বলবো। মাননীয় স্পিকার, আমরা যখন ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, যেদিন বাজেট উত্থাপিত হতো, মিছিল বের হতো, এ বাজেট গরিব মারার, এ বাজেট মানি না, এ বাজেট বড় লোকের, এ বাজেট মানি না, এবারের বাজেটে কিন্তু এ ধরনের কোনো মিছিল আসেনি। এবারের বাজেট গরিব রক্ষা করার বাজেট ছিল, এবারের বাজেট মধ্যবিত্তের বাজেট, এবারের বাজেট প্রান্তিক জনগোষ্ঠীর বাজেট, এবারের বাজেট ব্যবসাবান্ধব বাজেট, এবারের বাজেট চাকরির সংকুলন করার বাজেট মাননীয় স্পিকার। আর সে কারণেই এই বাজেটকে লক্ষ্য করে এবার বাজেটের সম্পর্কে সবচেয়ে বেশি যারা সমালোচনা করেন সিপিডি, সিপিডির পক্ষ থেকে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন অনেক চিন্তাশীল বাজেট, এটা আমাদের গর্বের বাজেট, আমাদের চিন্তার ফসল। এই চিন্তা একদিনের চিন্তা না মাননীয় স্পিকার, এই চিন্তা বিগত প্রায় 1.5 দশক ধরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ভ্যানগার্ড, আমাদের প্রধান সেনাপতি যখন এক্সাইলে ছিলেন, তার প্রতিটি মুহূর্ত যখন বাংলাদেশকে নিয়ে চিন্তা করা হয়েছে, সেই চিন্তার ফসল ছিল এই বাজেট। যে চিন্তার ফসল হিসাবে উনি বাংলাদেশের মাটিতে আসার পরে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, এবং তার সেই আই হ্যাভ এ প্ল্যানের সুচিন্তিত রূপায়ন হলো এবারের বাজেট, 938,000 কোটি টাকার বাজেট। মাননীয় স্পিকার, এই বাজেটকে কেন্দ্র করে অনেকেই বলার চেষ্টা করেছেন স্বপ্নবিলাসী বাজেট, উচ্চাভিলাষী বাজেট। ইয়েস মাই লর্ড, ইয়েস মাননীয় স্পিকার, এটা স্বপ্নবিলাসী এবং উচ্চাভিলাষী বাজেট। যে মানুষ স্বপ্ন দেখতে পারে না, সে বাংলাদেশের সামনের দিকে এগোতে পারবে না, যারা স্বপ্ন দেখতে পারবে না তারা বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না, যার উচ্চাভিলাষ নাই সে কখনো আকাশের দিকে উঠতে পারবে না। আমরা সেই কারণেই এই বাজেটকে একটি স্বপ্নবিলাসী বাজেট, উচ্চাভিলাষী বাজেট হিসাবে যে বা যারা সমালোচনা করছেন তাদেরকে বলছি, আমাদের উচ্চাভিলাষ আছে এই বাজেটকে এগিয়ে নিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। সে কারণেই উচ্চাভিলাষী বাজেট বলেন, স্বপ্নবিলাসী বাজেট বলেন, যে নামেই ডাকুন না কেন, এবারের বাজেট সমসাময়িক সময়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশকে, সেরকম একটি স্বপ্নের সোপান হিসাবে আমরা ওখানে উপস্থাপন করেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে যদি বলি এই বাজেটে কী নেই, বা আপনার মাধ্যমে গোটা জাতিকে যদি বলে এই বাজেটে কী নেই, তাহলে আমি বলবো এই বাজেটে নেই, যারা মদ খায় তাদের জন্য কম পয়সায় মদ খাওয়ার ব্যবস্থা নেই। যদি বলে এই বাজেটে কি নেই, তাহলে আমি বলবো যারা সিগারেট খায়, নিকোটিন খায়, তাদের কম পয়সায় সিগারেট বা নিকোটিন খাওয়ার পথ রুদ্ধ করা হয়েছে, বন্ধ করা হয়েছে। এটা সেই ধরনের বাজেট। এই বাজেট আমার দেশের গরিব প্রান্তিক কৃষকের কৃষি কার্ড ইস্যু করার জন্য, কৃষির ফলন বাড়ানোর জন্য ভর্তুকির ব্যবস্থা রাখা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই বাজেটের মধ্যে আমার প্রান্তিক জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে ফ্যামিলি কার্ডকে যতটা জনপ্রিয় ইতিমধ্যেই করা হয়েছে, ফ্যামিলি কার্ডকে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য এই বাজেট তৈরি করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই বাজেট বাংলাদেশকে শুধু সার্টিফিকেট তৈরির শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার যে চলমান প্রক্রিয়া আছে সেখান থেকে বের করে এনে এই বাজেট কারিগরি খাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঘুরিয়ে দেওয়ার জন্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মাননীয় স্পিকার, যেখানে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের যে খাত আছে সেখানে দেখা যাবে এই বাজেটে যুব সমাজকে ফোকাস করা হয়েছে, এই বাজেটকে স্বাস্থ্যখাতকে ফোকাস করা হয়েছে, এই বাজেটকে শিক্ষাখাতকে ফোকাস করা হয়েছে, এই বাজেটকে কর্মমুখী এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এমন একটি সময় এসে আমরা দাঁড়িয়েছি যে সময়ে বিগত দেড় দশকের মতো সময়ের আমার দেশের অর্থনীতির চাকা পিছন দিকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, যে সময়ে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করে নিয়ে যে বিদেশে বেগম পাড়া তৈরি করা হয়েছে, যে দেশে লুটপাট করে, আমার দেশের থেকে লুটপাট করে অর্থনৈতিকভাবে বিদেশে ব্যাংক ব্যালেন্স তৈরি করা হয়েছে, বিদেশে যে লুটেরারা এখন শানশওকতে অবস্থান করছে, যে সময়ে আমরা দায়িত্ব গ্রহণ করেছি সেই সময়ে এসে আমরা দেখতে পেয়েছি। মাননীয় স্পিকার, মধ্যপ্রাচ্য যুদ্ধ এমন সময়ের মধ্যেও আমাদের মাননীয় অর্থমন্ত্রী আপনাদের সামনে যে বাজেট, জাতির সামনে যে বাজেট দিয়েছেন, সেই বাজেটকে যারা সমালোচনা করছেন তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য উপাত্ত নেই যে এই তথ্য উপাত্ত দিয়ে বাজেটের সমালোচনা করতে হবে। যে সমালোচনা আসছে সেটা যদি আইনের ভাষায় বলি, সেই সমালোচনা ভেগ, ইনডেফিনেট, ল্যাক ইন ম্যাটেরিয়াল পার্টিকুলার্স বলছেন। একটু আগে আমার একজন বন্ধু বলে গেলেন, আমার একজন সংসদ সদস্য বলে গেলেন, আমার আগেই আমার জেলার সংসদ সদস্য, কর্মসংস্থান আরও বাড়াতে হবে, অবশ্যই বাড়াতে হবে। এখন একদিকে আপনারা বলবেন কর্মসংস্থান বাড়াতে হবে, আপনাদের একজন সংসদ সদস্য বলছেন এত টাকার বাজেট না দিয়ে ৬,০০০ কোটি টাকার বাজেট দিলেই মনে হয় হয়ে যেত, ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, সেখানে আপনাদের একজন সংসদ সদস্য বলেছেন পাবলিকলি, পত্রিকা এসেছে ৬,০০০ কোটি টাকার বাজেট দিলেই হতো এত এত লক্ষ কোটি টাকার বাজেট না দিয়ে, আর একদিকে বলছেন কর্মসংস্থান বাড়াতে হবে, কৃষকের আরও কার্ড দিতে হবে। ধন্যবাদ আপনাদের, আপনারা মনে করছেন যে আমরা কর্মসংস্থান বাড়ানোর পদক্ষেপ নিচ্ছি, আরও দরকার, অবশ্যই দরকার, আগামী দিনগুলোতে আমরা সেই পথেই হাঁটব, সেই পথে হাঁটতে চাই বলেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে যেটা আছে ২০,০০০ কিলোমিটার আমরা যে খাল এবং নদী খনন করছি এটা কর্মসংস্থান তৈরি করার একটি অধিক্ষেত্র। আমরা ২৫ কোটি গাছ লাগানোর যে কর্মসংস্থানের কথা বলেছি, গাছ লাগানোর কথা বলেছি, এটাও আমাদের কর্মসংস্থান বাড়ানোর অন্যতম একটি অধিক্ষেত্র হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা বলি আমাদের হাতের কালির দাগ মুছে যাওয়ার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি আমরা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছি। কখন মাঠে নেমেছি? যখন আমার জ্বালানিতে ভর্তুক দিতে হচ্ছে ইরান যুদ্ধের কারণে, তখন সাহস করে, স্বপ্ন দেখে, স্বপ্নবিলাসী হয়ে, উচ্চাভিলাষী হয়ে আমরা কিন্তু একই সাথে ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট চালু করেছি। আমরা স্বপ্নবাজ মানুষ, আমরা বিশ্বাস করি যে স্বপ্ন দেখতে পারে না যার উচ্চাভিলাষ নাই, সেই বাংলাদেশে প্রগতিশীলতার দিকে না ধাবিত হয়ে প্রতিক্রিয়াশীলতার সেই পিছনের দিকেই এগোতে থাকবে। আমরা সেই পথ ধরে হাঁটি না, আমরা প্রগতির পথ ধরে হাঁটি, আমরা উন্নয়নের পথ ধরে হাঁটি, আমরা এই বাংলাদেশকে আলোর পথ দেখাতে চাই, যেভাবে পথ দেখিয়ে গিয়েছেন আমাদের পূর্বসূরি, আমাদের বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং তার সহধর্মিণী আমাদের গণতন্ত্রের জননী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশের উন্নয়ন এবং গণতন্ত্রের পথ দেখিয়েছেন, আমরা ঠিক সেই পথ ধরেই আমরা হেঁটে যাচ্ছি। আমরা বিশ্বাস করে আমরা হেঁটে যাওয়ার পথে আমরা সতর্ক আছি, কারণ আমার ডান দিকে যদি আমাদের ফ্যাসিস্টরা থাকেন, আমার বাম দিকে হয়তো বলা হয় মৌলবাদ আছেন। মৌলবাদ এবং নৈরাজ্যবাদকে মোকাবেলা করে যে বাংলাদেশকে নিয়ে আমরা এগিয়ে যাব, সেই বাংলাদেশের কাণ্ডারি হিসাবে আমাদের সামনে সেনাপতি, প্রধান সেনাপতি হিসাবে আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা পথ হারাবো না মাননীয় স্পিকার, যতক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার আই হ্যাভ এ প্ল্যান নিয়ে এগিয়ে যাবেন, সেই পথে আমরা এগিয়ে যাব। এবং সেই পথ ধরে যখন আমরা এগোতে যাই, সেই পথে বলতে হয় সেই 1733 সালে পৃথিবীর ইতিহাসের প্রথম বাজেট যখন ব্রিটিশ পার্লামেন্টে উপস্থাপিত হয়েছিল, তারপরের থেকে সেই ব্রিটেন যেখানে এগিয়ে গেছে, আমরা ঠিক সেই একই পথে উচ্চাভিলাষী এবং স্বপ্নবিলাসী বাজেট নিয়ে এই বাংলাদেশকে সেরকম একটি স্তরে নিয়ে যাব একটার পর একটা করে। সেখানে আমাদের যত বাধার প্রাচীর আসুক, সমস্ত বাধার প্রাচীর এবং ব্যারিকেড আমরা ভেঙে ফেলব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, এই বাজেটে কর ছাড়ের কথা বলা হয়েছে, এই বাজেট সামাজিক সুরক্ষার কথা বলা হয়েছে। এত কিছু বলার পরেও যারা এই বাজেটকে ধন্যবাদ জানাতে পারেননি, তাদের বলবো হয় তাদের মনটা পরিষ্কার করেন, নাই চোখটা পরিষ্কার করেন, নাই কানটা পরিষ্কার করেন। বাজেট যখন উপস্থাপিত হয়, তখন দেখেছি মাননীয় বিরোধী দলের অনেক বন্ধু হাতে তালি দিয়েছেন। ওনারা হয়তো হাতে তালি দিয়েছেন, বুঝেছেন, ওনাদের বিবেক জাগ্রত হয়েছে। আর অনেক বন্ধু নিশ্চিপ নির্জীবভাবে বসেছিলেন, অ্যাজ ইফ এই বাজেটের মধ্যে বাংলাদেশের এমন কিছু না আছে যেটা, যার থেকে ওনারা ভালো দিতে পারতেন। ওনারা একটা ছায়া বাজেট দিয়েছেন মাননীয় স্পিকার, সেই ছায়া বাজেট যে সমস্ত খাতে দিয়েছেন সেটার সাথে যদি আমাদের এটা মিলাবেন, যারা একটা বাজেট পর্যালোচনা করেন তারা বুঝবেন যে সেই ছায়া বাজেট এই বাজেটের ধারে কাছে নাই। এই বাজেট স্বপ্ন বুননের বাজেট, এই বাজেট স্বপ্নের সোপান বেয়ে এগিয়ে যাওয়ার বাজেট।
1: মাননীয় মন্ত্রী, আরো 3 মিনিট সময় দেওয়া হলো, 3 মিনিটে সামাপ করুন।
2: মাননীয় স্পিকার, এই বাজেটকে সামনে রেখে আমরা যেমন বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ হলো যে বাংলাদেশে একজন সাধারণ মানুষ একটি সুশাসন পাবে, একটা অফিসে যাবে, যে অফিসের কর্মকর্তারা তার কাজ ওই সাধারণ মানুষকে হয়রানি করবে না। এই বাজেটকে সামনে রেখে এমন একটি স্বপ্নবাদ মানুষ হিসাবে আমরা চাই, বাংলাদেশ চাই, যেখানে একজন সাধারণ মানুষ তার জমা করা অর্থ যখন পোস্ট অফিস কিংবা ব্যাংকে যেয়ে ফিক্সড ডিপোজিট ভাঙাতে যাবেন, তখন যাতে উনি সেই টাকাটা ফেরত আনতে পারেন তার সমুদয় সঞ্চয় ফেরত আনার জন্য, সেখানে কোনো ব্যাংক দখলের প্রশ্ন আসবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা এমন একটি বাজেট এখানে পেয়েছি যে বাজেট দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা একটি স্বচ্ছতার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতায় বলেছেন আমরা লুটপাটের অর্থনীতি বন্ধ করতে চাই। এই বাজেট সে লুটপাটের অর্থনীতি বন্ধ করার একটি পদক্ষেপ মাত্র। $234 বিলিয়ন পাচার করে নিয়ে যে টাকা আমার দেশের কৃষকের, আমার দেশের মজুরের, আমার দেশের শ্রমিকের, $234 বিলিয়ন পাচার করে নিয়ে যে যখন বেগমপাড়া বানানো হয়, তার বিরুদ্ধে বিরোধী দল কিন্তু কোনো সোচ্চার হননি। যদি আজকে আমাদেরকে ঘেরাও করে বলতেন ওই টাকা ফেরত আনার ব্যবস্থা করতে হবে, সেইটা করেননি। ইসলামী ব্যাংক নিয়ে মিছিল হচ্ছে, ইসলামী ব্যাংক নিয়ে মিছিল হচ্ছে। একদিকে মাননীয় বিরোধী দলের নেতা তার লিখিত বক্তব্যে বলেছেন তার পুরনো শেয়ার হোল্ডারদের ফেরত দেওয়া হোক। মাননীয় স্পিকার, সেই লাইনে যদি যাই তাহলে কোম্পানি আইনের বিধান মতে পুরনো শেয়ার হোল্ডার এই 24-এর গভর্নমেন্টের আগে, ইন্টারিম গভর্নমেন্টের আগে পুরনো শেয়ার হোল্ডারের খাতায় যাদের নাম আছে তারা হলেন ওনারাদের ভাষায় যে একটা বিশেষ গোষ্ঠী সেই শেয়ার কিনে নিয়েছেন, এবং ওই শেয়ারের রেকটিফিকেশনের একমাত্র অধিকার আছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের। যদি চান তাদের হাতে ফেরত দেওয়ার জন্য আসেন, আইনি ব্যাটেল করি, বসি, আর্গুমেন্টে বসি, তাদের ফেরত দিতে চাইলে বলেন, জনসমক্ষে আসি, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা সেই কারণে বলছি, যেটা বলছেন, যেটা ভাবছেন, যেটা আন্দোলন করছেন, বুঝে করেন। এই বাজেটকে কেন্দ্র করে আপনারা যে ধোঁয়াশা তৈরি করছেন চাচ্ছেন সেই বিরোধিতার জন্য বিরোধিতা না করে আসেন উচ্চাভিলাষীর বাজেট।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় সদস্য খন্দকার আবু আশফাক, ঢাকা এক, আপনার সময় 8 মিনিট।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ এবং অভিনন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে এই ধরনের একটি সুন্দর এবং সাধারণ মানুষের, সব ধর্মের মানুষের এবং খেটে খাওয়া মানুষের জন্য একটি সুন্দর একটি বাজেট উপহার দেওয়ার জন্য। 2026-27 অর্থবছরে বাজেট দেওয়া হয়েছে 9,38,000 টাকা, 9,38,000 কোটি টাকা। কিন্তু 2025-26 সালে যে বাজেটটি দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার প্লাস এনসিপি এবং জামাতের সহায়তায় তার পরিমাণ ছিল 7,90,000 কোটি টাকা। 2024-25 সালে যে বাজেটটি দেওয়া হয়েছিল সেটা ছিল আরও বেশি। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বর্তমান যে বাজেটটি দেওয়া হয়েছে তার ব্যবধান হল 1,48,000 কোটি টাকা। এর মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী তিনি তার মিশন এবং দেশের জাতির মিশন জন্য সামাজিক নিরাপত্তা এবং বিভিন্ন কার্ড বাবদ এখানে ব্যয় ধরা হয়েছে 1,44,000 কোটি টাকা। এর মধ্যে আছে 41 লক্ষ ফ্যামিলি কার্ড, 42,50,000 কৃষক কার্ড, 62 লক্ষ বয়স্ক ভাতা কার্ড, 29 লক্ষ বিধবা ও স্বামী নিগৃহীতা কার্ড, 36 লক্ষ প্রতিবন্ধী কার্ড, 5 লক্ষ বৃক্ষরোপণ, 5 কোটি বৃক্ষরোপণ, 25 কোটি 5 বছরে, 1 বছরে 5 কোটি, 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন, 30-35 বেডের হাসপাতালকে 101 বেডে উন্নয়ন, আলেম উলামাদের জন্য ভাতার ব্যবস্থা করা, মেয়েদের জন্য বিনা পয়সায় ডিগ্রি পত্র লেখাপড়া করা, স্কুলের বাচ্চাদের জন্য 2 সেট ড্রেস, ব্যাগ, খাবার বিতরণ করা। এছাড়াও মাননীয় স্পিকার, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, ধান, চাল, তেল, ডাল, লবণ, এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর সুদ হার, কর হার 5%, 2%, 1% থেকে কমিয়ে 0.5% উৎসকর করা হয়েছে। হার্টের রিং, কিডনির রোগীদের ডায়ালিসিসের ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে। সব কিছু মিলে সব শ্রেণী পেশার মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক পর্যায়ে আনার জন্য একটি সুন্দর বাজেট উপস্থাপন করা হয়েছে। বন্ধ কলকারখানা চালু করার ব্যবস্থা করা হয়েছে। সিগারেট এবং মদের উপর কর বৃদ্ধি করা হয়েছে মানুষকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে অনুৎসাহিত করার জন্য। টিআইবি রিপোর্ট অনুযায়ী সংসদ চলাকালীন অবস্থায় প্রতি মিনিটে খরচ হয় 2,72,000 টাকা। ইসলামী ব্যাংক মানে একটি দেশ না, ইসলামী ব্যাংক মানে একটি ব্যাংক, যে ব্যাংকের আলোচনার জন্য 1 ঘন্টা সময় নষ্ট করা হয়েছে এবং এতে ব্যয় হয়েছে 1,63,20,000 টাকা। মাননীয় স্পিকার, সিগারেট, মদের জন্য ওই পাশ থেকে বলা হয়েছে যে এইগুলো ট্রেজারি বেঞ্চে যারা বসে তাদের অভ্যাস, তারা খায় বলে এগুলোর এখনও রাখা হয়েছে। আমি জানি না, আল্লাহ জানে কার কি অভ্যাস আছেন, তবে আমি এতটুকু বলতে পারি, আপনারা বিগত দিনে শুনেছেন মুদাবিয়ার কথা শুনিনি। মুদাবিয়া কি জিনিসটি স্পিকার, আপনার কাছে আমি একটু জানতে চাই। মাওলানা মামুনুল হক তিনি অনেক বড় বড় কথা বলছেন এই বাজেট নিয়ে, সরকারের পতন ঘটাবেন, অনেক কিছু ঘটাবেন, কিন্তু তিনি যে গাজীপুরে এক নারী সহ ধরা পড়লেন মুদাবিয়ার নামে, আসলে সেটা কি ছিল আমি জানি না। ছাত্র শিবির নেতা জিসান যা, এই ইতিহাস আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন শৃঙ্খলার অনেক অবনতি হয়েছিল, অর্থনীতিতে তলাবিহীন জুন্য হিসেবে পরিণত হয়েছিল। বর্তমান সরকারের বয়স মাত্র চার মাস পার হয়েছে, এই চার মাসের মধ্যেই এই সরকার আইন শৃঙ্খলা উন্নয়ন করেছেন, মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করেছেন, বিরোধী দল থেকে এখনও কিন্তু বলা হয় যে তাদের কথার বাইরে গেলে আন্দোলন যাবে, কিন্তু বিএনপি জন্ম হয়েছে আন্দোলনের মাধ্যমেই, আন্দোলনের ভয় দেখে বিএনপিতে কোনো লাভ নেই। আমি মাননীয় স্পিকার আমার এলাকার দু একটি সমস্যার কথা বলবো। ঢাকা শহর কিন্তু এখন বসবাসের অযোগ্য হয়ে গেছে, মানে জনসংখ্যা এত বেশি বৃদ্ধি পেয়েছে, এই কারণে মানুষ চলাফেরা খুব সমস্যা হচ্ছে। তাই ঢাকা শহরটাকে যদি আরও এক্সপ্যান্ড করা যায়, যেমন 2015 সালে একটা ম্যাপ দেখেছি আমি, কেরানীগঞ্জ আশুলিয়া সাভার শহর ঢাকা শহরের সাথে সম্পৃক্ত হবে। আমি আমার নির্বাচনী এলাকা দোহারনবগঞ্জ কথা বলবো, সেখানে যদি আবাসনের ব্যবস্থা করা হয়, দোহারনবগঞ্জের মিনিমাম 50,000 ফ্যামিলি ঢাকা শহরে বসবাস করে, যদি সেখানে আবাসনের ব্যবস্থা করা হয়, সেখানে যে রাস্তাটি আছে সেখানে যদি 4 লেনের রাস্তা করে দেওয়া হয়, তাহলে এই 50,000 পরিবার গ্রামে থেকেই তারা ঢাকা এসে চাকরি বাকরি করতে পারবে এবং জীবনযাত্রার মান বৃদ্ধি করতে পারবে। আমাদের এলাকায় এখনও গ্যাস আসেনি, আমাদের এলাকার রাস্তাঘাট ভঙ্গুর, আমাদের এলাকায় জলাশয়ে প্রতিটি বাড়ির সামনে পানি জমে যায়, এগুলো নির্মূল করতে হলে আমাদের পর্যাপ্ত ড্রেনের পরিমাণ প্রয়োজন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে খাল খননের প্রকল্প নিয়েছেন, তার মাধ্যমে ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই এই জলাশয় থেকে আমরা মুক্তি পেতে পারব। আমাদের এলাকায় যে হাসপাতাল আছে, হাসপাতালগুলো যে 101 বেড করা হবে, সেগুলো যেন সাথে সাথে তার সমস্ত সুবিধাগুলো, তার সরঞ্জামগুলো, যন্ত্রপাতিগুলো এবং জনবলগুলো যেন বৃদ্ধি করা হয়, সে ব্যাপারে আমি সরকারের সদয় দৃষ্টি আসন কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আমি বলে নেই তারপরে মাননীয় সদস্য, অপ্রাসঙ্গিক কোনো বিষয় বক্তব্যে না নাই ভালো। একজন রাজনৈতিক নেতার পরকীয়া সম্পর্কে আপনি মন্তব্য করেছেন। সাধারণত নিয়ম হল যে যার এখানে এসে জবাব দেওয়ার সুযোগ নাই, তার সম্বন্ধে অভিযোগ তোলা সংসদে সমীচীন নয়। দু নম্বর, আপনারা মুতাবিয়ে সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে কি এক্সপার্ট মনে হয় এসবের ব্যাপারে? মুতাবিয়ে হলো সম্ভবত কেউ যদি বিদেশে যায়, বিদেশে অবস্থানকালে হয়তো টেম্পোরারিলি এক মাসের জন্য বিদেশে গেল, আগের কালে নিয়ম ছিল এক মাসের জন্য তিনি একটা সো কল্ড বিয়ে করতে পারতেন বা একজন পার্টনার খুঁজে নিতে পারতেন, এটাই আমার ধারণা। তবে এগুলো নিয়ে সংসদে আলাপ আলোচনা না হয় ভালো, আর অপ্রাসঙ্গিক কোনো কিছু অনুগ্রহ করে এখানে তুলবেন না, ইয়ের কোনো দরকার নাই। মাননীয় উপনেতা আপনি কি বলতে চান? আমি তো কি মুতাবিয়েতে এক্সপার্ট নাকি আপনি বলেন?
4: মুতাবিয়েতে আমি এক্সপার্ট না, তবে কনসেপ্টের ব্যাপারে আমি জানি। প্রথম কথা হচ্ছে মাননীয় স্পিকার, আপনি খুব রাইটলি বলেছেন তিনি এখানে উপস্থিত নাই, তার ব্যাপারে এ ধরনের আলোচনা তো এখানে হওয়ার সমচিন না। আমি আশা করি আর মামুনুল সাহেবের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা একেবারেই ভুল তথ্য। উনি কোনো মুদা বিবাহ করেন নাই, গাজীপুরের কোনো জায়গায় এরকম কোনো ঘটনা ঘটে নাই। যেটা হ্যারেস করা হয়েছিল নারায়ণগঞ্জ ওনাকে, উনি বিয়ে করেছিলেন এবং এটা এখন এস্টাবলিশ আছে। তা বিয়ে করার তো জায়েজ আমির মাননীয় স্পিকার। তো আমি চাইব যে এটা আপনি এক্সপ্যান্ড করবেন, পার্লামেন্টের রেকর্ডে এই ধরনের ভুল তথ্য এবং ভুল বক্তব্য থাকা উচিত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় উপনেতা কি চিফ হুইপ বলবেন? বলেন
5: স্পিকার, যা অসংসদীয় এবং সমীচীন নয়, বিফিটিং দেখায় না, মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করছি সেটা মানে প্রসিডিংস থেকে এক্সপ্লেন করার জন্য। ধন্যবাদ।
1: মাওলানা মামুনুলকে এই বিষয়ে আলাপ করার সংসদের কার্যবিবরণীতে আসার কোনো প্রয়োজন নাই, এবং তাছাড়া এখনও কিন্তু এটা আমি বলার ইচ্ছা ছিল না, তিনি তার অবস্থান পরিষ্কার করতে পারেন নাই, যা হোক এটা নিয়ে আলাপ আলোচনা করার কোনো দরকার নেই। মুজিবুর রহমান সাহেব কি বলবেন এই সম্পর্কে? বলেন না কিছু, এটা একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ, এখানে রাজনীতি এখানে আলাপ আলোচিত হোক এটা চাই না আমরা। এই বিষয়ে বলেন না, অন্য কোনো কিছু বলবেন? পয়েন্ট অফ অর্ডার।
6: মাননীয় স্পিকার ধন্যবাদ। আমি প্রথমত ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি এই প্রসঙ্গটাকে স্টপ করার জন্য ইশারায় সংসদ মাননীয় সংসদ সদস্যকে নির্দেশ দিয়েছে। দ্বিতীয় যেটা, আপনার মন্তব্য এটা সঠিক, এক সময় ছিল মুতা বিয়ে করা যেত, কিন্তু পরবর্তীতে হারাম হয়ে গেছে, এটা নিষিদ্ধ, এখন করা যাবে না। এই কথাটা আপনি যোগ করে দিলে এটা সঠিক তথ্য থাকবে না, এভাবে থাকলে মনে হবে যে বোধ হয় এখনও কিছু করা যাবে, এইটা আর করা যাবে না, এটা হারাম। ধন্যবাদ।
1: ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম, ফরিদপুর চার, আপনার সময় 10 মিনিট।
7: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমরা নবীন সদস্য, ভুলভাল হলে ক্ষমা করবেন। আমি প্রথমেই একটু পশ্চিমবঙ্গের বিধানসভার একটা রেকর্ড ঘাটতে গিয়ে আমি দেখলাম যে তৎকালীন প্রধানমন্ত্রী বিধানচন্দ্র রায়, ডাক্তার বিধানচন্দ্র রায়, তিনি একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, কংগ্রেস দলীয় মুখ্যমন্ত্রী, আর বিরোধী দলে ছিল বামফ্রন্ট, জ্যোতি বসুর আর কি। তো এক সময় এই হাউজে যখন উত্তপ্ত বাক্য বিনিময় প্রায়ই হতো, তো এক সময় জ্যোতি বসু যখন বক্তব্য দিচ্ছিলেন চিৎকার করে, হঠাৎ করে ডাক্তার বিধানচন্দ্র রায় তাকে থামিয়ে দিয়ে বললেন, মাননীয় স্পিকার, আমি একজন গলার নাক কান গলার চিকিৎসক হিসেবে দেখতে পাচ্ছি যে তার এই বক্তৃতা এবং চেঁচামেচিতে তার গলার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, এখনই তার বক্তব্য বন্ধ করে দেওয়া দরকার। এবং সাথে সাথে তিনি তার প্যাড থেকে একটা ওষুধের নাম লিখে দিলেন এবং সেটা জ্যোতি বসুকে দেওয়া হলো, সেটা নিয়ে অনেক হাস্যরস হলো। তো বিধানবাবুর কথা এই জন্য বললাম, আমাদের সংসদে মাঝে মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, আমাদের এখানে কোনো চিকিৎসক নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চিকিৎসক নন, তার প্রিয় সহধর্মিণী একজন মেধাবী চিকিৎসক, গোল্ড মেডেলিস্ট, তিনি তো আর সংসদে নাই, আমাদের জাহিদ ভাই সহ বেশ কয়েকজন আছে, আমি অনুরোধ করবো একজন গলার চিকিৎসা এখানে রাখলে ভালো হবে। তো যাই হোক, আমি বাজেট বক্তব্য দেব, তার আগে একটি কথা বলি যে মাননীয় অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান, এক সময় দীর্ঘদিন তিনি 13টি বাজেট উপস্থাপন করেছেন। তিনি যখন বিদেশে গিয়েছিলেন একবার পাকিস্তান সফরে ফেরবার পথে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পেছনেই তিনি ছিলেন, তো বেনজির ভুট্টো তাকে দেখিয়ে বললেন বিদায় দেওয়ার সময় যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো চলে যাচ্ছেন, কিন্তু আপনার দেশের অর্থনীতির চেহারা বদলে যাওয়ায় জাদুর কাঠিটাকে যদি আমাকে দিয়ে যেতেন, আমাদেরকে দিয়ে যেতেন। তো যাই হোক, সাইফুর রহমান নাই, তিনিই প্রথম, তিনি তার বাংলাদেশের অর্থনীতির চেহারা বদলে দেবার জন্যে বেগম খালেদা জিয়ার সহকর্মী হিসেবে 13টি বাজেট দিয়েছিলেন, এবং বাংলাদেশের এই বাজেটের মধ্যে ভ্যাট পোঠার প্রবর্তন সাইফুর রহমান করেছিলেন, তখন অনেক বিরোধিতা হয়েছিল, কিন্তু আজকের দিনে এই ভ্যাট বাংলাদেশের বাজেটের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে গেছে, না হলে আমাদের বাজেট করা কঠিন হয়ে যেত। কিন্তু সাইফুর রহমান, বেগম খালেদা জিয়া না থাকলেও তাদের যে অনুসৃত নীতি আদর্শ, সাইফুর রহমানকে প্রশ্ন করা হয়েছিল আপনি বাজেট করবার সময় কি মাথায় রাখেন, তিনি বলেছিলেন যে বাংলাদেশের সবচাইতে যে প্রান্তিক মানুষটা সেই মানুষটার কথা আমার মাথায় থাকে বাজেট করবার সময়। তো সেই জন্য এইবারকার বাজেট আমি দেখলাম দীর্ঘদিন পরে আমার বন্ধু সহকর্মী আইনমন্ত্রী যেটা বলেছেন যে বাজেটের পরে, আমি 39 বছরের রাজনৈতিক কর্মী, আমরা দেখতাম যে বাজেটের পরে ব্যানার রেডিই থাকতো, এক পক্ষ এই বাজেট গণবিরোধী মানি না, আর এক পক্ষে এই বাজেটকে স্বাগত জানায় গরিবের বাজেট বলে মিছিল করতো। আমরা বিএনপি দীর্ঘদিন ধরে সেইভাবে আমরা করিনি, বিগত কয়েক বছর আমি যতটুকু দেখেছি যে বাজেটকে আমরা পর্যালোচনা করেছি, বাজেটের ভিতর সত্যিকার অর্থেই কি কি মানুষের জন্য আছে আর কি কি মানুষের জন্য নাই সেই বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তীতে মতামত দিয়েছি। আইনমন্ত্রী যেটা বলেছেন যে এবার মিছিল হয়নি, মিছিল হয়েছে, ব্যানারও রেডি ছিল, আমরা এখানে বাজেট শেষ হওয়ার পরে আমি যতটুকু জানি যে আমাদের বিরোধী দলের মন্ত্রীরা সেই একই মিছিল করেছে। আমি মনে করি যে এই সংসদে অনেক তরুণ রাজনীতিবিদ, অনেক মেধাবী রাজনীতিবিদ যারা এসেছেন, আধুনিক শিক্ষিত রাজনীতিবিদ এসেছেন, আমরা সেই মান্ধাত্তার গতানুগতিক রাজনীতির বাইরে এসে সত্যিকার অর্থেই বাজেটের জন্য যেটা আমাদের বাস্তবতা, যেভাবে জনগণের জন্য করা আছে সেই বিষয়গুলো যদি বলেন এবং গণবিরোধী যদি কিছু থাকে সেটাও যদি বলেন তাহলে আমরা উপকৃত হই। মাননীয় স্পিকার, আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমরা যখন বিগত রিজিমে জেলখানায় ছিলাম, ডিবির হেফাজতে ছিলাম, পুলিশের হেফাজতে ছিলাম, এক পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলেছিল আপনারা তো বোকা, কি রাজনীতি করেন, জীবনেও ক্ষমতায় আসতে পারবেন না, আপনার নেত্রীও দেশে আসতে পারবে না, জেলখানায় মৃত্যুবরণ করবে, আপনার নেতাও কোনোদিন আসতে পারবে না, আর আপনার জেল হবে 1000 বছর, আমাকে বলেছিল। তা আমি বললাম কি কারণে ভাই, কয় দেখেন না হাসিনা আমাদেরকে সব উজাড় করে দিয়ে দিছে, ক্ষমতা দিছে, অর্থ দিছে, বেতন দিছে, বোনাস দিছে, যা চাই তাই আমাদের দিয়েছে, স্বাধীন করে দিয়েছে, আমরা তারে ক্ষমতায় রেখে দিছি, আপনারা আমাদেরকে কি দিয়েছেন। এটা ঠিক যে বিএনপি যখনই ক্ষমতায় এসেছে শুধুমাত্র গুটি কয়েক লক্ষ মানুষের সুবিধার জন্য, সুবিধার কথা মাথায় নিয়ে বিএনপি কখনো বাজেট করে নাই। বিএনপি সব সময় বাংলাদেশের প্রান্তিক মানুষের কথা চিন্তা করে তারা বাজেটের চিন্তা করেছে এবং সব সময় দিয়েছে। এই বাজেট সবচাইতে বড় কথা হলে এই বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে মাননীয় স্পিকার। যদি এই বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুলি, বোমা, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেডের জন্য বেশি বেশি বরাদ্দ থাকতো তাহলে আমরা মনে করতাম যে বিরোধী দল দমন করবার ইন্টেনশন আছে। একটা ইন্ডিকেশন তো আছে, কতগুলো সামাজিক সুরক্ষা খাতে 1,43,000 কোটি টাকা, এটা শুধু বিএনপির মানুষের জন্য তো না মাননীয় স্পিকার। আমরা খেয়াল করলাম যে শিক্ষা খাতে বরাদ্দের মানেটা কি, আপনি খুব ইমিডিয়েট রেসপন্স কিন্তু বিএনপি পাবে না যে আগামী বছরই এত টাকা বরাদ্দের জন্য বিএনপি একটা বিরাট বেনিফিট পাবে, নট দ্যাট। এটার একটা সুদূরপ্রসার ইম্প্যাক্ট আছে, ধরেন আমাদের অর্থনীতি যদি ডিস্ট্রয় হয় আমরা সেটা রিকভার করতে পারি কোনো না কোনোভাবে, আমাদের গণতন্ত্র যদি ডিস্ট্রয় হয়ে যায় সেটা আমরা রেস্টোর করতে পারি কোনো না কোনোভাবে, কিন্তু আমার জাতি, আমার এডুকেশন যদি ধ্বংস হয়ে যায় সেটা তো আমরা রেস্টোর করতে পারি না। সেই জন্যে আমাদের এই শিক্ষা খাতে নতুন নতুন যে পদ্ধতি, উদ্ভাবনী শক্তি এবং যে বরাদ্দ, এটা আমাদেরকে অভিভূত করেছে। আমি বিশ্বাস করি এর একটা সুদূরপ্রসারী ফল এই জাতি এবং দেশ পাবে। আমাদের বিরোধী দলের বন্ধুরা নানানভাবে সমালোচনা করেন, আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করেন যে আর সময় দেওয়া যাবে না, হাসিনা গেছে যেই পথে, তারেক যাবে সেই পথে, কি কারণে সেই পথে যাবে আমি ঠিক জানি না। একসাথে আন্দোলন করলাম, একসাথে লড়াই করলাম, একসাথে জেল খাটলাম, একসাথে নিপীড়িত হইলাম, 18 সালে আপনার মার্কা নাই, আপনি আমার মার্কা দিয়ে নির্বাচন করলেন, এখনই যদি বলেন হাসিনা যাবে যেই পথ গেছে যেই পথে, তারেক যাবে সেই পথে, এই যে রাজনীতি এত অসহিষ্ণু হয়ে গেলেন, 5 বছরে একটা সরকার, 3.5 মাস কত সময় হয়ে গেল আমি জানি না, আপনারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন, এই ধরনের কথা বলছেন। তারেক রহমান কি 1400 মানুষকে গুলি করে হত্যা করছে? তারেক রহমান কি লক্ষ লক্ষ গাইবী মামলা দিছে? তারেক রহমান কি গুলি করে সাউন্ড গ্রেনেড দিয়ে রাজনৈতিক দলের সমাবেশ নিশ্চিহ্ন করে দিছে? তারেক রহমান কি হাজার হাজার গুম করছে? তারেক রহমান কি হাজার হাজার মানুষকে অন্ধ করছে, পঙ্গু করছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে যে আপনারা আর সময় দিবেন না, এখনই হাসিনা গেছে যেই পথে, তারেক রহমান যাবে যেই পথে, এটা কোন ধরনের বক্তব্য, কোন ধরনের অসহিষ্ণুতা এটা আমি জানি না। এবং আরও কেউ কেউ আরও বাড়ায় বলে, আর বিদেশে একটা গ্রুপ আছে তারা তো বলেই এই আসলাম এই নামলাম, আরে ভাই 17 বছর যুদ্ধ করেছি, লড়াই করেছি, এইসব ফেসবুকের আলাপ, ইউটিউবের আলাপ, এইগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায়? আমরা মানুষের জন্য বাজেট দিয়েছি মাননীয় অর্থমন্ত্রী, এবং তিনি বাজেট বক্তৃতায় এবার পরিষ্কার করে বলেছেন যে এটা, এই বাজেটের মূল লক্ষ্য হলো যে প্রান্তিক জনগোষ্ঠী যাদেরকে নিয়ে মানুষ কখনো চিন্তা করে না, একেবারে নিচের যে মানুষ সেই মানুষটার কথাও তিনি মাথায় রেখেছেন এবং কাজ করেছেন। শুধু চাই না মাননীয় স্পিকার, এখানে অনেকগুলো ইস্যু দেখেন, মাতৃ ও শিশু স্বাস্থ্য, 2,266 কোটি টাকা। এটা কি শুধু বিএনপির মা, বিএনপির শিশু? তারপরে আপনার ঔষধ ভ্যাকসিন 7,623 কোটি টাকা। তারপরে দেখেন আপনি 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সেবার জন্য 400 কোটি টাকা। কখনো এটা কিন্তু বিগত দিনের কোনো বাজেটে এই ধরনের চিন্তা আমরা দেখি নাই। তারপরে চিকিৎসা স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে 1,05,000 কোটি টাকা। ই হেলথ কার্ডের সিস্টেম, কেয়ার গেভার, নানান ধরনের নিত্য নতুন। তারপরে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বাংলাদেশের মানুষ কোনো কখনো চিন্তা করে নাই 2,500 টাকা। গ্রামের একেবারে প্রান্তিক লেভেলের যে মানুষ, তৃণমূলের যে মানুষ, তিনি যদি পান সেটা তার কাছে 2,500 টাকার মতো হয়ে যায় মাননীয় স্পিকার। সেই জন্যে আপনারা সমালোচনা করবেন, আমাদের কোনো অসুবিধা নাই। আমরা বিশ্বাস করি দিন শেষে এই বাজেটের উপকারিতা আপনারা যখন পাবেন তখন আপনারা মনে করবেন, এবং রবীন্দ্রনাথের সেই কবিতার মতো, আজকে তোরে কেমন ভেবে অঙ্গের এতর ধুলো দিবে, কাল সকালে মালা হাতে আসবে রে তোর পিছে পিছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সিনিয়র সিটিজেন 65 বছর বয়স যাদের, তাদেরকে বিনামূল্যে ট্রেন ভ্রমণ এবং 25% কম ভাড়ায় মেট্রো রেল ভ্রমণের যে ব্যবস্থা করা হয়েছে এই বাজেটে, এটাও একটা অভিনব পদ্ধতি। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বাজেট, এই ধরনের চিন্তা কেউ কখনো করেনি। তো সেই জন্য আমরা বলবো যে বাজেট নিয়ে আপনারা অবশ্যই সমালোচনা করেন, এবং এই বাজেট আমি বিশ্বাস করি যদি বাস্তবায়ন, ওনারা বলেন যে কল্পনা বিলাসী, মাননীয় আইনমন্ত্রী যেটা বললেন, আরে ভাই কল্পনা বিলাসী না হলে কী হবে? বলা হয় যে মানুষ তার স্বপ্নের চাইতে বড়, স্বপ্নের সমান বড়। মানুষের যদি স্বপ্ন না থাকে, আপনি যদি আকাশ ছোঁয়ার চেষ্টা করেন, নিশ্চয়ই আপনি ছাদ পর্যন্ত যেতে পারবেন। আর আপনি যদি ছাদে যেতে চান তাহলে তো আপনি মেঝে থেকেই উঠতে পারবেন না। বাজেট হলো আমার আগামী দিনের স্বপ্ন, আমার আগামী দিনের আকাঙ্ক্ষা, আমি এটা করবো এই দেশের মানুষকে নিয়ে, এই দেশের মানুষের জন্যে, মানুষের কল্যাণে। সেই চিন্তা, সেই স্বপ্ন যদি আপনার না থাকে তাহলে তো আপনি কিছুই করতে পারবেন না। এই বাজেট 100% বাস্তবায়িত হবে? কোনো দিন হয়েছে জানি না। বিদেশি ঋণের কথা আমরা বলেন, তৃতীয় বিশ্বের দেশে কোথায়, কোন দেশে কখন ঋণ ছাড়া বাজেট হয়েছে আপনি বলেন? আপনি জানি না। শুধু ঋণ তো আমরা নিচ্ছি না, ঋণ তো পরিশোধও করবো আমরা। বিগত সরকারে রেখে যাওয়া ঋণ 1,27,000 কোটি টাকা, মাননীয় অর্থমন্ত্রী যেটা আমাদের বাজেট বক্তৃতায় বলেছেন, শুধুমাত্র ওই ঋণ নিব এই আতঙ্ক, এই জুজুর ভয়, এটা যদি দেখান তাহলে হবে না মাননীয় স্পিকার। সেই জন্য আমি বলছি যে আপনি দয়া করে এই বাজেটকে আপনারা সহযোগিতা করেন। অহেতুক বিরোধিতার কারণে
1: ধন্যবাদ। আচ্ছা, আর আর দুই মিনিটে আপনি সমাপ্ত করুন।
7: মাননীয় স্পিকার, আমি বাজেট নিয়ে আর বেশি না বলি, আমি শুধু একটা কথা বলবো যে আমার এলাকার মানুষ, আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছিলেন, শূন্য হাতে আমি গিয়েছিলাম, তারা আমাকে বুক ভরা ভালোবাসা দিয়েছেন, হৃদয় উজাড় করে দিয়েছেন। 53,000 ভোটে আমি বিজয়ী হয়েছি, তাদের কিছু দাবি দেওয়া তো এখানে বলার প্রয়োজন। আমার এলাকা থেকে অনেকেই ফোন করে, বিদ্যুতের বিরাট সমস্যা হচ্ছে ইদানিং। আমি মাননীয় বিদ্যুৎমন্ত্রী আছেন, দয়া করে যদি উনি একটু ব্যবস্থা নেন আমরা খুব খুশি হব। আমার এলাকা একটা রাজনৈতিক ভৌগোলিক গুরুত্বপূর্ণ এলাকা, 21টি জেলার প্রবেশদ্বার, এখানে একটা হাসপাতাল মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিগত দিনে 2003 সালে 30 শয্যা থেকে 50 শয্যা করেছিলেন, ভাঙ্গা হাসপাতাল, সেটা মাননীয় প্রধানমন্ত্রী এখন 100 শয্যা করেছেন। আমি অনুরোধ করব দয়া করে এই হাসপাতালটা, গুরুত্বপূর্ণ জায়গা, 250 শয্যা যদি করে দেওয়া যায়। আমার এখানে একটা ট্রমা সেন্টারের খুব প্রয়োজন। আমি নির্বাচনের সময় কমিটমেন্ট করেছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে, মন্ত্রীকে অনুরোধ করে আমি এনে দেবো। মাননীয় স্পিকার, অনেক মানুষ বেঘরে মারা যাচ্ছে তাৎক্ষণিক চিকিৎসার অভাবে। একটা গুরুত্বপূর্ণ জায়গা, একটা ট্রমা সেন্টার যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে মানুষ খুবই উপকৃত হবে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন, আমি প্রায় যাই, অনুরোধ করি মন্ত্রীদেরকে, কিন্তু খুব একটা ফল পাই না। আমার মাননীয় প্রধানমন্ত্রী আছেন, নিশ্চয়ই তিনি বিষয়টি দেখবেন এবং বিবেচনা করবেন। নদী ভাঙন, 7-8টি ইউনিয়ন নদীর কবলে বিলীন হয়ে গেছে, অনেক মানুষ সর্বহারা সদরপুর উপজেলা, চরভদ্রসন উপজেলায়। মাননীয় পানিমন্ত্রী রয়েছেন, তাকে আমি অনুরোধ করব যে এই নদী ভাঙনের বিষয়ে যদি আপনি একটু ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আমার এলাকার মানুষ খুবই উপকৃত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য মোহাম্মদ মতিউর রহমান, জিনেদা 3, আপনার সময় 5 মিনিট।
8: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, সকল শ্রেণীর মানুষের বাস্তব চাহিদা সমন্বয়পূর্বক বাজেট প্রণয়ন করা সরকারের একান্ত কর্তব্য। মাননীয় স্পিকার, বাংলাদেশের কর জিডিপির অনুপাত বর্তমানে 8% নিচে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। নেপাল 23.3%, ভারত 20.3%, পাকিস্তান 15.3%, শ্রীলঙ্কা 13.3%, বাংলাদেশ 7.51%। এ বিষয়ে আমাদের যত্নবান হতে হবে। মাননীয় স্পিকার, আয়কর থেকে রাজস্ব আয়কর থেকে আয় হওয়ার কথা 50% আয়কর থেকে, কিন্তু বাস্তবে 10-15% বেশি আয় হচ্ছে না, যদিও 35% আয় দেখানো হচ্ছে। বর্তমান বাজেট নয় লক্ষ আটত্রিশ হাজার কোটি টাকা। বাজেটটি অবশ্যই জনগণকে স্বপ্ন দেখাতে পারে, তবে এক্ষেত্রে অপচয় কমাতে হবে, স্বচ্ছতা বাড়াতে হবে, দুর্নীতি না কমালে অতীতের মতো বাজেট বাস্তবায়নে বাধাগ্রস্ত হতে হবে। মাননীয় স্পিকার, আমি পরিষ্কার করে বলতে চাই, আমি পরিষ্কার করে বলছি বা বিশ্বাস করি, আই অ্যাম মোর দ্যান স্যাঙ্গুইন, আমাদের আসল ঘাটতি হল এথিক্স অ্যান্ড গুড গভর্নেন্সের। মাননীয় স্পিকার, ধর্ম মন্ত্রণালয়ের উচিত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষের ধর্মীয় অধিকার সংরক্ষণ করা, কিন্তু একথা মনে রাখতে হবে, আল্লাহ পাক আমাদেরকে পরিষ্কার করে বলেছেন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, লোকদের কাছে তোমাদের যে সুদ বাকি রয়েছে তা ছেড়ে দাও, যদি যথার্থই তোমরা ইমান এনে থাকো বা ইমানের দাবিদার হয়ে থাকো, যদি তা না করো তাহলে আল্লাহ ও রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল, সুরা আল বাকারা 278। জাকাত মুসলিমদের জন্য ফরজ, এদেশে প্রতি বছরে 2 লক্ষ টাকার জাকাত আদায় করা অতীব সহজ, এছাড়াও ইসলামী অর্থনীতির অনেক মৌলিক উৎস আছে যার সংযুক্ত বা সম্পৃক্ত হলে অতি সহজে মাত্র 5 বছরের উইদিন দ্য রেঞ্জ অফ অনলি 5 ইয়ার্স আমাদের স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলা সোনার বাংলায় পরিণত হতে পারত। জাকাত দেবে বিত্তবানরা, পাবে অসহায় হতদরিদ্র মানুষেরা, এটাকে প্রোগ্রেসিভ ট্যাক্স বলা যেতে পারে। আর আপনার একথা পরিষ্কার অঙ্কষে দেখা যাচ্ছে যে যে সময় আমি কথা বলছি এখন থেকে 10 বছর পরে গভর্নমেন্টকে 3 লক্ষ কোটি টাকা সুদ গুনতে হবে, যা অসহায় দরিদ্র মানুষদেরকে তা ধ্বংসাত্মক এবং সেইটা হবে অত্যন্ত ক্ষতিকর বোঝাটা বহন করা, অতএব ওটাকে রিগ্রেটিভ ট্যাক্স বলতে হবে। এ বিষয়ে আমি ধর্ম মন্ত্রণালয়কে বিশেষভাবে ভাবতে বলছি এবং গভর্নমেন্টকে সে পথে পরিচালনা করার জন্য আপনাদের দায়ী দায়িত্ব পালন করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। কৃষি মন্ত্রণালয় একথা দিবালোকের মতো সত্য, একটি জাতির অর্থনৈতিক ভাগ্য বিনির্মাণে কৃষি মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কৃষকের তেল, বীজ, সার, কীটনাশক সুনিশ্চিত করতে হবে। এ মন্ত্রণালয়ের বাজেটটা আশাবঞ্জক বটে, তবে কীটনাশক এবং কোল্ড স্টোরেজের খরচ কমাতে হবে। আমার এ মন্ত্রণালয়ে 16% বাজেটে 16% বরাদ্দর প্রস্তাব করছি। এরপরে শিক্ষা সম্পর্কে আমার বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট যে গোটা দক্ষিণ পূর্ব, মাননীয় স্পিকার, আই রিকোয়ার টু হ্যাভ অনলি 2 মিনিটস অ্যালোকেশন ফ্রম মাই বিলাভেড অর্গানাইজেশন অর অন বিহাফ অফ ইউ, ইট ইজ আপ টু ইউ। শিক্ষা খাতে আমি মনে করি যে শিক্ষার ক্ষেত্রে আপনার বিশ্বব্যাংকের একটা তথ্য আছে যে 189টি সদস্য দেশের মধ্যে 10টি দেশের শিক্ষা খাতের বাজেট সবচেয়ে কম, তার মধ্যে বাংলাদেশও একটি দেশ। অতএব শিক্ষা খাতের বাজেট অবশ্যই 16% করা দরকার। ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে সরকারিকরণ প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের উন্নয়নে একান্ত প্রয়োজন। এদেশে মাত্র 3টি মাদ্রাসা সরকারি আছে।
1: মাননীয় সদস্য, আপনি 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন, 2 মিনিট দাও হলো।
8: মাদ্রাসা আমার কোটচাঁদপুর নির্বাচনী এলাকাতে স্নাকোত্তর কামিল মাদ্রাসা আছে, 1943 সালে স্থাপিত, 100 বিঘারও বেশি জমি আছে। এটাকে সরকারিকরণ করলে সরকারের রাজস্ব খাত থেকে অতিরিক্ত কোনো ভর্তুকি লাগবে না। প্রতিটা জেলায় জেলায় একটি করে স্নাকোত্তর কামিল মাদ্রাসা সরকারি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, দেশে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে আমি আমার সীমান্ত এলাকার মহেশপুরের দ্বিতীয় এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম ফার্ম দত্তনগর ফার্মে এটাকে স্থাপন করার জন্য আমি আগাগোড়া দাবি করে আসছি। কারণ আমার জমি 2,337 একর জমি আছে। বিষয়টি বিবেচনা করার জন্য আমি আবার অনুরোধ করছি। মহেশপুর পৌরসভার রাস্তাঘাটের অবস্থা এত করুণ, এত অকেজো হয়ে পড়েছে, চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমি সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এমপিও ভুক্তির দাবিতে শিক্ষকগণ রাজপথে রয়েছে। আই উড লাইক টু মেক অ্যান আর্নেস্ট রিকোয়েস্ট টু আওয়ার বিলভেড গভর্নমেন্ট টু পে ডিউ রেসপেক্ট টু দিয়ার ডিমান্ডস। এই কথাগুলো বলে আমি আরেকটু বলতে চাই, লক্ষ লক্ষ বিঘা জমি আমার এলাকাতে জলাবদ্ধতা আছে। মাননীয় আইনমন্ত্রী আছেন, আমার লানের ডিস্ট্রিক্ট মিনিস্টার সহ প্রধানমন্ত্রী আছেন। আমি সকলের প্রতি মাননীয় স্পিকারের মাধ্যমে বলি, দয়া করে মেহরবানি করে, দখল হয়ে গেছে আমার বেতনা কুদলা নদী, সেগুলোকে দখলমুক্ত করতে হবে, খাল খনন করতে হবে। এছাড়া একটি স্থলবন্দর মহেশপুরের সীমান্তে করা যায় কিনা, যেটা দর্শনা থেকে একটা রেল রুট রেল রাস্তা এনে সেটা মহেশপুরের সীমান্ত দিয়ে জিকরগাছা হয়ে আপনার বেনাপোল বর্ডার ওদিকে মেহেরপুর পর্যন্ত যেতে পারে। কথা তো অনেক, দাবিও অনেক, সব কথা একসময় বলা যায় না।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, মহিলা আসন 305, আপনার সময় 7 মিনিট।
9: বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, দীর্ঘ 20 বছর পর এই সংসদে আমি আবারও বাজেট বিষয়ে আলোচনা করতে পারছি, সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে সরাসরি কৃতজ্ঞতা জানাতে চাই, আলহামদুলিল্লাহ। শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশ নামক নামটিকে বিশ্বের দরবারে পরিচিতি এনে দিয়েছিলেন। সেই সঙ্গে একজন মহিয়সী রমণীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই, যার রাজনৈতিক ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে আমার পরিবার আমাকে রাজনৈতিক করতে দিয়েছিলেন। সেই মহিয়সী নারীর জন্যে মাগফিরাত কামনা করছি। তিনি মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। মাননীয় স্পিকার, এই সঙ্গে আমি আমাদের দলের সকল নেতাদেরকে ধন্যবাদ জানাতে চাই, আজকের এরকম একটি দিন আমরা পেয়েছি সকলের প্রচেষ্টায়। আমার দলের মহাসচিব সহ সকল নেতৃবৃন্দের প্রতি আমার অগাধ শ্রদ্ধা রইল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে চাই এজন্যই যে দীর্ঘ 17 বছর তিনি দূরে থেকে আমাদেরকে তৈরি করে দিয়েছেন আজকের এই অবস্থানে আসার জন্য। মাননীয় স্পিকার, এই সঙ্গে 71-24 আর গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমাদের দূরদর্শী নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাজেট কোনো আমলাতান্ত্রিক সংখ্যার গোলক ধাঁধান নয়, এটি আমাদের দলের ঐতিহাসিক 31 দফার আলোকে রাষ্ট্র কাঠামো মেরামতের একটি জীবন্ত দলিল বলে আমি মনে করি। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর সামষ্টিক অর্থনৈতিক জঞ্জল লুণ্ঠন এবং লুণ্ঠনতন্ত্রকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার বাজেট অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই সংসদে উপস্থাপন করেছেন আমাদের মাননীয় পরিকল্পনামন্ত্রী অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই বাজেট আমাকে স্মরণ করিয়ে দিল, এ বাজেট ইজ নট জাস্ট এ কালেকশন অফ নাম্বারস বাট অ্যান এক্সপ্রেশন অফ নেশনস ভ্যালুস অ্যান্ড অ্যাসপিরেশনস। এই বাজেট তৈরি হয়েছে সাধারণত মানুষের রান্নাঘরে, সাধারণ মানুষের রান্নাঘরে স্বস্তি ফিরিয়ে দেওয়ার জন্য এই বাজেটকে আনা হয়েছে। কৃষক, তরুণ তরুণী, সাধারণ মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য এই বাজেট তৈরি হয়েছে। মানুষকে ডানা মেলে উড়বার স্বপ্ন দেখাবার জন্য সাধারণ মানুষের এই বাজেট সামগ্রিক সংস্কার বিদ্যমান, আগে যারা কর দিত তাদের করের বোঝা বাড়িয়ে দেওয়ার জন্য নয়, বরং নতুন করকে উন্নত প্রক্রিয়ায় আরও সম্প্রসারণ করবার জন্য কৌশল অবলম্বন করবার জন্য। মাননীয় স্পিকার, 2026-এর যে বাজেট, দুই হাজার ছাব্বিশের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, তাতে আমরা ম্যান্ডেট পেয়েছিলাম একটি গণতান্ত্রিক দেশে একটি ভালো বাজেট দেওয়ার জন্য, আর সেটি মানুষের কাঙ্ক্ষিত ছিল। আমাদের সরকার এই বিশাল 9,38,000 কোটি টাকার উন্নয়নমূলক বাজেট পেশ করেছেন, যার বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, জিডিপি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%, মূল্যস্ফীতির হার 7.5% নামিয়ে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টের অপচয় বন্ধ করার জন্য এবং সেই টাকা সাধারণের মানুষের কল্যাণে বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের সরকার বিশ্বাস করেন ইট পাথর এইগুলোর উন্নয়ন কোনো উন্নয়ন নয়, প্রকৃতই মানুষের মেধার এবং স্বাস্থ্যের উন্নয়নকে অনেক জরুরিভাবে দেখা হয়েছে, আর সেই কারণেই শিক্ষাখাতে বাজেট অনেক বেশি এবং এই যুগান্তকারী বাজেট বাংলাদেশের তরুণ প্রজন্মকে অনেক দূর নিয়ে যাবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, ইতিহাসে বাংলাদেশ সবার পর সর্বোচ্চ স্বাস্থ্যখাতেও বাজেট প্রণয়ন করা হয়েছে। আমি মনে করি এই বাজেট প্রণয়নে যারা পেছনে থেকে কাজ করেছিলেন তাদের মধ্যে আমাদের প্রাইম মিনিস্টারের সুযোগ্য সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমানের বিদেশ থাকাকালীন তার যে দেখা এবং এই বিষয়ে তার গভীর জ্ঞানকে এই স্বাস্থ্য খাতকে আরও উন্নততর জায়গায় পৌঁছাবে, যার কারণে গ্রামীণ চিকিৎসা সেবা নিশ্চিত করতে শিক্ষার্থীদের জন্য গ্রামীণ কমিউনিটি মেডিসিন শিক্ষার আবাসিক প্রশিক্ষণকে বাধ্যতামূলক করা হয়েছে। আমি ওনাকেও এই মহান সংসদ থেকে ধন্যবাদ পৌঁছে দিতে চাই আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, নিত্য প্রয়োজনীয় চাল ডাল পেঁয়াজ রসুন 60টি দ্রব্যমূল্যের করকে কমানো হয়েছে এবং করদাতাদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে। করের আয়সীমাকে সাধারণ মানুষের জন্য 3,75,000 টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে, আর সামাজিক নিরাপত্তায় 41,00,000 ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে যা কিনা 14,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের নারী সহকর্মী বৃন্দ ইতোমধ্যেই এই বিষয়ে ব্যাপক বলেছেন, নারীর ক্ষমতায়ন বিষয়ে, যেটি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল, যেটি বেগম খালেদা জিয়া আমাদের নারীদেরকে আজকে একটা জায়গায় দাঁড় করিয়েছে যা সারা বিশ্বে প্রশংসার দাবি রাখে। মাননীয় স্পিকার, কৃষককে 100 উপজেলাতে 42,50,000 টাকা কৃষক কার্ড দেওয়া হবে, 10 ধরনের বহুমুখী সুবিধা প্রদান।
1: মাননীয় সদস্য ধন্যবাদ। আপনাকে আরো 2 মিনিট সময় দেওয়া হয়েছে, 2 মিনিটে সমাপ্ত করুন প্লিজ।
9: 10 ধরনের বহুমুখী সুবিধা প্রদান যা বিএনপির 31 দফার খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির পুনর্গঠনের প্রতিশ্রুতি ছিল। মাননীয় স্পিকার, বিনিয়োগের জন্য 48 ঘন্টায় কোম্পানির নিবন্ধন, 7 দিনে লাইসেন্স, 5 বছর মেয়াদি মাল্টিপল ভিসা, অনেক কিছুর সুবিধা দেওয়া হয়েছে, কারণ বিনিয়োগ বান্ধব এই বাজেটটি তৈরি করেছেন বিজ্ঞজনেরাই। আমাদের এটা মনে রাখতে হবে যে বাজেট প্রতি বছর দেওয়া হয়, এবং বাজেটের আমি একটু শেষ সময়ে বলতে চাই যে বাজেট প্রায় 9 থেকে 10 মাস চলে যায় আমলাতান্ত্রিক জটিলতায়, ধীর গতিতে এর বাস্তবায়ন, এটি চ্যালেঞ্জিং। এই ক্ষেত্রে লাস্টের দিকে এপ্রিল মে জুন এই 3 মাসে তড়িঘড়ি করে বাজেটকে সম্পন্ন করবার জন্য যে তড়িঘড়ি করে হয় তাতে দুর্নীতির এবং তড়িঘড়ি কাজের জন্য ঠিকমতো কাজও আদায় করে নেওয়া সম্ভব নয়। যদি সম্ভব হয় মাননীয় অর্থমন্ত্রীকে বলবো এই বাজেটটি যাতে মনিটরিং সেল তৈরি করা হয় বা যে পদ্ধতি আছে সেই পদ্ধতিকে আরও জোরদার করা হয় যাতে বাজেটটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে আমরা করতে পারি। মাননীয় স্পিকার, একটি কথা না বললেই নয় যে এই বাজেটে তরুণদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, বিশেষ করে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কথাটাকে

0: মন্ত্রী সকল সহ সকল নেতৃবৃন্দের কাছে দোয়া চেয়ে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য, আরও ধন্যবাদ দেখে দেখে না পড়ার জন্যে। পরবর্তী বক্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর তিন। আপনার সময় 7 মিনিট।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জামালপুর তিন আসন থেকে মেলান্দ মাদারগঞ্জবাসীর 2,07,000 ভোট নিয়ে এই জাতীয় সংসদে আপনার মাধ্যমে বাজেট আলোচনায় অংশগ্রহণ করছি, এবং সে কারণে আমি আমার মেলান্দ মাদারগঞ্জবাসীকে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে গত 11 তারিখ আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট উত্থাপন করেছেন সেই বাজেটের উপর আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আপনার মাধ্যমে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশের একজন ক্যাপ্টেন আছেন, নাম তার তারেক রহমান। 17 বছর উনি বাংলাদেশে ফিরতে পারেন নাই, বিদেশে থাকতে বাধ্য হয়েছেন। একটি উন্নত, সমৃদ্ধ, আধুনিক, গণতান্ত্রিক রাষ্ট্রে 17 বছর অবস্থান করে উনি বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠন এবং বাংলাদেশে পরিচালিত স্বৈরশাসন বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। একই সাথে এই 17 বছর ধরেই বিদেশের মাটিতে বসে উনি বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, বাংলাদেশের সকল সেক্টর নিয়ে উনি পরিকল্পনা করেছেন, উনি রূপকল্প প্রণয়ন করেছেন। গত 11 তারিখ আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট উত্থাপন করেছেন সেই বাজেটে গত 17 বছর ধরে বিদেশের মাটিতে বসে আমাদের নেতা, সংসদ নেতা, বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান যেই রূপকল্প তৈরি করেছিলেন বাংলাদেশের জন্যে, বাংলাদেশের ভবিষ্যতের জন্যে, সেই রূপকল্পকে ধারণ করেই মাননীয় অর্থমন্ত্রী এই সংসদের সামনে 2026-27 অর্থ বছরের জন্যে বাজেট উত্থাপন করেছেন। মাননীয় স্পিকার, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সংসদ নেতা 17 বছর পর বাংলাদেশের মাটি স্পর্শ করে ওই 300 ফিটে লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে উনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, এবং এটা অস্বীকার করবার কোনো জো নাই যে উনি 17 বছর ধরে যেই প্ল্যান তৈরি করেছেন সেই যেই প্ল্যানের কথা বাংলাদেশের মাটি স্পর্শ করে উনি ঘোষণা দিয়েছেন সেই প্ল্যানকে সামনে নিয়ে, সেই প্ল্যানকে বাস্তবায়ন করবার জন্যেই মাননীয় অর্থমন্ত্রী এই বাজেট জাতির সামনে উত্থাপন করেছেন। মাননীয় স্পিকার, 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পরে অনেকেই আমাকে জিজ্ঞেস করতেন যে আপনাদের সরকারের অর্থমন্ত্রী কে হবেন। আমি আমার ধারণা থেকে আমি অনেককেই বলেছিলাম সম্ভবত আমির খসরু মাহমুদ চৌধুরী। অনেকেই মন্তব্য করেছিলেন উনি বাণিজ্যে সফল ছিলেন, অর্থে উনি সফল হবেন কি না। মাননীয় স্পিকার, এই বাজেট উত্থাপনের মধ্য দিয়ে আমাদের প্রিয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ প্রমাণ করেছেন

0: উনি বাণিজ্যে সফল হয়েছিলেন, উনি অর্থেও সফল হয়েছেন এবং অর্থেও সফল হবেন, এই বাজেট ঘোষণার মধ্য দিয়ে উনি তা প্রমাণ করেছেন। মাননীয় স্পিকার, বাজেট উত্থাপনের পরে আমাদের বাংলাদেশের রাজনীতিতে রেওয়াজ ছিল যে বাজেটের বিরুদ্ধে মিছিল অনুষ্ঠিত করা, মিছিল সংগঠিত করা। বাজেট ঘোষণার দিন এই সংসদে আমরা লক্ষ্য করেছি সংসদে সরকারি দল বিরোধী দল সবাই মিলে আমরা বাজেটকে টেবিল চাপিয়ে সমর্থন জানিয়েছি, আমরা অভিনন্দিত করেছি। আমরা বড় আশা করেছিলাম যে এইবার বাজেটের বিরুদ্ধে রাস্তায় মিছিল সংগঠিত হবে না, গণবিরোধী বাজেট মানি না মানব না এই স্লোগান শুনতে হবে না। আজকে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেন, যারা রাজনৈতিক রীতি নীতি সংস্কৃতি বদলাবার কথা বলেন, আজকে তাদের পক্ষ থেকে দেখলাম আগে ভাগে ব্যানার রেডি করে তারা ওই রাতেই আপনার গণবিরোধী বাজেট মানি না মানব না এই স্লোগান দিয়ে তারা রাস্তায় নেমেছেন। সম্মানিত স্পিকার, বাজেট ঘোষণার পর আমরা বাজারে যাই, বাজারে জিনিসপত্রের দাম বাড়ে, নিত্য পণ্যের দাম বাড়ে। এইবার এখন পর্যন্ত আমরা কেউ বলতে পারবো না, এখন পর্যন্ত আমাদের কেউ বলছে না, সংবাদপত্র লিখছে না, বাজেট ঘোষণার পর নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে এটা কেউ বলছে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাজেট ঘোষণার পর আমাদের আমাদের FBCCI থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত নানা সংগঠন, BJME, BKME, টেক্সটাইল ইন্ডাস্ট্রি সংগঠন, আমেরিকান চেম্বার, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সকল সংগঠনের পক্ষ থেকে এই বাজেটকে গণমুখী, এই বাজেটকে সংস্কারমুখী, এই বাজেটকে ব্যবসা বান্ধব, এই বাজেটকে কর্মসংস্থান বান্ধব ইত্যাদি নানা অভিধায় অভিহিত করা হয়েছে। কোন সংগঠনের পক্ষ
1: ধন্যবাদ। মাননীয় সদস্য, দু মিনিট পরে আজান হবে, আপনি দু মিনিটে আপনার বক্তব্য শেষ করুন।
0: এই সংসদে দাঁড়িয়ে আমি বলেছিলাম আমার জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দের কথা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই, জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য বার্ষিক উন্নয়ন তহবিলে এই বাজেটের জন্য বরাদ্দ রাখা হয়েছে, তার জন্য ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি বলেছিলাম মেলান্দহে আমার 50 শয্যার হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করার জন্যে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এই বাজেটে বাংলাদেশের সকল উপজেলা পর্যায়ের হাসপাতাল 50 শয্যার 100 শয্যার হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার জন্য ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করে বলতে চাই, আমার এলাকায় মেলান্দতে জাহানারা লতিফ মহিলা মহাবিদ্যালয় আছে, সেই জাহানারা লতিফ মহিলা বিদ্যালয়কে সরকারিকরণ করার জন্য মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই। মাননীয় স্পিকার, যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে এই বাজেটে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই সেই পরিকল্পনা গ্রহণ করবার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই যমুনা সেতুর জন্য ওই বগুড়ার সারিয়াকান্দি আর জামালপুরের মাদারগঞ্জকে সংযুক্ত করে বগুড়া সেতু নির্মাণ করার দাবি উত্থাপিত হয়েছে বগুড়া থেকে জামালপুর থেকে। আমি আশা করি কারিগরি দিক বিবেচনা করে, বেশি সংখ্যক মানুষের চাহিদা বিবেচনা করে, ইকোনমিক ফিজিবিলিটি বিবেচনা করে এই বগুড়া দ্বিতীয় সেতু সারিয়াকান্দি, বগুড়ার সারিয়াকান্দি এবং জামালপুরের মাদারগঞ্জের মধ্যে বগুড়া।
1: ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো, আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন পবিত্র আসর নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন প্রথমেই মহান আল্লাহ পাকের শানে হামদ এবং পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত।
3: ইয়া মুহাম্মদ

بہشت ہوتے خدائے پاوا.

সুপ্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে, যা এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে আপনাদের।

0: হয়েছে। এই পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন কুড়িগ্রাম দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আতিকুর রহমান মুজাহিদ। জনাব আতিকুর রহমান মুজাহিদ, আপনার সময় 5 মিনিট।
1: কুড়িগ্রাম দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আতিকুর রহমান মুজাহিদ। জনাব আতিকুর রহমান মুজাহিদ, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে।
2: শুনেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন বিরোধী দলের দায়িত্বশীল সদস্য হিসাবে আমি মনে করি সরকারের সমালোচনার পাশাপাশি সরকারকে বিকল্প পথ দেখিয়ে দেওয়া আমার দায়িত্ব। সেই অ্যাসপেক্ট থেকে এই বাজেট নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই মাননীয় স্পিকার। এই বাজেট নিয়ে তো অনেক কথা হলো, বাজেটের একটা ভালো সাইড খারাপ সাইড বলতে গেলেও বলতে হয় বাজেটটা একটা বড় ঘাটতির বাজেট, এটা তো স্বীকার করতে হবে। অনেকে এটাকে নিন্দুকেরা বলে এটা একটা সাদা হস্তির বাজেট হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি মোদ্দা কয়েকটা পয়েন্টে কথা বলতে চাই। তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের প্রতিরক্ষা খাত। মাননীয় স্পিকার, প্রতিরক্ষা খাতে যে বাজেটটা দেওয়া হয়েছে, আমি তার শুরু করার আগে আমাদের সম্মানিত স্পিকার সাহেব, উনি যেহেতু একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, ওনার সামনে হয়তো বলতে পারলে ভালো হইতো। শুধু এইটুকু বলি, এটা আমার একটা ধৃষ্টতা যে ওনার মতো একজন ব্যক্তির সামনে কথা বলতে পারতাম। কিন্তু আমরা দেখলাম ওই যুদ্ধের সময়ও যদি আমরা আমাদের প্রতিরক্ষা খাতে যথেষ্ট বরাদ্দ বা অস্ত্র থাকতো, আধুনিক অস্ত্র, তাহলে হয়তো আমাদের লোক দিয়েই আমরা একক কৃতিত্বেই আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম। মাননীয় স্পিকার, যেমনটা যদি ওইটা হয়তো, যেমনটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার একটা কামালপুর যুদ্ধের সময় উনি ইন্ডিয়ান পক্ষ থেকে একটা ওয়্যারলেস দেওয়া হয়েছিল ওনাকে, ভাঙা ওয়্যারলেস, যেটাকে উনি রাগ করে ফেলে দিয়ে ইন্ডিয়ান কমান্ডোকে বলেছিল অস্ত্র যখন দিবা, সরঞ্জনাদি যখন দিবা, তখন এমন জিনিস দাও যেটা ফাংশন করে, ডিসফাংশনাল দিও না, এটা আমার জন্য বাধাগ্রস্ত করে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, কেন এই জন্য বলতেছি, আজকে আমাদের প্রতিরক্ষা খাতের যে বাজেট দেওয়া হয়েছে মাত্র 42 কোটি টাকা, মাননীয় স্পিকার, 42,000 কোটি টাকা, যার মধ্যে 35,000 কোটি টাকায় শুধু পরিচালনা ব্যয়, কিন্তু মাত্র 7,000 কোটি টাকা দিয়ে কি আমাদের প্রতিরক্ষা হবে? মাননীয় স্পিকার, এই প্রতিরক্ষা বাজেট দিয়ে যে আমাদের আধুনিক অস্ত্র কেনা হবে, এই অস্ত্র তো প্রতিরক্ষা দিবে শুধু আপনার আমার সবার, এই 350 জন সংসদ সদস্যের এলাকার মানুষের প্রতিরক্ষা দিয়ে, প্রতিরক্ষা দিবে। মাননীয় স্পিকার, যেখানে আমাদের প্রতিদিন আমাদেরকে বিভিন্ন বর্ডার থেকে হুমকি দেওয়া হচ্ছে, আমার পঞ্চগড়ের বর্ডারে দখল করে নেওয়া হবে, আমার চিকেন নেক থেকে দখল করে নেওয়া হবে, আমার দক্ষিণের ফেনী সীমান্ত নেকে দখল করে নেওয়া হবে, আমার রংপুর বিভাগের আমাদের হিলি বর্ডারে, আমাদের দিনাজপুর অঞ্চলে, মাননীয় স্পিকার, পলাশবাড়ির গাইবান্ধা, আমার কুড়িগ্রাম, সর্বমহল থেকে যখন আমার কাছে থ্রেটেন আসে, রাষ্ট্রীয় সভরেন্টি সিকিউরিটি যখন আমার থ্রেটা, মাননীয় স্পিকার, তখন এই বাজেট দিয়ে আমাদের প্রতিরক্ষা খাত বরাদ্দ হয়নি। মাননীয় স্পিকার, আমি যদি এই দিকেও তাকাই, মাননীয় স্পিকার, আমাদের মায়ানমার সাইডে যুদ্ধ চলমান, মাননীয় স্পিকার, সেখানেও আমাদের ফ্রন্টে চলমান রয়েছে, পার্বত্য 3টা অঞ্চল, 3টা জেলা, যেখানে 3-3টা বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে, কুকিচিনের বিরুদ্ধে আমাদের 2-2টা ডিভিশন, আর্মি ডিভিশন কাজ করতেছে। এই বরাদ্দ দিয়ে কি আমাদের প্রতিরক্ষা হবে? মাননীয় স্পিকার, আমি যদি নেভালের কথাও বলি, যেটা আমাদের সামুদ্রিক লাইফলাইন বলি, আমাদের আমাদের বঙ্গোপসাগর, সেখানে মাত্র সেই 1980 সালের 2-2টা সাবমেরিন আছে, আর কিছু অল্প কিছু ফ্রিগেট আছে, এই সক্ষমতা দিয়ে দিয়ে কি আমাদের সমুদ্র বন্দরগুলো রক্ষা করা যাবে? মাননীয় স্পিকার, সেখানে আমাদের দরকার 1 ডজনের অধিক ফ্রিগেট, কভট, যত প্রকার আধুনিক সরঞ্জাম, সেগুলো নাই। মাননীয় স্পিকার, এই 7,000 কোটি টাকা দিয়ে সে উন্নয়ন করা সম্ভব? মাননীয় স্পিকার, আমি যদি আমাদের আকাশ প্রতিরক্ষার কথা বলি, সেই চৈনিক বিমান 1960 সালের একটা ডিজাইনের আমরা শুধুমাত্র একটা বিমান দেখতে পারি, এটা F-7 দেখতে পারি এবং MiG-29 দেখতে পারি, সেখানে আধুনিকরণ নেই। মাননীয় স্পিকার, আপনার যদি বাজেটের দিক দিয়ে তাকাই, পৃথিবীর অন্য অন্য দেশের ইন্ডিয়াতেও তার GDP 2.5% দেয়, আপনার মায়ানমার GDP 3.5% দেয়, পৃথিবীর অ্যাভারেজের আমরা দেখি 2.2% হচ্ছে বাজেট সামরিক খাতে, প্রতিরক্ষা খাতে আমাদের সেদিকে নেই। মাননীয় স্পিকার, আমরা এই কথাটা বলতে চাই, এই আজাদি ভূমিকে রক্ষা করার জন্য বাংলার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যদি এক ভালা না খেয়েও থাকতে হয়, আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে বাজেট বেশি করে দিয়ে মানুষ আমাদের স্বাধীনতা রক্ষা করতে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাকে একটু সময় বাড়িয়ে দিতে হবে, আমার কিছু কথা আছে। মাননীয় স্পিকার, কেন বলতেছি, কারণ প্রতিনিয়তই আমাদেরকে, আমার মতো, আমার রংপুর না, আপনাদের সবাই থ্রেটেনে আছে আমাদের স্বাধীনতা নিয়ে। মাননীয় স্পিকার, আমাদের এই সবার দেশ, এটাকে আমাদের রক্ষা করতে হবে। মাননীয় স্পিকার, এখন আসি মাননীয় স্পিকার, একটু ব্যাংক খাত নিয়ে একটু কথা বলতে হবে। আমাদের ব্যাংকিং সেক্টরে আমার অর্থমন্ত্রী এখানে আছেন, আমি খুবই আশাবাদী হতাম যদি 32% ঋণ খেলাপি থেকে 10% আনার জন্য একটা রূপরেখা দিতেন, উনি কোনো ধরনের রূপরেখা দেয়নি, যেটা আমাকে হতাশ করেছে মাননীয় স্পিকার। শুধু কি তাই, উনি নিজেই বক্তব্যে বললেন আমাদের ব্যাংকিং বেজ ইকোনমিক সিস্টেমটাকে চেঞ্জ করে ক্যাপিটাল মার্কেট বেজে যাওয়া উচিত। খুবই ভালো কথা, কিন্তু একটা বড় বান্ধনী একটা ব্যারিকেড দেওয়া হলো। কি ব্যারিকেড? যেখানে আগে ডিভিডেন্ডের 20% ছিল লভ্যাংশ কোম্পানিগুলো, সেখানে কি আমরা দেখলাম 35.7% হয়ে গেছে মাননীয় স্পিকার। সেখানে ক্যাপিটাল মার্কেট কি বিকাশ করা সম্ভব? সম্ভব না আদৌ। আরো একটা জিনিস, আমাদের
1: আপনার সময় আরো 2 মিনিট বৃদ্ধি করা হলো
2: মাননীয় স্পিকার। আই হাম্বল রিকোয়েস্ট, আমি এটা আজকে বলতে দিন আমাকে। আমাদের ক্যাপিটাল মার্কেটের যেটা বললাম যে আমাদের বন্ডের ক্ষেত্রে একটা এক্সেমশন ছিল, যেটা আমাদের অল্টারনেটিভ ফাইন্যান্সকে ডেভেলপমেন্ট করতো, কিন্তু সেই আপনার ট্যাক্স এক্সেমশনটা উঠাই নেওয়া হলো। সুতরাং অল্টারনেটিভ ফাইন্যান্সের ক্ষেত্রে আমাদের বাধাগ্রস্ত হবে। সে দৃষ্টিকোণ থেকে আমি মনে করি বাজেটের এই বিষয়টাকে আবার পুনরায় থিঙ্কিং করা হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আরেকটা একটু আমরা সাংবিধানিক ইস্যু থেকে আসি। সে বিষয়টা হলো আমাদের সংবিধানের 89 ধারায় বলা হয়েছে গ্রান্ট, ডিমান্ড ফর গ্রান্ট, এবং 90 বিধিতে বলা হয়েছে, আর্টিকেলে বলা হয়েছে যে স্পেসিফিকেশন অর পারপাস লাগবে অথবা অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট লাগবে মানে স্পিকার, যার মাধ্যমে খাতটা কোন খাতে আপনি টাকাটা পাস করে নিচ্ছেন। আমরা দেখলাম 5.1 বা অথবা 47 থেকে 48 হাজার কোটি টাকা, যেটার কোনো খাত নির্ধারণ করা নেই মানে স্পিকার, বিবিতে রাখা হয়েছে। এটা এই বাজেটের একটা বড় ঘাটতি এবং এটা কনস্টিটিউশনের একটা ভায়োলেশন। আমি মনে করি এখান থেকেও আমাদের প্রতিরক্ষা খাতে বাজেট যেতে পারে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার এলাকা সম্পর্কে কথা বলতেছে 2-4 মিনিট। আমার এলাকা বলার আগে আমরা একটা ইদানিং একটা নিন্দুকেরা বলে যে নতুন একটা উপজেলার আবির্ভাব ঘটেছে, এটাকে নবাবী উপজেলা বলা হচ্ছে। মাননীয় স্পিকার, আমি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কথা বলতেছি, যেখানে অন্য অন্য এলাকায় বাজেট পায় না, সেখানে এক উপজেলায় কি এক ক্যারিশমাটিক মিরাকল, সেখানে 76 কোটি টাকা চলে যায় মাননীয় স্পিকার। আগে আমরা শুনতাম, আবার নিন্দুকেরা বলে যে এক সময় নাকি সবার আগে গোপালগঞ্জ মাননীয় স্পিকার, এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া মাননীয় স্পিকার? আমরা এই বাংলাদেশ চাই না মাননীয় স্পিকার। সবার আগে যদি বাংলাদেশ হয়, প্রতিটা প্রান্তের মানুষের জন্য সমান ধরনের বাজেট বরাদ্দ থাকতে মাননীয় স্পিকার। এখন আসি আমার এলাকার কথা নিয়ে। অমর্ত সেন একটা কথা বলেছেন, ডেভেলপমেন্ট ইজ ফ্রিডম, কিন্তু আমার এলাকার ফ্রিডম আসলে খুবই সংকীর্ণ। আমার এলাকার রাস্তাঘাট 70% কাঁচা আর বরিশাল অঞ্চলে 70% পাকা। আমি যেখানে যাই, আমার জেলার যে কোনো ইউনিয়নে যাই, সেখানে গেলে আমাকে বলে, আমার অঞ্চলের মানুষ আমাকে বলে, আমাদের রাস্তাগুলো পাকা করে দেন না।
1: মাননীয় সদস্য, আমাদের টাইম লিমিট আছে, এর মধ্যে প্রায় শেষ হয়ে গেছে। আপনি যে বিষয়গুলো কথা বলবেন, আমার মনে হয় আপনি যদি মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মহোদয়ের সাথে গিয়ে দেখা করেন, আপনার এলাকার উনি সিনিয়র নেতা, দেশের নেতা, উনি আপনাকে হেল্প করবেন রাস্তাঘাটের বিষয়ে। আপনি বসুন দয়া করে, এই কথাগুলোই তো বলতেন, হয়ে গেছে। আপনি ওনার সাথে দেখা করুন, রাস্তাঘাটের ব্যাপারে উনি নিশ্চয়ই অ্যাটেনশন দিবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলোচনায় অংশগ্রহণ করবেন চট্টগ্রাম 14 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য আলহাজ জসিমউদ্দিন আহমেদ। জনাব আলহাজ জসিমউদ্দিন আহমেদ, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী গত 11 জুন 2026 মহান জাতীয় সংসদে 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট ঘোষণা করেছেন। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এই বিশাল আকারের বাজেট ঘোষণা করেছেন এমন এক সময়ে, রাশিয়া ইউক্রেন ও ইরানের যুদ্ধের থাবা যেখানে সারা বিশ্বে লণ্ডভণ্ড করে দিয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে এই বিশাল আকার বাজেট সত্যিই অবাক করার মতো সুসাহসী বাজেট। বৈশ্বিক নজিরবিহীন ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা ভেবেছিলাম এবারের বাজেট অনেক ছোট আকারে বাজেট হবে, এইটাই দেশবাসী ধারণা ছিল। কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিয়ে প্রতিটি খাতকে আগের চেয়েও বেশি অর্থ প্রদান করে এই যুগান্তকারী বাজেট জাতিকে মাননীয় অর্থমন্ত্রীর উপহার দিয়েছেন, যা সত্যি মাননীয় প্রধানমন্ত্রীর দেশপ্রেম, প্রজ্ঞা, মেধা ও দূরদর্শিতার বহিঃপ্রকাশ। মাননীয় স্পিকার, গণতান্ত্রিক মানবিক এই অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা, এই স্লোগান নিয়েই আমাদের অর্থনীতির অগ্রযাত্রা। মাননীয় স্পিকার, দেশের ইতিহাসে মাননীয় অর্থমন্ত্রী 2026-27 অর্থ বছরে একটি ঐতিহাসিক বাজেট ঘোষণা করেছেন। এই বাজেট বাস্তবায়নযোগ্য বাজেট। বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ প্রায় দ্বিগুণ করা হয়েছে। চট্টগ্রামকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসাবে রূপান্তর করতে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে ক্যাপাসিটি বৃদ্ধির সিদ্ধান্ত মাননীয় স্পিকার সরকারের, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই অর্থ বছরে সারা দেশে 680 কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন হলে জলাবদ্ধতার প্রায় শূন্যের কোটায় নেমে আসবে। মাননীয় স্পিকার, ধর্মীয় প্রধানদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের ইমাম মুয়াজ্জিন ও খাদেমকে 10,000 টাকা করে ও পুরোহিত সেবায়েতকে 8,000 টাকা ভাতা প্রদান করা হচ্ছে। অতীতের কোনো সরকার করে নাই। মাননীয় স্পিকার, ঢাকা চট্টগ্রাম রেল লাইনের চট্টগ্রামের কুমিল্লা অংশের কর্ড লাইন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে ঢাকা সাথে চট্টগ্রামের দূরত্ব মাননীয় স্পিকার 80 কিলোমিটার কমে ট্রেনের যাত্রার সময় 5 ঘন্টা থেকে 3.5 ঘন্টায় নেমে আসবে। এই এলাকার যোগাযোগ খাতে যুগান্তকারী পরিবর্তন আসবে। প্রবাসী ভাইদের সামগ্রিক কল্যাণ বিবেচনা প্রবাসী কার্ড কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মাননীয় স্পিকার, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পায়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে সমান গুরুত্ব দিয়ে প্রণীত এই বাজেট নিঃসন্দেহে একটি গণমুখী ও উন্নয়নমুখী ও ভবিষ্যৎমুখী বাজেট। মাননীয় স্পিকার, আমি 71 বিধিতে আমি এই পার্লামেন্টে বক্তব্য রেখেছিলাম। মাননীয় স্পিকারের ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার জনসভায় এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে 6 লেনে উন্নত করবেন ঘোষণা দিয়েছেন। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার চট্টগ্রাম 14 চন্দনাইশ আংশিক সাতকানিয়ার পক্ষ থেকে এবং আমার দক্ষিণের মানুষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমার পরিশেষে আমার এলাকার দুই একটা কথা বলতে হয় উন্নয়নে। এই চট্টগ্রাম 14 অত্যন্ত অবহেলিত

0: একটু দে, আমরা যেন এই চট্টগ্রামের চোদ্দের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি গত বারোই নির্বাচনের মাধ্যমে, আমি যেন তা পূরণ করতে পারি মাননীয় স্পিকার। এই বলে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন কুমিল্লা দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সেলিম ভুঁইয়া। জনাব মোহাম্মদ সেলিম ভুঁইয়া, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে।
2: মাননীয় স্পিকার, আমি আজ বক্তব্য দিব না, এই জন্য দিব না, আমি হলাম শিক্ষক, 46 বছর যাবৎ আমি শিক্ষকতার পেশায় আছি, আমার কাজই বক্তৃতা দেওয়া। আমারে দেন 6 মিনিট, আর অন্যদের দেন 10 মিনিট, 12 মিনিট। এই প্রতিবাদে আমি বক্তব্য দিলাম না, একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো যে এখানে আমার সিরিয়াল ছিল, আজকে দেখেন 8 নম্বরে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আগে যদি 8 নম্বর সিরিয়াল তারা ঠিক মতো রাখতো, আমার বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীর সামনে হইতো। এখান থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, এই জন্য আমি বুঝতে পারলাম আমি বক্তৃতা দিব না। ধন্যবাদ।
1: মাননীয় সদস্য, আমরা আপনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলাম বা জানিয়েছি, দেওয়া না দেওয়া ইটস আপ টু ইউ, ইটস ইউর ফ্রিডম। বা টাইমের যে বিষয়টা সেটা আমাদের তৈরি না, মাননীয় ট্রেজারি বেঞ্চের চিফ হুইপ, তিনি সময় এবং সিরিয়াল করে দেন, সেই হিসাবে আমাদের এই বেঞ্চ থেকে আমরা চলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

0: জনাব সেলিম ভুঁইয়া সাহেবকে মাইকটা দেন, উনি কি বলতে চাচ্ছেন একটু বুঝার চেষ্টা
1: করেন। কেন এটা হবে?
0: আস্তে আস্তে বলেন যেন আমরা বুঝতে পারি। ওনারা
1: জনগণের প্রতিনিধি, আমিও জনগণের প্রতিনিধি, সুতরাং আমারও রাইট আছে এখানে কথা বলার। আমাকে আমার ন্যায্য অধিকার দিতে হবে কথা বলার জন্য। মাননীয় স্পিকার, আজকের এই মহান জাতীয় সংসদে
0: মাননীয় সদস্য, আপনি কি বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত? দিতে চাচ্ছেন? 6 মিনিট দেয়া হলো আপনাকে।
1: যে বাজেট পেশ করা হয়েছে এটা একটা ঐতিহাসিক বাজেট। এই বাজেটের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এই ঐতিহাসিক বাজেটের উপর বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, কিন্তু মন খারাপ, ভালোভাবে দিতে পারতেছি না। আজকে এই শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ায় আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার শিক্ষাখাতকে ধ্বংস করে দিয়েছে। এই শিক্ষাখাতের উপর যেহেতু সর্বোচ্চ বাজেট, এই জন্যই আমার একটু বক্তব্য বেশি দেওয়ার প্রয়োজন। এই শিক্ষাখাতের বাজেটটা যাতে ঠিকমতো কাজে লাগানো হয়, কারণ এই শিক্ষাখাতে আগে যে বাজেট রাখা হয়েছিল সেই বাজেটে দেখা যায় যে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়তো প্রশিক্ষণে, শিক্ষকদের প্রশিক্ষণ। মাননীয় স্পিকার, আপনি শুনলেও অবাক হবেন, এই যে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য যে বাজেট রাখা হতো, শিক্ষার উন্নয়নের জন্য না, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য। এই প্রশিক্ষণে শিক্ষকদেরকে না পাঠিয়ে আমরারা এই প্রশিক্ষণে যাইতো, শিক্ষকদের প্রশিক্ষণে, এবং আমরারা এই শিক্ষকদের প্রশিক্ষণে গিয়ে তাদের আত্মীয় স্বজনকেও সেই প্রশিক্ষণে নিত শিক্ষকের নাম দিয়ে, এবং সেখানে তারা যে ট্রেনিং নিয়ে এসে আমরারা দেখা গেছে যে একজন উপসচিব প্রশিক্ষণ নিয়ে আসছে, উনি প্রশিক্ষণ নিয়ে এসে 2 মাস পরে তাকে বন মন্ত্রণালয়ে ট্রান্সফার করে দিছে। এখন উনি ছাত্রদের প্রশিক্ষণের জন্য যে ট্রেনিং নিয়ে আসলো, সেই ট্রেনিং কি উনি বাঘকে শেখাবে, না ভাল্লুককে শেখাবে, না সাপেটে শেখাবে, এটা প্রশ্ন। এই ধরনের বাজেটে যাতে, বাজেটকে যাতে অপচয় করা না হয়, আর যাতে এই ধরনের মানে দুর্নীতি শিক্ষাখাতে না হয়, সেটাকে দেখতে হবে। এখানে আপনার আমাদের এত বড় মানে রিস্ক নিয়েছেন এই সরকার যে কিভাবে শিক্ষার উন্নয়ন করা যায়। আপনি দেখেন এই একটা পত্রিকায় লেখা আছে, পাঠ্য বই মুদ্রণে NCTV-তে ফের সক্রিয় আওয়ামী সিন্ডিকেট। কেন, আমাদের কি লোক নাই আওয়ামী সিন্ডিকেটদের কাছে? কেন, এখানে পরিষ্কার বলা আছে যে সবচেয়ে বেশি বিতর্কিতদের মধ্যে আছে NCTV-র সচিব অধ্যাপক শাহ মোহাম্মদ ফিরোজ আল ফেরদৌস, তিনি আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী দীপমনির ঘনিষ্ঠ পানি জাহাঙ্গীর, শাহিদুল কবির, রতন কুমার, নিজামুল হক সিন্ডিকেটেরও সক্রিয় সদস্য ছিলেন। এখন তাকে আবার এখানে

0: এই সুযোগটা দেওয়া হলো, এটা আমার আপনার আপনার মাধ্যমে প্রশ্ন। এবং ক্ষুদ্র মাঝারি প্রেসকে এখানে যারা আমাদের দেশের এই ক্ষুদ্র মাঝারি প্রেসকে এখানে বঞ্চিত করে এখানে প্রায় ২০০০ কোটি টাকার মুদ্রণ কাজ ভাটপাটোয়ারা করা হচ্ছে, এটা তদন্তে দেওয়া হোক। এবং তদন্তে দেওয়া হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে এখানে শাস্তিমূলক ব্যবস্থা করা হোক। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী যেই আপনার টাকাটা রেখেছেন শিক্ষাখাতে যে ১৩৬,৬০৬ কোটি টাকা, এই ৬ কোটি টাকার সঠিক ব্যবহার করতে হবে। এখানে দেখা যায় কারিগরি শিক্ষার কথা বলা হয়েছে মাননীয় স্পিকার, কারিগরি শিক্ষা কর্মমুখী শিক্ষার কথা প্রাধান্য দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু এই কর্মমুখী শিক্ষায় আপনার এখানে এটার উপর আসলে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এখানে শিক্ষা প্রতিষ্ঠান যদি আপনি চালু না করেন, নতুনভাবে যদি আপনার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা না হয়, তাহলে তো আপনার কীভাবে এই শিক্ষার মান উন্নয়ন করবেন আপনি কারিগরি শিক্ষার? সুতরাং এই কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য যে সমস্ত শর্ত দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান গঠন করার জন্য, তৈরি করার জন্য, সেই শর্তগুলি কিছুটা শিথিল করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এখানে বাড়াতে হবে। এখানে NTRC নামক শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষক নিয়োগের জন্য যে একটা আপনার NTRC বিগত সরকারের সময় BNP সরকারের সময় NTRC করা হয়েছিল শিক্ষকদের একটা রেজিস্ট্রেশন দেওয়ার জন্য, কিন্তু এই রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ এখন মানে কয়েক হাজার নকল সার্টিফিকেট দিয়েছে। এখন এই নকল সার্টিফিকেটধারীরা, এই যে একটা পরীক্ষা নেওয়ার একটা প্রক্রিয়া চলছে, নকল সার্টিফিকেটধারীরা এখন এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাইতেছে। এই জন্য আগে নকল সার্টিফিকেটধারী যারা তাদেরকে বাইর করতে হবে। আমরা চাই যোগ্যতা সম্পন্ন মেধা সম্পন্ন শিক্ষক নিয়োগ করা হোক, কিন্তু সেটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু NTRC-র যে বর্তমান সিস্টেম, এই সিস্টেমে মাননীয় আইনমন্ত্রী যদি এখানে থাকেন, ওনাকে আমি জানাতে চাই যে আইনের কোথাও বলা নাই NTRC-এ শিক্ষক নিয়োগ দিতে পারবে। যেহেতু আইনে বলা নাই, সুতরাং এটা কিভাবে তারা শিক্ষক নিয়োগ দেবে? এই জন্য শিক্ষক নিয়োগের জন্য একটা মিনি আপনার কমিটি গঠন করা হোক, যে BCS-এর আদলে, যাতে প্রকৃত এবং মেধাসম্পন্ন শিক্ষকরা আমরা এখানে নিয়োগ পেতে পারি। আমরা চাই একটা এই শিক্ষাকে ঢেলে সাজানোর জন্য আবারও যদি সেই ফেসিস সরকারের আমলের মতো এখানে শিক্ষা অধিদপ্তর হলে একটা দুর্নীতি রাখরা, NTRC-ও একটা দুর্নীতি রাখরা, আপনার টেক্সটবুক হলো আরও বেশি দুর্নীতি রাখরা, এগুলিকে ঢেলে সাজাতে হবে। এগুলিকে ঢেলে সাজানো না হলে আমরা কিন্তু আগের অবস্থায় থাকব, এবং জাতির কাছে আমাদের উত্তর দিতে হবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা, হাজার হাজার কোটি টাকা, ১৩৬,০০০ কোটি টাকা শিক্ষার জন্য বরাদ্দ রেখেছেন, আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রী কেন বিতর্কিত হবে? উনি তো করেছেন এদেশের শিক্ষার উন্নয়নের জন্য। সেই জন্য আমি চাই যে বেসরকারি শিক্ষকদের যে চাকরি জাতীয়করণ, আমাদের মাননীয় একজন সংসদ সদস্য বলেছেন, এটা কিন্তু ২০১০ সনের ১২ই মে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী আমাদের মা মরহুমা বেগম খালেদা।
1: মাননীয় সদস্য, আপনাকে আরো ৩ মিনিট সময় বৃদ্ধি করা হলো।
0: আমি যদি সরকার গঠন করতে পারি, এদেশের শিক্ষকদের চাকরি জাতীয়করণ করব। ওনার এই ঘোষণার সময় আজকের যিনি আমাদের মাননীয় মহাসচিব BNP বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেখানে উনি ছিলেন, মাননীয় শিক্ষামন্ত্রী তৎকালীন ডক্টর উসমান ফারুক সাহেব ছিলেন, খাইরুল কবির খোকন সাহেব ছিলেন, আমানুল্লাহ আমান সাহেবরা ছিলেন, জয়নুদ্দিন ফারুক সাহেব সেদিন ছিল। সুতরাং আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণার বাস্তবায়ন করতে হবে, নন এমপি শিক্ষকদেরকে MP-ভুক্ত করতে হবে, এবং এত্তাদিয়া মাদ্রাসার শিক্ষকদেরকেও MP-ভুক্ত করার আওতায় আনতে হবে। সুতরাং এই বিষয়গুলি যদি আমরা না আনি, শিক্ষায় আমরা বলবো যে শিক্ষার উন্নয়নের কথা বলবো, শিক্ষকদেরকে অভুক্ত রেখে তো শিক্ষার উন্নয়ন করা যাবে না। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষক হবে শিক্ষার মেরুদণ্ড, সেই শিক্ষকদেরকে অভুক্ত রাখা যাবে না। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চায় না শিক্ষকদেরকে অভুক্ত রাখার জন্য। মাননীয় স্পিকার, আজকে যেহেতু আমার সময় কম, আমি যদি আগের নির্ধারিত ৮ মিনিট পাইতাম, আপনি ২ মিনিট দিলে ১০ মিনিট হতো, এখন পাইলাম ৯ মিনিট, আরও ১ মিনিট কম আছে। তো যাই হোক, আমি আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া আমাদের মা, উনি শিক্ষাকে গুরুত্ব দিয়েছিলেন, আমাদের নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি শিক্ষাকে গুরুত্ব দেওয়ার জন্যই কিন্তু উনি শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছেন। আমরা চাই এই বরাদ্দটা আগামী ৫ বছরের ভিতরে GDP-র ৫% উন্নীত করা হোক, এবং ৫% উন্নীত করে আমাদের এই সমস্যাগুলি দূর করতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন, আমাদের যে পুলিশ, আমার যে এলাকা সেই এলাকার পুলিশ প্রশাসন, তাদেরকে যদি বলা হয় যে ইয়াবা ব্যবসায়ীদেরকে ধরেন, ওনারা বলে কীভাবে ধরবো, আমার তো ইয়ে নাই, ওই যে গাড়ি নাই, পরিবহন নাই, তাদেরকে গাড়ি দেন প্রয়োজনে, কিন্তু তাদেরকে ধরার একটা ব্যবস্থা করেন এই মাদক সেবনকারীদের। কিন্তু মাদক সেবন যারা করে, আমাদের পুলিশ বাহিনীর অনেক সদস্য এর মধ্যে জড়িত, ডিলার ব্যবসায়ীদের সাথে তারা সরাসরি জড়িত। সুতরাং এই পুলিশকে, এই পুলিশ তো আওয়ামী লীগের পুলিশ, এই প্রশাসন ইউনো ডিসি যারা আছে তারা আওয়ামী লীগের ইউনো ডিসি, তাদেরকে কী করা হয়েছে, হয়তো মতিঝিল থানা থেকে ট্রান্সফার করে আপনি নারায়ণগঞ্জ থানায় দিয়েছেন, কিন্তু এরাই তো, এদের ভিতর থেকে আওয়ামী লীগের গন্ধ যায় নাই। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিতর্কিত করার জন্য, বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য পুলিশ কাজ করছেন, এই প্রশাসন কাজ করছেন, আমাদের এমপিদের কথা তারা শোনে না, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। সুতরাং সত্যিকারভাবে যদি এই বাজেট বাস্তবায়ন করতে হয়, তাহলে এই প্রশাসনকে এবং এই পুলিশ বাহিনীকে ডেলে সাজাতে হবে। এই পুলিশ দিয়ে বাংলাদেশের কখনো মঙ্গল আমরা আশা করতে পারি না। মাননীয় স্পিকার, আমার এলাকার রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থা, এই ভাটেশ্বর থেকে হোমনা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার অধিকাংশ অংশই ভাঙ্গা এবং তিতাসের অনেক অংশই ভাঙ্গা। তিতাসে একটি আরেকটা মিনিট দেন আমাকে, সাত মিনিট হয়েছে, সাত সেকেন্ড আছে, আরেকটা মিনিট আগে থেকে দেন, আমি শেষ করে দেবো এক মিনিটের মধ্যে। আমার এলাকায়
1: এক মিনিট দেওয়া হলো, শেষ করেন তারপরেও।
0: হ্যাঁ, এখানে একটা এলাকা আছে ঝগড়ার চর, এই ঝগড়ার চরকে আমরা শান্তির চরে পরিণত করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং এই তিতাস নদীর পারে এখান থেকে আপনার এই গ্রামটি সম্পূর্ণ একটা দ্বীপ এলাকা, বিচ্ছিন্ন এলাকা। এখানে আমাদের মাননীয় এলজিআরডি মন্ত্রী, মাননীয় মহাসচিব, উনি পদক্ষেপ নিয়েছেন এই নদীর উপর সেতু নির্মাণ করার জন্য। সেই জন্য আমি মাননীয় মহাসচিবকে এবং আজকের আমাদের স্থানীয় সরকার যে মন্ত্রী, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এই ভবেরচর থেকে মেঘনা যাওয়ার এই রাস্তা, মেঘনা হয়ে হোমনা যাওয়ার রাস্তাটা, এটা মেরামত করার জন্য। এবং আমরা যে যাই, আমাদের গাড়ি ওইখানে পড়ে জায়গা, মানুষ দিয়ে আবার উঠাইতে হয়, তো সেই অবস্থায় থেকে পরিত্রাণের আমরা উপায় খুঁজছি। এবং মাননীয় এলজিআরডি মন্ত্রীকে আমি আরেকটা অনুরোধ করব, তিতাসকে একটি পৌরসভায় পরিণত করার জন্য, তিতাস একটি পৌরসভা যাতে হয়, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন চট্টগ্রাম আট আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এরশাদ উল্লাহ। জনাব এরশাদ উল্লাহ, আপনার সময় ছয় মিনিট, ধন্যবাদ আপনাকে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আজকে বিশেষ করে গত 11 জুন আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাবনা সংসদে রেখেছেন সেটার উপর আলোকপাত করছি। আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি একটা বাস্তবমুখী, যুগান্তরকারী, প্র্যাগম্যাটিক বাজেট পেশ করার জন্য। আমি বিশেষ করে আমার এলাকা হচ্ছে চট্টগ্রাম আট নির্বাচনী এলাকা, যেখানে আমরা সবসময় কালুঘাট সেতুর কথা বলে থাকি। আজকে মাননীয় অর্থমন্ত্রী এই কালুঘাট সেতু নির্মাণের জন্য বিশেষ করে জায়গা প্রাক্কলনের জন্য এবং ল্যান্ড এগুয়েশনের জন্য উনি 697,91,00,000 টাকা বাজেটে বরাদ্দ রেখেছেন। সেই জন্য বলখালিবাসীর পক্ষ থেকে, চট্টগ্রাম আট নির্বাচনী এলাকার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে চট্টগ্রামের বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ওয়াসা এবং সিডিআর জন্য উনি সেখানে 3,103 কোটি টাকা বরাদ্দ রেখেছেন। সেই জন্য আমি চট্টগ্রামবাসী হিসেবে, চট্টগ্রামের একজন নাগরিক হিসেবে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই বাজেট একটি সুদূরপ্রসারী, প্র্যাগম্যাটিক, চিন্তাভিত্তিক ও গণমানুষের বাজেট। এ বাজেট আমাদের সকলেরই বাজেট। এই বাজেট সকল জাতীয় সংসদ সদস্য ও সদস্যার বাজেট। সকল সংসদ সদস্য সদস্যগণ এই গণমুখী বাজেট বাস্তবায়ন জনগণ সুফল দিতে একযোগে সবাই কাজ করা উচিত বলে আমি মনে করি। কারণ এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে আমাদের সংসদীয় এলাকার বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রম করা সম্ভব হবে। তাই বাজেটকে সমর্থন ও বিরোধিতা না করে পজিটিভভাবে নিয়ে দেশের স্বার্থে সবাইকে আমরা একসাথে কাজ করা উচিত বলে মনে করি এবং এটা আমাদের দরকার রয়েছে। এই বাজেট বিশেষ করে শিল্প বাণিজ্য বিনিয়োগ বান্ধব এবং এই বাজেটে সরকার থ্রি ইয়ার স্ট্র্যাটেজির এর মাধ্যমে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং বেসরকারি খাতকে আস্থাপূর্ণ প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই বাজেটকে এক কথায় বলা যায় এটা একটা সরকারের বিভিন্ন খাতের অর্থনৈতিক সংস্কারের বাজেট। অর্থ মন্ত্রণালয়ের বাজেটে সংস্কারের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, আর্থিক খাত সংস্কার, পুঁজিবাজার সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনের সংস্কার, আয়কর ব্যবস্থার সংস্কার, কাস্টমস ও ভ্যাট ব্যবস্থার সংস্কার, নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সংস্কার, রপ্তানি খাতে সংস্কার। এই সংস্কারের ফলে শিল্পায়ন, রাজস্ব আহরণ, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি, দেশীয় শিল্পের বিকাশ ও প্রতিরক্ষণ ওর জন্য পদক্ষেপ ও সংস্কারের প্রস্তাব এই বাজেটে আনা হয়েছে। এই পদক্ষেপ ও বাজেটের প্রস্তাবনা আগামী অর্থ বছরে কার্যকর বাস্তবায়ন করতে পারলে আমাদের অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে উঠে একটি শক্তিশালী টেকসই অর্থনীতি বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ অচিরেই দেখতে পাবে। এই বাজেট নারী উদ্যোক্তা, স্টার্ট আপ প্রতিষ্ঠান, কন্টেন্ট ক্রিয়েটার, ফ্রিল্যান্সার, প্রযুক্তি নির্ভর ব্যবসা বাণিজ্য ও এসএমই খাতকে শক্তিশালী ও গতি সঞ্চার করবে। অর্থমন্ত্রীর অনেক যুগান্তরী সংস্কার ও পদক্ষেপের মধ্যে স্টিমুলাস প্যাকেজ 2026 ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজের মধ্যে 41,000 কোটি টাকা রিফাইন্যান্সিং তহবিল এবং 19,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তহবিল গঠনের মাধ্যমে 5টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যা অত্যন্ত যুগান্তরকারী পদক্ষেপ। বন্ধ কলকারখানা পালুকরণ 20,000 কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে 10,000 কোটি টাকা, সিএমএসএমই খাতে 5,000 কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণের 3,000 কোটি টাকা, উত্তরবঙ্গের কৃষি হাব হিসাব গড়ে তুলতে 3,000 কোটি টাকা এবং এই বাজেটে কস্ট অফ ডুইং বিজনেস এবং ইজ অফ ডুইং বিজনেসের কার্যক্রমের মাধ্যমে বেজার ওয়ান স্টপ সার্ভিস সেন্টার করা হয়েছে, রপ্তানি খাতকে প্রসারের ব্যবস্থা করা হয়েছে। আমি মনে করি বিজনেস সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে বাণিজ্য সহজীকরণ, নতুন রপ্তানি বাজার বহুমুখীকরণ, রপ্তানি বাণিজ্যে সেবাগুলি অনলাইন সুবিধা প্রদান করার মাধ্যমে রপ্তানি বাণিজ্য প্রসারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বাজেটে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমানোর জন্য যে কর্ডলাইন নির্মাণের ব্যবস্থা করা হয়েছে এবং এটার মাধ্যমে চট্টগ্রাম ঢাকা রেলপথে যারা যাত্রা করে যাত্রী বহন যাত্রা করেন তারা এই লাইনটি করতে পারলে 5 ঘন্টার পরিবর্তে 3.5 ঘন্টা নেমে আসবে। আমি মনে করি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই কর্ডলাইনটি অনেকদিন থেকে করার চিন্তাভাবনা ছিল, কিন্তু বিগত সরকার এই কাজগুলি না করার কারণে আজকে চট্টগ্রামের বিশেষ করে যারা রেল যাত্রী যারা আছেন তাদের অনেক সময় নষ্ট হয় এবং আজকে যদি এই আগামী বাজেট এটা যদি করা হয় তাহলে আমাদের চট্টগ্রামবাসীর বিশেষ করে চট্টগ্রাম কুমিল্লা এবং আমাদের নোয়াখালীর বাসী সকলের অনেক ঘন্টা কমে আসবে। সমুদ্রবন্দর
1: মাননীয় সদস্য আপনার সময় উত্তীর্ণ হয়েছে, অসংখ্য ধন্যবাদ। 1 মিনিট, ঠিক আছে, 1 মিনিট দেওয়া হলো।
2: নৌপরিবহন খাত, ধন্যবাদ মাননীয় স্পিকার। নৌপরিবহন খাতকে আধুনিক টেকসই আন্তর্জাতিক মান সম্পন্ন পর্যায়ে উন্নীত করতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, চট্টগ্রাম বে টার্মিনাল ও লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণ, বন্দরের সক্ষমতা বৃদ্ধি, ড্রেজিং কার্যক্রম জোরদারকরণ ও ডিজিটাল অটোমেশন ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। এগুলি করতে পারলে বাংলাদেশের অর্থনীতিকে ও জিডিপিতে বিরাট ওর পরিবর্তন আসবে। 27 কর্মসংস্থান সৃষ্টি হওয়ার মাধ্যমে বেকারত্বের অভিশাপ থেকে বাংলাদেশের মানুষ পরিত্রাণ পাবে। বেসরকারি বিমান পরিবহন, বাংলাদেশ বিমান আধুনিকরণ ও গতিশীল করার লক্ষ্যে 14টি আধুনিক উড়োজাহাজ সংগ্রহের কাজ চূড়ান্ত চুক্তি সম্পাদিত হয়েছে। তা আমি মনে করি এই বাজেট অত্যন্ত যুগান্তকারী বাজেট। এই বাজেট বাস্তবায়ন হলে আমরা যদি বাস্তবায়ন করতে পারি আগামীতে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট একটা পরিবর্তন হবে, বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন হবে।
1: জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় চিফ হুইপ কিছু বলতে চাচ্ছিলেন?
3: জি, মিস্টার স্পিকার স্যার, একটা বিষয় হলো যে আপনি এই সেলিম ভুঁইয়া সাহেবকে আমি সময় বরাদ্দ করে দিয়েছিলেন 8 মিনিট, আপনি বলেছেন 6 মিনিট, উনি ক্ষিপ্ত হয়েছেন এবং আপনি বলছেন চিফ হুইপ সাহেবের টাইম বরাদ্দ করেন, তাহলে এখন উনি যদি আমার সাথে ক্ষিপ্ত হন ভবিষ্যতে অসুবিধা না? কাজে আমি যে সময় বরাদ্দ করি আপনি সেই সময় দিয়েন তাকে, আর সময় বাড়াতে পারবেন না সেটাও তাকে বলে দিয়েন। আমি এরশাদুল্লাহ সাহেবের টাইম দিয়েছি 7 মিনিট, আমি উনি 6 মিনিটের পরার পরে আর 1 মিনিট সময় দিয়েছেন, আপনি যদি কেউ সময় বাড়ান সেই সময় তো আমাদের হাতে নেই, আমরা হিসেব করেই টাইম দিয়েছি এখানে। কাজে আপনি সেভাবে করলে আমারও সুবিধা আপনারও সুবিধা। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় চিফ হুইপ আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি টাইম ফ্রেমটা করে দেন। আমি জানি যে 6 মিনিটের পরে আরও 2-3 মিনিট বাড়াতে হবে, সেটা হাতে রেখে আমি করি, ঠিক আছে, একসাথে দিয়ে দিব, আমাদের কোনো আপত্তি নেই। আমি 8 মিনিট যখন দেয়া থাকে আমি চিন্তা করি, ঠিক আছে 6 মিনিট দিলাম আর 2 মিনিট তো বাড়াতে হবে, সেই 2 মিনিটটা যেন অ্যাড হয় সেই হিসাবে দিই। আর ক্ষুব্ধ হবেন না আশা করি ইনশাল্লাহ কেউই, আপনার প্রতি সবাই সহনশীল, অসংখ্য ধন্যবাদ। আরও কিছু বলবেন?
3: না, আপনার হৃদয় অনেক বড়, মাননীয় স্পিকার, আমাদের হৃদয় ছোটো না, আমরা অনেক সময় দিতে চাই কিন্তু সময়ের একটা কনস্ট্রেইন থাকার কারণে আমরা একটা হিসেব করি যে কতটুকু সময় দিতে পারি। আপনি যদি মাননীয় সদস্যদের খুব বেশি অনুরোধ না করেন বা আপনি বলে দিয়েন যে এইটাই আপনার সময়, এখানেই আপনি শেষ করবেন, তাতে আমাদের জন্য সুবিধা হয়, এই পরিমাণেই সময় আমরা দিতে পারি, তারপর আর দিতে পারি না। অনেক সময় অনেক অনুরোধের কারণে অনেক সময় আঙুল জায়গায় বলি 1 মিনিট 2 মিনিট, সেটা অনেক নানান কারণে মিলেই বলতে হয়। আপনি মাননীয় স্পিকার এই সময়ের মধ্যে থাকলে আমাদের জন্য সুবিধা। থ্যাংক ইউ ভেরি মাচ মাননীয় স্পিকার।
1: মাননীয় চিফ হুইপ অসংখ্য ধন্যবাদ। সো মাননীয় সদস্যবর্গ, আমরা যেটা চেয়েছিলাম সেরকমই হয়েছে, এখন যে সময় দেয়া হবে দয়া করে সেই সময়ের মধ্যে নির্ধারিত থাকবো আমরা, আর যে টাইমটা চিফ হুইপ এবং ট্রেজারি এবং বিরোধী দলের আমরা সেই টাইমটা এক্সপ্রেস করব। আশা করছি আমরা আমাদের সময়ের মধ্যে থেকে বক্তব্য শেষ করব। অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আলোচনায় অংশগ্রহণ করবেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা। আপনার সময় আমার হাতে এসেছে 12 মিনিট দেওয়ার জন্য, 12 মিনিট দেয়া হলো।
4: মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, যখন যেই সরকার ক্ষমতায় থাকে তারা আশা করে বিরোধী দল তাদের কিছুটা হলেও প্রশংসা করবে, সেজন্য আমরা লক্ষ্য করি 212 জন সংসদ সদস্য সরকারের প্রশংসা বা স্তুতিমূলক বক্তব্য দিলেও সরকার ব্যাকুল হয়ে বিরোধী দলের দিকে তাকায় এবং প্রশ্ন করে আমাদের এই বাজেট সম্পর্কে একটাও কি ভালো কথা বলবার নাই। সেই কারণেই মাননীয় স্পিকার আমি একটু পজিটিভ কথা দিয়ে আজকে আমার বক্তব্য শুরু করি। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ তিনি নিত্য প্রয়োজনীয় এবং কৃষি পণ্যের উপর উৎসে কর কমিয়েছেন 5%, 2% এবং 1% হারে, যেটা উৎসে কর ছিল সেটাকে উনি 0.5% নামিয়ে এনেছেন, এবং যে কারণে চাল ডাল সহজে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমাদের কিনতে হয় সেগুলোর দাম কমবে বলেই আমি আশা রাখি। এইবার মাননীয় স্পিকার আমি একটা গল্পে আসি। একজন সংসদ সদস্য, ওনার নাম ধরে নিলাম মফিজ, সেই বেচারার মাসে বেতন 1,76,000 টাকা, এর বাইরে তার কোনো গার্মেন্ট ব্যবসা নাই, তার কোনো ইয়াবা ব্যবসা নাই, তার কোনো অস্ত্রের ব্যবসা নাই, তার কোনো অবৈধ ব্যবসা নাই, কিন্তু তার স্বপ্ন হলো ঢাকা শহরে 3 একর জায়গার উপরে প্রাসাদোপম বাড়ি তৈরি করে সামনে একখানা সুইমিং পুল নিয়ে সেখানে হরিণ এবং ম্যাকাও পাখি পুষবার। কিন্তু মাননীয় স্পিকার, তার এই 1,76,000 সৎপয়সার টাকায় কি ঢাকা শহরে 3 একর জায়গায় প্রাসাদোপম বাড়ি মেনটেন করা, তৈরি করা সম্ভব? সম্ভব নয়। ঠিক একইভাবে মাননীয় স্পিকার, যখন 9,38,000 কোটি টাকার বাজেট আসে তখন আমরা বুঝতে পারি এই বাজেটটি কিভাবে বাস্তবায়িত হবে। এর মধ্যে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি টাকা, এনবিআর এর ঘাড়ে দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা উত্তোলনের দায়, যেটা মোট আয়ের 86.9%। যদি 2025-26 অর্থ বছরের দিকে তাকাই মাননীয় স্পিকার, আমরা দেখব এপ্রিল পর্যন্ত 3,26,000 কোটি টাকার বেশি এনবিআর আদায় করতে পারে নাই, সেই এনবিআর কে যদি আমরা 3 লক্ষের দ্বিগুণ 6 লক্ষ কোটি টাকা আদায়ের দায় চাপিয়ে দেই এনবিআর এর পক্ষে, কি করে সেটা আদায় করা সম্ভব আমার মাথায় ঢুকে না। তাহলে যে 2,43,000 কোটি টাকার ঘাটতি বাজেট, এনবিআর যদি 6 লক্ষ কোটি টাকা তুলতে না পারে কর হিসেবে, সেই ঘাটতি আরও বাড়বে। আর ঘাটতি মেটানোর রাস্তা আছে মাত্র 2টা, এক হলো দেশের ব্যাংক থেকে ঋণ নেওয়া, 2 হচ্ছে বিদেশ থেকে ঋণ বা অনুদান নেওয়া। দেশের ব্যাংকিং খাত থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,12,000 কোটি টাকা। এনবিআর তার লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে ঘাটতি বাড়ার সাথে সাথে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার পরিমাণও বাড়বে। আর সরকার যখন ব্যাংকিং খাত থেকে ঋণ নেয়, মাননীয় স্পিকার, যাদের অর্থনীতির ব্যাপারে ন্যূনতম ধারণা আছে তারা সকলেই বুঝতে পারবে যে তখন ব্যক্তি খাতে ঋণের পরিমাণ অটোমেটিক্যালি কমে যায়। 25 নভেম্বর 2025 প্রথম আলোর খবর বলছে, বিনিয়োগে এতটা মন্দাবস্থা আগে দেখেনি বাংলাদেশ। জ্বালানি সংকট, আর্থিক খাতের দুরবস্থা, উচ্চ সুদহার, উচ্চ মূল্যস্ফীতির সাথে যুক্ত হওয়া অস্থিরতা ও অনিশ্চয়তা সব কিছুই ভূমিকা রেখেছে। অথচ অর্থনীতি যে গর্তে পড়েছে সেখান থেকে তুলবার জন্য বিনিয়োগ ছাড়া সরকারের হাতে আর কোনো রাস্তা নাই। অর্থমন্ত্রী নিজেও সেটা উপলব্ধি করে বলেছেন, আমরা ঋণ নির্ভর বাজেট থেকে ধীরে ধীরে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে যেতে চাই। কিন্তু বিনিয়োগের জন্য যে পরিবেশ দরকার তার কতটা বাংলাদেশ এনশিওর করতে পারছে? গ্যাস এবং বিদ্যুতের দুষ্প্রাপ্যতা, আমলাতান্ত্রিক জটিলতা, অবকাঠামোগত দুর্বলতা, ঋণ প্রাপ্তির সমস্যা, ঋণে উচ্চ সুদ, পুরো বিষয়টিকে এতটাই জটিল করেছে যে ইজ অফ ডুইং বিজনেস বা ব্যবসা সহজীকরণের যেই তালিকা বিশ্বব্যাংক প্রকাশ করে সেখানে 190টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 168তম। মাননীয় স্পিকার, এটা 2020 সালের পরিসংখ্যান, এরপরে নতুন পরিসংখ্যান পাওয়া যায়নি। যে দেশের সরকারি হিসাবে বেকারের সংখ্যা 26 লাখ আর বেসরকারি হিসাবে সেটা 1.25 কোটির ওপরে, সেই রকম একটা দেশে যদি বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থ না পাওয়া যায় কিংবা বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি না করা যায় তাহলে কি করে নতুন কর্মসংস্থান তৈরি হবে আমি জানি না। সে কারণেই বাংলাদেশের প্রবৃদ্ধিকে জবলেস গ্রোথ হিসেবে চিহ্নিত করা হয়। মাননীয় স্পিকার, বিনিয়োগ যদি আমরা একপাশে সরিয়েও রাখি, ব্যাংক কি বা ঋণ দেবে কোথা থেকে? ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে হচ্ছে বাংলাদেশে টোটাল মন্দ ঋণের পরিমাণ 6,44,000 কোটি টাকা। এর সঙ্গে যদি আপনি অবলোপন, পুনঃতফসিল করা এবং মামলার কারণে যে ঋণের টাকাটা আটকে আছে আদালতে, অর্থাৎ পেন্ডিং মামলা হিসাবে যেটা এখনো খাতায় তোলা হয় নাই অ্যামাউন্টটা, সেটা যদি আমরা যোগ করি, এই পরিমাণ গিয়ে দাঁড়াবে 11,00,000 কোটি টাকা, যেটা মোট ঋণের 59.73%। সুতরাং ব্যাংকগুলো চাইলেও সরকারকে বেশি সহায়তা দিতে পারবে না। এর বাইরে আর থাকে টাকা ছাপানো বা কেন্দ্রীয় ব্যাংক থেকে নেয়া, সেটাকে আমরা হাই পাওয়ার্ড মানি বলি মাননীয় স্পিকার, যেটা নর্মাল টাকার 5 গুণ বেশি শক্তিশালী হিসেবে কাজ করে এবং বাজারে মূল্যস্ফীতিকে অটোমেটিক্যালি উস্কে দেয়। মাননীয় স্পিকার, এবার আসি বিদেশি ঋণের কথায়। বাংলাদেশে বর্তমান সরকারের বৈদেশিক ঋণের স্থিতি $78 বিলিয়ন বা আর সরকারি বেসরকারি খাতের মিলিত বৈদেশিক ঋণের পরিমাণ $133 বিলিয়ন, যেখানে টোটাল জিডিপির পরিমাণ $510 বিলিয়ন। এইসব দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধের জন্য বাজেটে রাখা হয়েছে 13.59%, যেখানে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং খাদ্য এই 4টি খাত মিলে পুরো ব্যয় ধরা হয়েছে 29.74%। বিশ্বব্যাংক বা IMF যদি ঋণ দেয় তবে নিশ্চিতভাবেই শর্ত হবে কঠিন, তবে ঋণের সুদ হার হবে কম এবং লম্বা সময় ধরে পরিশোধের সুযোগ থাকবে। কিন্তু IMF বা বিশ্বব্যাংক যদি লোন না দেয় তাহলে মাননীয় স্পিকার, অন্য দেশ থেকে, যেমন চীন থেকে যদি আমরা ঋণ নেই, আমাদের সুদের হার হবে উচ্চ এবং দ্রুত সময়ে পরিশোধের চাপ থাকবে। সুতরাং বাজেট ঘাটতি মেটাতে 1,09,000 কোটি টাকার ওপরে যে বৈদেশিক ঋণ,
5: আর 1,12,000 কোটি টাকার দেশীয় ব্যাংক খাত থেকে ঋণের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা কতটুকু উপযোগী অর্থমন্ত্রী নিশ্চয়ই ভেবে দেখবেন। মাননীয় স্পিকার, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, ব্যাংকের তারল্য সংকট, নতুন কর্মসংস্থান তৈরি না হওয়া, জিডিপির প্রবৃদ্ধি 6% থেকে কমতে কমতে 3.49% নেমে আসা, কোনোটাই অর্থনীতিতে ভালো বার্তা দেয় না। আমদানি রপ্তানির হিসাব বলে 2025-26 অর্থ বছরের প্রথম 10 মাসে বাণিজ্য ঘাটতি $22.21 billion, অর্থাৎ আমদানি অনেক বেশি কিন্তু রপ্তানি কম। মাননীয় স্পিকার, এখানে আরেকটা সুখবর অবশ্য আছে সরকারের জন্য। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য দেখা যায়, জুলাই থেকে এপ্রিল সময়ে বিনিয়োগ বৃদ্ধির অন্যতম প্রধান নিয়ামক মূলধনী যন্ত্রপাতি বা ক্যাপিটাল মেশিনারিজ এর আমদানি বেড়েছে 12.50%। এটি নিঃসন্দেহে বিনিয়োগ বাড়ানোর একটা ভালো ইঙ্গিত। মাননীয় স্পিকার, সরকারি হিসাবে দেশের সার্বিক মূল্যস্ফীতি এখন 10% মতো। করমুক্ত আয় সীমা কিছুটা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, যেই ব্যক্তির মাসে ইনকাম 32,000 টাকা, তার বৎসরে গিয়ে ইনকাম দাঁড়ায় 3,84,000 টাকা, অর্থাৎ তিনি আয়করের সীমার মধ্যে চলে আসেন। কিন্তু যেই ব্যক্তি 32,000 টাকা মাসে ইনকাম করেন, তাকে কি বাংলাদেশের এই 10% মূল্যস্ফীতির সময় কোনোভাবেই এমনকি মধ্যবিত্তের কাতারেও ফেলা যায়? বর্তমানে গিনি সহ 4.499, যেটা উচ্চ আয় বৈষম্যকে ইন্ডিকেট করে। মোট সম্পদের 58% মালিকানা 10% মানুষের হাতে এবং শীর্ষ 1% ধনীর হাতে যাচ্ছে 1/4 টোটাল সম্পদ। শুধু সেটাই নয়, আয়করের ক্ষেত্রে সরকারের যাবতীয় চাপ গিয়ে পড়ে সেই সব মানুষের ওপরে যারা ব্যাংকের মাধ্যমে বেতন পান, অর্থাৎ যাদের আয়কে সরাসরি ট্র্যাক করা যায়। কিন্তু যাদের আয়কে ট্র্যাক করা যায় না এমন মানুষের সংখ্যাই বেশি, এবং সে কারণে দেখা যায় বিগত 15 বছরে আমরা একজন জর্দা ব্যবসায়ী কাউসমিয়াকে 1 নম্বর হতে দেখেছিলাম ব্যক্তিখাতে ঋণ ইনকাম ট্যাক্স দেওয়াতে। কিন্তু আমরা তো জানি যে বাংলাদেশে ওনার চেয়েও আরও অনেক অনেক অনেক বেশি ধনী ব্যক্তি আছেন, কিন্তু তাদের কাউকে কিন্তু 1 নম্বর করদাতা হিসাবে পাওয়া যায় নাই। অন্যান্য বারের মতো এবারও বাজেটে আয়কর সহ প্রত্যক্ষ করের হিস্যা 1/3 রাখা হয়েছে, অর্থাৎ বাকি 2/3 পরোক্ষ কর। ধনী গরিব সব মানুষের উপর সমানভাবে প্রযুক্ত হওয়া পরোক্ষ কর অবশ্যই ন্যায্যতার পরিপন্থী, আর সে কারণেই আমাদের মতো অর্থনীতির দেশগুলোকে সাধারণত প্রত্যক্ষ এবং পরোক্ষ করের অনুপাত 50-50 রাখা হয়। একটা সরকার কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য কতটুকু আন্তরিক সেটা বোঝা যায় তার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষায় বরাদ্দের পরিমাণ দেখলে। এই বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 1.8% আর স্বাস্থ্য খাতে 0.9%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশের মতো দেশে জিডিপির অন্তত 5% স্বাস্থ্য খাতে ব্যয় হওয়া উচিত, আর ইউনেস্কোর মতে সেটা 6%। এর মধ্যেই আমরা জানি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে জিডিপির অনুপাতের ব্যয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন অবস্থানে অবস্থান করছে। স্বাস্থ্যখাতে বরাদ্দের চরম অপ্রতুলতার কারণে বাংলাদেশে স্বাস্থ্যখাতে ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তির খরচ 73%, আর সরকার দেয় বাকি 63%। সে কারণে প্রতি বছর স্বাস্থ্য ব্যয় মেটাতে গিয়ে অন্তত 65 লক্ষ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যায়। মাননীয় স্পিকার, শিক্ষায় আমরা শুনতে পাচ্ছি তৃতীয় আরেকটি ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। আমি বিনীতভাবে বলবো, তৃতীয় ভাষা বাধ্যতামূলক করবার আগে আমাদের নজর দেওয়া উচিত কেন প্রাথমিক পাশ করা একজন স্টুডেন্ট সঠিকভাবে রিডিং পড়তে পারে না, কেন GPA 5 পাওয়া একজন স্টুডেন্ট শুদ্ধভাবে ইংরেজিতে একটা বাক্য গঠন করতে পারে না। আমি মনে করি ম্যান্ডারিন বা জার্মান শেখার আগে অন্তত ইংরেজি ভাষায় বেসিক পড়তে পারা, লিখতে পারা, বলতে পারার শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদেরকে দিলে তারা বিদেশের বাজারে যথেষ্ট ভালো দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে। মাননীয় স্পিকার, আমি এবার আমার এলাকার কথায় একটু আসি। আমাকে 2 মিনিট বাড়িয়ে দেবেন স্পিকার, কারণ আমি সরকারি দলেরও না, বিরোধী দলেরও না, কোনো দলের হুইপ, চিফ হুইপি আমার দায়িত্ব নিতে চান না মাননীয় স্পিকার। আমি আপনার স্পেশাল ডিসক্রিপশনের দিকে তাকিয়ে আছি মাননীয় স্পিকার, 2 মিনিট আমাকে বাড়িয়ে দেবেন।
1: মাননীয় সদস্য, ইনডিড ইউ আর ইন্ডিপেন্ডেন্ট, নেভার দি লেস ইউ আর গিভেন দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ টাইম, 12 মিনিটস, নো ওয়ান গট ইট
5: সো ফার। মাননীয় স্পিকার, 2 মিনিট বাড়িয়ে দেবেন।
1: 1 মিনিট দেওয়া হলো যেহেতু আমি মাঝখানে ইন্টারভেনশন করেছি, 1 মিনিট।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার এলাকায় 19টি ইউনিয়ন, এবং এই 19টি ইউনিয়নে যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে সেগুলোকে আবার ভালোভাবে সচল করা, সিএইচসিপি নিশ্চিত করা এবং ওষুধ যাতে নিশ্চিত করা হয়। উপজেলা হাসপাতালগুলোতে, মাননীয় স্পিকার, আমি এই সংসদে বলেছিলাম যে হাসপাতাল নিজেই রোগীর আর চিকিৎসা কী করবে। সেই হাসপাতালগুলোর উন্নয়নের জন্য আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো, তিনি যেন আমার তিনটা উপজেলার যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেটাতে কিছুটা নজর দেন। রাস্তাঘাটের দুরবস্থার কথা আর কি বলবো মাননীয় স্পিকার। শীতকালে ধুলা আর বর্ষাকালে কাদার চোটে আমার ওরাইল এবং পাকশিমুলের যে ইউনিয়নগুলো আছে, সেই ইউনিয়নগুলো রাজাপুর, রানীদিয়া, কাকুরিয়া, ধোবাজাইল, ধামাউড়া কিংবা তেলিকান্দি, জয়দরকান্দি, ফতেপুর, পরমান্দপুর, বড়িছড়া, হরিপুর, সাইডবাড়িয়া, অবস্থা নিতান্তই খারাপ। আমাদের মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন, আশা করি তিনি এ বিষয়ে সদয় দৃষ্টি দেবেন। ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনা অংশগ্রহণ করবেন ঝিনাইদহ চার আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবু তালিব। জনাব মোহাম্মদ আবু তালিব, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা বাজেট অধিবেশনে অনেকের কথা শুনলাম, আরও শুনব। বাজেট প্রত্যাশিত, বাজেট বাস্তবায়নে আমাদের সক্ষমতা, এই সক্ষমতাই আমাদের স্বপ্ন পূরণে কতটুকু আমরা এগিয়ে যাব, এটা বিবেচ্য বিষয়। মাননীয় স্পিকার, এই হাউজের আমরা সকলেই জানি, অতীতে আমাদের অনেকবার প্রতি বছরই বাজেট অধিবেশন হয়, বাজেটে সুন্দর সুন্দর কথা বলা হয় এবং বাজেটে বিরোধী দল সমালোচনা করে থাকেন, কিন্তু বাজেট বাস্তবায়নের পরে আমরা সকলেই ঐক্যবদ্ধ হই, একমত হই যে দুর্নীতির কারণে আমাদের বাজেট শতভাগ বাস্তবায়ন হয় নাই। সেই দুর্নীতি নিয়েই আমরা এখন কি অবস্থায় আছি, দুর্নীতি থেকে আমরা কতটুকু মুক্ত হতে পেরেছি, এটাই দেশবাসী জানতে চাই। আমাদের এই বাজেট, এক বছরের বাজেট, এই এক বছরে দুর্নীতিমুক্ত হয়ে যেই যে লক্ষ্যকে সামনে নিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা কতটুকু সক্ষম হব। মাননীয় স্পিকার, আমাদের অভিজ্ঞতা আছে অতীতের ফ্যাসিস্ট সরকারের আমলে এই বাজেটকে বাড়ায় দিয়ে এই বাজেটের মধ্যে থেকে হরি লুট করা হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, বেগমপাড়ায় বাড়ি বানানো হয়েছে। আমাদের আরও অভিজ্ঞতা আছে, আমরাও একসময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেই জন্য এগুলো সামনে রেখে যদি আমরা কাজ করতে পারি, দুর্নীতিকে যদি আমরা না করতে পারি, তাহলে বাস্তবায়ন করার সাপেক্ষে জনগণের মনে আমরা স্বস্তি আনতে পারব। সম্মানিত মাননীয় স্পিকার, এই জন্য আমি আপনার কাছে বেশ কয়েকটি কথা আপনার মাধ্যমে সংসদকে জানাইতে চাই। অনেক কথা হয়েছে, আমাদের এই দেশের অনেক সম্পদ আছে, মানব সম্পদ, আমাদের কৃষি সম্পদ, আমাদের খনিজ সম্পদ, এই সম্পদ আমরা এর সঠিকভাবে ব্যবহার করতে পারছি কি না। মানব সম্পদ বেকারত্বের অভিশাপে আজকে আমরা অভিশপ্ত হয়ে গেছি, কি নারী কি পুরুষ। আমরা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে উত্থাপন করেছি কেন আত্মহত্যা হচ্ছে। আমরা লক্ষ্য করেছি বেকারত্বের অভিশাপ ঘাড়ে নিয়ে অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এই জন্য এই জায়গায় দক্ষ মানব সম্পদ উন্নয়নের জন্য আমাদের যা করার দরকার সেই দিকে আমাদেরকে নজর দেওয়া দরকার। আজকে আমাদের গ্যাস কূপগুলো কবে উত্তোলন হয়েছে, কি সন্তান চলছে, কিভাবে তেল জ্বালানি খাত কি অবস্থা আছে, আমাদেরকে এই জায়গায় যদি আমরা পৌঁছাইতে না পারি, তাহলে যত সুন্দর বাজেট হোক, যত ভালো বক্তব্য হোক, আমাদের কপালে সেই তিমিরই রয়ে যাবে। এজন্য সম্মানিত, এজন্য মাননীয় স্পিকার, আমি এই দিকগুলো দেখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে। আমি নিজের এলাকায় এখন কিছু কথা বলবো, যখন যে সময় আমি দাঁড়ায় মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি অনুমতি নিয়ে কথা বলছি, এই সময় আমার ওই জায়গায় চরম বিদ্যুৎ বিভ্রাট চলছে। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, আমার এলাকার যে চরম বিদ্যুৎ বিভ্রাট চলছে এর থেকে আমার এলাকাকে বাঁচান। এরপরে আমার একটি পৌরসভা আছে, যে পৌরসভার রাস্তাঘাট খানাখন্দকে ভরে গেছে, দিনে রাতে অ্যাক্সিডেন্ট হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমার এলাকায় 2টি নদী আছে, একটা বেগবতী আর চিত্রা নদী, দীর্ঘকাল ধরে এই পলি জমে, এর সংযোগ খালগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয়, সেগুলোকে সেইগুলো বাঁচানোর জন্য নদী খনন প্রয়োজন। মাননীয় স্পিকার, আমার হাসপাতালের দুরবস্থার কথা বলেছি। আমাদের হাসপাতাল দুইটা ইউনিয়নে দুইটা স্বাস্থ্যকেন্দ্র আছে, একটা স্বাস্থ্যকেন্দ্র নিয়ামতপুর ইউনিয়ন, সেখানে ঘর আছে, বাড়ি আছে, কোনো লোক নাই, কর্মচারী কর্মকর্তা ডাক্তার নাই, কি দুরবস্থা সেখানে। মাননীয় স্পিকার, আমার অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো টিনের বেড়া আর টিনের চাল, কি দুরবস্থা, সেদিকে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি। ছয় লেন রাস্তা হচ্ছে দীর্ঘসূত্রতা ধরে, আজ 4 বছর ধরে রাস্তার কাজ শুরু হয়েছে, এখনো খুঁড়াখুঁড়ি আছে। মাননীয় আইনমন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নজরও আছে, আমার বিশ্বাস এইটা দ্রুত এ সমস্যার সমাধান হবে। মাননীয় স্পিকার, 12 বাজার এলাকা এবং নলডাঙ্গা ইউনিয়নে প্রাচীন ঐতিহ্য আছে, সেই শত শত বছর আগের মসজিদ আর মন্দির, সেগুলোকে রক্ষা করা।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন চট্টগ্রাম এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব নুরুল আমিন। জনাব নুরুল আমিন, আপনার সময় সর্বোচ্চ 6 মিনিট। ধন্যবাদ আপনাকে।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলমিন, মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আফসের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ সহ 24-এর সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি মহান জাতীয় সংসদের সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন মিরসরাইয়ের অবহেলিত বঞ্চিত মানুষের পক্ষে কথা বলার জন্য। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ও ধন্যবাদ জানাচ্ছি মিরসরাইয়ের সকল শ্রেণী পেশার জনগণকে, যারা ভোট দিয়ে আমাকে এই সংসদে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই বীর চট্টলার কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে। তার অক্লান্ত পরিশ্রম দ্বারা তিনি বিধ্বস্ত অর্থনীতিতে দাঁড়িয়ে থাকা বাংলাদেশকে একটি সময় উপযোগী সামাজিক সুরক্ষা, মানবিক ও কল্যাণমুখী একটি বাজেট ঘোষণা করেছেন। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে দেশের সার্বিক কল্যাণ ও নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের এক অনন্য দলিল। যেমন বাজেটে নির্বাচনী ইশতেহারের প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের চিত্র ফুটে উঠেছে। মাননীয় স্পিকার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই ক্ষেত্রে ব্যয় সংকোচন এবং ঘাটতি হ্রাস, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, উৎপাদন সরবরাহ বৃদ্ধি, করমুক্ত সীমা বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ ইত্যাদি ইত্যাদি সরকারের সাহসী পদক্ষেপ বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, প্রবাসীদের শ্রম ঘামে অর্জিত রেমিটেন্স আমাদের জাতীয় অর্থনীতিতে বৈদেশিক লেনদেনের গুরুত্বপূর্ণ লাইফলাইন হিসাবে কাজ করে যাচ্ছে। বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রবাসী কর্মীদের জন্য সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে বেশ কিছু সময় উপযোগী পদক্ষেপ প্রবাসীদের জন্য বহুমাত্রিক সুবিধা সম্বলিত বিশেষ প্রবাসী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম এক মিরসরাইয়ের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সকল সময় যানজট লেগে থাকে, যার কারণে আমদানি ও রপ্তানির পণ্য সময় মতো গ্রাহকের কাছে পৌঁছানো সম্ভব হয় না বলে অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হয়। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় সড়ক ও জনপথ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, দ্রুততম সময়ের মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বারিহাট মিরসরাই বটতাকিয়াতে ফ্লাইওভার সহ এই সড়ককে 4 লাইন থেকে 10 লাইনে উন্নতি করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, ধুমঘাট রেলওয়ে ব্রিজ থেকে বড়দারঘাট পর্যন্ত এই 30 কিলোমিটার রেল লাইনের পাশে একটি আঞ্চলিক সড়ক নির্মাণের প্রস্তাব করছি। মিরসরাই এবং পটিকছড়ির বোয়াড়ারে কয়লা থেকে বড় কমলদহ বাজার পর্যন্ত ফাহাট বেষ্টিত এই অঞ্চলের অবহেলিত ফাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে একটি আঞ্চলিক সড়ক নির্মাণের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, মিরসরাই উপজেলা আয়তনের দিক থেকে অনেক জেলার সমান। মিরসরাইতে এখন 2টি থানা ও 2টি পৌরসভা সহ 16টি ইউনিয়ন রয়েছে। তাই মিরসরাই উপজেলাতে জনগুরুত্ব বিবেচনা করে আরও 1টি উপজেলা ঘোষণা করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার,
1: মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন মহিলা আসন নম্বর 330 জনাব আরিফা সুলতানা। জনাব আরিফা সুলতানা, আপনার সময় 8 মিনিট, ধন্যবাদ।
8: বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোকপাত করতে গিয়ে প্রথমে ধন্যবাদ জানাতে হয় মাননীয় প্রধানমন্ত্রীকে। তার নেতৃত্বে বাংলাদেশ আজ একটি নতুন অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের পথে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাই মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে, যিনি একটি জটিল বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে 9,38,000 কোটি টাকার একটি দায়িত্বশীল এবং দূরদর্শী বাজেট উপস্থাপন করেছেন। মাননীয় স্পিকার, একটি রাষ্ট্রের বাজেট কেবল আয় ব্যয়ের হিসাব নয়, এটি একটি জাতির অগ্রাধিকারের প্রতিফলন, সরকারের নীতিগত দর্শনের প্রকাশ এবং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা। মাননীয় স্পিকার, এই বাজেটের মূল শক্তি আমি 3টি জায়গায় দেখতে পাই। একটি হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা, মানব সম্পদ উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী প্রবৃত্তির ভিত্তি নির্মাণ। মাননীয় স্পিকার, বিশ্ব অর্থনীতি এখনও নানা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে মূল্যস্ফীতির যখন চাপ বাড়ছে, ভূরাজনৈতিক উত্তেজনা, সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন এবং জ্বালানি বাজারের অস্থিরতা উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই বাস্তবতায় বাংলাদেশ 6.5% প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে। এটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি আমাদের অর্থনীতির সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি সরকারের আস্থার প্রতিফলন। মাননীয় স্পিকার, একটি জাতির প্রকৃত সম্পদ তার প্রাকৃতিক সম্পদ নয়, বরং তা মানব সম্পদ। সেই বিবেচনায় শিক্ষা খাতে 1,36,000 কোটি টাকারও বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এটি আমি মনে করি এই বরাদ্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য। আমরা যখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করছি, সেখানে প্রতিযোগিতা হবে জ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন এবং দক্ষতার ভিত্তিতে। আজকে শিক্ষার্থীদের আমরা যদি আধুনিক শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিগত দক্ষতা সমৃদ্ধ করতে পারি, তাহলে আগামী দিনের বাংলাদেশ হবে শুধু শ্রম নির্ভর নয়, বরং জ্ঞান নির্ভর একটি অর্থনীতি। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতির ভিত্তি এখনও কৃষি নির্ভর। আমাদের কৃষক শুধু খাদ্য উৎপাদন করেন না, তারা জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখেন। কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বরাদ্দ বৃদ্ধি তাই একটি বাস্তবসম্মত ও সময় উপযোগী একটি সিদ্ধান্ত। তবে আমি মনে করি ভবিষ্যতে কৃষি হবে প্রযুক্তি নির্ভর কৃষি। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, কৃষি পণ্যের মূল সংযোজন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সক্ষমতা বাড়ানোর দিকেও সমান গুরুত্ব দিতে হবে। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে শুধু কৃষক নয়, বরং পুরো জাতি অর্থনৈতিকভাবে উপকৃত হবে। মাননীয় স্পিকার, অবকাঠামোর উন্নয়নকে আমি প্রবৃদ্ধির গুণক শক্তি হিসেবে দেখি। সড়ক, রেল, সমুদ্রবন্দর, জ্বালানি এবং যোগাযোগ খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে সরকার ভবিষ্যৎ অর্থনৈতিক সম্প্রসারণের ভিত্তি আরও শক্তিশালী করছে। একটি সড়ক শুধু যানবাহন চলাচলের পথ নয়, বরং শিল্পায়নের করিডর। একটি রেললাইন শুধু পরিবহন ব্যবস্থা নয়, এটি একটি আঞ্চলিক অর্থনৈতিক সংযোগেরও মাধ্যম। একটি বন্দর শুধু বাণিজ্যের প্রবেশদ্বার নয়, বরং এটি বৈদেশিক বিনিয়োগ অর্জনেরও অন্যতম শর্ত। অতএব অবকাঠামোতে বিনিয়োগ মানেই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি। মাননীয় স্পিকার, আমি সরকারের রাজস্ব স্ফীতির কিছু সাহসী পদক্ষেপকে বিশেষভাবে স্বাগত জানাই। তামাকজাত পণ্যের উপরে কর বৃদ্ধি একটি জনস্বাস্থ্য ভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত। অনেক সময় রাষ্ট্রের দায়িত্ব জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া নয়, বরং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া। ধূমপানের ফলে স্বাস্থ্য ব্যবস্থার উপরে যে বিশাল অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়, তার তুলনায় এই ধরনের কর আরোপ অত্যন্ত যৌক্তিক। একইভাবে বিলাসী ও অপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের উপরে অধিক কর আরোপের মাধ্যমে সরকার একটি স্পষ্ট বার্তা দিয়েছে। জাতীয় সম্পদের ব্যবহার হতে হবে উৎপাদনশীল খাতে, আমদানি নির্ভর ভোগে নয়। মাননীয় স্পিকার, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি হল সমাজ, যুব সমাজ। কিন্তু একই সঙ্গে সবচেয়ে বড় চ্যালেঞ্জেরও এখানেই রয়েছে। যদি আমরা যুবকদের দক্ষ কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ দিতে ব্যর্থ হই, তাহলে সামাজিক সমস্যাগুলো আরও জটিল হবে। মাদকাসক্তি, অপরাধ এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ হল শিক্ষা ও কর্মসংস্থান। আমি আনন্দের সঙ্গে লক্ষ্য করছি যে কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী উদ্যোগগুলো এই বাজেটের গুরুত্ব পেয়েছে। কারণ একজন দক্ষ যুবক শুধু নিজের ভাগ্য নয়, একটি দেশের ভবিষ্যতও পরিবর্তন করতে পারে। মাননীয় স্পিকার, এই বাজেটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অর্থনৈতিক সংস্কার। আমাদের দীর্ঘদিনের চ্যালেঞ্জ ছিল কর, জিডিপির অনুপাত বৃদ্ধি, প্রশাসনিক জটিলতা হ্রাস এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি। রাজস্ব ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, স্বচ্ছতা বৃদ্ধি এবং ব্যবসার সহজীকরণের উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও বৃদ্ধি পাবে। আমাদের মনে রাখতে হবে টেকসই উন্নয়নের সবচেয়ে কার্যকর উপায় হল বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি। মাননীয় স্পিকার, গত 25শে ডিসেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন দেশে প্রথম আসেন এবং প্রথম বক্তব্যে উনি বলেছিলেন, বাংলাদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী। এই অর্ধেকের জনগোষ্ঠীকে পেছনে ফেলে একটি রাষ্ট্র কখনো উন্নয়ন হতে পারে না, এগিয়ে যেতে পারে না। তারই ফলশ্রুতিতে আমরা কী দেখতে পেলাম মাননীয় স্পিকার? যখন ভোটের কালি আমাদের আঙুল থেকে মুছে নাই, সেই সময় আমরা দেখতে পাই প্রথম নারীদেরকে স্বাবলম্বী করার জন্য, নারীর উন্নয়নের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেটি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। এবং এই বাজেটে 41 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ডের আয়তায় আনা হবে, যেটি একটি যুগান্তকারী পদক্ষেপ আমি মনে করি। একটি নারী যখন স্বাবলম্বী হয়, তখন একটি পরিবার স্বাবলম্বী হয়, একটি সমাজ স্বাবলম্বী হয়, সেই সাথে কিন্তু একটা রাষ্ট্রও স্বাবলম্বী হয়। মাননীয় স্পিকার, 11 তারিখের বাজেট প্রস্তাব উত্থাপনের পর আমি আমার এলাকায় গিয়েছিলাম 12 তারিখে। সেখানে সাধারণ মানুষের যে স্বস্তি আমি নিজে চোখে দেখেছি, বহুদিন পর এরকম স্বস্তি আমি সাধারণ মানুষের ভিতরে দেখেছি। আমাদের বিরোধী দলীয় এখানে নেতারা আছেন, তাদের উদ্দেশ্যে শুধু বলতে চাই, শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা না করে আপনারা মানুষের সাথে কথা বলেন। প্রান্তিক মানুষের ভিতরে যে স্বস্তি, একটি নারীর যে স্বস্তি এই বাজেটের উপরে, একটি যুবক তরুণ তরুণীর যে স্বস্তি, আমি মনে করি এটি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে এই বাজেট আগামী এক বছরের বাজেটের উপরে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকা নিয়ে একটু কিছু কথা বলতে চাই। আমার এলাকায় তিনটি উপজেলায় মোট তিনটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, যেখানে শয্যা ও চিকিৎসার তীব্র সংকটের কারণে প্রায় দিনই তাদেরকে চিকিৎসার জন্য পাবনা সদরে এবং রাজশাহীতে যেতে হয়, যেখানে রাস্তাতেই অনেক রোগী মারা যেতে দেখেছি। আমি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে আবেদন জানাচ্ছি এই তিনটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে কীভাবে আরও অনুন্নত করা যায় সেটা দেখার জন্য। মানে স্পিকার, আমার এলাকা চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুরের একটি বড় অংশ বিখ্যাত চলন মিলের সাথে সংযুক্ত এবং কৃষকদের ফসল বন্যায় পানিতে তলিয়ে যায়। আবার শুকনা
1: জি, মাননীয় সদস্য জনাব ফজলুল হক মিলন একটু দয়া করে বসেন, ওনার বক্তব্যটা শেষ হোক, আমি আপনার কাছে আসব। জি, আপনাকে আর দুই মিনিট বাড়ানো হলো, আপনি শেষ করেন প্লিজ।
8: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার এলাকা চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুরের একটা বড় অংশ চলন বিলের সাথে যুক্ত, যেখানে বর্ষা মৌসুমে এই অঞ্চলে কৃষকদের ফসল বন্যার পানিতে তলিয়ে যায় এবং শুকনা মৌসুমে পানির অভাবে সেচ কাজ ব্যাহত হয়। চলন বিলের অভ্যন্তরে বয়ে যাওয়া নদী ও খালগুলো পলি জমে ভরাট হয়ে গিয়েছে। আমি এই বাজেটে চলন বিল অঞ্চলের নদী ও খালগুলো পুনর্খনন এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার এলাকায় আরেকটি চাটমোহর ভাঙ্গুরা এবং ফরিদপুরের, এটি কৃষি নির্ভর একটি এলাকা, সেখানে ভাঙ্গুরা এবং ফরিদপুরে একটি ওই এলাকার প্রতিটা বাড়িতে দুগ্ধ উৎপাদনের খামার রয়েছে। সেখানে আর চাটমোহর যেটা, সেখানে আছে পেঁয়াজ এবং রসুনের উৎপাদনের ব্যাপক একটি অবস্থান। কিন্তু এই মানে দুঃখের সাথে জানাচ্ছি, এই চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুরে যে দুগ্ধ খামার এবং রসুন এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকারিভাবে কোনো ব্যবস্থা নাই। আমি মনে করি যে এই উদ্যোগটা যদি নেওয়া যায়, সংরক্ষণের চেষ্টা যদি করা হয়, বাংলাদেশ একটি অর্থনৈতিকভাবে ব্যাপক একটা সাপোর্ট পাবে এই এলাকার উন্নয়নের জন্য এবং কৃষকরা স্বস্তি পাবে। মানে স্পিকার, আজ বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমাদের সামনে চ্যালেঞ্জ আছে, কিন্তু সম্ভাবনাও অসীম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং মাননীয় অর্থমন্ত্রীর দক্ষ দিক নির্দেশনায় এই বাজেট দেশের অর্থনৈতিক পুনর্জাগরণের নতুন অধ্যায় সূচনা করবে। পরিশেষে আমি 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের প্রতি আমার পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি এবং আশা করি এই বাজেট সফল বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ, আত্মমর্যাদাশীল, আধুনিক এবং উন্নত বাংলাদেশ গঠনের পথে আরও এক ধাপ এগিয়ে যাব। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: জি, আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব ফজলুল হক মিলন, আপনি বুধ দাঁড়িয়েছিলেন।
9: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি যে এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি, এটা মনে সকলের বক্তব্য হওয়া উচিত। এই সংসদরা সকলেই বলেছেন প্রতিষ্ঠা লগ্নে থেকে যে এই সংসদরা একটা ব্যতিক্রমধর্মী সংসদ, অনেক আন্দোলন সংগ্রামের পরে ত্যাগের বিনিময়ে সর্বজন গ্রহণযোগ্য একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে, দেশে বিদেশে সম্মানিত হয়েছে, আমরা সম্মানিত হয়েছি, দেশবাসী সম্মানিত হয়েছে। বিগত অনেকগুলি বছর ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সংসদ কলুষিত করা হয়েছে, সেইখানে সংসদের মর্যাদা অন্য যে কোনো সংসদের চেয়ে আমরা মনে করি অনেক উচ্চে। কিন্তু আমরা যখন বক্তব্য রাখি, দুঃখজনক হলো সত্য, হয়তো খেয়াল করি না, কিন্তু আমরা অনেকেই অবচেতন মনে হোক সচেতন মনে হোক এমন কিছু কথাই সংসদ উচ্চারণ করি যা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, আমাদের বিতর্কিত করে, মর্যাদাকে খাটো করে। আজকের বক্তব্য চলাকালীন মাননীয় সংসদ সদস্য জিনায়েদ চায়ের আবু তাহের, উনি এক জায়গায় বলেছেন দাঁড়িয়ে যে ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে কথা বলতে, এই যে ঋণ খেলাপিদের এই সংসদ, এই শব্দ কোথা থেকে পেলেন?
1: এটা জিনাইদা চার বলেননি, আমি যতটুকু শুনতে পেরেছি এটা রুমিন ফারহানা বলেছিলেন, ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে। জিনাইদা চার না, আপনি বোধহয় ভুল করছেন, রুমিন ফারহানা বলেছিলেন।
9: কিন্তু কথাটা সকলের, যাই বলুক, এই কথাটার প্রেক্ষিতে বলছি। একটা কথা আছে বাংলা ভাষায় মাননীয় স্পিকার, যে বেড়ায় যদি খেত খায় সেই খেত টিকানো যায় না, বেড়ায় যদি খেত খায় সেই খেত জমিন টিকানো যায় না। এইখানে নির্বাচিত হয়ে নিজের মর্যাদা নিজে হানি করার জন্য, ভুলিত করার জন্য। আমরা যদি আত্মঘাতী সমালোচক আত্মঘাতী কথা বলি, ঋণ খেলাপি হয়ে কে সংসদ নির্বাচন অংশগ্রহণই করতে পারে না, সেইখানে ঋণ খেলাপিদের সংসদ কী করে হয়। আমি অনুরোধ করব আপনি এই শব্দটি এখান থেকে এক্সপান্স করেন এবং ভবিষ্যতে আমরা যাতে বক্তব্য রাখি নিজেদের মান সম্মান হানি এমন কথা যেন অতি উৎসাহীকে না বলি, এই জন্য সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি। ইসলাম আলাইকুম।
1: জি মাননীয়, এটা তো ব্যাখ্যার মধ্যে আমরা যাচ্ছি না মাননীয় সদস্য, উনি পয়েন্ট একটু একটু বলি, আপনি শুনেন দয়া করে, আপনি বসেন প্লিজ, টেক ইউর সিট প্লিজ, থ্যাংক ইউ। জনাব ফজলুল হক মিলন সাহেব একটা পয়েন্ট রেজ করেছেন, সেই পয়েন্টটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব, যদি আপনার বক্তব্যে সেটা প্রতিফলিত হয়ে থাকে সেই অংশটা আমরা

0: দেখে নেই, আমরা তো এখন এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। উনি যে কথাটা বলেছেন, উনি বলেছেন যে ঋণ খেলাপিদের এই সংসদে দাঁড়িয়ে বলতে হচ্ছে, এই লাইনটা তিনি কোট করেছেন। সো এই লাইনটা আসলে আপনার বক্তব্যে ছিল কি না, প্রতিফলিত হোক, আমাদের সামনে আসবে। যদি এরকম থাকে নিশ্চয়ই এটা ঢালাও একটা স্পিচ হয়ে থাকতে পারে, সেই ক্ষেত্রে স্পিকারের আসন থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ। আবার আমাদের তো সময়ও কম মাননীয় চিফ হুইপ জি, এক মিনিট দেওয়া হলো আপনাকে, বলেন।
1: মাননীয় স্পিকার, এখানে কিন্তু আমরা নির্বাচনের আগেও ঋণ খেলাপিদের বিরুদ্ধে কথা বলেছি, ঋণ খেলাপিদের নমিনেশন দেওয়া হয়েছে। নির্বাচনের পরেও আমি আমার প্রথম অধিবেশনের বক্তব্য এইখানে মাননীয় অনেক সম্মানিত সংসদ সদস্য, তাদের কত কত ঋণ খেলাপি রয়েছে সেই সংখ্যাও আমি উল্লেখ করেছি, তাদের সম্মানার্থে নাম প্রকাশ করিনি। এখন যেই দল ঋণ খেলাপিদের নমিনেশন দিয়ে তাদেরকে সংসদে নিয়ে আসে, এটা তো তাদের দায়িত্ব, তাদের উপরে এই দায় চাপায়। এখন যদি সংসদে এতগুলো ঋণ খেলাপি থাকে, তাহলে এই সংসদকে তো ঋণ খেলাপিদের সংসদ বলবে, বা সরকার দলীয় লোকেরা যারা মেজরিটি, 2/3 মেজরিটি করেছে, তারা ঋণ খেলাপিদের সংসদে নিয়ে এসেছে, এটা সাধারণ মানুষ এটা স্বাভাবিকভাবেই বলবে। আর আমরা সংসদকে সার্বভৌম বলতেছি, এখন এই সংসদে যদি আমরা ঋণ খেলাপিদের ঋণ খেলাপি বলতে না পারি এই সংসদে, তাহলে মাননীয় স্পিকার আমরা আর কোথায় বলবো। ফলে মাননীয় স্পিকার, আপনার কাছে অনুরোধ থাকবে যে যদি এই ধরনের শব্দ বলা হয়েও থাকে, সেটা আসলে এক্সপাঞ্জ হওয়ার মতো কোনো বক্তব্য নয়, বরং যারা ঋণ খেলা।
0: ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিছু বলতে চাচ্ছিলেন?
2: জি
0: জি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আপনার কথা 2 মিনিটের মধ্যে শেষ করবেন দয়া করে।
2: তার চাইতেও কম লাগবে মাননীয় স্পিকার, আর দাঁড়াতে চাচ্ছিলাম না। এই মহান জাতীয় সংসদকে আমরা, জাতীয় সংসদের সকল সংসদ সদস্যদেরকে সম্মান প্রদর্শন করা আমাদের উচিত। আমি শুধু ইন্টারপ্রিটেশনটা দেব, কে কী বলেছেন সেটাতে যাব না। এখানে যারা আছেন কেউ ঋণ খেলাপি না, নির্বাচনে আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অর্ডার এবং অন্যান্য বিধিমালায় অনুসারে যারা ঋণ খেলাপি, আদালত কর্তৃক সাব্যস্ত হবে, ঘোষিত হবে, তারা দে আর ডিসকোয়ালিফাইড, তারা এমপি হিসেবে নমিনেশন দিতে পারবে না, অবৈধ। নির্বাচিত হয়ে এসছে তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণ খেলাপি। এখন যদি এখানে কেউ ক্লেম করে যে এই সংসদে ঋণগ্রস্ত ঋণ খেলাপিদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এটা কোনো লিগ্যাল ইন্টারপ্রিটেশনের ঠিক না। যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তাদের মধ্যে কারো কারো বিরুদ্ধে ব্যাংকের মামলা ছিল, অন্যান্য প্রাইভেট পক্ষের মামলা ছিল, সেগুলো ডিসপোজ অফ হয়ে গেছে ইন দ্য হাইকোর্ট। যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে সেটা ডিসপোজ অফ হয়ে যায় এবং তাকে লেজিটিমেট ক্যান্ডিডেট হিসাবে ডিক্লেয়ার করা হয়, সে আর ঋণ খেলাপি নয় এবং তারা এখানে ইলেক্টেড হয়ে এসছে। এখন আমরা কেন বলছি এটা ঋণ খেলাপিদের সংসদ? কেউ কেউ ঋণগ্রস্ত হতে পারে ব্যবসা বাণিজ্য করতে যেয়ে, কিন্তু ঋণ খেলাপি হিসাবে যে এখানে ডিফেম করা হচ্ছে, ইটস এ ডিফেমেটরি স্টেটমেন্ট, ইট শুড বি আই থিঙ্ক এক্সপান্সড। থ্যাংক ইউ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য আলোচনায় এখন অংশগ্রহণ করবেন রাঙ্গামাটি 299 জনাব দীপেন দেওয়ান। জনাব দীপেন দেওয়ান, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে।
3: মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। 2026 সাধারণ বছরের এই ঐতিহাসিক এবং জনমান্ধব প্রস্তাবিত বাজেটের পর সাধারণ আলোচনায় অংশগ্রহণ সুযোগ দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে, যারা অত্যন্ত দূরদর্শিতা, মেধা এবং সাহসিকতার সাথে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের সাধারণ মানুষের কল্যাণে একটি বৈষম্যহীন ও ভারসাম্যহীন বাজেট পেশ করেছেন। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ঐতিহাসিক দিবসে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং আমাদের মাদার অফ ডেমোক্রেসি 3-3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি পার্বত্যজনক বিষয়ক মন্ত্রণালয়ের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। মাননীয় স্পিকার, এই বাজেট কেবল

0: হিসাব নয়, এটি আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং নতুন বাংলাদেশ নির্মাণে একটি বলিষ্ঠ রূপরেখা। কৃষি, যুব উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা পরিস্থিতিতে যে সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হয়েছে তা দেশের সামগ্রিক অর্থনীতিকে সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। যুব সমাজকে প্রশিক্ষিত করে তোলা এবং কৃষকদের জন্য বিশেষ সুবিধার যে প্রতিফলন বাজেটে গেছে তা অত্যন্ত প্রশংসনীয়। মাননীয় স্পিকার, আমি দেশের বৃহত্তম নির্বাচনী এলাকা রাঙামাটি 299 আসন থেকে নির্বাচিত হয়ে এই মহান সংসদে দাঁড়িয়েছি। আমার পাহাড়ের মানুষ যুগ যুগ ধরে অবহেলিত এবং প্রান্তিক জীবনযাপন করে আসছে। দেশের অন্যান্য অঞ্চলের মতো পার্বত্য অঞ্চলে যেন সুষম উন্নয়নের সুফল পৌঁছায় তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমি অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করছি যে এই প্রস্তাবিত বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং দুর্গম অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য গুরুত্ব প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, ঘোষিত বাজেটে আমি মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা এবং বাজেট প্রণয়ন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবার আগে বাংলাদেশ এই দর্শনে প্রণীত বিএনপির 31 দফা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রতিফলন করেছে। মাননীয় স্পিকার, এবারে অর্থ আইনে পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের আয়কর সুবিধার বিষয়ে আনিত বিষয়ের প্রস্তাবের বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন বিদ্যমান আয়কর আইন অনুযায়ী সরকার অর্থনীতি বাস্তবতার লোকে বিভিন্ন ক্ষেত্রকে কর অব্যাহতি বা কর হ্রাস প্রদানের সুবিধা প্রদান করা থাকে। সে অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের পার্বত্য উদ্ভূত আয়কেও কর অব্যাহতি প্রদান করা হয়ে আসছে। এবারে অর্থ আইনে আয়কর আইন 2023 এবং ষষ্ঠ তফসিলের অংশ এক অনুচ্ছেদের 19 সংশোধন করে পার্বত্যচরে বসবাসকারী উপজাতীয়দের পার্বত্যচরে অর্জিত বেতন, খাতের আয় এবং আত্মসম্পদ পরিসমতে অর্জিত আয়কে করযোগ্য করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কারণে কর অব্যাহতির সুযোগ প্রদান করা হয়েছে সে কারণ দুর্বৃত্ত হলে কর অব্যাহতির সুবিধা বাতিল করা উচিত। আমি পার্বত্য চট্টগ্রামের সন্তান হিসাবে পার্বত্যের বাস্তব অবস্থা অবহিত, আমি সজ্ঞানে মনে করি কর অব্যাহতির সুবিধা এখনও বাতিল করা সম্ভব, বাতিল করার মতো বাস্তবতা সৃষ্টি নেই। মাননীয় স্পিকার, আপনাকে পরিসংখ্যান বিষয়ে কিছু তথ্য উল্লেখ করতে চাই। মাননীয় স্পিকার, আপনার সদয় জ্ঞাতাতে জানাচ্ছে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী উপজাতির মধ্যে সিংহভাগের আয়ের উৎস হচ্ছে জুম চাষ এবং কৃষি। সমতলের ন্যায় ধানি জমি অবলিক কৃষি জমি পার্বত্যে নেই বললে চলে। উল্লেখযোগ্য যে পার্বত্যে ধানি জমির প্রায় 70% কাপ্তায় বাঁধের কারণে পানিতে তলিয়ে গেছে, যার সিংহভাগ ছিলেন উপজাতীয় সম্প্রদায়। উপজাতীয়দের অন্যান্য পেশার মধ্যে নগণ্য পরিমাণ দোকানদার এবং হাজার পাঁচেক তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী বেসরকারি চাকরিতে রয়েছেন। 2001 সালে আদমশুমারি অনুযায়ী এখনও পার্বত্যচরের উপজাতীয়দের প্রায় 37% মানুষের খাবার পানির উৎস হচ্ছে কুয়া, লেক, পুকুর, ছড়া পানি, বৃষ্টির পানি। 45% মানুষ বিদ্যুৎ সুবিধা হইতে বঞ্চিত, এখনও 50% মানুষ স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার হইতে বঞ্চিত। এখন অনেক উপজেলায় পাকা সড়ক নাই, রেল লাইন নাই, কোনো গ্যাস লাইন নাই, অর্থাৎ বিদ্যুৎ, গ্যাস, সুপেয় পানি, ল্যাট্রিন সুবিধা, নাগরিক সুবিধা হতে বঞ্চিত হতে প্রায় 40 মতো এখন পিছিয়ে রয়েছে। উপরোক্ত তথ্যাদি হতে স্পষ্ট প্রমাণ হয় যে উপজাতি কর অব্যাহতি দানের সুবিধা হতে এখন অব্যাহতি রাখা উচিত বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আপনার সদয় গাথাতে জানাচ্ছি যে ফেব্রুয়ারি 2026 সনের নির্বাচনে উপজাতীয় ভোটাররা ব্যাপকভাবে বিএনপিকে সমর্থন করে জয়যুক্ত করেছেন। সারা দেশের মধ্যে পার্বত্য অঞ্চলের অধিক সংখ্যক মানুষ বিএনপি প্রার্থীকে জয় করছেন। এই মুহূর্তে পার্বত্য অঞ্চলের উক্তরূপ সংশোধনে আনা হলে পার্বত্য অঞ্চলে দলের বিরূপ প্রভাব পড়বে, যা পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে। সুতরাং উপজাতির বাস্তব জীবন অবস্থা বিচার করে দলের সাথে সংশোধন বাতিল করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য জি। আমি দিব তো, বাট অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, বসলেও পারতেন। আপনার রুলস 274 আপনার অধিকার আছে, আপনি বসেন, তারপরে আমি দিচ্ছি, বসেন তারপরে দিচ্ছি জি। আমাদের সময় আছে, আরেকজন বক্তা আসবেন, তারপরে আপনাকে দিচ্ছি, ডোন্ট ইউ ওয়ারি। পাতাটা কোথায়? হ্যাঁ দিব। আলোচনায় অংশগ্রহণ করবেন যশোর এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আজিজুর রহমান। জনাব মোহাম্মদ আজিজুর রহমান আপনার সময় 5 মিনিট, ধন্যবাদ আপনাকে।
2: মাননীয় স্পিকার, আমাকে 3 মিনিট বাড়াই দিবেন। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। অনেকগুলি ভালো লক্ষ্য নিয়ে ইতিহাসের বৃহত্তম বাজেট প্রণয়নের জন্য সুযোগ্য ও মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে লক্ষ্য করলে দেখা যায় বাজেটে কিছু অবাস্তব লক্ষ্যমাত্রা এবং কাঠামোগত দুর্বলতা আছে। সরকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরেছে 6,95,000 কোটি টাকা, যা বিগত বছরের তুলনায় প্রায় 38% বেশি। দেশের ব্যবসা বাণিজ্যের গতি মন্থর, নতুন কোনো শিল্পায়ন বা কর্মসংস্থানের সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া বিপুল এই রাজস্ব আদায় কীভাবে সম্ভব? আরও দুঃখজনক বিষয় হল ব্যক্তি শ্রেণীর সর্বনিম্ন আয়করের হার 5% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে, ফলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের উপর করের বোঝা ভারী হবে। অন্যদিকে আবাসন খাতের নামে কালো টাকা সাদা করার অনৈতিক সুযোগ রাখা হয়েছে, এর ফলে সৎ ও নিয়মিত করদাতার উপর করের বোঝা বাড়বে, আর যারা অবৈধ অর্থের পাহাড় গড়বে তারা পাবে দায় মুক্তি। মাননীয় স্পিকার, আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হল কৃষি ও শিল্প খাত, কিন্তু বাজেটে কৃষি ও জ্বালানি খাতে ভর্তুকি হ্রাস করা হয়েছে। সার, বীজ, সেচ ও কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি কমানোর ফলে প্রান্তিক কৃষকের উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। একইভাবে জ্বালানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি শিল্প ও কারখানার উৎপাদন এবং পরিবহন ব্যয় বাড়িয়ে দেবে, যার সরাসরি আঘাত আসবে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। সরকার বলেছে মুদ্রাস্ফীতি 7.5% নেমে আসবে, কিন্তু আমার মনে হয় কৃষি ও জ্বালানি খাতে ভর্তুকি হ্রাস বাজারকে আরও উত্তপ্ত করবে এবং মূল্যস্ফীতিকে 10% উপরে নিয়ে যাবে। বাজেটের আরেকটি দুর্বলতা হল 2,43,000 কোটি টাকার বিশাল ঘাটতি। এই ঘাটতি মেটাতে সরকার দেশের ব্যাংকিং খাত থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে। মাননীয় স্পিকার, সরকার যদি ব্যাংক থেকে সব টাকা তুলে নেয়, তবে বেসরকারি উদ্যোক্তারা ঋণ পাবেন কোথা থেকে? নতুন কর্মসংস্থান তৈরি হবে কীভাবে, অথচ 1 কোটি মানুষ সেখানে বেকার? কর্মসংস্থান সৃষ্টির চেয়ে সরকার ফ্যামিলি কার্ড বা কিছু অনুৎপাদনশীল কল্যাণমূলক কর্মসূচির দিকে বেশি ঝুঁকেছে, যা মানুষকে সাময়িক স্বস্তি দিলেও স্থায়ীভাবে দারিদ্র্যসীমা থেকে বের করতে পারবে না। মাননীয় স্পিকার, শিক্ষা এবং স্বাস্থ্যের মতো মৌলিক খাতে বড় অঙ্কের বরাদ্দ দেওয়া হলেও সেখানে সুষ্ঠু পরিকল্পনার অভাব রয়েছে। শিক্ষা বাজেটের প্রায় 14,000 কোটি টাকার হিসাব সুস্পষ্ট ব্যাখ্যা নাই। ঠিক একইভাবে যোগাযোগ অবকাঠামো খাতে 60,730 কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। অতীতে দেখা গেছে বড় বড় প্রকল্প সংশোধন ও দুর্নীতির হাতিয়ার হিসেবে এসব বরাদ্দ ব্যবহৃত হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার ও সুশাসন নিশ্চিত না করে বাজেটের আকার বাড়ানো হলে শুধু অর্থের অপচয় এবং লুটপাটের সুযোগ তৈরি হয়। তাছাড়া জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের অন্তরে যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, এই বাজেটে তার প্রতিফলন ঘটেনি। অতএব সার্থকভাবে পর্যালোচনার ভিত্তিতে বাজেটকে টেকসই ও জ্ঞানবান্ধব জনবান্ধব বাজেট হিসাবে চূড়ান্ত করা হোক, এটাই আমার দাবি। আমি আরেকটি আবেদন জানাই, আমরা যারা এখানে সদস্য আছি, আমরা যদি প্রত্যেকেই শপথ নেই আমরা নিজেরা কোনো অপচয় রাষ্ট্রের বা জনগণের একটি টাকা অপচয় করব না এবং আমাদের সঙ্গী সাথী কাউকে করতে দিব না, তাহলেই মানুষের সামনে নতুন একদিন আসবে। মাননীয় স্পিকার, এবার আমার এলাকা সম্পর্কে কিছু আবেদন করতে চাই। 4.5 লক্ষ মানুষের সারসাকে জলবদ্ধতা থেকে উদ্ধার করা অতীব জরুরি। বেদনা নদী ভারত থেকে সারসার উত্তরে শিকারপুরে প্রবেশ করে একে বেঁকে প্রায় 55 কিলোমিটার বয়ে যেয়ে দক্ষিণে কলরা উপজেলা সীমান্তে প্রবেশ করেছে, কিন্তু শত বাঁধে আজ সে নদী মরণাপন্ন। পশ্চিম সীমান্তে ইছামতী নদীর শাখাখাল সোনামুখী, হাকর, কোদলা ও সাহেবের খাল স্রোতহীন হয়ে ছোট ছোট বিলের সৃষ্টি হয়েছে এবং অধিকাংশ জায়গা মানুষের দখলে চলে গেছে।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আসলে আজান পড়ে যাচ্ছে, পড়ে গেছে আজান। আমাদের মাননীয় সদস্য একটু দাঁড়াতে চেয়েছিলেন, রুমিন ফারহানা, দয়া করে আপনি, আজান পড়ে যাচ্ছে এখনই, এক মিনিটের মধ্যে শেষ করেন। রুমিন ফারহানা, মাননীয় সদস্য আজান পড়ে গেছে, এই জন্য উনি যেহেতু দাঁড়াচ্ছেন এই জন্য বলেন।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, টিআইবি সম্প্রতি বলছে যে এই সংসদের সদস্যদের কাছে এই দেশের ব্যাংকগুলোর পাওনা হচ্ছে 11,356 কোটি টাকা, একটা তথ্য দিলাম। দুই হচ্ছে, আমি যেহেতু আইনজীবী, ইলেকশনের আগে সামান্য কিছু টাকা দিয়ে কিভাবে রিশিডিউলিং করা হয় সেটা আমি খুব ভালো করেই জানি, এবং সিআইবির নামটা আসার পরে কিভাবে রিট পিটিশন দাখিল করে সিআইবির নামটা স্টে করে ইলেকশন করে আবারও সেই মানে সুদ দেওয়া বন্ধ করা হয় সেটাও আমরা ভালো বুঝি। মাননীয় স্পিকার, তিন নম্বর পয়েন্ট হচ্ছে, মন্দ ঋণের সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম দুর্দশাগ্রস্ত ঋণ, এবং দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ 11,00,000 কোটি টাকা, এবং এই 11,00,000 কোটি টাকার মধ্যে এই সংসদের কাছে বাংলাদেশে।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আমি জনাব মোহাম্মদ আজিজুর রহমান যশোরে আপনার কাছে দুঃখ প্রকাশ করছি, টাইম হলো না, আজান পড়ে যাচ্ছে। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 21শে জুন, আজান পড়ে গেছে তো। আমাদের বৈঠক, মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 21শে জুন 2026 তারিখ 7 আষাঢ় 1433 রোজ রবিবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
4: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্বনির্ধারিত অনুষ্ঠানে।

বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30, রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00। এবারে FM এর অনুষ্ঠান, FM 92 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

নৌযানে ভ্রমণকারী যাত্রী সাধারণের অবগতির জন্য বলছি, কখনো লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে উঠবেন না, প্রয়োজনে পরবর্তী নৌযানে ভ্রমণ করার জন্য প্রস্তুতি রাখুন। লঞ্চে ওঠানামার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে হবে, এটা আপনার নিরাপত্তার জন্যই কিন্তু প্রয়োজন। যাত্রীবাহী লঞ্চের উপরের ডেকে অথবা যাত্রীদের নির্ধারিত স্থানে কোনো মালামাল বহন করবেন না। অতিরিক্ত মাল বোঝাই নৌযানে ভ্রমণ থেকে সবসময় বিরত থাকুন এবং অন্যকেও এ ব্যাপারে সচেতন করুন। যারা নৌযানের মালিক রয়েছেন, চালক রয়েছেন, তাদের জন্য বলছি, তাদের প্রতি অনুরোধ করছি, নৌযানে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন করবেন না, প্রয়োজনীয় সংখ্যক জীবন রক্ষাকারী সরঞ্জাম ছাড়া নৌযান চালাবেন না। রাত্রিকালে নৌযানে সার্চ লাইট এবং নেভিগেশন লাইট ঠিক আছে কিনা তা দেখে নিয়ে আপনার নৌযানটি পরিচালনা করুন এবং অবশ্যই বৈধ সার্টিফিকেট আছে কিনা সেটাও কিন্তু খেয়াল করতে হবে।

0: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন স্থানীয় খবর।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা, বাংলাদেশ বেতার ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি ইউসুফ ইকরাম। আজ রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় মন্ত্রী বলেন, রাষ্ট্র মেরামতের অংশ হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার। একই সঙ্গে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সব পক্ষকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি। এ সময় গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এর সুদূর প্রসারে ইতিবাচক প্রভাব পড়বে। এ সময় অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। জাতীয় ফলমেলা আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। বাংলাদেশে ফল উৎপাদনে এক ধরনের বিপ্লব ঘটাচ্ছে বলে মন্তব্য করে অনুষ্ঠানে তিনি বলেন, দেশে বিলুপ্ত ফলগুলোকে আবারও ফিরিয়ে আনা হচ্ছে। কৃষিমন্ত্রী বলেন, কয়েক বছর আগেও বাংলাদেশে ড্রাগন ফল আমদানি করতে হতো, এখন দেশের কৃষকেরা ড্রাগন ফল উৎপাদন করছেন যা বিদেশি ফলের চেয়েও স্বাদে গুণে ভালো। মন্ত্রী বলেন, ইতোমধ্যে বাংলাদেশ থেকে আম, আনারস ও কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে। কিশোরগঞ্জের নিকলিতে ধর্মীয় ও রাজনৈতিক সহিংসতা এবং সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক এক আন্তধর্মীয় শান্তি প্রতিষ্ঠায় সংলাপ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংলাপে বক্তারা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, নারীর ক্ষমতায়ন সহ সমাজে ধর্মীয় উগ্রবাদ ও কুসংস্কার দূর করে সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেন। নরসিংদীতে ডেঙ্গুর প্রকোপ এবং বর্ষা মৌসুমকে কেন্দ্র করে জনস্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনমূলক কার্যক্রম, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। এদিকে জেলার হাম সংক্রমণ পরিস্থিতিতেও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে 37 জন রোগী ভর্তি রয়েছেন। রাজবাড়ীর পাংশায় প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়েছে। বেসরকারিভাবে জেলার পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী অফিসের আওতায় বিভিন্ন এলাকার 20 জন প্রান্তিক খামারির প্রত্যেকের 2,500 করে মনোসেক্স তেলাপিয়া জাতের মাছের পোনা বিতরণ করা হয়। একই সাথে প্রত্যেক সদস্যকে 250 টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। আয়োজকরা জানান, মাছ চাষ গ্রামীণ পরিবারের জন্য একটি লাভজনক ও সহজ আয়ের উৎস। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে প্রান্তিক মৎস্যচাষীরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করা সম্ভব। শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে আজ গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়ার সেন্টার ফর এশিয়ার যৌথ উদ্যোগে এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়। বাউবির উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান কর্মশালার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রযুক্তি নির্ভর শিক্ষা ও পরিবর্তিত কর্মচাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে অংশীজনদের মতামতের ভিত্তিতে কারিকুলাম প্রণয়ন শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাজীপুরে জেলা লিগেল এইড কমিটির মাসিক সভা আজ জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য আইনগত সহায়তা কার্যক্রমের অগ্রগতি, চলমান কার্যক্রমের পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আইনগত সহায়তা সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.9 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসে আর্দ্রতা ছিল 78% এবং সন্ধ্যে 6টায় 96%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:12 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:48। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
5: শুয়ে শুয়ে একেবারে হাপাতি হাপাতি আসলে।
3: হ্যাঁ আইলাম, দেরি হয়ে গেল।
5: বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি এখন?
3: না, বৃষ্টি তো হইতেছে, তার মধ্যে যে
6: একটু আগে হইছিল,
3: হ্যাঁ কয়েকটা ফলজ গাছ কিনছিলাম তো, লাগাইতে লাগাইছে, একটু দেরি হয়ে।
5: ভালো হয়েছে তো। শোনো রাজা ভাই তো পরে আইছে, ওই জামরুলার জাম কিন্তু রাজা ভাই দিবা না।
6: জুবাইর
5: ভাইকে একটু দিও, নালে আবার লাইন করতে পারে।
3: শোনো, এই জুবাইর মেয়েরা দেখলাম যে বড় একখান কাঁঠাল নিয়ে কান্দে ফালে যাইতেছে, এই কাঁঠালের কথা তো কইলে না।
5: আরে সে কি আমার এদিকে আসতেছে, বললো যে যাচ্ছি তোমার আসরের ওদিকে, ওকে কাঁঠাল খাওয়াবি নাকি?
6: সবাই মিলেই তো আজকে হবে।
5: আচ্ছা শোনো শোনো, একটা বিষয় হলো কি যে এই যে বিভিন্ন ফল গাছে ফল হয় তাই না, এগুলা তো খালি খাই আর খাই, এই যে ফলন তো ফল গাছে যত্ন করার কি দরকার আছে? আছে যে কিভাবে সেচ ব্যবস্থা করবো এই বিষয়ে জানাবি কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, খাবার বাড়ি ঢাকা। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন আফরোজা আক্তার পপি। চলো আগে এটা শুনে নি।
7: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসরে। ফলন্ত ফল গাছের উৎপাদন অনেকটাই নির্ভর করে সঠিক সেচ ব্যবস্থাপনার উপর। কখন পানি দিতে হবে, কতটুকু দিতে হবে আর কোন পদ্ধতিতে দিলে গাছ সবচেয়ে ভালো সাড়া দেয়, এসব বিষয় কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, ফলন্ত ফল গাছের সেচ ব্যবস্থাপনা নিয়ে আজ আমরা কথা বলবো। আর এ বিষয়ে বলবার জন্য আমাদের আসরে যুক্ত হয়েছেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি ঢাকা। আমন্ত্রণ আমাদের আজকের আসরে।
8: ধন্যবাদ আপনাকে।
7: আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, আসলে ফলের গুরুত্বটা কি?
8: ধন্যবাদ। ফলের দেশ বাংলাদেশ। ফল এদেশের মানুষের খাদ্য, পুষ্টি, চাহিদা পূরণ সহ অর্থনৈতিক উন্নয়নে বিরাট অবদান রেখে চলেছে। জাতীয় অর্থনীতিতে মোট ফসল ভিত্তিক আয়ের শতকরা 10% আসে এই ফল থেকে। কেবল খাদ্য পুষ্টির ক্ষেত্রেই কিন্তু নয়, অর্থনীতি, চিকিৎসা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আদি সহ এমন কোন ক্ষেত্রেই খুঁজে পাওয়া যাবে না যেখানে ফলের অবদান নেই। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে 50 বছর বয়স্ক একটি ফল গাছ তার সারা জীবনে আমাদের যে উপকার করে তার আর্থিক মূল্য 35 লক্ষ টাকারও বেশি। পুষ্টিবিজ্ঞানীদের মতে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক 115 গ্রাম ফল খাওয়া দরকার, কিন্তু বাংলাদেশে আমরা পাচ্ছি মাত্র 35 থেকে 40 গ্রাম। প্রয়োজন ও প্রাপ্তির এই ব্যবধানের কারণ একদিকে যেমন সচেতনতার অভাব, অন্যদিকে রয়েছে উৎপাদনের সীমাবদ্ধতা। তাই খাদ্য পুষ্টি চাহিদা পূরণ সহ আর্থসামাজিক উন্নয়নে স্বাদে, গন্ধে, পুষ্টিতে শ্রেয়তর ফলের উৎপাদন সারা বছর আমাদের পরিকল্পিতভাবে কিন্তু বাড়িয়ে তুলতে হবে।
7: আমার এবারে প্রশ্ন, আসলে আমাদের দেশে ফলের উৎপাদন বাড়াতে সমস্যাগুলো কি হয়?
8: আমাদের দেশে ফলের উৎপাদন বাড়াতে প্রধানতম সমস্যা হচ্ছে ফল গাছের সঠিক পরিচর্যা, যেমন সঠিক সময়ে পরিমিত পরিমাণে সার প্রয়োগ, সেচ ব্যবস্থাপনা, আগাছা ও রোগ বালাই দমন, এই বিষয়গুলোতে মানুষের অজ্ঞতা এবং সর্বোপরি ফল চাষ সম্পর্কে সচেতনতার অভাব।
7: ফল গাছে পানি সেচের গুরুত্বটা কতখানি?
8: পানি মৃত্তিকাস্থ খাদ্য উপাদান সমূহকে দ্রবীভূত করে গাছের বিভিন্ন অঙ্গে সঞ্চালন করে। অঙ্গার, আত্মকরণ, শস্যের সজীবতা, প্রয়োজনীয় হাইড্রোজেন ও অক্সিজেন সরবরাহ প্রভৃতি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ভিদের জন্য পানি একটি অত্যাবশ্যক উপাদান। মাটিতে পর্যাপ্ত রসের অভাব হলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। মাটিতে যখন গাছের জন্য প্রয়োজনীয় পানি সহজলভ্য অবস্থায় থাকে না, তখন কৃত্রিম উপায়ে গাছে পানি সরবরাহ করা হয়। ফসল উৎপাদন ও আধুনিক কৃষি ব্যবস্থাপনায় সেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদের বৃদ্ধি, পরিপূর্ণ বিকাশ ও পুষ্টির জন্য প্রয়োজনীয় পানি কৃত্রিম উপায়ে মাটিতে সরবরাহ করাকে সেচ বলে। স্থায়ী ও নির্ভরযোগ্য শস্য উৎপাদনের লক্ষ্যে আধুনিক কৃষি ব্যবস্থাপনার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে এই সেচ। গাছে কখন কিভাবে কতটুকু সেচ দিতে হবে তা বিভিন্ন অবস্থার উপরে নির্ভর করে, যেমন আবহাওয়া, মাটির বুনট, গাছের প্রকৃতি, গাছের বৃদ্ধির পর্যায়, বাড়ন্ত ফুল ও ফল অবস্থা, বয়স্ক গাছ ইত্যাদি অবস্থা। ফল গাছের জন্য পানি সেচ অতীব গুরুত্বপূর্ণ বিষয়। ফল গাছ লাগানোর পর দ্রুত বৃদ্ধির জন্য শুকনো মৌসুমে নিয়মিত সেচ দিতে হবে, আর দীর্ঘ সময়ে অনাবৃষ্টিতে গাছের প্রচুর ক্ষতি হয়ে থাকে। ফলধারী গাছে প্রয়োজন অনুযায়ী সেচ দেওয়া উচিত।
7: তো ফল গাছে আসলে ঠিক কোন সময় সেচটা দিতে হয়?
8: হ্যাঁ, ফল গাছে সাধারণত মাটি শুকিয়ে গেলে শুষ্ক মৌসুমে চারা রোপণের পর এবং ফুল ফোটা ও ফল পুষ্ট হওয়ার সময় নিয়মিত গভীর সেচ দিতে হবে। চারা গাছে ঘন ঘন কিন্তু পরিণত গাছে প্রয়োজনে ও ভারী সেচ দিতে হবে। তবে অতিরিক্ত জলাবদ্ধতা এড়িয়ে গাছের গোড়ার চারপাশে ড্রিপ লাইনে পানি সেচ দেওয়াই উত্তম। মাটির 2 ইঞ্চি নিচে শুকনো অনুভব হলে সেচ দেওয়া উচিত। চারা গাছের দ্রুত বৃদ্ধির জন্য প্রথম বছর ঘন ঘন সেচ প্রয়োজন। গরমকালে ও বৃষ্টিহীন সময়ে নিয়মিত পানি সেচ দিতে হবে, আর ফুল ফোটার সময় ফলে প্রাথমিক বৃদ্ধি ও ফল পাকানোর আগের পর্যায়ে সেচ খুবই গুরুত্বপূর্ণ। মাটিতে পর্যাপ্ত রস ধরে রাখার জন্য সেচের পর গাছের গোড়ায় মালচিং করা প্রয়োজন। পাহাড়ি ও বরেন্দ্র অঞ্চলে, অর্থাৎ যেখানে পানির তীব্র সংকট, সেখানে অবশ্যই সেচের পর মালচিংয়ের ব্যবস্থা করতে হবে। মালচিংয়ের ক্ষেত্রে কচুরিপানা, খড়, গাছের পাতা অথবা আগাছা ইত্যাদি গাছের গোড়া থেকে একটু দূরে ব্যবহার করতে হবে। পাহাড়ি অঞ্চলে তীব্র সংকট ও তাপদাহ থাকে বিধায় সকালে অথবা বিকালে গাছে কিন্তু আমরা পানি স্প্রে করতে পারি।
7: অনেক ধন্যবাদ আপনাকে। সঠিক সেচই পারে ফলন্ত ফল গাছকে সুস্থ রাখতে এবং ফলন বাড়াতে। সময় মতো ও পরিমিত পানি দেওয়ার অভ্যাস গড়ে তুললে বাগান হবে আরও ফলনশীল। আজকের মতো এই আসর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো আসরে।
5: শুনলে তো ফলন্ত ফল গাছের সেচ ব্যবস্থাপনা, এবং তাছাড়া বললো চারা লাগালি কখন সেচ দিতে তো এইগুলা আমরা জানিয়ে শুনে কাজ করাটা ভালো। তো চলো এই ফাঁকে আমরা একটা গান শুনি, নদী মাতৃক বাংলাদেশ। শিল্পী হালিমা পারভিন, গীতিকার মোজাম্মেল হক পরু, আর সুরকার হচ্ছেন টিপু সুলতান বাবর। চলো গানটা শুনে নিই।
6: আচ্ছা শুনি।

0: দেখিছ তুই শোনার মধ্যেও দেখা যায়, কেমনে দেখা যায়, এই যে নদী মাতৃক এই বাংলাদেশ, এই যে হাওর বাওর পানি, এই পানির মধ্যে কি করে কৃষি কাজ করা যায় সেটা শিখাইলো, চোখের মধ্যে ভাসতেছে, তারপরে দেখলাম। এই দেখার পরেই তো আমরা এই কৃষকরা একে একে করে বহু কিছু উৎপাদন করতে পারছি নাকি, হ্যাঁ, ওই যে মালচিং পদ্ধতিতে, তারপরে কস্তুরি পাড়া নাকি ভাবে কি গো রাজা ভাই, কিছু কবা
1: না, ওই যে তোমার
2: ঘন মেঘ হইলে বজ্রপাতের সময় বাইরে থাকুন নাই, বাইরে থাকুন নাই, দৌড়ায় ঘরের মধ্যে চলে আসবে,
1: দৌড়ায় যারা যাতায়াত করে বুঝছো, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই নৌযান গুলি চালানো
2: যাইবো না, আবহাওয়ার বার্তা শুনিয়ে কিন্তু
0: ধরো যে নৌযান চালালো না, কিন্তু যারা যাত্রী হয়ে উঠবি তার ব্যাপারে কি বলতে,
1: তারাও কিন্তু অতিরিক্ত যাত্রী হয়ে নৌযানে
2: ঝড় বৃষ্টি শুরু হলেও চালান যাবে না,
3: কথাই কনা সময় হচ্ছে, জীবনের মূল্য অনেক বেশি, নাকি কো জানিস না,
2: একবারে না পৌঁছানো থেকে
0: দেখো
1: ওই যে মাসরাফি মিয়া বুঝছো,
0: ওই দেখো আছে মিলে আজকে আসরের পরে আরো কয়েকজনের ডাকবো, বুঝলে, ওই যে তোমার গিয়াস আছে, তারপরে শাহিন আছে, আরো যারা যারা আছে আর কি, হাসান, সবাই ডাইকে ফরিদ টরিক ডাইকে নিয়ে আজকে জ্যৈষ্ঠ মাসের শেষে ফলের আসর করবো নাকি। তো এই যে
2: মাশাবি মনে হয় তার গাছে রামাইছি,
0: এই যে আম যে খায় শেষ করবো, এটা তো আবার সংরক্ষণ করার
2: পদ্ধতি বেশি হয়েছে যার কাছে, সে তো করবই,
0: এটা সংরক্ষণ করার কিন্তু আরো অনেক রকম পদ্ধতি আছে,
2: যেমন
0: ধরো যে আম যে কিভাবে ধোয়া লাগবে এবং শোধন করতে হবে কিভাবে, এবং আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে হট ওয়াটার প্রযুক্তি,
1: হট কি কইলে
0: ওয়াটার প্রযুক্তি,
3: ওই যে নরম নতুন প্রযুক্তি আইছে,
0: এটা সংরক্ষণ
2: আধুনিক।
0: আচ্ছা চলো এটা আমরা একটু শুনি কিভাবে, আমাদের জ্ঞান বাড়বে নাকি, বেতার যন্ত্রের সামনে আপনারা যারা আছেন, এই যে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সবসময় তো আপনারা শুনেন, আপনারা এই বিষয়টা ভালো করে শুনেন, ঠিক আছে,
4: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আমাদের সঙ্গে আছেন ফারহানা হক, উপপরিচালক সরেজমিন উইং ডিএই খামারবাড়ি ঢাকা। আজকে আমরা কথা বলবো আম ধৌতকরণ ও শোধনে হট ওয়াটার প্রযুক্তি এ বিষয়ে। আপা আপনাকে স্বাগত, কেমন আছেন?
5: আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন নিশ্চয়ই?
4: জি আমিও ভালো আছি। আমের গুরুত্বপূর্ণ রোগগুলো কি কি জানতে চাই?
5: ধন্যবাদ। আম আমাদের একটি অর্থকরী ফসল, তবে বিভিন্ন ধরনের রোগ আম চাষে দেখা যায়, যে আমরা বেশ কয়েকটি রোগেই আম আক্রান্ত হয়, যেমন আমের অ্যানথ্রাকনোস, এটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর একটি রোগ, আমের পাতা কাণ্ড মুকুল এবং সব ফলেও এটা দেখা যায়, আর আমের পাউডারি মিলডিউ আর আমের বটা পচা রোগ, এগুলি হচ্ছে বটা পচা রোগ, যেটা সেটা হচ্ছে সংগ্রহের পর ফল পাকার সময় রোগটি বেশি দেখা যায়।
4: আমে সাধারণত কি ধরনের পোকার আক্রমণ বেশি দেখা যায়?
5: রোগের সাথে সাথে দেখা যায় যে আমের মধ্যে বিভিন্ন ধরনের পোকারও আক্রমণ দেখা যায়, যেমন আমের হোপার পোকা, তারপরে হচ্ছে ফল ছিদ্রকারী পোকা, বিটল, আমের মাছি পোকা, এগুলোর আক্রমণ দেখা যায় বিশেষ করে।
4: আম শোধন করা কেন প্রয়োজন একটু বলবেন?
5: আম যে আমাদের একটি প্রধান অর্থকরী ফসল, এবং আমরা মানে ছোট থেকে বড় সবাই আম খেতে খুব পছন্দ করি, এবং এটা আমাদের দেশে প্রচুর পরিমাণে হয়, আর এই যে আমরা যে আমটা খাই সেটা শোধন করা মূলত যে ফলের যে গুণগত মান রক্ষা করা এবং দীর্ঘক্ষণ যে যে আমের যে পচন মুক্ত রাখা সেটার জন্যে আম বিশেষ করে আমাদের আম শোধন করা হয়। বিশেষ করে বলতে গেলে যে আম যখন রোগ বালাই থেকে যখন আমরা গাছ থেকে আমটা পাড়ার পর তাতে বিভিন্ন ধরনের ছত্রাক ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে, বিশেষ করে যে রোগটা আমি বললাম যে অ্যানথ্রাকনোস এবং বটা পচা রোগ, এই রোগে আমের ব্যাপক ক্ষতি হতে পারে, আর এই সমস্ত রোগ এবং যেগুলো আমি পোকার কথা বললাম এই সমস্ত রোগ এবং পোকা থেকে রক্ষা করার জন্যই আমাদের বিশেষ করে আম শোধন করা প্রয়োজন, আর এই শোধন করলে আমগুলি বিশেষ করে যে সংরক্ষণ কালও বৃদ্ধি পাবে, আমের তুলনায় বেশি দিন তাজা থাকবে ফলগুলি, এবং এর ফলে শোষণ হারও কমে দেয় এবং আমটা দুধ পচবে না, দীর্ঘ সময় আমি বাজারজাত করতে পারবো।
4: এবারে আপনার কাছে জানতে চাই, হট ওয়াটার প্রযুক্তি কি?
5: হট ওয়াটার হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আম সংগ্রহের পর একটি নির্দিষ্ট তাপমাত্রায় মানে গরম পানিতে নির্দিষ্ট সময়ের জন্য আমটিকে চুবিয়ে রাখা হয়, এবং এতে করে দেখা যায় যে আমের মধ্যে যেটা হচ্ছে অ্যানথ্রাকনোজ, যেটা হচ্ছে আমের বেশি ক্ষতিকর, এবং যে ফুড ফ্লাই মাছি পোকার আক্রমণ থাকলে সেটাও মারা যায় এই হট ওয়াটার ট্রিটমেন্টটা করলে।
4: কিভাবে আম শোধন করা হয়?
5: দেখা যায় যে আম শোধন করতে হলে শোধন প্রক্রিয়াটা ফার্স্ট টাইমে আমাদেরকে করতে হবে, যে আমগুলি নির্বাচন করতে হবে, যে আমাদেরকে গাছ থেকে আম পাড়ার পর পরিপক্ক এবং রোগমুক্ত আমগুলিকে বেছে নিতে হবে। এরপর করার পর যে সাধারণ পানি, সে পানি দিয়ে আমের যে কষগুলি লেগে থাকে এবং যে ময়লাগুলি থাকে সেগুলি পরিষ্কার করতে হবে। আর একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা বড় ট্যাঙ্ক বা চৌবাচ্চায় পানি গরম করতে হবে। আর যে এটা আমরা যে সমস্ত টেম্পারেচারে করে থাকি সেটা হচ্ছে আমের জাত ভেদে সাধারণত দেখা যায় যে 52-55 ডিগ্রি তাপমাত্রা এই নির্ধারণ করা হয় এই আমগুলি শোধন করার জন্য। আর এটা গরম পানিতে আমগুলি 5-10 মিনিট ভিজিয়ে রাখতে হবে, এবং বাণিজ্যিক ক্ষেত্রে দেখা যায় যে বড় জালের খাঁচায় ভরে আম গরম পানিতে চুবানো হয়। আর এই প্রক্রিয়ার পরে দেখা যায় যে পানি যখন গরম থেকে আমরা তুলবো আমগুলি, গরম পানি থেকে তোলার পর আমগুলিকে সাথে সাথে সাধারণ তাপমাত্রার পানিতে 5-10 মিনিট রেখে ঠান্ডা করতে হবে। একে হাইড্রোকুলিং বলা হয়। এবং ঠান্ডা হওয়ার পরে আমরা আমগুলিকে ফ্যানের বাতাসে ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে করে পানি লেগে না থাকে আমগুলির মধ্যে। আর শুকানোর পর পেপার বা কার্টুন প্যাকিং করতে হবে।
4: আম ধৌতকরণ ও শোধনে হট ওয়াটার প্রযুক্তি ব্যবহারে কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে?
5: হট ওয়াটার ট্রিটমেন্ট আমাদের যেটা প্রথমে দেখা যাচ্ছে যে একটা টেম্পারেচারের সাথে এটা রিলেটেড, এই জন্য যে আমাদের সঠিক তাপমাত্রা এবং সময়টা নির্ধারণ করতে হবে, যে কোনো ক্রমে যেন মানে তাপমাত্রাটা খুব বেশি যেন হয়ে না যায়। যদি খুব বেশি তাপমাত্রা হয়ে যায় সেক্ষেত্রে যে আপনার ওই চামড়ার ঝলসে যেতে পারে, আমের ভিতরটা নরম হয়ে ফেটে যেতে পারে, মানে বিভিন্ন ধরনের। এই জন্য আমাদেরকে অবশ্যই তাপমাত্রাটা দেখতে হবে আর সময়কালটা, যে গরম পানিতে আম সাধারণত 5-10 মিনিটের বেশি যেন আমরা না রাখি বা এর চাইতে কম সময়ে যেন না রাখি। যখন দেখা যায় যে অতিরিক্ত পাকা বা আমাদেরকে আঘাতপ্রাপ্ত আমও এই সমস্ত মানে এই হট ওয়াটার ট্রিটমেন্ট দেওয়া যাবে না, এতে করে আমের পচন দ্রুত হতে পারে এবং আমগুলি নষ্ট হয়ে যেতে পারে।
4: আপনাকে আন্তরিক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা।
5: ধন্যবাদ আপনাকেও।
4: কৃষিজীবী ভাই বোনেরা, আজকে আমরা জানলাম আমাদের আসরে আম ধৌতকরণ ও শোধনে হট ওয়াটার প্রযুক্তি এ বিষয়ে। নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।

0: এলা হয়ে গেল, দেরি হয়ে গেল, আজকে মনে আর কৃষি কর্মকর্তারা পাওয়া যাবো না, যাই পাশালাই।
1: এই হোসেন ভাই, এত দূরে কই যাও?
0: আরে আরে হাসিম ভাই, আর কইেন না, খেতে কদিন হইল কি যে পোকা লাগছে বুঝতে পারতাছি না, মনে করলাম ঠিক হয়ে যাইব, এখন দেখতেছি দিন দিন পোকা বাইরে যাইতেছে, চিন্তায় আছি।
1: হ, আমিও শুনছি, তোর ওইদিকে এমন করে কই যাইতেছো?
0: কে উপজেলা কৃষি অফিসে যাই।
1: ও, সেইদিকে যাই কি করবা?
0: হেই হানি তো শুনছি সব রকমের সেবা পরামর্শ পাওয়া যাইব।
1: তাই তো, তাইলে তাড়াতাড়ি যাও।
2: কি হোসেন ভাই?
3: স্যার, টেলিফোনে তো আমি সব কইছি, এখন সব ভরসা আপনি।
2: আপনি এত দেরি করলেন কেন? এত সুন্দর আপনার ফসল ভরা মাঠ, ফসলের একটু ক্ষতি হলো না?
3: আমি মনে করলাম আপনারা কি আমারে সময় দিবেন, আপনারা এত ব্যস্ত থাকেন, মাঠে ময়দানেও যাইতে হয়, ভাবলাম আমার মতো একজন কৃষকরে আপনারা কি তথ্য পরামর্শ সেবা দিবেন।
2: না না না না, এটা ঠিক হয়নি। আপনাদের জন্যই আমরা, আপনাদের সেবার জন্যই আমরা কাজ করছি। সরকারি এই সেবা আপনাদের অধিকার, আপনাদের সেবা করার মাঝেই আমাদের আনন্দ। হোসেন ভাই, আপনার যে সমস্যার কথা শুনলাম তার সঠিক পরামর্শ সেবাও আপনাকে দিয়ে দিলাম। আপনি আপনারা যে কোনো কৃষি সেবার জন্য যোগাযোগ করবেন, আসবেন, আমরা হাসি মুখে সেই সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
0: শুনিয়া শুনিয়া মন ভরে গেল স্যার, আর চিন্তা নাই, যাই মাঠে যাই।
4: হ্যাঁ, আমরা শুনলাম, কি বলো, সেবা প্রদান একটা আমাদের দায়িত্ব। যারা ডাক্তার হিসেবে আছেন তারাই দেশের মানুষদেরকে সেবা করবেন, আমরাও ডাক্তারদেরকে সহযোগিতা করব যাতে ডাক্তারও আমাদের সেবা করতে পারেন, নাকি কো? এভাবেই দেশটা উঠে যাবে। আচ্ছা, ওই রাজা ভাই কিন্তু একটা কথা কইছে ফাঁকে, তোমরা কি শুনিছো?
5: আমি তো বাড়িতে নিম গাছ লাগাই ফেলাইছি, একসারি ফলের গাছ লাগাই দিকে লাগাইছি।
4: রাজা ভাই, তুমি কি গাছ লাগাইছো জানি বললে? ঔষধি গাছ?
6: হ্যাঁ, ঔষধি গাছ লাগাইছি, ফলজ গাছ লাগাইছি, আর বনজ গাছ।
4: আপনারা সবাই গাছ লাগানো ধরে যান, এক চাপে যেখানে ফাঁকা পাবেন সেখানে গাছ লাগান।
6: না পারলে অন্তত তিন রকমের গাছ লাগান,
4: তাল গাছ, নারিকেল গাছ, সুপারি গাছ লাগানো দরকার, নাকি কো? এই যে আমার হাসান ভাই আছে, হ্যাঁ ওই পোলাপান, ওরা হাসান ভাই কই আমরা, হাসান আছে, ফরিদ আছে, তারপরে আরো যারা যারা আছে তাদের সবার উচিত হচ্ছে, যুব সমাজ যারা আছে তাদের উচিত এই উদ্যোগটা নেয়া, এবং কোথাও যাতে ফাঁকা না থাকে, কি কও তোমরা?
5: আচ্ছা,
4: এই যে আমার কৃষকদের যে এত দাম, আমরা গাছ লাগাই বলেই না, আমরা ফসল উৎপাদন করি বলেই তো, নাকি? তাহলে আমারে সরকার কিন্তু আমাদের কথা আগে কয়েছে। এই সকিন বাবু, কও দেখি নি যে কৃষক কার্ডের কি কি সুবিধা আছে।
5: এই যে কৃষক কার্ড তো দিয়েই ফেলাইছে সরকার, সব জায়গায় দিতেছে, আর কত রকমের উপকার দেখো, কত রকমের সেবা পাওয়া যায়, ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পায়, সরকারি ভর্তুকি প্রণোদনা, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা সুবিধা, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা, এই সব রকমের সুবিধাই পাই।
4: কত রকমের সুবিধা, এবং সেই সাথে এই দেশে আমরা যাতে নিরাপদ খাবার উৎপাদন করতে পারি সেই চেষ্টা আমরা করবো, নাকি কো? তো আর আরেকটি ব্যাপার হলো যে আমরা কিন্তু আমার আশেপাশে যে ঝোর জঙ্গল আছে, হ্যাঁ, মশার উপদ্রব যাতে না
5: হয়,
4: বর্ষার সময় কিন্তু গাছগুলো লক লকা
5: উঠে,
4: লক লকা ওঠার আগে যেগুলো আবর্জনা আছে এগুলো কেটে ফেলা দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে,
5: না হলে কত সমস্যা, মনে করো যে ওই ডিসমশা হবে, কামড় দিলে ডেঙ্গু হবে।
4: তো আমার কিন্তু যাওয়ার সময় হয়ে গেল, আর যাওয়ার কথার সাথে সাথে মনে পড়ে গেল যে তোমার জামরুল, জাম, কাঁঠাল
5: সব জমা রয়েছে
4: বাইরে আছে কিনা জানি, মাশরাফ, চলো আমরা সবাই মিলে ওইটা খাতে যাই, আপনাকে জানাই যাই। কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, আজকে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধে 7:30। সাদর আমন্ত্রণ আজকের চতুর্থ পালায়। অনুষ্ঠান উপস্থাপনায়
1: শাহিন সুলতানা, আমিনুল ইসলাম মঞ্জু, জিনাত আক্তার, জান্নাতুল ফেরদৌসি লিজা এবং মাহমুদ আক্তার রাখি।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন
1: উত্তম চন্দ্র গুপ্ত, মোহাম্মদ সিরাজুল আলম, এস এম জুবায়ের এবং মোহাম্মদ শাকিল আহমেদ।
0: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন
1: উম্মে হাবিবা হিমি।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আষাঢ়ের এই স্নিগ্ধ সন্ধ্যার শুভেচ্ছা আপনাদের সবার জন্য। স্বাগত জানাচ্ছি দুর্বারের আজকের আয়োজনে।
1: দুরবারে আজ আপনাদের জন্য রয়েছে মেঠো সুর, পল্লী গানের অনুষ্ঠান। প্রথম গানের শিল্পী বাড়ি সিদ্দিকী, গীতিকার ও সুরকার উকিল মুন্সী।

সৈনিক ভাই ও বোনেরা, আপনারা শুনছেন পল্লি গান মেঠো সুর অনুষ্ঠানে। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন নাসরিন আক্তার বিউটি, গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: সৈনিক ভাই ও বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর।
1: এবারের গান তোমার বাঁশির সুরে আমারে মন উদাস হয়ে যায়।
0: শিল্পী শেফালি সারগাম,
1: রচয়িতা প্রজিত ঘোষ,
0: গানের সুর দিয়েছেন আলী আফতাব লনি।

মেঠো সুরে শুনছেন পল্লী গান। এবারের গানের শিল্পী মোহাম্মদ গোলাম মোস্তফা, গীতিকার হেলাল উদ্দিন আহমেদ, সুর করেছেন শাহিন সর্দার।

0: প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে SSF এর 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে আজ রাত 8:55 আমাদের জাতীয় অনুষ্ঠানে প্রচারিত হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: সৈনিক ভাই বোনেরা দুর্বারে শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মেঠোসুর। এবারে গেছেন ফারহানা আক্তার। গানের কথাগুলো রচনা করেছেন শহীদুজ্জামান স্বপন, সুর করেছেন শম খায়রুল ইসলাম।

0: সৈনিক ভাই বোনেরা, এখন শুনুন একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় বিএমটিএ বাংলাদেশ সেনাবাহিনী বাৎসরিক আর্টিলারি গোলাবর্ষণ কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রম চলবে আগামী 22 জুন 2026 পর্যন্ত। এ ফায়ারিং চলাকালীন প্রতিদিন সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশেপাশের সাধারণ এলাকা হলুদিয়া, হাম্বুরামপাড়া ও গোয়ালমারি সম্পূর্ণরূপে পরিহার করতে এবং জনসাধারণ, অন্যান্য যানবাহন ও বিমানকে গোলাবর্ষণ এলাকা এড়িয়ে চলতে এবং গোলাবর্ষণ এলাকায় গবাদি পশুর বিচরণ না করানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: আপনারা শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর। এবার শুনবেন বিজয় সরকারের গান। কণ্ঠ দিয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে শেষ হলো পল্লী গানের অনুষ্ঠান মেঠোসুর।
1: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
2: জানিয়ে দিই, দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আল্লাহ হাফেজ।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। বিশ্বকাপ ফুটবলে আজ রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে চেক প্রজাতন্ত্র এবং রাত ১টায় লস অ্যাঞ্জেলসে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল ভোর ৪টায় কানাডার ভ্যানকুভারে কাতার স্বাগতিক কানাডার বিপক্ষে খেলবে এবং সকাল ৭টায় স্তাদিও গুয়াদালাহারায় স্বাগতিক মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মোকাবেলা করবে। এদিকে বিশ্বকাপ ফুটবলে আজ সকালে কলম্বিয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে পরাজিত করেছে। এর আগে ঘানা ১-০ গোলে পানামাকে এবং ইংল্যান্ড ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে। এছাড়া গতরাতে পর্তুগাল ও ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। আগামীকাল চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও সফররত অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ২টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে রয়েছে। এদিকে ইংল্যান্ডের সাউদাম্পটনে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ দিনের একমাত্র খেলায় স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ সময় রাত ১১:৩০টায় খেলা শুরু হবে। এদিকে গতরাতে অনুষ্ঠিত খেলায় ভারত ৯৫ রানে নেদারল্যান্ডসকে এবং দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে পাকিস্তানকে পরাজিত করে। আগামীকাল নারী টি টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। সাউদাম্পটনে বাংলাদেশ সময় ১১:৩০টায় দিনের একমাত্র ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে ওভালে দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্বাগতিক ইংল্যান্ড প্রথম ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ২ উইকেটে ৭৯ রান করেছে। এর আগে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৯১ রান করে। আগামীকাল বাংলাদেশ সময় বেলা ৪টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। তিন ম্যাচ টেস্ট সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে রয়েছে। রাজধানীর স্কলাস্টিকা আন্ত স্কুল হ্যান্ডবল ও ভলিবল টুর্নামেন্ট আজ শেষ হয়েছে। ভলিবল প্রতিযোগিতায় ৯টি বালক দল ও ৭টি বালিকা দল অংশগ্রহণ করে। হ্যান্ডবল প্রতিযোগিতায় ৬টি বালক দল ও ৪টি বালিকা দল অংশ নেয়। হ্যান্ডবল প্রতিযোগিতায় সানিডেল স্কুল বালক ও বালিকা উভয় বিভাগে শিরোপা জয় করে। বালিকা বিভাগের ফাইনালে সানিডেল আয়োজক স্কলাস্টিকা মিরপুরকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে নেয়। ভলিবল ইভেন্টে বালিকা বিভাগের ফাইনালে স্কলাস্টিকা উত্তরা শাখা সাউথব্রিজ স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। তিনদিনব্যাপী প্রতিযোগিতায় ঢাকার ৮টি শীর্ষস্থানীয় স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়। জেলার পৌর এলাকার বিনোদপুরে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এতে আয়োজকরা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মেধা ও সক্ষমতা বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণ করা হয়। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আগামী শনিবার ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বালক বিভাগের ফাইনালে সিলেটের লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহের ত্রিশাল দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোকাবেলা করবে। বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার সমাপ্তি ঘোষণা করবেন এবং খুদে ফুটবলারদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। আগামী শনিবার চেন্নাইয়ে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। বাংলাদেশ সময় বেলা ২টায় খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে আফগানিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। তিন ম্যাচ সিরিজে ভারত ২-০তে এগিয়ে থেকে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে। আগামী সপ্তাহে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরকালে বাংলাদেশ স্বাগতিকদের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের পাশাপাশি ৩টি করে ওয়ানডে এবং টি টোয়েন্টি ম্যাচও খেলবে। এদিকে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ইতোমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রবিউল হক। সেই সঙ্গে দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়।
28 জুন হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট শুরু হবে। 6 জুলাই থেকে ওয়ানডে ও 15 জুলাই থেকে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচার করা হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, দূরেও কাছে যে যেখান থেকে এ অনুষ্ঠান শুনছেন, অনেক প্রীতি অনেক শুভেচ্ছা আপনাদের সবার জন্য। ভালো আছেন আশা করছি আপনারা সবাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে দম্ভ ভরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা। ইসলাম মানুষকে ঘৃণা নয়, ভালোবাসতে শিখিয়েছে। এ ভালোবাসা সৌরভে উদ্ভাসিত হোক পৃথিবীর সকল মানুষ। ইসলামের ছায়া সারা বিশ্বে ছড়িয়ে দিক স্নিগ্ধতার শীতল পরশ। এ আশাবাদ ব্যক্ত করে সুপ্রিয় শ্রোতা বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুখী সংসার অনুষ্ঠানে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে আজ আপনাদের জন্য রয়েছে আন্তবেতার অনুষ্ঠান সংযোগ। শুনবেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের রেকর্ডকৃত অনুষ্ঠান।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান পরিকল্পিত জীবনে। আপনাদের সাথে আছি আমি সোহানা শারমিন রাকা। কথায় বলে, দাঁড় বা বৈঠাহীন নৌকো আর পরিকল্পনাহীন জীবন একই কথা। তার চলার না আছে কোনো সঠিক গন্তব্য। জীবনের মহাসমুদ্রে পথ হারিয়ে ছিন্ন ভিন্ন হওয়া খুবই সম্ভব। তাই তো প্রয়োজন সঠিক পরিকল্পনার। জীবনকে সঠিকভাবে গুছাতে নিজেদের যেমন, তেমনি নিজের পরিবারের সবার প্রতিও নজর রাখা প্রয়োজন। আমরা জানি স্বাস্থ্যই সকল সুখের মূল, তার জন্য প্রয়োজন পরিবারের সকলের সচেতনতা। পরিবারের প্রত্যেকের প্রয়োজন নিজের পাশাপাশি অন্যান্য সদস্যের প্রতিও খেয়াল রাখা এবং চাহিদা অনুসারে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার গ্রহণ নিশ্চিত করা। সেক্ষেত্রে সদস্যদের সুস্বাস্থ্যের জন্য তাদের বিশেষ চাহিদার দিকেও নজর রাখা আবশ্যক। তেমনি বিশেষ যত্নের প্রয়োজন হয় নতুন মায়েদের। যে মা একজন নতুন সদস্যকে, একটি নতুন প্রাণকে পৃথিবীর আলোয় নিয়ে এসেছেন, সদ্য ভূমিষ্ঠ শিশুটি মায়ের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকে, শারীরিক মানসিক সবভাবেই। তাদের দিকে বিশেষ খেয়াল রাখা একান্ত প্রয়োজন। একজন গর্ভবতী মায়ের প্রসব পরবর্তী যত্ন নিয়ে এখন কথা বলবেন হাসিনা আক্তার।
3: শ্রোতামণ্ডলী, আমরা নারীরা কোনো না কোনো সময় মা হব, এটাই নিয়ম, এটা প্রকৃতির নিয়ম। এক্ষেত্রে সাধারণত হবু মায়েরা ডেলিভারির আগে বা ডেলিভারির সময়কার প্রস্তুতি নিয়ে এত ব্যস্ত থাকেন যে প্রসবের পরে যে নিজের শরীরের যত্ন প্রয়োজন হয় সে সম্পর্কে জানতে আর তার প্রস্তুতি নিতে ভুলে যান। স্বাভাবিক প্রসবের পর মায়ের শরীরে অনেক ধরনের পরিবর্তন আসে। সাধারণত ডেলিভারির পর বেশ কয়েক সপ্তাহ ধরে পিরিয়ডের মতো রক্তপাত হয়। প্রথম দিকে এর প্রবাহ বেশি থাকলেও সময়ের সাথে সাথে কমে যায়। শুরুতে রক্তপাতের সাথে ছোট রক্তের পিণ্ড বের হতে পারে, একে বলা হয় লোকিয়া রুব্রা। এই রক্তবর্ণের স্রাব যেতে পারে প্রথম 4-7 দিন। এর চেয়ে বেশি যদি স্থায়ী হয় তবে ডাক্তারের পরামর্শ অবশ্যই আবশ্যক। বইয়ের ভাষায় প্রসব পরবর্তী মায়েদের খাবারের পূর্বের সাথে 700 ক্যালোরি যোগ করার কথা বলা আছে। তবে মায়ের খাবারে অবশ্যই প্রসব পরবর্তী সমস্যাগুলোর সমাধান হিসাবে কিছু উপাদান বাঞ্ছনীয়। মায়ের কাছ থেকে বাচ্চা সকল প্রোটিন, মিনারেল, ভিটামিন পেয়ে থাকে দুধের মাধ্যমে। তাই মায়ের প্রয়োজন একটু বেশি বেশি খাওয়া, কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলার জন্য প্রচুর শাকসবজি জাতীয় খাবার রাখা জরুরি। দরকার প্রচুর পানি, মাছ, মাংস, ডিম, দুধ, এইসব প্রোটিন থাকবে প্রতিদিনের খাবার তালিকায়। ঔষধ, ব্যথার জন্য সাধারণ প্যারাসিটামল, তবে অতিরিক্ত ব্যথায় ডাক্তারের পরামর্শ প্রয়োজন। আয়রন, ক্যালসিয়াম এবং মায়ের দৈহিক ঘাটতি অনুযায়ী সাপ্লিমেন্ট নিতে যেন ভুল না করেন। প্রসবের পর মা ও শিশুর শরীর দুর্বল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। আপনারা যদি এ সময় সঠিকভাবে যত্ন নেন, কিছু নিয়ম মেনে চলেন, তবে এসব জটিলতা এড়ানো সম্ভব। প্রসবের পর সঠিক যত্ন নিলে মায়ের শরীর যেমন তাড়াতাড়ি সুস্থ হয়, তেমনি শিশুও সুস্থ থাকে, ধীরে ধীরে সবল হয়ে ওঠে। প্রসবের পরপরই মায়ের এবং নবজাত শিশুর যত্ন নেওয়া এবং প্রসবের পর 42 দিন পর্যন্ত মা ও শিশুর অবস্থা ফলো আপ করাকে প্রসব পরবর্তী সেবা বলা হয়। শিশুর প্রয়োজনে বুকের দুধ তৈরির জন্য এ সময় মায়ের সুষম খাবার খাওয়া খুবই প্রয়োজন। মাকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে, মাকে নিয়মিত গোসল ও পরিষ্কার কাপড় পরাতে হবে। এ সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রসূতি মাকে ভিটামিন এ ক্যাপসুল ও বাড়তি আয়রন বড়ি খেতে হবে। প্রসবের পর দম্পতিকে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে হবে। পরিবারের সকল সদস্যকে প্রসব পরবর্তী মায়ের সেবা সম্পর্কে অবহিত করতে হবে। প্রসবের পর শিশুকে মাটিতে না রেখে হাতে তুলে নিবেন। শিশুর মুখের ভিতর, মুখমণ্ডল ও সমস্ত শরীর পরিষ্কার কাপড় দিয়ে জড়িয়ে নিবেন। জন্মের পরপরই গর্ভফুল পড়ার অপেক্ষা না করে শিশুকে শাল দুধ সহ মায়ের দুধ খাওয়ানো শুরু করবেন। জন্মের সাথে সাথে শিশু স্তন চোষা শুরু করলে মায়ের দুধ ঠিকমতো আসবে। এছাড়া প্রসবের সাথে সাথে শিশুকে মায়ের দুধ খাওয়ালে মায়ের ফুল পড়তে এবং রক্তস্রাব দ্রুত বন্ধ হতে সাহায্য করবে। নবজাত শিশুকে মধু বা চিনির শরবত জাতীয় কোনো পানীয় খেতে দেওয়া উচিত নয়। নাড়ি কাটার জন্য প্রথমে নবজাতকের পেট থেকে যথাক্রমে 2 আঙ্গুল, আধা আঙ্গুল ও 1 আঙ্গুল ব্যবধানে জীবাণুমুক্ত সুতা দিয়ে পরপর 3টি বাঁধন দিতে হবে। এরপর পরিষ্কার জীবাণুমুক্ত ব্লেড দিয়ে 2য় ও 3য় বাঁধনের মাঝ বরাবর কেটে দিতে হবে। শিশুর জন্মের 48 ঘন্টার মধ্যে তার ওজন নিতে হবে। জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে BCG এবং EPI এর 8টি রোগের টিকা দিতে হবে। সম্ভব হলে ডেলিভারির আগেই প্রসব পরবর্তী যত্ন সম্পর্কে জেনে নিন এবং আপনারা প্রস্তুতি নিন। পোস্টমর্টম কিটে যা যা রাখবেন, ভারী ব্লিডিং এর জন্য ভারী ম্যাক্সি স্যানিটারি প্যাড, উইং সহ এপিসিওটমি বা হ্যামোরয়েডের ব্যথা এড়াতে মেডিকেটেড প্যাড, প্রস্রাবের জ্বালাপোড়া এড়াতে পেরিবটল, বাথরুমের প্যানের উপর ব্যবহার করার মতো সিটস বাথ, ভ্যাজাইনাল ও হ্যামোরয়েডের ব্যথার জন্য এটা বেশ কার্যকর। স্টুল সফেনার যা স্টুল নরম রাখার জন্য বেশ কার্যকর। নার্সিং ব্রা ও নার্সিং প্যাড, মিল্ক ওভারফ্লো হলে লিকেজ এড়ানোর জন্য এগুলো রাখবেন। নিপল ক্রিম এবং প্রয়োজনে চিকিৎসা নিতে ভুলবেন না। চিকিৎসা প্রাপ্তির স্থান সমূহ হল পরিবার কল্যাণ সহকারী, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, জেলা হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল।
2: বন্ধুরা শুনলেন তো অনেক গুরুত্বপূর্ণ কথা। চলুন এখন একটু মনকে কিছুটা ভারমুক্ত করে গান শুনবো। গান

0: শ্রোতা বন্ধুরা, বিদায় বেলা জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম গোলাম সরওয়ার মির্জা, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, প্রযোজনা করেছেন
1: তোফাজ্জল হোসেন।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, কিন্তু তারা বিশ্বাসী নয়। আল্লাহ এবং বিশ্বাসীদেরকে তারা প্রতারিত করতে চায়, অথচ তারা যে নিজেদের ছাড়া কাউকেও প্রতারিত করে না এ তারা বুঝতে পারে না। মিথ্যা তো তারাই বানায় যারা আল্লাহর আয়াত ও নিদর্শনাবলীর ওপর ইমান রাখে না, বস্তুত তারাই মিথ্যুক। আল কোরআন বাংলাদেশ বেতার, এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدًا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقامًا محمودًا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম, নিরাপত্তা কড়াকড়ি যেন জনগণের সঙ্গে সরকার প্রধানের দূরত্ব তৈরি না করে সে বিষয়ে সতর্ক থাকতে এসএসএফ এর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, কর্মসংস্থান ও মাসিক সম্মানের বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, সংসদে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। 2 থেকে 2.5 বছরের মধ্যে 4টি আন্তঃজেলা বাস টার্মিনাল ঢাকার বাইরে সরিয়ে নেওয়া হবে বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। গণমাধ্যমের সংস্কার প্রক্রিয়ায় সরকার সহায়ক ও সহযোগী অংশীদার, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সমঝোতা স্মারক স্বাক্ষর পরবর্তী চুক্তি বাস্তবায়ন নিয়ে আগামীকাল সুইজারল্যান্ডে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যস্থকারী দেশের প্রতিনিধিরা। এবং বিশ্বকাপ ফুটবলে আজ রাত 10:00 চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার এবং 1:00 সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধান হিসেবে তাঁকে জনগণের কাছ থেকে দূরে ঠেলে না দেয়, উন্নত বাহিনী হিসেবে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে SSF এর 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান। সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার উপর তাঁর সবচেয়ে বেশি নির্ভরতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে দুর্ব্যবহারের শিকার না হয় সেদিকেও বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
2: SSF কে আরো কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আরো একটি বিষয়ের উপরে আপনাদের দৃষ্টি আমি আকর্ষণ করতে চাই। অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন, তবে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে কোন রকম রুঢ় ব্যবহারের শিকার না হন সেদিকেও আপনাদেরকে বিশেষভাবে নজর রাখার জন্য আমি আহ্বান করব।
0: প্রতিষ্ঠার পর থেকে SSF এর অসাধারণ ভূমিকার বিষয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন বিষয়ে বিভিন্ন মেয়াদে সরকার প্রধান থাকাকালে এবং জীবনের শেষ দিনগুলোতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি SSF অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসের অন্যতম বৃহত্তম নামাজে জানাজা আয়োজনের ক্ষেত্রেও প্রধান সমন্বয়ক হিসেবে SSF গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। SSF এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জের বিষয়ে তারেক রহমান বলেন, পেশাগত কর্মদক্ষতা বাড়াতে নবনির্মিত এই ফায়ারিং রেঞ্জ নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে। SSF এর গোপনীয় কার্যপদ্ধতি ও নির্দেশিকা রেড বুকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 2002 সালের পর রেড বুক পুনরায় সংস্কার করে বর্তমানে আরও আধুনিক ও সময় উপযোগী করা হয়েছে। এটি SSF এর কর্মপদ্ধতির নীতিমালা প্রদানের পাশাপাশি আইনি সুরক্ষাও নিশ্চিত করেছে বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, SSF প্রধান এবং বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বর্তমানে 50 জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আজ নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে জাতীয় সংসদে এই তথ্য তুলে ধরেন। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেলে সংসদের বৈঠক পুনরায় বসে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক সম্মানী ভাতার বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ সংসদকে জানান, কৃষি উপকরণের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার প্রণোদনার মাধ্যমে কৃষকদের মধ্যে সার, বীজ, বিভিন্ন কৃষি উপকরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করছে। এদিকে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সংসদকে জানান, জাতীয় সংসদের সভাপতির প্রতি ঝুঁকে সম্মান জানানোর বাধ্যবাধকতা কার্যপ্রণালী বিধিতে আর নেই। স্পিকার আরও বলেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদের বৈঠক চলাকালে কোন সংসদ সদস্য সংসদে প্রবেশ বা প্রস্থান এবং আসন গ্রহণ বা ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। তবে 2006 সালে বিধিটি সংশোধন করে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে। তিনি জানান, এর মাধ্যমে জাতীয় সংসদের সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে কোন নির্দিষ্ট পদ্ধতি অনুসরণের বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট করা হয়েছে। সংসদের বৈঠক আগামী রবিবার বিকেল 3টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই মুলতবি ঘোষণা করেন। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, 2 থেকে 2.5 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল ঢাকার বাইরে সরিয়ে নেওয়া হবে। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে একথা বলেন। রেল সেবার মান উন্নয়নে প্রায় 400 বগি ও ইঞ্জিন আনা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, মেট্রো রেলের পাশে মনোরেল হবে, এতে রাজধানীর পার্শ্ববর্তী জেলাগুলোর মানুষ সহজেই যাতায়াত করতে পারবেন। পরে এক প্রশ্নের জবাবে তিনি জানান, পদ্মার রেল সেতুর নিচের মাটি বিক্রি করা হয়নি, কাজের সময় অতিরিক্ত মাটি সরানোর কথা থাকলেও সে সময় সেটি না করায় এখন মাটি সরানো হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্র মেরামতের অংশ হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার, সেই লক্ষ্যে পথ নকশা তৈরি করা হচ্ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এই কর্মশালা আয়োজন করে, গণমাধ্যম জগতের সকল ধারার অংশীজনের প্রতিনিধিরা এতে অংশ নেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা আর স্বশাসিত নিয়ন্ত্রক কাঠামো নিয়ে বাংলাদেশে আলোচনা বহুদিনের। বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব, নিয়ন্ত্রণমূলক আইন এবং পেশাগত নিরাপত্তাহীনতার অভিযোগের মধ্যেই এবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংবাদপত্র, টেলিভিশন, মালিকপক্ষ, সম্পাদক, সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম বিশেষজ্ঞদের একই প্ল্যাটফর্মে এনে স্বাধীন জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, এই উদ্যোগ গণমাধ্যমের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। তিনি জানান, সংস্কার প্রক্রিয়ায় সরকার নিয়ন্ত্রকের ভূমিকায় নয়, বরং একজন সহায়ক ও সমন্বয়কারী অংশীদার হিসেবে কাজ করবে।
4: সর্বসম্মতিক্রমে পথ চলার বিন্দুটা কোনটা, এটা যদি আমরা খুঁজে বের করতে পারি আলোচনার মধ্য দিয়ে, সরকারও সেখানে একজন অংশীদার এবং একই সঙ্গে সরকার এই কাজের ফ্যাসিলিটেটর এবং একই সঙ্গে সরকার রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদের মহৎ উদ্দেশ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে। এবং আমাদের লক্ষ্য সম্পর্কে তো আমরা সবাই জানি, আমরা যেহেতু লক্ষ্যের ব্যাপারে একমত আছি এবং আমরা যেহেতু সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছি, এখন আমরা লক্ষ্যে যাওয়ার পথ নকশাটা তৈরি করব।
3: মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের যে অঙ্গীকার করেছে তার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে গণমাধ্যম, আর সেই লক্ষ্যেই স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি একটি কার্যকর ও টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

0: অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে গণমাধ্যমকে সরকারের উন্নয়ন যাত্রার সহযাত্রী হিসেবে দেখতে চায় সরকার। একই সঙ্গে তিনি প্রস্তাবিত কমিশনকে শক্তিশালী ও জবাবদিহিতামূলক করার উপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তার উপস্থাপিত রূপরেখার ভিত্তিতে সম্পাদক, সাংবাদিক প্রতিনিধি, মালিক পক্ষ ও বিভিন্ন সংগঠনের নেতারা জাতীয় কর্মপরিকল্পনার খসড়া ও নিজেদের সুপারিশ তুলে ধরেন। মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন টেলিভিশন মালিক, সম্পাদক বৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং দেশের শীর্ষ গণমাধ্যম বিশেষজ্ঞরা অংশ নেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়ে নন্দিনী হত্যা মামলার বিচার কার্য সম্পন্ন করা হবে। তিনি আজ লালমনিরহাটের আদিতুমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারি গ্রামে নন্দিনীর বাড়িতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে আর কেউ যেন এমন কাজ করতে না পারে সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার নিজ বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে 7 বছরের শিশু নন্দিনীর লাশ উদ্ধার করে পুলিশ। এই মামলায় গ্রেপ্তার বিধানচন্দ্র দায় স্বীকার করেছেন। শিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন, আগামী 20 জুলাই SSC পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রশ্ন ফাঁস বা কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
2: ইতিমধ্যে আমাদের মাধ্যমিক পরীক্ষা সুন্দরভাবে আপনাদের সহযোগিতার কারণে হয়েছে, প্রশ্নপত্র আউট হয়নি এবং আমরা মাধ্যমিকের রেজাল্ট আমরা ঘোষণা করব 20 জুলাই 2 মাসের মধ্যে। আমরা সেশন জট কমিয়ে আনার জন্য সিলেবাস শেষ হওয়ার পরপরই SSC এবং SSC পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছি এবং আগাম আমরা 1 বছর আগেই SSC এবং SSC পরীক্ষার সময়সূচি আমরা ঘোষণা করেছি।
1: শিক্ষামন্ত্রী জানান, উদ্ভাবনী শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে দেশব্যাপী আয়োজিত ইনোভেশন আইডিয়া শোকেসের সমাপনী অনুষ্ঠান আগামী 28 ও 29 জুন অনুষ্ঠিত হবে এবং এতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, গত 4 এপ্রিল থেকে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শুরু হওয়া ফুটবল প্রতিযোগিতা আগামী 20 জুন জাতীয় স্টেডিয়ামে চূড়ান্ত পর্বের মাধ্যমে শেষ হবে। এই সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীতে স্পোর্টস ও কালচার এবং ষষ্ঠ শ্রেণী থেকে লার্নিং উইথ হ্যাপিনেস এবং আনন্দময় শিক্ষা এবং টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন নামে 2টি করে নতুন বিষয় চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি মাহফুজা আক্তার সুমি। বাংলাদেশ ফল উৎপাদনে এক ধরনের বিপ্লব ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি বলেন, দেশে বিলুপ্ত ফলগুলোকে আবারও ফিরিয়ে আনা হচ্ছে। তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ফলমেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: মধুমাস এলেই যেন বদলে যায় বাংলাদেশের প্রকৃতি। গাছে গাছে ঝুলে থাকা সোনালী আম, সুগন্ধ ছড়ানো কাঁঠাল, রসালো লিচু আর নানান দেশীয় ফলে ভরে ওঠে চারপাশ। একসময় মৌসুমি খাবার হিসেবেই পরিচিত ছিল এসব ফল, তবে এখন দেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার নাম ফল চাষ। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের ফলকে শক্তিশালী রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ চত্বরে শুরু হওয়া 3 দিনব্যাপী জাতীয় ফল মেলা 2026-এর উদ্বোধন করে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, কৃষিকে কেন্দ্র করেই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। বছর ব্যবধানে প্রায় 10% বাড়ানো হয়েছে কৃষি বাজেট, যা উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিপণ্য আমদানির ওপর নির্ভরতা কমাতে ভূমিকা রাখবে।
6: অতীতের যে কোনো বাজেট থেকে বৃহত্তম বাজেট।

0: কৃষির উপরে, কারণ আমরা কৃষিকে নিয়ে আমাদের মূল পরিকল্পনা।
1: ফল বাংলাদেশের ওয়ান অফ দ্য স্ট্রং এক্সপোর্ট আইটেম হিসাবে খুব দ্রুত সামনে এগিয়ে আসবে, এই আশা করছি আমরা।
2: মেলায় সবচেয়ে বেশি নজর কাটছে দেশীয় ও প্রায় হারিয়ে যেতে বসা নানা প্রজাতির ফল। প্রদর্শনীর পাশাপাশি চলছে সরাসরি বেচা কেনাও। বাজার দরের তুলনায় কম দামে ফল কিনতে পেরে খুশি ক্রেতারা। আয়োজকদের মতে এ ধরনের উদ্যোগ ভোক্তা ও উৎপাদকের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করছে।
3: অনেক ফল আছে কিন্তু সেটা বিলুপ্ত হয়ে গেছে, আমরা চোখে দেখি না, আমরা তো ছবি দেখি। সেই বিভিন্ন রকমের দেশি ফলের সমাহার এখানে আছে।
4: এটা হচ্ছে হাড়িভাঙ্গা আম দিয়ে এটা হচ্ছে সাবান তৈরি করা হয়েছে, আর এটা হচ্ছে পেঁপে দিয়ে সাবান তৈরি করা হয়েছে। গতবারও এরকম অদ্ভুত কিছু ফল দেখেছি যেগুলো আসলে আমি আগে দেখিনি কখনো, এবারও তাই।
5: সকল প্রকার ঔষধি গুণাগুণ, আমাদের মানে খাদ্য নিরাপত্তা সব বিষয় নিয়ে আমরা এটা উপস্থাপন করেছি আর কি।
2: সংশ্লিষ্টদের মতে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, আন্তর্জাতিক মানের সংরক্ষণ, প্যাকেজিং, কোল্ড চেইন ও রপ্তানি অবকাঠামো শক্তিশালী করা গেলে বাংলাদেশের ফলই হতে পারে আগামী দিনের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনের বড় উৎস। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
6: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়াতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত 2026 সালে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের মানবিক বিষয়ক অধিবেশনে বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। তিনি মিয়ানমারের রোহিঙ্গাদের নিরাপদ স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতাও কামনা করেন।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবন্ধে একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সমঝোতা স্মারকটি ডিজিটাল পদ্ধতিতে ইংরেজি ও ফার্সি ভাষায় স্বাক্ষর করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, হোয়াইট হাউস ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ আজ এই খবর নিশ্চিত করেন। আরও শুনুন প্রতিবেদনে।
9: মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ঐতিহাসিক 14 দফা শান্তি চুক্তি সম্পূর্ণ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান চুক্তিতে ডিজিটালি স্বাক্ষর করেছেন। চুক্তি স্বাক্ষরের বিষয়টি উভয় দেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ফ্রান্সে চলমান G7 সম্মেলন শেষে ভার্সাই প্রাসাদে আয়োজিত এক নৈশ ভোজে এই চুক্তি সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। চুক্তি সইয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি হবে। একই সাথে বন্ধ থাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সুযোগ সৃষ্টি হবে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে ভূমিকা রাখবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই চুক্তি সইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দেশের প্রেসিডেন্ট ইসলামাবাদ সমঝোতা স্মারক এর চূড়ান্ত খসড়ায় সই করেছেন। তিনি আরও বলেন, এখন সবচেয়ে বড় বিষয় হল চুক্তিটি বাস্তবে কিভাবে কার্যকর করা হচ্ছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। মূল পরিকল্পনা অনুযায়ী আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময়ের আগেই ভার্সাই প্রাসাদে নথিতে সই সম্পূর্ণ করা হয়। অবশ্য ইরান জানিয়েছে সুইজারল্যান্ডের জেনেভায় পূর্ব নির্ধারিত বৈঠকটি যথাসময়েই অনুষ্ঠিত হবে এবং সেখানে চূড়ান্ত চুক্তির বিভিন্ন শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে। চুক্তি সইয়ের পর এখন উভয় দেশের হাতে 60 দিন সময় রয়েছে চূড়ান্ত সমঝোতা সম্পূর্ণ করার জন্য। এর আগে গত বুধবার মার্কিন কর্মকর্তারা এক কনফারেন্স কলে এই চুক্তির বিভিন্ন ধারা পড়ে শোনান। গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম এই চুক্তির ঘোষণা দেন, যার আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
6: এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান, মধ্যস্থকারী পাকিস্তান এবং কাতার এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলো আগামীকাল সুইজারল্যান্ডে বৈঠকে বসবে। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে চুক্তি বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হবে। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে আজ রাত 10টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে চেক প্রজাতন্ত্র এবং রাত 1টায় লস অ্যাঞ্জেলসে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল ভোর 4টায় কানাডার ভ্যানকুভারে কাতার স্বাগতিক কানাডার বিপক্ষে খেলবে এবং সকাল 7টায় জাপুপানের স্বাগতিক মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। নিরাপত্তা কড়াকড়ি যেন জনগণের সঙ্গে সরকার প্রধানের দূরত্ব তৈরি না করে সে বিষয়ে সতর্ক থাকতে এসএসএফ এর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, কর্মসংস্থান ও মাসিক সম্মানের বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। গণমাধ্যমের সংস্কার প্রক্রিয়ায় সরকার সহায়ক ও সহযোগী অংশীদার, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। এবং বিশ্বকাপ ফুটবলে আজ রাত 10টায় চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার এবং রাত 1টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। খবর শেষ হলো।
10: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি জাকারিয়া মুবিন। মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটের এক গুরুত্বপূর্ণ চিত্র ফুটে উঠেছে। সফরের শুরু থেকেই স্থানীয় জনগণের মধ্যে এক ধরনের উৎসাহ ও প্রত্যাশা লক্ষ্য করা গেছে। মৌলভীবাজার জেলা দীর্ঘদিন ধরে চা শিল্প, কৃষি এবং পর্যটনের জন্য পরিচিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর মূলত এসব খাতের উন্নয়ন, স্থানীয় জনগণের জীবনমান বৃদ্ধি এবং অবকাঠামোগত অগ্রগতির সঙ্গে সম্পর্কিত নানা উদ্যোগকে সামনে নিয়ে এসেছে। গতকাল দুপুরে তিনি শ্রীমঙ্গলে পৌঁছান এবং ভিক্টোরিয়া কলেজ মাঠে এক অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোকে ন্যায্য মূল্যে খাদ্য ও প্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা জনগণের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারকে প্রতিফলিত করে। পরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না, বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। আগামী 1 বছরের মধ্যে তার সরকার প্রায় সকল নারী শ্রমিকের কাছে, চা বাগানের সকলের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে বলে তিনি স্থানীয়দের আশ্বাস দেন। শ্রীমঙ্গলের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বেলা 3টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি জেলার প্রান্তিক নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। 10 জন নারী সদস্যের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। সেই সাথে তারেক রহমান কম্পিউটারে বাটন চেপে মৌলভীবাজারের 19 ওয়ার্ড সহ অনলাইনের মাধ্যমে আরও 21 জেলার বিভিন্ন উপজেলায় তৃতীয় পর্যায়ে নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি একযোগে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে সেখানে এক জনসমাবেশে তিনি জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। তিনি আশ্বাস দেন যে মৌলভীবাজার সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও সম্প্রসারিত হবে। জনগণের মুখে হাসি ফোটানোই সরকারের মূল লক্ষ্য, এই কথা তিনি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে এবং মৌলভীবাজারের উন্নয়নকে জাতীয় উন্নয়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। তিনি স্থানীয় জনগণকে আশ্বস্ত করেন যে মৌলভীবাজারে নতুন সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হবে। জনসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তৃতা করেন। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মৌলভীবাজারের জনগণকে তিনি আহ্বান জানান, তারা যেন উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং সরকারের সঙ্গে সহযোগিতা করেন। তিনি আরও বলেন, মৌলভীবাজারের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। এরপর প্রধানমন্ত্রী দুসাই রিসোর্টে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। সফরের এই অংশটি ছিল রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের সমন্বয় সাধনের উদ্দেশ্যে। স্থানীয় নেতাদের সঙ্গে তিনি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা এবং সরকারের উন্নয়ন বার্তা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে মৌলভীবাজারের জনগণের প্রত্যাশা ও অংশগ্রহণ। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি স্থানীয় জনগণের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার মাধ্যমে তিনি সরকারের সামাজিক সুরক্ষা উদ্যোগকে আরও দৃশ্যমান করেছেন। একই সঙ্গে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার দিক নির্দেশনা দিয়েছেন। উল্লেখ্য, দেড় দশকের বেশি সময় ধরে লন্ডনে থাকার পর গত ডিসেম্বর দেশে ফেরেন তিনি। এরপর নির্বাচনী প্রচারণায় মৌলভীবাজারে এসেছিলেন এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। প্রধানমন্ত্রী হিসেবে মৌলভীবাজারে তার এই প্রথম দিনব্যাপী সফর জনগণের কাছে নতুন আশার সঞ্চার করেছে। পর্যালোচনায় এটা স্পষ্ট হয়ে উঠেছে, মৌলভীবাজার সফর ছিল বহুমাত্রিক, যেখানে সামাজিক সুরক্ষা কর্মসূচি, জনগণের প্রত্যাশা পূরণ এবং রাজনৈতিক সংগঠনকে শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি এবং স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সাংগঠনিক শক্তিবৃদ্ধির উদ্যোগ মৌলভীবাজার সফরকে একটি পূর্ণাঙ্গ রূপ দিয়েছে। সুতরাং মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর শুধু একটি জেলা সফর নয়, বরং দেশের সামগ্রিক উন্নয়ন কৌশলের অংশ বলে ধরে নেওয়া যেতে পারে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
11: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এসএসএফ এর 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এখন প্রচার করা হচ্ছে।
12: আজ থেকে 40 বছর আগে সময়ের প্রয়োজনে এই বিশেষ নিরাপত্তা বাহিনী প্রতিষ্ঠিত হলেও 1991 সালের 27 সেপ্টেম্বর নাম পরিবর্তন করে এসএসএফ নামে এই বিশেষ বাহিনী যাত্রা শুরু করেছিল, দায়িত্বের পরিধিও বেড়েছিল। প্রতিষ্ঠাকাল থেকে আজ পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা বাহিনীর সঙ্গে যারা যুক্ত ছিলেন কিংবা বর্তমানে যারা দায়িত্ব পালন করে চলেছেন, আমি আপনাদের সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাই। মরহুমা বেগম খালেদা জিয়া বিভিন্ন মেয়াদে সরকার প্রধান থাকাকালে এবং সর্বশেষ জীবনের শেষ দিনগুলোতে তিনি এবারকের হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এসএসএফ অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহত্তম নামাজে জানাজা আয়োজনের ক্ষেত্রেও প্রধান সমন্বয়ক হিসেবে এসএসএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি এসএসএফকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে তার জন্য আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সরকার প্রধান হিসাবে বর্তমানে প্রতিদিন প্রতি সময় আমি এসএসএফ এর কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করছি, তবে এসএসএফ এর কার্যক্রমের সঙ্গে আমার পরিচয় নতুন নয়। মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন তখন থেকেই, অর্থাৎ আমার তরুণ বেলা থেকেই আমি এসএসএফ এর কার্যক্রমের সঙ্গে পরিচিত। এসএসএফ যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের অনেক পার্থক্য। বর্তমানে আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থা, ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। একটি বিশেষায়িত বাহিনী হিসাবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে এসএসএফ এর পিছিয়ে থাকার কোন সুযোগ নেই। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপি জনগণের ম্যান্ডেট পাওয়ার পর 17 ফেব্রুয়ারি থেকে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী সরকার প্রধান হিসাবে এসএসএফ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জনগণের দুর্ভোগ লাঘব করে সড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে আমি আমার গাড়িবহরের আকার সীমিত করেছি, ফলে বিদ্যমান পরিস্থিতিতে সদস্য সংখ্যা বাড়ানোর পরিবর্তে এসএসএফকে হয়তো দক্ষতা এবং নিরাপত্তা কৌশলের উপরে বেশি জোর দিতে হচ্ছে। আপনারা যথাসম্ভব সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন, আমি আবারও আপনাদেরকে তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায়শই জনসভা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে হয়। এই ধরনের অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা কিছুটা জটিল বৈকি। এই ধরনের পরিস্থিতিতে একদিকে সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা, অপরদিকে নাগরিকদের জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত রাখা, এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করেই এসএসএফকে তাদের নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হয়। আমি মনে করি এই ধরনের পরিস্থিতিতে সুষ্ঠু এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে এসএসএফ এর কর্মদক্ষতাও প্রতিভাত হয়ে ওঠে। এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমি আমার একটি বিশেষ দৃষ্টিভঙ্গির কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরেই আমার সবচেয়ে বেশি নির্ভরতা। সুতরাং নিরাপত্তার ঘেরা টোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। কিছুদিন আগেই আমি SSF এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জটি উদ্বোধন করেছি, উদ্বোধনী মহড়াও প্রত্যক্ষ করেছি। পেশাগত কর্মদক্ষতা বাড়াতে নবনির্মিত এই ফায়ারিং রেঞ্জ নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে। আমি আশা করি নিরাপত্তা কৌশল প্রণয়ন এবং নিজেদের পেশাগত দক্ষতা বাড়াতে আপনারা এই ফায়ারিং রেঞ্জের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবেন। 2002 সালের পরে SSF এর রেড বুক সময়ের চাহিদায় অনুযায়ী পুনরায় সংস্কার করে বর্তমানে আরো আধুনিক এবং সময় উপযোগী করা হয়েছে। এই রেড বুক SSF এর কার্যপদ্ধতি এবং কার্যপদ্ধতির নীতিমালা প্রদানের পাশাপাশি আইনি সুরক্ষাও নিশ্চিত করেছে। আপনাদের জন্য রেড বুকে উল্লেখিত নির্দেশনা সমূহ যথাযথভাবে অনুসরণ অবশ্যই জরুরি, তবে রেড বুকের নির্দেশনার পাশাপাশি সময় এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নেরও সুযোগ রয়েছে। SSF এর মতো বিশেষায়িত বাহিনীর জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিটি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়ম অনুবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং দেশে বিদেশে রাষ্ট্রঘোষিত বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত। সুতরাং নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে দেশের অন্য সকল নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে SSF কে নিরাপত্তা কৌশল নিশ্চিত করতে হয়। আমি মনে করি সমন্বয় যত বেশি দক্ষতার সঙ্গে করা যায় নিরাপত্তা ব্যবস্থাও তত বেশি সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব হয়। দেশের সেনা, নৌ, বিমান, পুলিশ এবং আনসার বাহিনীর মধ্য থেকে দক্ষ কর্মকর্তাদের বাছাই করে SSF গঠন করা হয়। এরপর আপনাদেরকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার জন্য আপনাদেরকে দেশে এবং বিদেশে উন্নত মানের প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে SSF কে আরো কর্মদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আরো একটি বিষয়ের উপরে আপনাদের দৃষ্টি আমি আকর্ষণ করতে চাই। অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন, তবে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে কোন রকম রূঢ় ব্যবহারের শিকার না হন সেদিকেও আপনাদেরকে বিশেষভাবে নজর রাখার জন্য আমি আহ্বান করব। আপনারা দেশের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
11: আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে SSF এর 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এতক্ষণ প্রচারিত হল। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
6: বাংলাদেশ বেতার ঢাকা।

0: এই উত্তরণ সময়ের কথাও বলতে চাই। এখন কি সেই কথা? সে কথার মাঝেই পাব বিশ্বকাপ ফুটবলের বারোটা।
1: সারা বিশ্বে এখন এই বিশ্বকাপ ফুটবলেরই উন্মাদনা। কিছু চমকের মিলেছে দেখা, সামনেই হয়তো আরো কত চমক দেখব আমরা।
0: আমরা প্রত্যেকেই চাই আমাদের সমর্থিত দলের জয় দেখতে, আর পরাজয় হলেই মনে কষ্ট বাড়ে, মানতে পারিনি কিছুতেই।
1: তবুও মেনে নেওয়া, তবুও খেলা দেখা, আর প্রিয় দলের জন্য মন থেকে শুভকামনা জানানো, এছাড়া আর কিছুই থাকে না করার।
0: তবে এখন আমরা যা করতে পারি তা হলো কবিতার ছন্দে, মনের আনন্দে উত্তরণ বন্ধুদেরকে আরো দু কথা শোনাতে।
1: বিশ্বজুড়ে সাজ ছাজ রব দেয় ফুটবল হাঁক,
0: সময়ের মাঝে কত ভাবনা যে দিচ্ছে আবার ডাক,
1: কত মানুষের কত আশা নিয়ে মাঠে নামে কত দল,
0: মনের ভেতর ডাক দিয়ে চলে ফুটবল ফুটবল।
1: এবার জানিয়ে যাই আজকের উত্তরণে যা যা থাকছে। আজ আমরা শোনাব বিশ্ববিচিত্রা, বিশ্ব সাহিত্য, রসনার বৈশ্বিকতা, আপনার লেখা এবং স্মরণে বরণে।
0: সূচিক্রম অনুযায়ী আজও প্রথমে শোনাব বিশ্ববিচিত্রা পর্বটি, যেখানে চমকপ্রদ এবং বিচিত্র কিছু খবর আমরা শুনব।
1: বিশ্ববিচিত্রা গ্রন্থনা করেছেন জুয়েল হাসান, আর খবরগুলো পড়ে শোনাচ্ছেন জায়েদ জুলফিকার।

0: সময় যখন নিঃশব্দে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই পৃথিবীর কোথাও জন্ম নিল এক নতুন আলোড়ন। এই খবর যেন হঠাৎ ঝড়ে উড়ে আসা এক অজানা বার্তা যা মানুষের কল্পনাকেও হার মানায়। চারদিকে শুধু প্রশ্ন, কি ঘটছে, কেন ঘটছে আর এর শেষ কোথায়। আজকের এই গল্পে আছে বিস্ময়কর ঝলক, ভবিষ্যতের আভাস আর বাস্তবতার এক গভীর প্রতিচ্ছবি। তাই শেষ পর্যন্ত কান পেতে থাকুন, কারণ এই যাত্রা আপনাকে নিয়ে যাবে এক অনাকাঙ্ক্ষিত সত্যের সামনে। সময় যখন নিঃশব্দে গিয়ে যাচ্ছিল ঠিক তখনই চীন পৃথিবীকে চমকে দিল এক অবিশ্বাস্য প্রকল্প দিয়ে। বেইজিংয়ের বিজ্ঞানীরা তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ম্যাগনেট ট্রেন, যা ঘণ্টায় 620 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। এই বিস্ময়কর প্রযুক্তির নেতৃত্বে ছিলেন চীনা প্রকৌশলী লি জিয়ান। ইতিমধ্যেই একে বলা হচ্ছে ভবিষ্যতের পরিবহনের নতুন যুগ। মাত্র কয়েক ঘণ্টায় 1000 কিলোমিটার পাড়ি দেওয়ার ক্ষমতা নিয়ে এই ট্রেন বিশ্ব রেকর্ড গড়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু চীনের নয়, পুরো বিশ্বের যোগাযোগ ব্যবস্থাকেই বদলে দিতে পারে। ভবিষ্যতের পৃথিবী কেমন হবে তার বাস্তব উদাহরণ তৈরি করছে সৌদি আরব। যুবরাজ মোহাম্মদ বিন সালাম এর পরিকল্পনায় গড়ে উঠছে বিশ্বের সবচেয়ে আধুনিক শহর নিউম সিটি। মরুভূমির মাঝখানে নির্মিত এই শহরে থাকবে উড়ন্ত ট্যাক্সি, কৃত্রিম চাঁদ এবং সম্পূর্ণ রোবট নিয়ন্ত্রিত প্রযুক্তি। 500 কিলোমিটার দীর্ঘ এই মেগা প্রকল্প ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর নির্মাণ পরিকল্পনা হিসেবে বিশ্ব রেকর্ড করেছে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি শহর নয়, বরং আগামী পৃথিবীর জীবন্ত প্রতিচ্ছবি। বিশ্ববিচিত্রার সর্বশেষ খবরে থাকছে দুবাইয়ের আরেক বিস্ময়কর সৃষ্টি। সংযুক্ত আরব আমিরাতের প্রকৌশলীরা মরুভূমির মাঝখানে নির্মাণ করেছেন বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম জলপ্রপাত ভবন। এই মেগা প্রকল্পের নেতৃত্বে ছিলেন বিখ্যাত স্থপতি আব্দুল রহমান আল নোয়াইমি। হাজারো আলো আর অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই স্থাপনাটি ইতিমধ্যেই বিশ্ব রেকর্ডের তালিকায় জায়গা করে নিয়েছে। পর্যটকদের কাছে এটি এখন স্বপ্নের গন্তব্য। বিশেষজ্ঞরা বলছেন এই নির্মাণ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং আধুনিক স্থাপত্য ইতিহাসের এক নতুন অধ্যায়।
1: শোনা হলো বিস্ময়কর কিছু খবরের আয়োজন বিশ্ববিচিত্রা।
2: এবার বিশ্ব সাহিত্য পর্বটি শোনাবার আগে বিশ্বসেরা একজন সাহিত্যিকের কথা খানিকটা শোনাতে চাই, আর তিনি হলেন ম্যাক্সিম গোর্কি। 1936 সালের আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। বিশ্ববিখ্যাত রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কি 5 বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। মা তার লেখা বিখ্যাত উপন্যাস।
1: এবার আমরা শুনব উত্তরণের বিশ্ব সাহিত্য পর্বটি। উপস্থাপন করছেন এস এম রফিকুল ইসলাম।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, উত্তরণের বিশ্ব সাহিত্য পর্বে আজ আমরা আলোচনা করব 20 শতকের সাহিত্যের ইতিহাসে অত্যন্ত আলোচিত এক নাম, জার্মান উপন্যাসিক ও ছোট গল্পকার ফ্রান্স কাফকার জীবন ও সাহিত্যকর্ম নিয়ে। 20 শতকের শেষ দিকে ইউরোপে শিল্প সংস্কৃতি চর্চার এক অন্যতম কেন্দ্র ছিল প্রাগ। বর্তমানে এটি চেক প্রজাতন্ত্রের মধ্যে পড়লেও সে সময় এটি অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অধীনে বোহেমিয়া হিসেবেই পরিচিত ছিল। জার্মান ও চেক দুই ভাষাভাষীদের সেই শহরে এক মধ্যবিত্ত পরিবারে 1883 সালের 3 জুলাই ফ্রান্স কাফকার জন্ম। বাবার নাম হারমান কাফকা আর মা ইউলি কাফকা। জীবিকার প্রয়োজনে বাবা মা ভীষণ ব্যস্ত থাকায় শৈশবে তিনি তাদের সঙ্গে খুব একটা পাননি। তাই তিন বোন অ্যালি, ভ্যালেরি, ওটলির সাথে তার শৈশব কাটে। এর মাঝে মনের দিক থেকে ওটলি ছিল কাফকার সবচেয়ে কাছের। বিশ্বযুদ্ধের সময় ইহুদি বন্দী শিবিরে তিন বোনই প্রাণ হারায়। কাফকার লেখাপড়া শুরু প্রাগের মাসনা স্ট্রিটের জার্মান বয়েজ এলিমেন্টারি স্কুলে। 1889 থেকে 1893 সাল পর্যন্ত এই স্কুলে প্রাথমিক শিক্ষালাভের পর ওল্ড টাউন স্কোয়ারের জার্মান মাধ্যমিক স্কুলে ভর্তি হয়েছিলেন তিনি। স্কুলের পাঠ্যক্রমে ভাষা ছিল জার্মান, বাড়িতে কথাবার্তা হতো ইডিশ ভাষায়, আর প্রাগ শহরের সাধারণ মানুষ কথা বলত চেক ভাষায়। তাই অনেকটা নিজের প্রয়োজনের কারণেই তিনটি ভাষায় শিখে নিয়েছিলেন তিনি। কাফকা ছিলেন অসম্ভব রকম মনোযোগী এক পাঠক। হাতের কাছে জার্মান বা চেক ভাষায় লেখা যা কিছুই পেতেন তাই পড়ে ফেলতেন। মাধ্যমিক স্তর শেষ করে কাফকা ভর্তি হন কার্ল ফার্ডিনান্ড ইউনিভার্সিটিতে। প্রথমে কেমিস্ট্রিতে পড়বার ইচ্ছে থাকলেও বাবার পরামর্শে ভর্তি হন আইন বিভাগে। কাফকার জীবনের সবচেয়ে কাছের বন্ধু ম্যাক্স ব্রডের সাথে প্রথম দেখা এই ইউনিভার্সিটিতে। তারা দুজনে মিলে প্লেটোর প্রোটাগোরাস, গুস্তাভ ফ্লবেয়ারের সেন্টিমেন্টাল এডুকেশন ইত্যাদি লেখা পড়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনায় মেতে থাকতেন। তবে দস্কেভস্কি, ফ্লবেয়ার, ফ্রান্স গ্রিলপাসার ও হাইনরিখ ফন এই চার লেখকের লেখার এতটাই মুগ্ধ পাঠক ছিলেন কাফকা, তিনি এদের নিজের রক্তের ভাই হিসেবে ঘোষণা করেছিলেন। জার্মান সাহিত্যের আরেক দিকপাল বিখ্যাত লেখক গেটের লেখা দ্বারাও কাফকা বেশ অনুপ্রাণিত হয়েছিলেন। ইউনিভার্সিটি থেকে বের হয়ে তিনি ইটালিয়ান এক বিমা কোম্পানিতে যোগ দেন। এখানে কাজের পাশাপাশি তার লেখালেখির কাজ চালিয়ে যেতে থাকেন। তবে প্রচণ্ড কাজের চাপে লেখালেখির কাজটি মন মতো করতে না পারায় চাকরিটাই ছেড়ে দেন। এরপর দৈনিক ছয় ঘন্টা হিসেবে চাকরি নিলেন ওয়ার্কার্স অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স ইনস্টিটিউট ফর দ্য কিংডম অব বহিমিয়াতে। সারাদিন অফিসের টেবিলে ফাইলপত্র চালাচালির পর তার সত্যিকারের দিন শুরু হতো রাতে, আর ছুটির দিনগুলোতেও পুরো জমি লেখালেখি চর্চা করতেন। অফিসের করিডোরে কান পাতলে যে ফিসফাস শোনা যেত, টেবিলে টেবিলে ফাইলের যে পাহাড় জমত, সেসব গল্পই উঠে আসতো তার লেখায়। তার বিখ্যাত সৃষ্টি দ্য মেটামরফোসিস গল্পের নায়ক এক সকালে ঘুম থেকে উঠে হঠাৎ আবিষ্কার করে যে সে এক বিশাল পোকা হয়ে গেছে। অথচ তার এই ভয়ানক রূপান্তর নিয়ে তার কোনো ভাবনাই ছিল না, বরং তার বড় দুশ্চিন্তা ছিল আজ অফিসে যেতে দেরি হয়ে গেল না তো। এই লেখাগুলো থেকেই জন্ম হল এক নতুন শব্দের বা টার্মের, কাফকায়েস। এর মানে হলো গোলকধাঁধায় ঘেরা এক দুঃস্বপ্নের জগৎ, যেখানে যত নিয়ম বিধি, অনুমতিপত্র, সই, সিগনেচার, চুক্তি ইত্যাদির অন্তহীন বেড়াজাল তৈরি হয়েছে শুধু নিয়ম বাঁচিয়ে রাখার জন্য, মানুষের কোনো উপকারের জন্য নয়। তাই সাধারণ মানুষের মনে ছিল প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ, অবিশ্বাস। ইউরোপে যে বুদ্ধিজীবীরা একসময় যুক্তি ও বিজ্ঞানের জয়গান গাইতেন, তাদের অবস্থান হয়ে গেল একেবারে খাঁদের কিনারে। কাফকার লেখাগুলো হতাশার আবরণে ঢাকা। তিনি তার লেখায় যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আধুনিকতার এই রূপ, এই দাম্ভিকতা কতটা মিথ্যে, কতটা ফাঁপা। তার মিথ্যের উপর প্রকাশিত দি ট্রায়াল উপন্যাসের কথাই ধরা যাক। সেখানে নিরীহ এক ব্যাংকার জোসেফ সকালে ঘুম থেকে উঠে দেখে যে তার বিছানার কাছে দুজন পুলিশ দাঁড়িয়ে আছে। তাদের উচ্চারণ ছিল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অথচ জোসেফের জানাই ছিল না তার অপরাধটা কি। সে শুধু জানে যে তাকে গ্রেফতার করা হয়েছে, তারা তাকে কোথাও নিয়ে গেল না, এবং তাকে বলা হয় সে নিজের মতো করে থাকতে পারবে, স্বাভাবিকভাবেই তাড়াতাড়ি তার ট্রায়াল শুরু হবে। কিসের ট্রায়াল, কবে তার শুরু, সেসব কিছুই তাকে জানানো হয় না। একটা ঘোলাটে পরিস্থিতি, এক ধরনের ধোঁয়াশার মধ্যে দিয়ে সে যায়। একসময় ধীরে ধীরে ট্রায়াল শব্দটি তার মাথার ভিতর শক্তভাবে চেপে বসে। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই অস্বাভাবিক হয় যে তার সামনে উন্মাদ হয়ে যাওয়া ছাড়া আর কোনো পথই খোলা থাকে না। যে চাকরিটা সে করছিল সেখানে সে ভালোই করছিল, কিন্তু ট্রায়াল নামের অদ্ভুত মানসিক চাপে এই চাকরিটাও হারাবার উপক্রম হয়। ট্রায়ালের এই বেড়াজালে থেকে তাকে সবসময় সইতে হয় মানুষের বিদ্রুপ, ভ্রুক্ষেপ আর জাজমেন্ট। এখান থেকে জন্ম হয় একটা প্রশ্ন, জন্মের পর মুহূর্ত থেকে আশপাশের সবার বিচিত্র সব জাজমেন্টের সাথে ডিল করার এইটি অস্বস্তিকর পরিস্থিতি, আমরাও কি তা এড়াতে পেরেছি? লোকে কি বলবে, এটা ভাবতে ভাবতে আমরাও কি একটা ট্রায়ালের মাঝে পড়ে যাইনি? যেন আই হ্যাভ বিন অন ট্রায়াল ফর মাই এন্টায়ার লাইফ এর মতো পরিস্থিতি। সোজা ভাষায় বললে ব্যাপারটি দাঁড়ায় যে মানুষ যেন মনে করে আশেপাশের মানুষ তাকে নজরদারির মধ্যে রেখেছে, তাকে জাজ করছে। খুব বেশি লেখেননি কাফকা, লিখেছেন তিনটি অসম্পূর্ণ উপন্যাস, দ্য মেটামরফোসিস, দ্য ট্রায়াল এবং দি ক্যাসল। লিখেছেন কিছু ছোট গল্প, কিছু চিঠি আর দিনপঞ্জি বা ডায়েরি। এত অল্প লিখেও কাফকা হয়ে ওঠেন আধুনিক সাহিত্যের প্যারামিটার। এ পর্যন্ত যতজন লেখক সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তাদের এক তৃতীয়াংশই তাদের লেখায় কাফকার প্রভাবের কথা স্বীকার করেছেন। শেক্সপিয়ারের পর আর কোনো লেখককে নিয়ে এত লেখালেখি হয়নি যা হয়েছে কাফকাকে নিয়ে। আর কাফকার দাপট বা প্রভাব এতটাই যে গত 90 দশকের মধ্যভাগের আগেই তাকে নিয়ে লেখা হয়ে গেছে 10,000-এরও বেশি গবেষণা গ্রন্থ। ফ্রান্স কাফকা তার চিঠিপত্র, অনেকগুলো লেখা তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ম্যাক্স ব্রডের কাছে পাঠিয়ে সবগুলো পুড়িয়ে দিতে বলেছিলেন, কিন্তু তার বন্ধু লেখাগুলো পড়তে শুরু করেন এবং লেখাগুলো না পুড়িয়ে ছাপানোর ব্যবস্থা করেন। আর এতেই বদলে যায় পুরো দৃশ্য, পুরো প্রেক্ষাপট। নিজের লেখার মান নিয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসের অভাবে থাকা মানুষটি মৃত্যুর পর রাতারাতি হয়ে যান জনপ্রিয় লেখক, হন ভীষণভাবে আলোচিত এবং সমালোচিত। কাফকা নিজে কখনোই কোনো দেশ, জাতি বা গণ্ডিতে আটকে থাকতে চাননি। তিনি সবকিছু থেকে স্বাধীন থাকতে চেয়েছিলেন। ১৯২৪ সালের ৩ জুন মাত্র ৪০ বছর বয়সে যক্ষা রোগে কাফকার মৃত্যু হয়। শ্রোতা বন্ধুরা, হৃদয়ে বিশ্বাস লালন করি যে লেখক সাহিত্যিকদের মৃত্যু নেই, এক ধরনের মৃত্যুহীন জীবনের অধিকারী তারা। তাই সাহিত্যের আধুনিকতাবাদের প্রবর্তক ফ্রান্স কাফকা তার অনবদ্য লেখা ও সৃষ্টির মাধ্যমে বিশ্বের পাঠকদের কাছে বেঁচে থাকবেন আজীবন চিরকাল।
1: জানা হলো বিশ্ব সাহিত্যের খবর, আর এবার জানা হবে খাবারের খবর।
2: এই খাবার দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার, যার নাম হয়েছে সুনাম,
1: যা হয়তো আমাদের রসনার বাসনাকে জাগিয়ে তুলবে মনে।
2: রসনার বৈশ্বিকতা এই আয়োজনে বিস্তারিত শুনব রন্ধন বিশেষজ্ঞ লবি রহমানের পরিবেশনায়।
4: শ্রোতা বন্ধুরা, স্বাগত সবাইকে দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবারের আজকের পর্বে। আজ আমরা শুনব বসনিয়ার ঐতিহ্যবাহী খাবারের তথ্য। বসনিয়ার ঐতিহ্যবাহী খাবার মূলত বলকান, অটোমান এবং ভূমধ্যসাগরীয় খাবারের মিশ্রণ। সবচেয়ে জনপ্রিয় খাবার হল চেভাবি, বুরেক, বুসাঙ্কি, লোনাক। আর বসনিয়ার ঐতিহ্যবাহী কফি তো বিশ্বজুড়েই জনপ্রিয়। চেভাবি হল গরুর মাংসের কিমা দিয়ে বানানো এক ধরনের সসেস, যা বসনিয়ার স্থানীয় ঐতিহ্যবাহী রুটি সুমান, পেঁয়াজ ও কাজমা নামে এক ধরনের ক্রিম দিয়ে খাওয়া হয়। জনপ্রিয় বোরাক এক ধরনের পাতলা স্তরের খামির দিয়ে তৈরি পাই, এতে সাধারণত মাংসের পুর থাকে, সাথে পনির থাকলে সেটাকে সিরনিকা এবং আলু থাকলে ক্রোমোপিরুসা বলা হয়। বোসাঙ্কি লোনাক নামের মাংসের একটি ঐতিহ্যবাহী খাবার বসনিয়ার খুব জনপ্রিয়, যার উৎপত্তি হয়েছিল মধ্যযুগে। মূলত ধিম আছে মাটির পাত্রে এটি রান্না করা হয়। বড় টুকরো করা গরু মাংস বা ভেড়ার মাংসের সাথে বাঁধাকপি, আলু, টমেটো, গাজর, পেঁয়াজ, রসুন এবং গোলমরিচ দিয়ে রান্না করা হয়। অনেক ক্ষেত্রে মরিচ, বেগুন বা চাল দেওয়া হয় উপকরণ হিসাবে। বসনিয়া গরুর বা ভেড়ার মাংসের কিমা দিয়ে বানানো খাবারের প্রচলন খুব বেশি, এবং খাবারগুলোতে সাধারণত খুব বেশি মশলা ব্যবহার করা হয় না, বরং উপকরণের আসল স্বাদ বজায় রাখা হয়। পুঞ্জেনা প্যাপ্রিকা নামের একটা পদ ক্যাপসিকাম মাংসের কিমা দিয়ে রান্না করা ভাতের পুর ভরে ঝোল করে রান্না করা হয়। ঐতিহ্যবাহী এই খাবার যে কোনো উৎসবে একদম কমন খাবার। বেগোভা চোরবা নামের মুরগি এবং ঢেঁড়স দিয়ে তৈরি করা ঘন স্যুপ বসনিয়ার অন্যতম পছন্দের খাবার। এছাড়াও ঘরে তৈরি পাস্তা দিয়ে তৈরি বসনিয়ার একটি ঐতিহ্যবাহী স্যুপ হল তারহানা। উপকরণের মধ্যে টক দই থাকার কারণে এটি সাধারণত টক স্বাদের হয়। অনেক সময় এই স্যুপ কুচানো সবজি, নুডলস এবং মাংসের কিমা দেওয়া হয়। এটা বসনিয়ার ঐতিহ্যবাহী এবং অত্যন্ত সাধারণ একটি ঘরোয়া খাবার। বাঁধাকপি পাতা দিয়ে বানানো সারমা এক ধরনের রোল, ভেতরে পুর দেওয়া হয় মশলা দিয়ে রান্না মাংসের কিমার সাথে ভাত মিশিয়ে। তুফাহিজা বসনিয়ার ঐতিহ্যবাহী একটি জনপ্রিয় ডেজার্ট বা মিষ্টি। অ্যাপেলের খোসা ছাড়িয়ে ভেতরের অংশ বের করে সিদ্ধ করে তার ভেতর আখরোট এবং নানা প্রকার বাদামের পুর দিয়ে সেই পুর ভরা আপেল চিনি শিরায় ফুটিয়ে তৈরি করা হয় তুফাহিজা। সবশেষে শুনব বসনিয়ার কফি জেজভার তথ্য। অত্যন্ত কড়া ও সুগন্ধিযুক্ত ঐতিহ্যবাহী এই কফি মূলত জেজভা নামের বিশেষ তামার পাত্রে তৈরি করা হয় বলেই এর নামকরণ। খুব মিহিগুড়া কফি দিয়ে তৈরি করে না ছেঁকেই পরিবেশন করা হয়, যার উপর ঘন সোনালি ফেনা জমে। শ্রোতা বন্ধুরা, আজ তবে এ পর্যন্তই। আগামী পর্বে দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবার পর্বে নতুন অঞ্চল ও খাবারের তথ্য নিয়ে ফিরে আসার ইচ্ছেতে জানাচ্ছি শুভ বিদায়।
1: রবীন্দ্রসঙ্গীত গেয়ে বিশিষ্ট হয়ে আছেন শিল্পী জাহিদুর রহিম।
2: বাংলাদেশ বেতারে তিনিও হয়ে আছেন একজন স্মরণীয় শিল্পী।
1: এবার স্মরণে বরণে পর্বে তাঁকে নিয়ে কথা এবং তার গাওয়া কিছু গান শুনব মোহাম্মদ আমিনুল ইসলামের গ্রন্থনা ও উপস্থাপনায়।

বিস্তৃত প্রায় কিন্তু আলোকিত এক শিল্পীর নাম জাহিদুর রহিম। ষাটের দশকে তিনি রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি গিয়ে দেশের মানুষের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় করে তোলেন। রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহিদুর রহিমের জন্ম 1935 সালে বগুড়া শহরে হলেও তার পৈতৃক নিবাস সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার লোচনাপাড়া গ্রামে। তার পিতার নাম আব্দুর রহিম। তিনি 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার সঙ্গীত শিক্ষার গুরু আতিকুল ইসলামের নিকট বুলবুল ললিতকলা একাডেমিতে রবীন্দ্রসঙ্গীত শিক্ষা গ্রহণ করেন। তার অসাধারণ ভরাট গলা এবং সঙ্গীতে দক্ষতার জন্য অল্প সময়ের মধ্যেই রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। সে সময় তার বন্ধুমহল গানের জন্য তাকে হেমন্ত মুখোপাধ্যায় বলত।

পেশাগত জীবনে তিনি প্রথমে ফিলিপস কোম্পানি এবং পরে শিক্ষা বিভাগে চাকরি করেন। কিন্তু সঙ্গীতের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়ায় শেষ পর্যন্ত তিনি সঙ্গীত জগতেই প্রবেশ করেন। 1961 সালে বুলবুল ললিতকলা একাডেমি থেকে কৃতিত্বের সঙ্গে পাশ করে একাডেমিতেই শিক্ষকতা করেন এবং রবীন্দ্রনাথের শ্যামা ও চণ্ডালিকা নৃত্যনাট্যে কণ্ঠসঙ্গীতে অংশ নিয়ে খ্যাতি অর্জন করেন। তিনি ছায়ানট, অগ্নিবীণা, মূর্ছনা, আলতাফ মাহমুদ সঙ্গীত নিকেতন, নজরুল পরিষদ প্রভৃতি সঙ্গীত বিদ্যালয়েও শিক্ষকতা করেন। 1973 সালে তিনি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে সঙ্গীত প্রযোজক হিসেবে যোগদান করেন এবং 1977 সাল পর্যন্ত নিজস্ব শিল্পী হিসেবে চাকরি করেন। জাহিদুর রহিম ছিলেন একজন দৃঢ়চেতা ও অসাম্প্রদায়িক চেতনাসম্পন্ন ব্যক্তিত্ব। 60-এর দশকে যখন পাকিস্তান সরকার বাংলাদেশে রবীন্দ্রনাথের গান নিষিদ্ধ ঘোষণা করে, তখন যে কজন নির্ভীক রবীন্দ্রভক্ত এর বিরোধিতা করেন, জাহিদুর রহিম তাঁদের অন্যতম। দরাজ কণ্ঠের অধিকারী জাহিদুর রহিম অতি অল্পকালের মধ্যেই রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। 1972 সালে তাঁর গাওয়া রবীন্দ্রসঙ্গীতের প্রথম রেকর্ড বের হয়। তাঁর ভরাট উদাত্ত গলা এখনও অনেকের স্মৃতিতে অনুরণন তোলে।

দীর্ঘদেহী জাহিদুর রহিমের সর্বদা বিশেষ পোশাক সাদা পায়জামা পাঞ্জাবি, তাঁর ব্যক্তিত্ব, মৃদু ভাষা, ভরাট কণ্ঠ সবই সংস্কৃতি মনা যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করত। আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে 1978 সালের 18 জুন অকালে মৃত্যুবরণ করেন। দেশ হারায় মহান এক শিল্প সাধককে। প্রয়াণ দিনে তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

0: এবারে শোনাব আপনার লেখা পর্বটি। এ পর্বের আজকের বিষয়ে বাদল দিনেরও প্রথম কদম ফুল।
1: আর এই সুযোগে বলে রাখি, আগামী বৃহস্পতিবারের আপনার লেখা পর্বের বিষয় হলো আষাঢ়ের প্রকৃতি। আবারও বলি, আষাঢ়ের প্রকৃতি, এ বিষয়ে লেখা পাঠাবেন। এবার সরাসরি লেখাতে যাই। প্রথম লেখক মনোয়ারুল ইসলাম, কলেজ রোড, মহিমাগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা থেকে লিখছেন। একটু সাহায্যবাদী ভাষার মিশ্রণ ছিল বলে একটু সংশোধন করেই পড়ছি। মেঘের বাদল বেজে ওঠে দূর আকাশের কোণে, প্রথম কদম ফুটল যেন বাদল ভেজা বনে, আষাঢ় হাওয়ায় দোলে পাতা মনে লাগে দোল, তোমার কথা ভেবে মনে জাগে কলরোল, রিমঝিমঝিম বৃষ্টি পড়ে মনের পথের ধারে, তোমার চোখে শ্রাবণ ভেবে স্বপ্ন আরো বাড়ে, কেয়াবনের মিষ্টি সুবাস অনুভবে পাই, তোমার কথা মনে করে খুশিতে গান গাই।
0: এবারে আমার হাতে রয়েছে আব্দুল ওহাব প্রধান, সম্রাট, সভাপতি রেডিও শ্রোতা বন্ধন ক্লাব কুকিত বাজিত গড়িয়াহাট মোকামতলা বগুড়া থেকে, লিখেছেন বর্ষার কদমগুচ্ছ। ঝিরিঝিরি বৃষ্টি ঝড়ে সমীরণ বয়ে যায়, পাঁপড়ি ভেজা কদম ফুল মনটাকে নাচায়, বর্ষার সাথে তোমায় পেলাম ভেজা কদম ফুল, ডালে ডালে দোল দুলনি প্রকৃতির কানের দোল, তোমার রূপে বিমোহিত প্রিয়ার দুটি আঁখি সুরভিতে ফোটে আমার মুখে হাসি, তোমার পাশে মনের সুখে গায়ে যে দোয়েল গান, তোমার ছোঁয়ায় প্রাণে জাগে প্রেমের আহ্বান।

0: এবার আমাদের যাবার সময় হলো। আজ আবার যাবার আগে বলি, আমাদের সচেতনতা এবং সাবধানতার মাধ্যমে আসুন আমরা রোগমুক্ত থাকি সবাই।
1: এমনই আহ্বানে এবার শেষ কথার উচ্চারণে বলে যাই, আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা পারভীন
0: এবং আমি শফিকুল ইসলাম বাহার,
1: প্রকৌশল সহযোগিতায় ছিলেন এস এম আল জুবায়ের,
0: সম্পাদনা সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন,
1: প্রযোজনা সহযোগী ছিলেন মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম
1: এবং উত্তরণ প্রযোজনা করেছেন মোহাম্মদ হাসনাতুল আজম।
0: ভালোকেই নিয়ে যেন মিলেমিশে থাকি,
1: খুশি মনে দেশটাকে সাথে যেন রাখি।

0: weekly news review. Bangladesh Betar presents a review of important events of the week.
1: Here are this week's highlights. Government will take tough stance against money laundering. Prime Minister says at family card distribution ceremony in Srimongol. Tariq Rahman opens nationwide tree plantation program at Malumkhat Reserve Forest in Cox's Bazar. Former IGP Benazir Ahmed arrested in UAE. Process is underway to bring him back home, Home Minister informs Jatiyo Shongshod. LGRD and Cooperatives Minister calls for quality research on Shohid President Jiyaur Rahman's works and ideology. National Action Plan is being prepared to form Independent Media Commission, informs Information and Broadcasting Minister. Court sentences Abir Ali to death for murdering child Alina Islam Ayat in Chattogram. Tehran and Washington electronically signed MOU to end war. And host Bangladesh clinched a three-match ODI series against Australia by 2-1 in Mirpur. Now the details. Prime Minister Tariq Rahman has said his government will take a firm stance against money laundering abroad. He said the people's money will not be allowed to be laundered abroad in any way, rather it will be spent on the welfare of the people and improving their standard of living. The Prime Minister said this while speaking as the chief guest at family card distribution ceremony in Srimongol Upajila of Maulavi Bazar yesterday. He urged all concerned to remain alert so that none can launder money abroad. Referring to BNP as the party of the common people, Tariq Rahman said, BNP has always been on the side of the people. Therefore, BNP's greatest strength is the strength of the people. At the event, the Prime Minister personally handed family cards to 10 female heads of households. Later, by pressing a button on a computer, he inaugurated the third phase of the family card program. The Prime Minister formally launched the nationwide tree plantation program by planting a gajan sapling at the Malumkhat Reserve Forest at Dulhahazra Safari Park of Cox's Bazar as part of the government's plan to plant 25 crore trees over the next 5 years across the country on Saturday. At that time, the Prime Minister urged every citizen of the country to plant at least one tree sapling to build a clean and pollution-free environment for the next generation. Tariq Rahman said before the election, BNP made promise to launch a nationwide tree planting program. He asked the deputy commissioners to take every possible initiative to turn their respective districts into beautiful green sanctuaries. Prime Minister Tariq Rahman has called upon the media to play an active role in building a human state and fostering humanitarian values among the people. He made the call during an exchange of views with executives and heads of news of electronic media outlets at the Secretariat on Monday. The Prime Minister underlined the need for focusing economy, social issues and humanitarian values instead of talking about politics all the time, everywhere. He listened to the views and concerns of media representatives and expressed his intention to maintain regular engagement with the media in the future. Home Minister Salahuddin Ahmed has said former Inspector General of Police Benazir Ahmed has been arrested in the United Arab Emirates. He said this while making a statement under the Rule 300 in the Parliament on Sunday. Benazir Ahmed would be brought back to the country soon through the formal extradition process. The Interior Ministry of the United Arab Emirates informed the Bangladesh government through an email last Friday that Dubai City Police, with the help of Interpol, had arrested Benazir Ahmed and detained him. It may be mentioned that Benazir Ahmed is facing a number of criminal proceedings in Bangladesh under various sections of the Penal Code, relevant provisions of the Prevention of Corruption Act and the Bangladesh Passport Order 1973. Local Government, Rural Development and Cooperatives Minister Major Fakhrul Islam Alamgir has informed the Parliament that government has undertaken a comprehensive short, medium and long-term action plan to address the chronic waterlogging problem in the capital. He said this while replying to a tabled written question in the Jatiya Sangshad on Tuesday. Local Government Minister said portable pumps are being used to remove accumulated rainwater from waterlogging prone areas during heavy rainfall and additional catch pits and iron gratings are being installed to improve drainage. LGRD and Cooperatives Minister Major Fakhrul Islam Alamgir has stressed the need for more objective and high-quality research on the life, works and multifaceted contribution of Shaheed President Zia-ur Rahman to the nation. He made the remarks while addressing a discussion titled Mass Media and Shaheed President Zia-ur Rahman in the capital on Sunday. The minister said the biggest contribution of Zia-ur Rahman was to establish the own and distinct geographical identity or entity of the people through the philosophy of Bangladesh nationalism. He said after the changeover in 1975, Zia-ur Rahman introduced a multi-party democracy by uniting all the political parties together from the ruins. Information and Broadcasting Minister Johiruddin Shopun has said a national action plan is being prepared with a view to forming an independent media commission in the country. He informed this to EU Ambassador Michael Miller when the envoy paid a courtesy call on him at his office at the ministry yesterday. During the meeting, both sides held detailed discussions on various aspects of media freedom and freedom of expression in Bangladesh. Michael Miller praised the current government's initiative to form an independent media commission and expressed the European Union's interest in providing all necessary support in this regard. The newly established intensive care units, ICUs, have been officially launched in 10 district headquarters hospitals of the country. Health and Family Welfare Minister Sardar Mohammad Shakawat Hussain inaugurated the ICU activities in Narayanganj General Hospital on Sunday. At the same time, the remaining 9 hospitals of the country were connected virtually. With the launch of the new ICUs, it will be possible to ensure high-quality critical care services for critical patients at the district level. A Chattogram court has sentenced a man to death for abducting and murdering a 5-year-old girl in 2022, dismembering her body into 6 pieces and dumping the remains. The verdict was delivered by the court of 6 additional Metropolitan Session Judge Muhammad Ali Akkas in the presence of the accused yesterday. 5-year-old Alina Islam Ayah, daughter of Sohil Rana, was abducted and murdered in the Noyahad area under the EPZ in the port city of Chattogram on November 14. 2022. The US and Iran have signed an interim ceasefire agreement aiming to end the war. US President Donald Trump and Iranian President Masoud Pezeshkian signed the memorandum digitally in the English and Farsi. Pakistan's Prime Minister Shehbaz Sharif, the officials of the White House and Iranian Foreign Ministry confirmed this today. The 14-point agreement extends a ceasefire by another 60 days to allow the both sides to negotiate a final truce, including in Lebanon. The agreement includes reopening the Strait of Hormuz, a $300 billion plan for Iran's reconstruction, and the U.S. terminating all types of sanctions on Iran. However, the issue of Iran's nuclear program is still to be negotiated over an extendable 60-day period. Countries around the world praised the U.S.-Iran deal and said it will lead to lasting peace and security in the Middle East. Cricket and Bangladesh clinched the 3-match ODI series by 2-1 against visiting Australia. Bangladesh won the first 2 matches while Australia won the 3rd and last ODI in Dhaka on Sunday last. Prime Minister Tariq Rahman congratulated Bangladesh cricket team on this victory. And that is the end of the weekly news review, compiled by Nahid Naj and presented by Shamima Nasrin.
2: Bangladesh Betar, Dhaka. Ekti Ghoshona. Mahashokti Prerun Kendre Transmitter, Jantrik Thrutir Karone, Ajrat, 9:12 থেকে 9:24 পর্যন্ত মোট 12 মিনিট ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজে আমাদের অনুষ্ঠান শুনতে পারি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়া আলাইকুম আসসালাম।
3: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
4: হ্যাঁ ইমাম সাহেব,
3: তাইলে একটা জরুরি কথা বলি।
4: বলেন কোন বলেন।
3: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
5: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
3: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
4: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
3: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
5: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
3: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
5: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
3: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
5: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
3: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
5: জি অবশ্যই।
4: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
3: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
4: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
5: আচ্ছা,
4: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
5: তারপর?
4: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
3: তারপর কি হইল?
4: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
3: কিন্তু আবার কি,
4: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
3: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
6: আমিন।
3: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
2: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। অযথাই গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান। রোপণকৃত গাছের চারার পরিচর্যা নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। প্রশ্রোতা, নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরণ কাজ করতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে এবং আনন্দ থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকতে পারি। নৈতিকতা মানুষকে সব খারাপ বিষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন।
6: ফুটবল এমন একটি খেলা যেখানে নেই আভিজাত্যের দেয়াল, নেই ধনী গরিবের বিভেদ। ফুটবলের আবেদন সর্বজনীন, তাই ফুটবলের রাজা পেলে ফুটবল প্রেমে মুগ্ধ হয়ে ছন্দময় শৈল্পিক ফুটবলকে বিউটিফুল গেম বা সুন্দরতম খেলা বলে আখ্যায়িত করেছিলেন।
7: বিশ্বময় ফুটবলের যে জোয়ার রয়েছে, সেই জোয়ারে ভেসে ভেসে ফুটবল প্রেমীরা এখন হাবুডুবু খাচ্ছে বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা উপভোগের মাধ্যমে। এবার বিশ্বকাপে 48টি দেশের 1,248 জন ফুটবলারের ফুটবল শৈলী উপভোগ করবেন বিশ্বের প্রায় 6 বিলিয়ন মানুষ।
6: বিশ্বকাপ নিয়ে ফুটবল প্রেমীরা প্রিয় দল আর প্রিয় খেলোয়াড়ের ফুটবল খেলা দেখে রাতের ঘুম হারাম করে চায়ের চুমুকের মধুর তর্ক আর জয় পরাজয়ের হিসেব মেলাতে শুরু করে দিয়েছেন।
7: ফুটবলের এই মহাযজ্ঞে লাইমলাইটের আলোয় নতুন দেশগুলো যেমন নজর কাড়বে, তেমনি কিছু কিছু তরুণ খেলোয়াড়রাও নিজেদেরকে মেলে ধরবেন ফুটবলের বিশ্বমঞ্চে ফুটবল সৌন্দর্যকে।
6: যে সৌন্দর্যের পরতে পরতে লুকিয়ে থাকবে ফুটবল প্রেমী মানুষের উন্মাদনা, আবেগ আর ফুটবলের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা।
7: ফুটবল ভালোবাসার এই মোহনীয় শক্তির কাছে হার মেনেই হয়তো গোটা বিশ্ব এখন ফুটবল জ্বরে আক্রান্ত হয়ে উপভোগ করছে বিশ্বকাপ ফুটবলের চর্মগোলকের বিনোদন।
6: সুপ্রিয় শ্রোতা, যুগ যুগ ধরে ফুটবলের সৌন্দর্য ছড়িয়ে বিশ্বকাপ ফুটবলকে যারা ফুটবল প্রেমী মানুষদের কাছে বিনোদনের অন্যতম খেলা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, সেই সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন।

0: বন্ধুরা, শুরুতেই অনুষ্ঠানের সূচির পাতায় কি কি থাকছে তা জানিয়ে দিতে চাই। প্রথমে শোনাব দেশ বিদেশের খেলাধুলা নিয়ে আলোচনামূলক পর্ব, ক্রীড়া পর্যালোচনা এবং স্টেডিয়াম পরিচিতি।
1: আরও শোনাব ক্রীড়া কুইজ, খেলোয়াড় সাক্ষাৎকার এবং ক্রীড়া সঙ্গীত। আর বন্ধুরা, এই সকল আয়োজন নিয়ে ক্রীড়াঙ্গন গ্রন্থনা করেছেন জামিলুর রহমান, উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, আমি তামান্না সিদ্দিকি
0: এবং আমি জামিলুর রহমান। আশা করি বন্ধুরা অনুষ্ঠানের পুরোটা সময় আমাদের সাথে থাকছেন।
1: শ্রোতা বন্ধুরা, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হল চট্টগ্রামে।
0: আর বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলাগুলো তো অনুষ্ঠিত হচ্ছে আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন স্টেডিয়ামে।
1: অন্যদিকে বাংলাদেশ নারী ক্রিকেট দল ইংল্যান্ডে অংশগ্রহণ করছে 12 জাতীয় নারী টি টোয়েন্টি বিশ্বকাপে।
0: অপরদিকে আফগানিস্তান ভারতের মধ্যে ওয়ানডে এবং নিউজিল্যান্ড ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে টেস্ট সিরিজ।
1: আর বন্ধুরা, বিশ্ব ক্রীড়াঙ্গনের এমনই সব খবরাখবর নিয়ে আয়োজনের প্রথম নিবেদন ক্রীড়া পর্যালোচনা পর্ব।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ক্রীড়া পর্যালোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান চঞ্চল, আমার সাথে রয়েছেন আহমেদ বিন পারভেজ এবং মজ্জিম হোসাইন পলাশ। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি,
3: ধন্যবাদ।
2: আমরা ক্রিকেট নিয়ে আলোচনা শুরু করব, যদিও চলছে বিশ্বকাপ ফুটবল, কারণ এই বিশ্বকাপ ফুটবলের মধ্যেই বাংলাদেশ একটি বড় ধরনের জয় পেয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। 2005 সালের 18 জুন সোফিয়া গার্ডেন্স কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র জয় ছিল বাংলাদেশের। এরপর অলমোস্ট 21 বছর পদ্মা মেঘনা যমুনাতে প্রচুর জল গড়িয়েছে বাংলাদেশ, বিশ্ব ক্রিকেটের পরাশক্তিকে অনেকবার পরাজিত করেছে, বাট অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টা ছিল অধরা। সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ঘরের মাঠে শুধু ওয়ানডে ম্যাচ একটি জিতল না, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় করল। হতে পারত হোয়াইট ওয়াশও যদি থার্ড ম্যাচে কুপার কনলি, তিনি অতিমানবীয় বিধ্বংসী 149 রান ইনিংসটা না খেলে ফেলতেন। বাংলাদেশ দলের পারফরমেন্স সম্পর্কে আমি প্রথমে জানতে চাই আহমেদ বিন পারভেজ আপনার কাছে।
3: ধন্যবাদ। আমার কাছে তো প্রথমে মনে হয় আমরা ইতিহাস রচনা করে ফেলেছি, সেটা প্রথম দুটো ম্যাচে এক ম্যাচ হাতে রেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটা ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতবে, তাও আবার একটা স্পোর্টিং উইকেট তৈরি করে, যেখানে কিনা ব্যাটে বলে একটা সমমানের লড়াই হয়েছে। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে অস্ট্রেলিয়াকে আমরা ডমিনেট করবো সেটা আসলে আমাদের ধারণারও বাইরে ছিল, এবং সে কারণে এটা আসলে অন্যরকম একটা ঐতিহাসিক। 2021-এর টি টোয়েন্টি সিরিজের সঙ্গে এটাকে মেলানোর কোনো সুযোগ নেই, যেখানে উইকেটটাই এমন ছিল যে ক্রিকেট খেলার মতো অবস্থা সেখানে ছিল না, এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ দুই দলই স্ট্রাগল করে শেষ পর্যন্ত 4-1 বাংলাদেশের পক্ষে রেজাল্ট গিয়েছিল। সেই আলোচনায় না হয় নাই গেলাম। এই ওডিআই সিরিজটায় হারের মধ্যে অনেক জয় বাংলাদেশ পেয়েছে। শেষ যে ম্যাচটার কথা আপনি বললেন যে কুপার কনলি এক হাতেই ম্যাচটা মোটামুটি অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিয়েছেন, বড় একটা রান চেস তারা করেছে, তবে এক পর্যায়ে যখন 30 বল থেকে 9 রান লাগে, সেখান থেকেও যে শেষ ওভারে 3 রানে নিয়ে যাওয়া এবং একটা উইকেট বাকি আছে হাতে, বাংলাদেশের তখনও জেতার সম্ভাবনা আছে, এই ব্যাপারগুলো যে বাংলাদেশ তৈরি করতে পারছে। সাধারণত হারের মুখে পড়লে দেখা যেত যে তাসের ঘরের মতো বাংলাদেশের কনফিডেন্সটা গুড়িয়ে পড়ে, তারা সেখান থেকে ছিটকে যায়। এই জায়গায় কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশ হারের মুখ থেকেও জয় ছিনিয়ে আনার মতো একটা প্রত্যয় দেখিয়েছেন। শরীফুল ইসলাম, যাকে কিনা সুযোগ দেয়া হয় না, তিনি প্রথম দুটো ম্যাচে সুযোগই পাননি, নাহিদ রানা, তাসকিন, মুস্তাফিজ খেলেছেন, কিন্তু তিনি একবারই সুযোগ পেলেন এবং তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগারটা সেই ম্যাচে আনলেন। তার বল খেলতেই পারছিলেন না অস্ট্রেলিয়ার ব্যাটাররা এবং প্রায় ম্যাচ জিতে ফেলেছিলেন তিনি এক হাতে। তো এই জয়গুলোই কিন্তু আমরা পেয়েছি এই হারটার ভেতর দিয়ে, এবং অস্ট্রেলিয়া জিততে পারলেও শেষ ম্যাচটা তারা কিন্তু খুব ভালো মতন টের পেয়েছে যে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে আগেকার যে শক্তিমত্তার তফাৎ ছিল সেটা কিন্তু অনেকটা কমে এসেছে, এবং সেটা বাংলাদেশের জন্য বিরাট একটা ক্রেডিটের ব্যাপার।
2: মজিব হোসেন পলাশ, আমি যদি বলি যে গত 10-15 বছরের মধ্যে মাত্র 4টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, 3টি ICC ওয়ার্ল্ড কাপে, 1টি ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তো সেই অস্ট্রেলিয়াকে বাংলাদেশ কিন্তু বুঝিয়ে দিতে পারলো যে বাংলাদেশের শক্তি এখন অনেক বেড়েছে। আপনিও মাঠে ছিলেন, কেমন দেখলেন টাইগারদের পারফরমেন্স?
4: নিঃসন্দেহে আসলে বাংলাদেশ যে ধরনের পারফরমেন্স করেছে, আপনি দলীয়ভাবে বলেন আর ব্যক্তিগতভাবে বলেন, দুটোকেও যদি আপনি একসাথে কথা বলেন, তাহলেও অসাধারণ ক্রিকেটটা খেলেছে বাংলাদেশ। আমাদের 2027 সালের যে ওয়ার্ল্ড কাপটা রয়েছে, সেই ওয়ার্ল্ড কাপকে উদ্দেশ্য করে শন টেইট তিনি যেভাবে বোলিং লাইন আপটা সেট করে দিয়ে গেছেন, আমার মনে হয় যে বোলিং লাইন আপে পেস অ্যাটাকে বলেন, আপনি স্পিন অ্যাটাকে বলেন, যথেষ্ট সমৃদ্ধ একটা দল হয়েছে। দেখেন, নাহিদ রানা ভালো বল করছিলেন, তাকে শুধুমাত্র বিশ্রাম দেওয়া হলো দুটো ম্যাচ পরে, যাকে আনা হলো এক সেরাকে সরিয়ে আনা হলো শরীফুলকে, সেও সেরা একটা ম্যাচ উপহার দিলেন, হয়তো জয়লাভ করেনি কিন্তু যে ম্যাচটা নাটকীয়তা যেভাবে গড়িয়েছিল এবং 6টা উইকেট এক ম্যাচে পাওয়া শরীফুলের জন্য, এটা মনে হয় যে খুব আপনি হয়তো ক্যারিয়ারে প্রত্যাশা করেন, কিন্তু ওই দিন এইভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় উইকেট পাবেন এটা হয়তো তিনি এইভাবে চিন্তাও করতে পারেননি। এরপরে চার বছর পরে মোসাদ্দেক হোসাইন সৈকতের যা আশাটা, কামব্যাকটা দুর্দান্ত হয়েছে। আপনি আরও যদি ধরে ধরে কথা বলেন, আমি নাহিদ রানার কথাও বলছিলাম, তাসকিনের এবং মুস্তাফিজেরও কিন্তু সিরিজে ছয়টা উইকেট। তো সব কিছু মিলে আমার মনে হয়েছে যে এইবারের টিমটা ব্যাটিং লাইন আপটাকে আরেকটু কাজ করলে একটা পারফেক্ট টিম হবে, এটা আবারও বলতে পারি।
2: ওয়ান ডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্স, এখন চলছে টি টোয়েন্টি সিরিজও। টি টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াডে পরিবর্তন এসছে এবং অস্ট্রেলিয়া দল ওয়ান ডে সিরিজে পরাজয়ের পর তাদের যে স্কোয়াডটা সেখানে কিন্তু শক্তিমত্তা বাড়িয়েছে। টি টোয়েন্টি সিরিজে স্কোয়াড নিয়ে আহমেদ বিন পারভেজ,
3: অস্ট্রেলিয়া শক্তিমত্তার জায়গা যেহেতু বললেন সেটা দিয়ে শুরু করতে পারি। তাদের রেগুলার ক্যাপ্টেন মিচেল মার্শ তিনি ফিরেছেন এবং তার ফেরাটা অস্ট্রেলিয়ার জন্য একটা বিশাল টনিক হবে। এবং তাদের কিন্তু রিসেন্ট সময় টি টোয়েন্টির রেকর্ডটাও খুব একটা ভালো নয়। অস্ট্রেলিয়ার দলটা একটা ট্রানজিশনের ভেতর দিয়ে যাচ্ছে, তবে খেলা যেহেতু চট্টগ্রামের মাঠে আমার মনে হয় সেখানেও একটা স্পোর্টিং উইকেটই তৈরি হচ্ছে এবং সেখানে খুব ভালো কম্পিটিটিভ ক্রিকেট হবে, হাই স্কোরিং একটা সিরিজ আমরা আশা করতে পারি। তবে বাংলাদেশ স্কোয়াডে একটা ইন্টারেস্টিং পরিবর্তন হয়েছে। গত সিরিজটায় নিউজিল্যান্ডের বিপক্ষে রিপন মণ্ডলকে একটু আগে ট্রাই করানো হয়েছিল, তবে স্কোয়াডে তাকে রাখাই হয়নি প্রথম দুটো টি টোয়েন্টি ম্যাচের জন্য। আব্দুল গাফফার সাকলাইনকে নিয়ে আসা হয়েছে এবং শেষ মুহূর্তে দেখা গিয়েছে লিটন কুমার দাস খানিকটা অসুস্থতায় ভুগছেন, পারভেজ ইমনের একটা ইঞ্জুরি হয়েছে, তারা দুজনই স্কোয়াডে থাকার পরও ব্যাক আপ ওপেনার হিসেবে ষোলতম মেম্বার হিসেবে সৌম্য সরকারকে নিয়ে আসা হয়েছে। তবে আমার কাছে মনে হয় যে সৌম্য সরকার যে পারফরমেন্সটা দিতে পারেন সেটার একটা সুযোগ তিনি খুঁজছেন, সুযোগটা কাজে লাগাতে পারলে বাংলাদেশের বরং আমি বলবো টি টোয়েন্টি স্কোয়াডটা আর একটু সমৃদ্ধ হবে, কারণ তিনি একটা বোলিং অপশনও বটে। তো দেখা যাক নতুন যাদের ইনক্লুশন হয়েছে আব্দুল গাফার সাকলাইন কিংবা সৌম্য সরকার তারা ম্যাচ টাইম পেলে কেমন করেন এবং সিরিজে ওভারঅল বাংলাদেশ কেমন করে, কারণ সুযোগ রয়েছে। 2028 পরবর্তী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমাদের হাতে, কিন্তু দুই বছরের সময় আছে দলটাকে আরও সাজিয়ে গুছিয়ে ফেলার। আশা করব খুব ভালো একটা ফাইট বাংলাদেশ দেবে এবং স্কোয়াডটাকে বেশ শক্তিশালী মনে হয়েছে এই মুহূর্তে।
2: বাংলাদেশ দলের জন্য টি টোয়েন্টি সিরিজের জন্য রইল শুভকামনা। আমরা একটু নারী বিশ্বকাপ ক্রিকেট নিয়ে কথা বলতে চাই। এই নারী বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশও খেলছে এবং প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে বাংলাদেশ পরাজিত করেছে, মানে শুভ সূচনাটা হয়েছে বাংলাদেশ দলের জন্য। নারী বিশ্বকাপে কি স্বপ্ন দেখছেন বাংলাদেশকে ঘিরে মোজাম্মেল হোসেন পলাশ?
4: না, স্বপ্ন দেখার কথা যদি আপনি বলেন তাহলে প্রত্যেকটা দলই আসলে স্বপ্ন দেখে তারা কিভাবে চ্যাম্পিয়ন হবে, তবে আপনার ক্যাপাবিলিটির জায়গাটা কতটুকু সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে। বাংলাদেশের গ্রুপ যেটি সেটি গ্রুপ ওয়ান, দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু। বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, নেদারল্যান্ড, পাকিস্তান এবং সাউথ আফ্রিকা রয়েছে, নিঃসন্দেহে শক্তিশালী টিম। এই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু জয় অলরেডি একটা তুলে নিয়েছে, ইভেন আপনি আপনার যে ধাঁচে খেলেছে বিশেষ করে ওপেনিং ব্যাটার হিসাবে জুহাইরা ফেরদৌস, এছাড়া পরবর্তীতে বোলিংয়ে এসেও কিন্তু দারুণ রাবেয়া খাতুনরা ভালো করেছেন। সুতরাং আমার মনে হয় যে এই দলটা অন্তত ঠিক এই মুহূর্তের স্বপ্নটা হওয়া উচিত, এই স্টেজটা পার হওয়া, পরবর্তী রাউন্ডটা নিশ্চিত করা।
2: আমরা ক্রিকেট ছেড়ে একটু ফুটবলে আসতে চাই। এবার বিশ্বকাপ ফুটবল চলছে এবং ইতিহাসের সর্ববৃহৎ বিশ্বকাপ, 48টি দল 12টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এখন পর্যন্ত যে ম্যাচগুলো আমরা দেখেছি র্যাঙ্কিংয়ে তুলনামূলক পিছিয়ে থাকা দলগুলো দারুণ প্রতিদ্বন্দ্বিতা করছে শক্তিশালী দলগুলোর বিপক্ষে। আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, আহমেদ বিন পারভেজ বলবেন, তার আগে বলি স্পেনকে রুখে দিয়েছে, যেটি বিশ্বের অন্যতম সেরা দল এবং শিরোপার দাবিদার কেপ ভার্দে, তারা রুখে দিয়েছে। বেলজিয়াম এবং মিশরের ম্যাচ ড্র হয়েছে, সৌদি আরব এবং উরুগুয়ের ম্যাচটাও ড্র হয়েছে, আরও একাধিক ম্যাচ আমরা দেখেছি, দারুণ প্রতিদ্বন্দ্বিতা। সব মিলিয়ে চলমান বিশ্বকাপ ফুটবল নিয়ে কি বলবেন আহমেদ বিন পারভেজ?
3: ধন্যবাদ। এবং আমার কাছে মনে হয় যে খুব ভালো পয়েন্ট আপনি ধরেছেন যে 48 দলের বিশ্বকাপে অনেকেই ভাবছিলেন যে অসম একটা লড়াই হবে, শক্তিশালী দলগুলো হয়তো প্রথম রাউন্ডগুলো খুব সহজে পার করে ফেলবে, তবে কেপ ভার্ডে বনাম স্পেন সেটা যে 0-0 ড্র হয়েছে, আমার মনে হয় সোফার এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় আপসেট এটাই। ব্রাজিল মরক্কোর ড্রটাও আমি এত বড় আপসেট ধরি না, কারণ মরক্কো গত ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল এবং সে কারণে আমার মনে হয় যে ওই ম্যাচটা বেশ কম্পিটিটিভ হওয়ার কথাই ছিল। তবে এই যে ছোট ছোট দলগুলো বা র্যাঙ্কিংয়ে নিচের সারির দলগুলো তারা যে লড়াইটা করছে সেটা দেখার মতো, এবং এ কারণেই এটা বিশ্বকাপ। বিশ্বকাপ হচ্ছে নতুন নতুন গল্পের জন্ম দেয়, নতুন নতুন এমন ঘটনার জন্ম দেয় যেটা আসলে স্বাভাবিকভাবে আপনি কল্পনাও করতে পারবেন না। তো ওই জায়গা থেকে আমার মনে হয় এটা একটা সফল আয়োজন সো ফার, এবং সফল আয়োজনটা আরও বেশি সফল কারণ একটু যদি আমরা চিন্তা করে দেখি শিরোপার দাবিদার কারা রয়েছেন, কেউ কেউ হোঁচট খাচ্ছেন, কেউ কেউ আবার দারুণ শুরু পাচ্ছেন। ব্রাজিল হোঁচট খেয়েছে, আপনি স্পেন হোঁচট খেয়েছে এটা বলতে পারেন, ফ্রান্স কিন্তু 3-1 গোলে জিতে গিয়েছে সেনেগালের বিরুদ্ধে, তাদের জয়টা খুবই ইমপ্রেসিভ ছিল, এবং আর্জেন্টিনা আরও একটা দল যাদের নিয়ে আসলে পুরো বাংলাদেশ মেতে ওঠে,
2: 3-0
3: এবং লিওনেল মেসি এই একটা ম্যাচে রেকর্ড করে ফেলেছেন, এই ম্যাচে তিনি হ্যাট্রিক করেছেন, বিশ্বকাপে তিনি এর আগে কখনো হ্যাট্রিক করেননি। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তিনি হ্যাট্রিক তো করলেনই, তিনি 13 গোলে ছিলেন, সেখান থেকে 16টা গোল করে এখন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল তারই হয়ে গেছে, এবং আর্জেন্টিনাও ক্লিনশিট রেখে 3-0 গোলে একটা ক্লিন স্টার্ট পেয়েছে। সাধারণত বাদবাকি দলগুলোর খেলা আমরা যতটুকু দেখেছি সেই তুলনায় এই আর্জেন্টিনাকে দেখে কিন্তু বাদবাকি শিরোপার দাবিদাররা ভয় পাবেন, কারণ সত্যি কথা বলতে এর চেয়ে ভালো ফুটবল এখনো পর্যন্ত আমরা বিশ্বকাপে দেখিনি, এবং সেটা আর্জেন্টিনা অলরেডি খেলে দেখেছে প্রথম ম্যাচেই। আর লিওনেল মেসির বয়স নিয়ে অনেকে কথা বলছিলেন যে তার বয়স 39 হয়ে গেছে, তিনি কি আসলে কতটুকু কি করতে পারবেন, আজকে তিনি আসলে যেটা করে দেখিয়েছেন বলতে গেলে অবিশ্বাস্য একটা ঘটনা তিনি ঘটিয়েছেন, এবং দুর্দান্ত কিছু গোল, বক্সের বাইরে থেকে তিনি শুট করলেই গোল হয়ে যাচ্ছে, তার মাঠে থাকাটা আর্জেন্টিনার জন্য বিশাল বড় একটা টনিক হিসেবে কাজ করতো। তো সব কিছু মিলিয়ে আকর্ষণটা আমার মনে হয় আর্জেন্টিনা নিজেদের দিকে কেড়ে নিতে পেরেছেন, এবং মেসি যে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার সেটা কিন্তু তিনি নিজেকেই নিজে আবার প্রমাণ করে আরও একটা অন্য উচ্চতায় নিজেকে নিয়ে যাচ্ছেন এই বিশ্বকাপের মাধ্যমে।
2: মজ্জিভূষণ পলাশ, চলমান বিশ্বকাপ নিশ্চয়ই আপনিও দেখছেন, এবং আমরা যেটি বলছিলাম যে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো হচ্ছে, এই বিশ্বকাপ নিয়ে আপনি কি বলবেন?
4: দেখুন, যাদেরকে নিয়ে আসলে স্বপ্ন দেখে মানুষ বা সমর্থকরা, প্রত্যেকটা দল তাদের নিজেদেরকে নিয়ে স্বপ্ন দেখে, কিন্তু তাদেরকে নিয়ে আসলে কারা সবচেয়ে বেশি স্বপ্ন দেখে এবং এবারের সবচেয়ে ম্যাচিউর দল কারা, আপনি যদি দেখেন তাহলে সেই জায়গায় আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, এই দলগুলোকে আপনাকে সামনের দিকে নিয়ে আসতে হবে। আমি ব্রাজিল খারাপ করছে এমনটা বলবো না, ব্রাজিলও ভালো করছে, আমি বলছি যে ম্যাচিউর দল সবচেয়ে কারা, সেই জায়গায় কিন্তু গতবারের ফাইনালিস্ট দুই দল ফ্রান্স এবং আর্জেন্টিনা নিঃসন্দেহে এগিয়ে থাকবে, এবং যেখানে মেসি রয়েছে দুর্দান্ত পারফরমেন্স করেছে, 200তম ম্যাচও খেলে ফেলেছে, রেকর্ড কিন্তু আজকে বেশ কয়েকটা হয়েছে, আহমেদ বিন পারভেজ বলেছে আর্জেন্টিনার মেসি 200তম ম্যাচ খেলে ফেলেছে, হ্যাট্রিক করেছে, এবং এই এবারের ফুটবল বিশ্বকাপেই তিনি ওই জায়গাটায় ভাগ বসিয়েছেন সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসা, যিনি ছিলেন তার সাথে 16 গোল করে এখন যৌথভাবে প্রথম। তবে ওদিকে ফ্রান্সের এমবাপ্পে কিন্তু তিনি চোখ রাঙাচ্ছেন, তিনি কিন্তু খানিকটা,
2: এবং তার সামনে অনেক দারুণ সুযোগ, মাত্র 27 বছর বয়স, তিনিও কিন্তু পেছনেই রয়েছেন,
3: আরো দুটো বিশ্বকাপ হয়তো খেলতে পারবে।
4: এক্স্যাক্টলি, তবে ব্রাজিলের সমর্থকরা খানিকটা ব্যাকফুটে রয়েছে এই মুহূর্তে, খানিকটা হতাশ পুরোটা বলবো না, তবে যেহেতু আর্জেন্টিনা এবং ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে একটা ফাইট হয় অন্তত আমাদের দেশে, সেই জায়গায় এই মুহূর্তে ডিফেন্স করতে হবে ব্রাজিলকে। এবং আপনি যদি বলেন অন্য আরেকটি ম্যাচ, স্পেনের কথা বলছিলেন, সেই ম্যাচটাও ড্র হয়েছে, সুতরাং এই যে শিরোপার দাবিদার উল্লেখযোগ্য এই দুটো দলের জন্য খানিকটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে।
2: বিশ্বকাপ ফুটবল আরও জমে উঠুক, একদিন আমরাও বিশ্বকাপ খেলবো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ক্রীড়া পর্যালোচনা থেকে, কথা হবে আবারও আগামী পর্বে, আল্লাহ হাফেজ।
0: বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ক্রীড়া বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্জ এবং FM 106 মেগাহার্জে। এছাড়া বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে বিশ্বের যে কোনো প্রান্তে।
1: সুপ্রিয় শ্রোতা, বিশ্বকাপের দামামা বাজছে আর খেলোয়াড়রা পারফর্ম করে নাম লেখাচ্ছেন ইতিহাসের পাতায়। 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচে বিশ্বকাপের প্রথম গোল করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন একজন মেক্সিকান খেলোয়াড়। হ্যাঁ বন্ধুরা, খেলোয়াড়টির নাম কি তা আপনাদের জন্য আজকের ক্রীড়া কুইজ। তাহলে বন্ধুরা, কুইজের উত্তর নিয়ে ভাবতে থাকুন আর শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। অনুষ্ঠানের শেষের দিকে জানিয়ে দিব ক্রীড়া কুইজের উত্তর।
0: বন্ধুরা, 23তম বিশ্বকাপের 104টি ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে যে ম্যাচের দিকে, সেই ম্যাচটি হল ফাইনাল ম্যাচ। আর ফাইনাল ম্যাচের স্টেডিয়াম হল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম। হ্যাঁ বন্ধুরা, বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু মেটলাইফ স্টেডিয়াম নিয়ে এখন বিস্তারিত জানাচ্ছেন ক্রীড়া ভাষ্যকার মোহাম্মদ কামরুজ্জামান।
5: শ্রোতা বন্ধুরা, 2026 সালের ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিউ জার্সি অঞ্চলে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটি শুধুই একটি খেলার মাঠ নয়, এটি যেন বিশ্ব ফুটবলের এক প্রতীকী সিংহাসন। বাইরে থেকে এর বিশাল ও দৃষ্টিনন্দন স্থাপনা যেমন চোখে পড়ে, তেমনি ভেতরে রয়েছে আধুনিক প্রযুক্তির সমন্বয়, উন্নত আলোকসজ্জা, বিশাল হাই ডেফিনেশন স্ক্রিন এবং নিখুঁত সবুজ ঘাসের কার্পেট। যখন হাজারো দর্শক একসাথে উল্লাসে ফেটে পড়বে, তখন পুরো স্টেডিয়ামটি যেন এক জীবন্ত আবেগের সাগরে পরিণত হবে। 2026 সালের 19 জুলাই স্টেডিয়ামেই বসবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের চূড়ান্ত লড়াই। পুরো বিশ্বকাপে ফাইনাল সহ মোট 8টি গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের জন্য মেটলাইফ স্টেডিয়ামকে নির্বাচিত করা হয়েছে। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই বিশাল স্টেডিয়ামটি বিশ্বকাপের অন্যতম প্রধান ভেন্যু হিসেবে আন্তর্জাতিক দর্শকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে। সেদিন বিশ্বের সেরা দুটি দল মুখোমুখি হবে, আর সেই ঐতিহাসিক মুহূর্তে মেটলাইফ স্টেডিয়াম হয়ে উঠবে স্বপ্ন, আবেগ ও গৌরবের এক অপূর্ব মিলন মেলা। 2010 সালে উদ্বোধন হওয়া এই স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্টেডিয়াম, যার আসন ধারণ ক্ষমতা প্রায় 82,500। এটি NFL এর দুইটি দল নিউ ইয়র্ক জায়ান্টস এবং নিউ ইয়র্ক জেটস এর হোম গ্রাউন্ড। বিশ্বের খুব কম স্টেডিয়ামই একসাথে দুটি পেশাদার দল নিয়মিত খেলে, সেই দিক থেকে মেটলাইফ স্টেডিয়াম একেবারেই অনন্য। স্টেডিয়ামটিতে রয়েছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা, আরামদায়ক আসন ব্যবস্থা এবং বিশ্বমানের সেবা। সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রীড়া ভেন্যু। আরামদায়ক VIP লাউঞ্জ, আধুনিক খাদ্য ও বিনোদন সুবিধা, সব মিলিয়ে এটি একটি সম্পূর্ণ স্টেডিয়াম। মেটলাইফ স্টেডিয়াম শুধু খেলাধুলার জন্যই নয়, বরং বিশ্বমানের কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সুপরিচিত। বিশ্বখ্যাত শিল্পীদের লাইভ পারফরমেন্স যেমন বিয়েন্স, টেইলর সুইফট এবং অ্যাড শিরান এই স্টেডিয়ামকে পরিণত করেছে বিনোদনের এক বিশ্বমঞ্চে। ইতিমধ্যে এই ভেন্যুতে সুপারবোল সহ বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজিত হয়েছে, তাই এটি কেবল একটি স্টেডিয়াম নয় বরং একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ইভেন্ট হাব। নিউ ইয়র্ক সিটির নিকটবর্তী অবস্থানের কারণে এখানে পৌঁছানো অত্যন্ত সহজ। আধুনিক পরিবহন ব্যবস্থা এবং বিস্তৃত পার্কিং সুবিধা দর্শকদের যাতায়াতকে করেছে আরও সুবিধাজনক। স্টেডিয়ামের বাইরে নিচের অংশটি লাইমস্টোন পাথর দিয়ে আবৃত এবং ওপরের অংশটি অ্যালুমিনিয়াম, লুভার ও কাঁচ দিয়ে নির্মিত, যা এর নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করেছে। এছাড়া স্টেডিয়ামের আলোকসজ্জা এমনভাবে ডিজাইন করা হয়েছে যা খেলার দল অনুযায়ী রং পরিবর্তন করতে পারে। জায়ান্টস খেললে নীল এবং জেটস খেললে সবুজ রঙে আলোকিত হয় পুরো স্টেডিয়াম। 2026 সালে ফিফা ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে স্টেডিয়ামে উন্নত মানের নতুন প্রাকৃতিক ঘাস স্থাপন করা হয়েছে, যা খেলার মানকে আরও উন্নত করেছে। এই নতুন মাঠটি বহিস্তর বিশিষ্ট উন্নত প্রাকৃতিক ঘাস দিয়ে তৈরি, যা দীর্ঘস্থায়ী ও টেকসই। পাশাপাশি এটি খেলোয়াড়দের জন্য আরও নিরাপদ খেলার পরিবেশ নিশ্চিত করে এবং আঘাতের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফাইনাল ম্যাচের দিন এই স্টেডিয়াম শুধুমাত্র একটি খেলার ভেন্যু হয়ে থাকবে না, এটি হয়ে উঠবে কোটি মানুষের আশা ভরসার কেন্দ্র। প্রতিটি পাস, প্রতিটি শট, প্রতিটি গোল ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে এই স্টেডিয়ামের নামের সঙ্গে। এক কথায়, মেটলাইফ স্টেডিয়াম সেই মহামঞ্চ যেখানে 2026 সালের বিশ্ব চ্যাম্পিয়নের জন্ম হবে, যা ফুটবল প্রেমীদের হৃদয়ে চিরস্থায়ী ছাপ রেখে যাবে।
1: সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ ক্রিকেটের মিস্টার 50 নামে যাকে আমরা চিনি, তিনি হলেন বর্তমান জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। জাতীয় দলে খেলার পাশাপাশি হাবিবুল বাশার দলকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। ক্রীড়াঙ্গনের সাক্ষাৎকার পর্বে আমাদের আজকের অতিথি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, এবং অতিথির সাথে কথোপকথনে আছেন শামসুন নাহার রিনি।
6: দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হাবিবুল বাশার সুমন প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে 3000 রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করছেন। কথা বলছি বাংলাদেশের সাবেক অধিনায়ক ও সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমনের সাথে। শুরুতে আপনার সফলতা সম্পর্কে জানতে চাই।
7: আমার ক্যাপ্টেনশিপে প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশ। আমি মনে করি আমার ক্যারিয়ারের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। প্রথম আমার মনে কার্ডিফে একটা ম্যাচ জিতেছিলাম অস্ট্রেলিয়ার সাথে, আমার ক্যাপ্টেন স্যামজন ক্যাপ্টেন ছিলাম। দেন ভারতের সাথে বাংলাদেশের প্রথম ম্যাচ জিতলাম ঢাকা স্টেডিয়ামে, সেটা মাইলস্টোন ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য। খেলার সময় তো একটা সফলতা ছিল, তবে খেলা শেষ করে যখন আমি নির্বাচক হিসেবে যোগ দিই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, তখন বাংলাদেশ দলের বেশ কিছু স্মরণীয় জয় আছে, বেশ কিছু খেলার আমাদের ওই সময়ে উঠে এসেছে। এবং আমার মনে হয় যে সো ফার সো গুড, বাংলাদেশ ক্রিকেটটা হয়তো আরও ভালো জায়গায় যেতে পারতো, আরও ভালো অবস্থান যাওয়া উচিত ছিল। বাট আমাদের কিন্তু একটা স্টেডি পারফরমেন্স কিন্তু সবসময় আছে, তো এটা মনে হয় শুধু আমার সফলতা না, এটা পুরো বাংলাদেশ ক্রিকেটেরই সফলতা।
6: বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে এই বিষয়ে আপনার মতামত জানতে চাই।
7: আমার মনে এই সময়টা আমাদের বেশ কিছু ভালো কাজ হয়েছে এবং ভালো কাজ হচ্ছে। তার মধ্যে বাংলাদেশ তৃণমূলের খেলার দিকে বেশ নজর দিয়েছে, যেটা আসলে যে কোনো ক্রীড়া উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমি মনে করি। তো আমাদের যেটা টপ লেভেল সেই দিকে চিন্তা করি, বাট টপ লেভেলে যাওয়ার আগে তৃণমূলটার দিকে খেয়াল রাখাটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা আসলে সব স্পোর্টসের জন্য, নট আমি আগে ক্রিকেট নিয়ে কাজ করি সেই জন্য না, আমাদের অন্য যে মেজর স্পোর্টসগুলি আছে ফুটবল, ব্যাডমিন্টন, হকি, কাবাডি, সবগুলি স্পোর্টসের দিকে সরকার নজর দিচ্ছে, যেটা আসলে খুব দরকার তৃণমূলে। এবং আমাদের ভবিষ্যতে খেলার উঠে আসার পেছনে আমার যে আমাদের তৃণমূল যেটা বলি ডিস্ট্রিক্ট লেভেল, উপজেলা লেভেল, সেই লেভেল থেকে সেই লেভেলের দিকে নজর দেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই দিকে কিন্তু নজর দেওয়া হচ্ছে। এখন প্রচুর খেলা হচ্ছে, প্রচুর খেলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আর একটা সিগনিফিকেন্ট বিষয় বলবো যে আমাদের প্রতি ডিস্ট্রিক্টে স্কুলে স্পোর্টস অফিসার নিয়োগ দেওয়ার কথা হচ্ছে, সেটা যদি হয় সেটা আরও অনেক বড় সফলতা এনে দেবে আমাদের স্পোর্টসে। কারণ আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের প্রতি স্কুলে একজন স্পোর্টস টিচার থাকতেন, এবং তার কাজে ছিল কিন্তু আমাদের সব স্পোর্টস খেলানোর জন্য মাঠে নিয়ে আসা। একসময় আমি ফুটবল খেলতাম, বা তারপরে ক্রিকেট খেলা শুরু করেছি, বিকজ ক্রিকেট আজ বেটার ইন ক্রিকেট। তো এই ধরনের আমরা যদি সব ছেলেদেরকে সব খেলার সুযোগ দিতে পারি, তাহলে আসলে বোঝা যায় কে কোন স্পোর্টসে ভালো খেলবে। সেক্ষেত্রে একজন ক্রীড়া অফিসার গুরুত্বটা অনেক বেশি। বাট আমার মনে হয় যে এই সরকারের সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, তারা ক্রীড়া উন্নয়নের দিকে নজর দিচ্ছেন, এবং ক্রীড়া উন্নয়নের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃণমূলে কাজ করা, সেদিক দিয়ে কাজ করা শুরু হয়েছে।
6: বর্তমান সরকার শিক্ষায় খেলাধুলাকে বাধ্যতামূলক করা হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন?
7: আমি কিছুদিন গেম ডেভেলপমেন্টে কাজ করেছিলাম, সেখানে একদম তৃণমূল নিয়ে কাজ করে, স্কুল লেভেলে যখন কাজ করছি সেখানে কিন্তু অনেক স্কুল পার্টিসিপেট করে, অনেক স্কুল পার্টিসিপেট করে না, এবং অনেক স্কুলের ছেলেরা খেলতে চেয়েও খেলার কিন্তু সুযোগটা পায় না। তো যখন এরকম ব্যবস্থা নেওয়া হয় তখন যেটা হয় যে সবাই খেলবে, সবাই মাঠে আসবে সব স্পোর্টসে, এবং বাধ্যতামূলক যেটা বলে যেটা হয়, কোনো স্কুল আসলে খেলার দেয়, অনেক স্কুল আসে না যে খেলতে অত উৎসাহবোধ করে না, এবং অনেক স্কুল খেলেও না। তো যখন এটা বাধ্যতামূলক হবে তখন যেটা হবে সব স্কুল খেলাধুলায় সব খেলায় পার্টিসিপেট করবে, এবং তখন কিন্তু আমাদের যে হিডেন ট্যালেন্টগুলি আমরা বলে থাকি, কিংবা যেই প্রতিভাগুলি হয়তো আমাদের চোখের আলায় থেকে থাকে, সেইগুলি আর চোখের আলায় থাকবে না।
6: আপনি বলতে চাচ্ছেন যে ভালো খেলোয়াড় উঠে আসবে,
7: ভালো খেলোয়াড়ের সংখ্যা অনেক বেড়ে যাবে। আপনি যত খেলবেন তখন যেটা হবে যে হয়তো কোনো খেলার ভালো খেলেন কিন্তু খেলার সুযোগ পাচ্ছেন না বলে তিনি ভালো খেলার হতে পারছেন না, কিন্তু যখন স্কুল লেভেলে খেলাটা শুরু হয়, কলেজ লেভেলে খেলা শুরু হয়, তখন আসলে এই হিডেন ট্যালেন্টগুলি, ভালো খেলোয়াড়গুলি আসলে তখন মিসিং আউট হয় না।
6: এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
7: বাংলাদেশ বেতারের যারা শ্রোতা আছেন তাদের প্রতি আমার রইল অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ আপনাদেরকেও। আপনারা স্পোর্টসের সাথে থাকবেন, ক্রিকেটের সাথে থাকবেন।
6: বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আবারও কথা হবে আগামী পর্বে অন্য কোনো খেলোয়াড়ের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা।
0: সুপ্রিয় বন্ধুরা, ক্রীড়া কুইজের উত্তর নিয়ে হয়তো আপনি ভাবছেন বা খুঁজছেন এবারের বিশ্বকাপের পরিসংখ্যান। না, আর দেরি নয়, এবার জানিয়ে দিচ্ছি কুইজের উত্তর। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর প্রথম ম্যাচে বিশ্বকাপের প্রথম গোল করেছিলেন মেক্সিকোর 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হুলিয়ান কিনিওনেস। বন্ধুরা, উত্তর পেয়ে নিশ্চয়ই ভালো লাগছে, তাই না?
1: শ্রোতা বন্ধুরা, আয়োজন মেলায় এ পর্যায়ে আপনাদেরকে নিয়ে যেতে চাই সুরের ভুবনে, তাই এখন নিবেদন করছি একটি ক্রীড়া সঙ্গীত।

0: শ্রোতা বন্ধুরা, খেলাধুলার নানা আয়োজন আর কথামালায় শেষ হলো আজকের সকল পরিবেশনা। বিদায় নিতে হবে, বিদায় বেলায় জানিয়ে যাই, আজকের ক্রীড়াঙ্গন গ্রন্থনায় ছিলেন জামিলুর রহমান, উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী
1: এবং আমি জামিলুর রহমান,
0: সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম,
2: তত্ত্বাবধানে আঞ্জুম আনারা বেগম, আর ক্রীড়াঙ্গন প্রযোজনা করেছেন মাশরুফা তানজিনা নৌশিন। আপনাদের সবার জন্য শুভকামনা, শুভরাত্রি।

অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। বিড়ি সিগারেটের নিক্ষিপ্ত জ্বলন্ত টুকরো অগ্নিকাণ্ডের অন্যতম কারণ। তাই ধূমপান পরিহার করুন। মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন। আগুন থেকে সাবধান থাকুন। হাতের কাছ থেকে দু বালতি পানি ও এক বালতি বালি রাখুন এবং আগুন লাগলে সূচনাতেই আগুনে নিক্ষেপ করুন। বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন। গৃহের বিদ্যুতের তার মাঝে মাঝে পরীক্ষা করুন এবং পুরনো তার বদলে ফেলুন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ভক্তিমূলক গানের আয়োজনে। শুরুতে শুনব নজরুল সঙ্গীত ফেরদৌসী রহমানের কণ্ঠে।

এবারের শিল্পী মোহাম্মদ ইয়াকুব আলী খান, গানের কথা লিখেছেন সাবির আহমেদ চৌধুরী, সুর করেছেন আলাউদ্দিন মিয়া।

শুনলেন ভক্তিমূলক গান, বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, দেশের গান শুনবেন এবারে সামিনা চৌধুরীর কণ্ঠে। গানের কথা লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন বাসুদেব ঘোষ।

সুপ্রিয় শ্রোতা, দেশের গানের শেষ গানটি শুনব সালমা জাহানের কণ্ঠে। গীতিকার অশোক কুমার দে সুর করেছেন দেবেন্দ্রনাথ ঠাকুর।

0: ওয়ালাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফেরদৌসি আহমেদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধান হিসেবে তাঁকে জনগণের কাছ থেকে দূরে ঠেলে না দেয়, উন্নত বাহিনী হিসেবে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানী তেজগাঁওয়ে তাঁর কার্যালয় এসএসএফ এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে এই আহ্বান জানান। সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার উপর তার সবচেয়ে বেশি নির্ভরতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে দুর্ব্যবহারের শিকার না হয় সেদিকেও বিশেষভাবে সতর্ক থাকতে হবে। প্রতিষ্ঠার পর থেকে এসএসএফ এর অসাধারণ ভূমিকার বিষয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন মেয়াদে সরকার প্রধান থাকাকালে এবং জীবনের শেষ দিনগুলোতে এভারকার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি এসএসএফ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসের অন্যতম বৃহত্তর নামাজে জানাজা আয়োজনের ক্ষেত্রে প্রধান সমন্বয়ক হিসেবে এসএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসএসএফ এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জের বিষয়ে তারেক রহমান বলেন, পেশাগত কর্মদক্ষতা বাড়াতে নবনির্মিত ফায়ারিং রেঞ্জ নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে। এসএসএফ এর গোপনীয় কার্যপদ্ধতি ও নির্দেশিকা রেড বুকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০২ সালের পর রেড বুক পুনরায় সংস্কার করে বর্তমান আরও আধুনিক ও সময়োপযোগী করা হয়েছে। এটি এসএসএফ এর কর্মপদ্ধতি নীতিমালায় প্রধানের পাশাপাশি আইনি সুরক্ষা নিশ্চিত করেছে বলে উল্লেখ করেন তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বর্তমানে ৫০ জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আজ নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে জাতীয় সংসদে এ তথ্য তুলে ধরেন। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেলে সংসদের বৈঠক পুনরায় বসে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক সম্মানী ভাতার বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। এদিকে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সংসদকে জানান, জাতীয় সংসদের সভাপতির প্রতি ঝুঁকে সম্মান জানানোর বাধ্যবাধকতা কার্যপ্রণালী বিধিতে আর নেই। সংসদের বৈঠক আগামী রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ২ থেকে আড়াই বছরের মধ্যে রাজধানীর ৪টি বাস টার্মিনাল ঢাকার বাইরে সরিয়ে নেওয়া হবে। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্র মেরামতের অংশ হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার, সেই লক্ষ্যে পথনকশা তৈরি করা হচ্ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই কর্মশালা আয়োজন করে, গণমাধ্যম জগতের সকল ধারার অংশীজনের প্রতিনিধিরা এতে অংশ নেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা আবাইদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রম নারীদের অংশগ্রহণ বাড়াতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের মানবিক বিষয়ক অধিবেশনের বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রের আটলান্টায় এখন দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করছে চেক প্রজাতন্ত্র। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলায় চেক প্রজাতন্ত্র ১-০ গোলে এগিয়ে রয়েছে। রাত ১টায় লস এঞ্জেলসে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল ভোর ৪টায় ভ্যানকুভারে কাতার কানাডার বিপক্ষে খেলবে এবং সকাল ৭টায় জাপানের স্বাগতিক মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উত্তর পূর্ব দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি দেলোয়ার হোসেন সরকার। পথ ও পাথে অনুষ্ঠানে বড়দের সম্মান সম্পর্কে বলবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল ছটা পঞ্চাশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল সাতটা বিশ মিনিটে। সকাল আটটা ত্রিশ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শুনবেন সকাল নটা পাঁচ মিনিটে। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল দশটা পাঁচ মিনিটে। বাজেট 2026-2027 নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান শুনবেন সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ মেলা 11:20 মিনিটে। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা 2:20 মিনিটে। এ সপ্তাহের নাটক শোধ শুনবেন বেলা 3:05 মিনিটে। রচনা মিল্টন আশরাফ, প্রযোজনা আনিসুর রহমান। মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা শুনবেন বেলা 4:05 মিনিটে। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35 মিনিটে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5:10 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্ত শুনবেন বিকেল 5:50 মিনিটে এবং কৃষাণ বধূ সন্ধে 6:05 মিনিটে। সন্ধে 7:05 মিনিটে শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30 মিনিটে। রাত 9:05 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাধা শুনবেন রাত 10:30 মিনিটে। এছাড়া এফএম 90 মেগাহার্জে রাত 12:15 মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক ধূসর আলো, রচনা ও প্রযোজনা মোহাম্মদ আবুল কাশেম। সবশেষে এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6:00 থেকে বেলা 12:10 মিনিট এবং বেলা 2:15 মিনিট থেকে রাত 11:15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান এবং এফএম 90 মেগাহার্জে সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত ঢাকা কয়েল অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনবেন।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় 36.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল নরসিংদীতে 22.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 82%, সন্ধ্যা 6টায় 96%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:12, অস্ত যাবে সন্ধ্যা 6:48। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা এই অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ইমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তারসমা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: সুপ্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 MHz-এ। অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে মোহাম্মদ রিয়াদ হোসেন ও আমি মোহাম্মদ আব্দুল্লাহ। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র কোপ, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ শাম আহমেদ, SM আল জোবায়ের, মোহাম্মদ শাকিল আহমেদ এবং অধিবেশন তত্ত্বাবধানে পুলক রঞ্জন।
1: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি নিশুতি আয়োজনে আপনাদের জন্য যা যা থাকছে। রাত 12:15 বাংলা ইংরেজি সংবাদ, 12:10 দেশের গান, 12:15 নিশুতির নাটক ধূসর আলো, রাত 1:15 আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, মিষ্ট গানের অনুষ্ঠান রংধনু রাত 1:40, রাত 2:00 দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আকাশ ভরা সুরের ধারা, রাত 2:50 নজরুল সঙ্গীত, রাত 2:55 অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া, দিনের অনুষ্ঠান পরিচিত শুনলেন নিশুতি আয়োজনে আপনাদের জন্য যা যা থাকছে শোনার আমন্ত্রণ রইল।

0: আসসালামু আলাইকুম। রাত ১২টা, বাংলাদেশ বেতার ঢাকা, খবর পড়ছি পুলক রঞ্জন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধান হিসেবে তাকে জনগণের কাছ থেকে দূরে ঠেলে না দেয়, উন্নত বাহিনী হিসেবে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁয়ে তার কার্যালয়ে SSF এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আহ্বান জানান। সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার উপর তার সবচেয়ে বেশি নির্ভরতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে দুর্ব্যবহারের শিকার না হয় সেদিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। প্রতিষ্ঠার পর থেকে SSF এর অসাধারণ ভূমিকার বিষয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন মেয়াদে সরকার প্রধান থাকাকালে এবং জীবনের শেষ দিনগুলোতে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি SSF এর অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসের অন্যতম বৃহত্তম নামাজের জানাজা আয়োজনের ক্ষেত্রেও প্রধান সমন্বয়ক হিসেবে SSF গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। SSF এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জের বিষয়ে তারেক রহমান বলেন, পেশাগত কর্মদক্ষতা বাড়াতে নবনির্মিত এই ফায়ারিং রেঞ্জ নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ আগ্রহের কথা জানান। আজ জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সাদাত হোসেন স্বাধীন বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ কথা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বর্তমানে ৫০ জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আজ নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে জাতীয় সংসদে এ তথ্য তুলে ধরেন। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে বিকেলে সংসদের বৈঠক পুনরায় বসে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক সম্মানী ভাতার বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দুই থেকে আড়াই বছরের মধ্যে রাজধানীর ৪টি বাস টার্মিনাল ঢাকার বাইরে সরিয়ে নেওয়া হবে। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্র মেরামতের অংশ হিসেবে গণমাধ্যম স্বাধীনতা নিশ্চিত করবে সরকার, সেই লক্ষ্যে পথ নকশা তৈরি করা হচ্ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এই কর্মশালা আয়োজন করে, গণমাধ্যম জগতের সকল ধারার অংশীজনের প্রতিনিধিরা এতে অংশ নেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রম নারীদের অংশগ্রহণ বাড়াতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের মানবিক বিষয়ক অধিবেশনের বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। আজ রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এদিকে রাত ১টায় লস অ্যাঞ্জেলেসে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনা। এছাড়া আগামীকাল ভোর ৪টায় ভ্যাঙ্কুভারে কাতার কানাডার বিপক্ষে খেলবে এবং সকাল ৭টায় জাপোপানে স্বাগতিক মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই শেহনাজ পারভিন। প্রাইম মিনিস্টার তারেক রহমান হ্যাজ আর্জড দ্য স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF টু পে স্পেশাল অ্যাটেনশন সো দ্যাট দ্য সিকিউরিটি perimeter does not push the head of the government away from the people, seeing public trust and affection in his greatest source of strength. He made the urge while addressing a program organized at his office in the capital today, marking the 40th founding anniversary of the SSF. The Prime Minister called on the SSF to remain particularly careful so that the public does not become victims of their misbehavior while conducting duties. Referring to the outstanding role of the SSF, Tariq Rahman said, the force performed its responsibilities with utmost sincerity, while former Prime Minister Begum Khalida Zia served as head of the government during different terms and most recently while she was undergoing treatment at Evercare Hospital during the last days of her life. Chinese Ambassador to Bangladesh Yao Wen has paid a courtesy call on Prime Minister Tariq Rahman. Prime Minister's Deputy Press Secretary Shahdat Hussain Shahin said the meeting was held at the Prime Minister's office at the Jatiyo Shangshod Bhavan today. Liberation War Affairs Minister Ahmed Azam Khan has said currently 50 July fighters are undergoing treatment abroad. He informed these to the Jatiyo Shangshod today while participating in the scheduled question and answer session. Earlier, the House resumed its sitting with Speaker Hafizuddin Ahmed Bir Bikram in the chair. The Liberation War Affairs Minister added that the government has taken a long-term plan for the treatment, rehabilitation, employment and providing monthly honorarium to the soldiers injured in the July mass uprising. Meanwhile, Speaker Hafizuddin Ahmed Bir Bikram informed the House that the obligation to pay respect to the Speaker of the Jatiyo Shangshod is no longer in the rules of procedure. The sitting of the House has been adjourned until 3 p.m. on Sunday next. Road Transport and Bridges, Railways and Shipping Minister Sheikh Robiul Alam has said the four intercity bus terminals will be moved outside Dhaka within 2.5 years. He was speaking at a dialogue organized by the Bangladesh Secretariat Reporters Forum at the Secretariat today. Information and Broadcasting Minister Johiruddin Shopon has categorically said the government is committed to ensuring freedom of press. He was addressing a workshop organized by the Minister of Information and Broadcasting at a hotel in the capital today to formulate the outline of the National Media Commission. The Information and Broadcasting Minister said, for the first time in the country's history, the government has brought together all stakeholders of the media on a single platform. The Information and Broadcasting Minister said, in this reform process, the government will act only as a supporting and cooperative partner on behalf of the state. Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Jahidur Rahman delivered the keynote speech while State Minister for Information and Broadcasting Yasir Khan Choudhury delivered the welcome speech in the program. The State Minister called upon the government and the media to work together for the advancement of the media. State Minister for Foreign Affairs Shama Ubaid Islam has called on the United Nations UN to strengthen humanitarian assistance and ensure greater participation by women in peace-building efforts amid escalating global crises and growing humanitarian challenges. She made the call while addressing the 2026 Economic and Social Council Humanitarian Affairs segment at the United Nations in New York yesterday. FIFA World Cup football and the match between Czech Republic and South Africa at Atlanta in the USA ended in a 1-1 draw tonight. Meanwhile, Bosnia-Herzegovina will take on Switzerland in Los Angeles at 1 a.m. tonight. In addition, the match between Qatar and Canada will begin at 4 a.m. in Vancouver, while Mexico will encounter South Korea at 7 a.m. tomorrow. Finally, weather in Focus Valley till 9 tomorrow morning says there are chances of rain or thunder showers with temporary east southeasterly gusts, cooling wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rajshahi, Pabna, Dhaka, Tangal, Mamunshing, Faridpur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. River pools in these areas are to host cautionary signal number 1. And that is the end of the news. Our next bulletin will be at 7 tomorrow morning in Bangla.
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রেসশ্রোতা দেশের গান শুনবেন রুনা লায়লার কণ্ঠে। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

0: দেশের গানটি শুনলেন রুনালালার কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ নিশুতি নাটকে।
1: আজকের নাটক ধূসর আলো। রচনা ও প্রযোজনা মোহাম্মদ আবুল কাশেম। নাট্যানুষ্ঠান ধূসর আলো।
2: কি ব্যাপার, তুমি আজ অফিস চললে নাকি?
3: কি করব বলো, নিজে গিয়ে তদবির না করলে পেনশন কেস একটু এগোবে না।
2: তাই বলে রোজই যেতে হবে? রিটায়ার হওয়ার পর দেখছি রোজই অফিসে যেতে হচ্ছে, তাহলে আর রিটায়ার কেন?
3: সেটাই তো দুঃখ মাজেদা, সামান্যই কাজ, রোজ একটা না একটা প্যাচ লেগেই আছে। বুঝতে পারছি না এগুলো কদিনে মেটাতে পারবো।
4: মা, টাকাটা দাও, আমার ক্লাস দেরি হয়ে যাচ্ছে।
2: আজ এত সকালে?
4: ক্লাস 9:30, এক্সট্রা ক্লাস, হরতালের জন্য অনেক ক্লাস নষ্ট হয়েছে, তো তাই
2: দিচ্ছি। এই নে, রাহান কই? ওর নাস্তা খাওয়া হয়েছে নাকি না খেয়ে রওনা হলো? নাস্তা খাওয়ার সময় হলে ও যত তাড়াহুড়ো।
3: না না, এ ভারী খারাপ অভ্যাস, ধীরে সুস্থে নাস্তা করে যাবে তা না।
4: ওই তো ভাইয়া।
5: না বাবা, আজ আমি ধীরে সুস্থে ভালোভাবে নাস্তা করে যাচ্ছি। বাবা, তুমি কি আজও পেনশন কেসের জন্য তদবিরে যাচ্ছ নাকি?
3: না গিয়ে উপায় আছে? আমি না গেলে তো ভাই এক পাও নড়বে না।
5: আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি বাবা?
3: না না না না, তুই পারবি না, এ বড় জটিল ব্যাপার।
5: ও ঠিক আছে, আমি তাহলে চলি বাবা, আমার অফিসেরও সময় হয়ে যাচ্ছে।
4: ভাইয়া, আমাকে নামিয়ে দিয়ে যাবি?
5: কি বলিস তুই, ঢাকায় ট্রাফিকের যে অবস্থা, তোকে নামিয়ে দিতে গেলে আমাকে আর অফিস করতে হবে না।
4: থাক তাহলে।
5: না না, রাগ করছিস কেন? আচ্ছা তুই রেডি তো?
4: আমি একদম রেডি।
5: বেশ, হায় তাহলে।
3: আমি আসি মাঝেদা,
2: তাড়াতাড়ি ফিরতে চেষ্টা করো।

0: এই রিক্সা যাবে?
1: কই যাবেন?
0: সেগুন বাগিচা
1: চলেন।
0: ভাড়া কত নেবে?
1: যা ন্যায্য ভাড়া হয় তাই দেবেন।
0: ঠিক আছে, তাই দেব। আবার ঝামেলা করো না যেন।
2: এই যে সুন্দরী, কই যাও?
3: তাদি, আপনার কি দরকার?
4: না, বলছিলাম আমরা এই মহলারই ছেলে, একটু গপশপ করব আর কি।
3: বাজে বকবেন না, পথ ছাড়ুন।
0: আশ্চর্য, ছেলে দুটো মেয়েটার সঙ্গে এমন ব্যবহার করছে কেন?
2: যদি পথ না ছাড়ি?
3: অসভ্য ইতর!
2: গালাগালি করবেন না, এর ফল ভালো হবে না বলছি।
0: না, এসব আর সহ্য করা যায় না।
4: এই এই, কেটে পড়ো, দেখছিস না মুরুব্বি আর, কেটে পড়ো।
0: সমস্ত একেবারে নষ্ট হয়ে গেছে। এই এই রিক্সা চলো। শহীদ সাহেব নাই?
5: আহেন নাই,
0: দশটা বেজে গেছে, এখনো আসেন নাই?
5: আমি কি করে কম স্যার, কোনো কাম থাকতে পারে, কাম সাহেরা আসতেছেন হয়তো।
0: আচ্ছা, বেশি দেরি হতে পারে নাকি?
5: মনে তো হয় না, রোজ দশটার মধ্যেই চলে আসেন যদি কোনো কাম না থাকে।
0: তো আমি কি এখানে একটু বসতে পারি?
5: হ্যাঁ, বসেন।
6: দবে, এই বা, আমার ইলেকট্রিক বিল দিতে পেরেছো?
5: জি স্যার, যে লাইন হয়েছিল কালকে।
6: বুঝতে পেরেছি, এই জন্য আর কালকে অফিসে আসো নাই, তাই না?
5: স্যার, ফেরার বাস পাই নাই।
6: ঠিক আছে ঠিক আছে, শোনো, আজ তোমাকে একটু ঠাটারি বাজারে যেতে হবে,
5: খাসির মাংস কেনার জন্য।
6: ঠিক বুঝেছ, মেহমান, খোদ গিন্নির বাপের বাড়ি।
5: কখন যেতে হবে?
6: এই একটু চাটা খাও, তারপর যাও, মাংসটা একেবারে বাসায় পৌঁছে দিতে হবে। কিন্তু
5: হেডার কই তৈব না স্যার, আপনি বসেন, আমি চাটা নিয়ে আসি।
0: একটু কথা বলতে পারি? অনেকক্ষণ যাবত আপনার অপেক্ষায় বসে আছি।
6: আমি তো খেয়ালই করিনি, সরি। কি ব্যাপার বলুন তো?
0: মানে আমার পেনশনের ব্যাপারে।
6: ও, ফাইল কি আমার কাছে?
0: আপনি বোধহয় মনে করতে পারছেন না, পরশু ফাইলটা আপনার উপস্থিতিতেই আপনার কাছে দেওয়া হয়েছিল।
6: পরশু? হ্যালো, কে ভাবি? আরে, আপনাদের টেলিফোন করে করে আমি হয়রান হয়ে গেলাম। রাশেদ ভাই কই? কি, সিঙ্গাপুরে গেছেন? এই দেখেন, খবরটা আমাকে দেন নাই। কবে ফিরবেন? হ্যাঁ, ফেরার পরেই কিন্তু আমার বাসায় দাওয়াত নিতে হবে। কি বললেন? হ্যাঁ, এনেছি তো। আরে, পেয়ে যাবেন পেয়ে যাবেন, আমি নিজে গিয়ে দিয়ে আসব। ভাবি, আমি ভীষণ বিজি। আর বলবেন না, অফিসে কাজের চাপে নিঃশ্বাস ফেলার সময় নেই। আসবো ভাবি, অবশ্যই আসবো। আচ্ছা, হ্যাঁ, পরশু আমার কাছে এসেছে ফাইল।
0: জি,
6: কই, দেখছি না তো। আচ্ছা, কি নাম বলুন তো?
0: আব্দুল মালিক, রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর।
6: ও, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, পরশু তো।
0: জি
6: হ্যাঁ, ওটাতে একটা কোয়ারি আছে, হেড অ্যাসিস্ট্যান্ট সাহেবের কাছে ফাইলটা পাঠানো হয়েছে।
0: উনি তো সব দেখে শুনেই দিয়েছিলেন,
6: কিন্তু আমারও তো কিছু জানার থাকতে পারে।
0: অনুগ্রহ করে একবার হেড অ্যাসিস্ট্যান্ট সাহেবকে খবর দেবেন।
6: দেখেছেন তো কিরকম ব্যস্ত আমি
5: স্যার।
6: জয়নাল সাহেবকে খবর দাও তো
5: স্যার, উনি এখনো আসেন নাই।
6: আসেন নাই?
5: ফোন করছিলেন, উনার মায়ের স্কুলে ভর্তি করতে হইব, আজ আর আইব না।
6: রাইস, দেখলেন দেশের অবস্থা, কি সব সিলি কারণে অফিসে অনুপস্থিত থাকে।
0: তাহলে আজ আর কিছু করা সম্ভব নয়?
6: কি করব বলুন, আপনি বরং আগামী সপ্তাহে আসুন।
0: ঠিক আছে, কি আর করা।
7: আরে দুলা ভাই, একেবারে ভর দুপুরে কোত্থেকে এলেন?
0: আর বলিস না, পেনশনের পেছনে ঘুরতে ঘুরতে একেবারে পাগল হয়ে গেলাম। আজ এটা চাই, কাল ওটা চাই, অফিসের লোকজন প্রায় অ্যাবসেন্ট থাকে। তাহলে শরীফ কই?
7: এই মাত্র লাঞ্চে এলো।
8: আছি দুলা ভাই, কেমন আছেন? অনেকদিন পরে এলেন, আবার ভালো?
0: হ্যাঁ, এসেছিলাম তো পেনশনের তদবিরে, কিছুই এগোতে পারলাম না। ভাবলাম অফিসের কাছেই শালির বাড়ি, একটু দেখাই করে যাই। কেমন আছো তোমরা?
8: হ্যাঁ, ভালো আছি, খুব ভালো আছি।
0: তো তোমার নতুন বাড়ির খবর কি?
7: আর বলবেন না দুলা ভাই, বাড়ি করতে গিয়ে তার মেজাজ মর্জি যা হয়েছে, সব সময় রেগে টং হয়ে থাকে।
0: কেন, এমন হবে কেন? এটা তো ঠিক না।
8: বিশ্বাস করেন দুলা ভাই, আগে জানলে কিছুতেই বাড়ির কাজে হাত দিতাম না। উফ, বাড়ি বানাতে গিয়ে যেন মহা অন্যায় করে ফেলেছি।
0: অন্যায়?
8: নানা দিক থেকে থ্রেট, চাঁদা না দিলে কাজ বন্ধ, পয়সা আছে বলেই তো বাড়ি বানাচ্ছেন, অতএব টাকা চাই।
0: নীতিবোধের কোনো বালাই নেই।
8: আমার তো একেবারে ঘেন্না ধরে গেছে, আগে বুঝতে পারলে কনস্ট্রাকশনে হাতই দিতাম না।
0: আচ্ছা, তুমি কিছু বলতে পারো না?
8: ওরে বাপরে, তাহলেই হয়েছে, পেপারে পড়েন না?
0: কিছুদিন ধরে দেখছি আমাদের পাড়ার অবস্থা সুবিধার নয়, কিন্তু এভাবে চুপ করে থাকলেই বা চলবে কেমন করে? একটা কিছু তো করা দরকার।
7: দুলা ভাই, দুপুরে কিন্তু খেয়ে যাবেন।
0: না না না, আজ না, আজ না, তোমার আপা অপেক্ষা করে থাকবে।
7: আমি ফোন করে দিচ্ছি, আপা কিচ্ছু মনে করবেন না।
8: হ্যাঁ দুলা ভাই, খেয়ে বিশ্রাম নিন, ভর দুপুরে গিয়ে আর কাজ নেই, বিকেলে যাবেন।
0: তো শালির হুকুম, আর কি অমান্য করার উপায় আছে? দেখি তোমাদের ওয়াশরুমটা একটু ঘুরে আসি। রিক্সাওয়ালা, এই নাও তোমার ভাড়া।
3: এ কি করছেন আপনারা? ছাড়ুন, ছাড়ুন বলছি।
2: আসুন না আমাদের সঙ্গে, একটু গল্প স্বল্প করব।
3: খবরদার গায়ে হাত দেবেন না বলছি।
4: অবশ্যই দেব, অবশ্যই দেব। আমাদের গালাগালি করার সময় মনে থাকে না কিছু? আমরা পাড়ার ছেলে, আমাদের সঙ্গে একটু গল্প স্বল্প করলে মহাভারত অশুদ্ধ হয়ে জানে কে? আজ তোকে জোর করে নিয়ে যাবো। চল।
0: এই তোমরা কি করছো?
3: চাচা আমাকে বাঁচান। চাচা
2: চল চল চল, কেটে পড়ি কেটে পড়ি।
4: চল চল।
0: কি হয়েছে মা?
3: ও যে ওরা আপনাকে দেখে এখন কেটে পড়ছে।
0: হ্যাঁ আমিও আমিও লক্ষ্য করছিলাম, তুমি চেনো ওদের?
3: রোজ যাওয়া আসার পথে বিরক্ত করত, আমি সইতে না পেরে আজ সকালে গালাগালি করেছিলাম। দেখুন দেখুন আমার কি অবস্থা করেছে, আপনি না এলে।
0: তুমি চলো আমার সঙ্গে, চলো।
3: কোথায়?
0: থানায়।
3: থানায়?
0: হ্যাঁ থানায়। দ্বিধা করলে তো চলবে না, এর একটা বিহিত হওয়া দরকার।

0: কি হয়েছে মা? কি ব্যাপার, তোমরা এমন গম্ভীর হয়ে বসে আছো কেন?
1: বাবা এখনো বাসায় ফেরেনি।
0: সকালে পেনশনে তদবুরে গেলেন, দুপুরের আগেই তো ফেরার কথা।
2: দুপুরে ফেরেনি, সাজেদার ওখানে খেয়েছে। সাজেদা ফোন করে বললো বিকেলে ফিরবে।
0: খালাকে ফোন করেছিলে?
2: হ্যাঁ, বললো বিকেলেই বেরিয়েছে ওদের ওখান থেকে।
0: রাত প্রায় 10টা বাজে, এতক্ষণ কোথায় থাকতে পারে? এই জন্যই তো বলি মা, বাবার একটা মোবাইল ফোন দরকার, কিন্তু বাবা তো কিছুতেই রাজি হন না।
1: ভাইয়া কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো?
0: আহা, আগে কোনো খারাপ চিন্তা করিস না তো।
2: কিন্তু না জানিয়ে কোনোদিন তো এত দেরি করে না, সেই জন্যই তো আমার বেশি চিন্তা হচ্ছে।
0: এত বড় ঢাকা শহর কোথায় খুঁজবো বলো? আচ্ছা এক কাজ করি, খালুর সঙ্গে একে পরামর্শ করে নিই, দেখি উনি কি বলেন।
3: তুমি চিন্তা করো না, কিছুক্ষণ আরো দেখি, তারপর না হয় বেরোবো। ঠিক আছে, আমি ফোন করব, রাখি।
4: ট্রাফিক জ্যামে আটকা পড়েননি তো?
3: কি যে বলো, সেই 5:30 বেরিয়েছেন, এতক্ষণ পর্যন্ত ট্রাফিক জ্যামে আটকা পড়ে থাকবেন কেন?
4: তাহলে কি হতে পারে, দুলাভাই তো কোনো সময় এরকম করেন না।
3: টেনশন টেনশন, নগর জীবনের টেনশন, হয়তো এমন কিছু ব্যাপারে আটকে গেছেন যা আমরা ভাবতেও পারছি না। সময় হলে ঠিকই বাসায় ফিরবেন।
4: কিন্তু বিপদের কথাও তো এড়িয়ে যাওয়া যায় না, যদি কোনো অ্যাক্সিডেন্ট, চিন্তায়।
3: হ্যাঁ, অনেক কিছুই হতে পারে, তিনি অসুস্থও হয়ে পড়তে পারেন। যাক, এইসব ভেবে এখন কাজ নেই, আমি আর রায়হান বেরোচ্ছি, সম্ভাব্য সব জায়গাতেই খুঁজে দেখব, থানা হাসপাতাল সব। তুমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলো।
4: ঠিক আছে,
3: আমি রেডি হয়ে গেছি।
2: তাই বলে ফোন করে একটা খবর দিতে পারলো না?
5: আরে তখন কি আর আমার মাথা ঠিক ছিল নাকি?
0: বাবা,
5: তুই আবার কি বলতে চাস?
0: ভাবছি কাজটা তুমি ঠিক করলে কিনা।
5: ঠিক করলাম মানে? একটা মেয়ের এমন বিপদ দেখে চুপ করে থাকবো?
2: আহা, তুমি রেগে যাচ্ছ কেন? রাহান তো ঠিকই বলেছে, সব দিক ভেবে চিনতে কাজ করতে
5: হয়। আমি কি সব দিক না ভেবে কাজ করেছি?
0: বাবা তুমি রাগ করো না, তুমি মেয়েটাকে ওদের হাত থেকে রক্ষা করেছ ঠিক আছে, কিন্তু থানায় নিয়ে যাওয়াটা ঠিক হয়েছে কিনা সেটাই ভাবছি।
5: তার মানে?
0: ওদের দলবল তো কম নয়, শেষে খেপে গিয়ে আমাদের উপর অত্যাচার না করে।
2: রায়ন ঠিক কথাই বলেছে, পুলিশ কি সবকটাকে ধরতে পারবে নাকি? আমাদের উপর দেখো ঠিক বিপদ আসবে।
1: আহ মা, তুমি যে কি বলো, এছাড়া বাবার আর কি বা করার ছিল? থানায় না গেলে ওরা মোটেই ভয় পেত না, বরং অত্যাচার আরো বাড়িয়ে দিত।
5: তাছাড়া থানা আছে কি জন্য? এই সমস্ত বদমাইশকে শাস্তি করতে থানার সাহায্য ছাড়া কি করে সম্ভব?
1: বাবা তো ঠিকই বলেছেন।
0: না না, আমি তোমার কথা অস্বীকার করছি না, তবে সময়কাল তো বেশি ভালো নয়।
5: সেই ভয়ে চুপ করে থাকলে অত্যাচার বাড়তেই থাকবে।
0: বাবা তোমার কথা মেনে নিয়েই বলছি, আমাদের সাবধান হয়ে চলা দরকার, দু একদিন কেয়ারফুলি ওয়াচ করতে হবে। আর উমা, তোর ইউনিভার্সিটিতে যাওয়া আসাটা সাবধানে করবি, পারলে আমি কিংবা বাবা সঙ্গে থাকলে ভালো হবে।
1: বাবা ভাইয়া যা বলছে কয়েকদিন আমাদের সেভাবেই চলা উচিত।
2: অনেক রাত হলো, এসো খাবে এসো।
3: দুলাভাইয়ের এর মধ্যে জড়িয়ে পড়াটা ঠিক হলো কিনা তাই ভাবছি।
4: ছোটকাল থেকে তো দেখে আসছি সে একজন আদর্শবাদী লোক, কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারেন না।
3: এই জন্য চাকরিতে কি কম সমস্যা হলো? নইলে অনলি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে রিটায়ার করা তার মতো ব্রিলিয়ান্ট লোকের জন্য খুবই দুঃখজনক।
4: তা তো বুঝলাম, কিন্তু যে ঘটনা ঘটিয়েছেন আল্লাহ জানে এর ফল কি হয়।
3: রায়হান ঠিকই বলেছিল, মেয়েটাকে রক্ষা করেছিল, দ্যাট ওয়াজ এনাফ, থানায় যাওয়ার কি দরকার ছিল? সরকার এখন ইফটিজিংয়ের ব্যাপারে খুব সিরিয়াস, দু একটা তো ধরা পড়বেই, কিন্তু তারপর?
4: রায়হান সাবধানী ছেলে, এখন ওর উপরেই সব নির্ভর করছে।
3: আমাদের এখন সবাইকে একটু অ্যালার্ট থাকতে হবে, এমনও তো হতে পারে, হয়তো কিছুই হলো না।
4: তবে খারাপটা আগে ভাবা উচিত।
3: চলি সাজেদা, কোনো খবর হলে আমাকে অফিসে জানিও।
4: আচ্ছা।

0: আসসালামু আলাইকুম স্যার।
1: ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না।
0: এই পাড়াতে আমার মুদির দোকান আছে স্যার।
1: তা কি মনে করে?
0: আপনি ঠিক কাজ করেছেন স্যার। বদমাশগুলোর জন্য কি যে অসুবিধায় ছিলাম, রোজ রোজ কত কিছু রোজগার করে নিয়ে যেত, পয়সা দিত না।
1: তাই নাকি?
0: হ্যাঁ স্যার।
1: তা কোনো সময় তাদের কিছু বলেননি?
0: পাগল, তাহলে তার রক্ষে ছিল, সব ভেঙে চুরে দিত।
1: অমনি চুপ করে থাকলে অত্যাচার তো করবেই।
0: তিনটা ধরা পড়েছে, বাকিগুলো সব হাওয়া, আশেপাশে কোনো চিহ্ন নেই। কি যে ভালো করেছেন স্যার।
1: হ্যাঁ, পুলিশকে সাহায্য করবেন, পাড়ায় যেন এসব আর না হয় সবাই মিলে খেয়াল রাখবেন।
0: অবশ্যই স্যার।
1: আসি।

0: আপনাকে কয়েকদিন আগেই ফাইলটা দেওয়া হয়েছে, এতদিনে অ্যাকশন নেওয়া কি উচিত ছিল না?
1: ফাইল দিলেই তো হলো না, এরকম একগাদা ফাইল আমার জমে আছে।
0: এ কথা বললে তো আর কি বলবো, সেজন্য লোকজনও তো কম নেই।
1: হ্যাঁ আছে, কিন্তু কাজ বোঝে কজন, আর কাউকে দিন না কাজটা করতে, শেষ পর্যন্ত আমার কাছেই আসতে হবে তাকে।
0: তাহলে কি আজও ফাইলটা পাঠাতে পারবেন না?
1: জি না, আজ ধরা সম্ভব হবে না।
0: কবে আসবো তাহলে?
1: আসুন সামনের সপ্তাহে।
0: ঠিক আছে, উঠি তাহলে।
2: স্যার কিছু মনে করেন না, একটা কথা কম
0: বলেন।
2: এইভাবে কাজ হইব না স্যার।
0: তাহলে কিভাবে হবে?
2: না কিছু খরচপাতি লাগবে স্যার, আপনি রাজি হলে আমি সব ব্যবস্থা করে দিন স্যার।
0: অসম্ভব অসম্ভব, কোনো দরকার নেই।
2: পাগল নাকি?
3: তোকে এত করে বললাম কয়েকদিন একা বেরোবি না, তুই তো কথাটা শুনলি না।
4: কি করে শুনবো, সব সময় তোমাদের পাওয়া যায় নাকি? সামনে পরীক্ষা, এখন ক্লাস মিস দেওয়া সম্ভব নাকি?
5: ছেলে দুটোকে আগে দেখেছিস কখনো?
4: ঠিক মনে করতে পারছি না।
3: কি বলেছিল?
4: তোমার বাবা যদি আমার বন্ধুদের ছাড়ার ব্যবস্থা না করে তাহলে তোমার অবস্থা কি হবে বুঝতে চেষ্টা করো, চেনো না তো আমাদের।
3: এমন একটা কিছু হবে তা আমি আগে অনুমান করেছিলাম।
5: তুই বুঝতে পারছিস বাবা? বাবা কেন বুঝতে পারে না, এই লোকটার বোকামির জন্য সারাটা জীবন আমাদের কষ্ট পেতে হচ্ছে।
3: আহা মা, তুমি এমন কথা বলছো কেন? বাবা সবকিছু করেন একটা আদর্শ বোধ থেকে, হয়তো এই সময়ের জন্য সাময়িক অসুবিধা হচ্ছে।
5: আদর্শ বোধ? এই আদর্শ বোধ কি এখন আমাদের রক্ষা করতে পারবে?
3: এখানকার লোকজনের সঙ্গে কথা বলে দেখি কিছু করা যায় কিনা। আর রুমা, কেঁদে কোনো লাভ নেই, আর একা বেরোবি না, দরকার হলে কয়েকদিনের জন্য তোকে খালার বাসায় রেখে আসব, বাবা অসুখ সব ভেবে ঠিক করা যাবে।
6: ভাইসাহ, আপনি সেদিন না থাকলে আমার ছবির যে কি অবস্থা হতো।
7: দেশের এই অবস্থা কেন হলো বলুন তো, রোজই পেপার খুলে দেখি এমন দু একটা ঘটনা ঘটছে, পেপার পড়ে উপলব্ধি করতে পারি না, এখন নিজে যখন বিপদে পড়েছে তখনই বুঝতে পারছি অবস্থা কতখানি ভয়াবহ।
0: বাবু সাহেব, আমরা এই কোন যুগে বসবাস করছি? সভ্যতায় জ্ঞানে বুদ্ধিতে সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে, আর আমরা জড়িয়ে যাচ্ছি সব নোংরামিতে।
7: সব বেকারত্ব, বুঝলেন না, বাঁচতে তো হবে।
0: তাহলে এভাবে বাঁচতে হবে, বাঁচার জন্য চেষ্টা তো করতে হবে, কেউ তো আর এসে করে দেবে না।
7: হ্যাঁ মানলাম, আপনার কথা মানলাম, কিন্তু এদের পথ দেখাবে কে?
0: হ্যাঁ আমাদেরই দেখানো উচিত ছিল, কিন্তু সে কাজটা তো আমরা করছি না।
6: ছবি শুধু কান্নাকাটি করছে, কলেজেও যাচ্ছে না।
7: ওকে ডাকো না, ভাই সাহেবের সঙ্গে একটু কথা বলুক।
6: আসছে আসছে, ভাই সাহেবের জন্য চা নিয়ে আসছে।
0: আমাদের কিন্তু পুলিশকে সাহায্য করতে হবে, থানা কিন্তু সঙ্গে সঙ্গে কেসটা নিয়েছিল।
7: ভাই সাহেব আপনি কোনো চিন্তা করবেন না, আমরা কি ছেড়ে দেবো নাকি? আপনি যখন যা বলবেন তাই করব।
0: না না, শুধু আমাকে বলতে হবে কেন, আপনারা নিজেরাই ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে আসবেন।
8: নিন চাচা, চা নিন।
0: হ্যাঁ কেমন আছো মা?
8: চাচা আমার এমন কেন হলো, আমার জীবনটাই বোধহয় শেষ হয়ে গেল।
0: ছি ছি ছি, তুমি তুমি এসব কি কথা বলছো? কেন তোমার জীবন শেষ হবে, কি তোমার অপরাধ?
6: ভাই সাহেব আমাদের সমাজটাকে তো চেনেন।
0: এই আপনাদের ভুল ধারণা, আপনারা জিনিসটাকে এভাবে নেবেন না তো। যাই হোক, আপাতত অপরাধীর শাস্তির ব্যবস্থাটা হোক।
8: চাচা আমার ভয় করে, সব সময় ভয় করে।
0: তোমার ভয় পাবার কিচ্ছু নেই মা, ভয় পেয়ে পিছিয়ে থাকলে সমাজের জঞ্জাল যে কোনো দিনই পরিষ্কার হবে না। ঠিক আছে মা, তুমি এসো। আজুটি মা বসে, সব দিক কিন্তু খেয়াল রাখবেন।
7: ঠিক আছে ঠিক আছে।

0: বাবা ঠিক বুঝতে পারছেন না এর পরিণতি কোন দিকে যাচ্ছে, কারণ ওই ছেলেগুলো ছাড়া না পাওয়া পর্যন্ত ওদের দলের অন্যান্য ছেলেরা নানা রকম হুমকি দিয়েই যাবে।
1: কিন্তু দুলাভাই যে রকম একরোখা লোক, তাকে এসব বোঝাবে কে?
2: ঠিকই, কোন রকম কম্প্রোমাইজের ব্যাপারে দুলাভাই রাজি হবেন বলে মনে হয় না।
0: খালু, আমি একটা কাজ করতে পারি।
2: কি কাজ?
0: ওদের দলবল খুঁজে দেখতে পারি।
1: কিভাবে?
0: সে ব্যবস্থা আমি করতে পারবো, যদি সম্ভব হয় ওদের সঙ্গে আলোচনা বসতে পারি।
2: বুঝতে পারছি, যদি ওদের সঙ্গে একটা টার্মসে আসা যায় ব্যাপারটা মন্দ নয়।
1: দুলাভাই যদি জানতে পারে?
0: সেটাই ভাবছি। বাবা সারাটা জীবন একটা আদর্শকে বিশ্বাস করে আসছেন, আমাদের কাছ থেকে কোনো বিশ্বাসঘাতকতার পরিচয় পেলে কতখানি যে ভেঙে পড়বেন সেটাও বুঝি।
2: এছাড়া উপায় বা কি?
1: আমি তো আর ভাবতে পারছি না কি আর করা যেতে পারে। তুই বরং রুমাকে কয়েকদিনের জন্য আমাদের এখানেই পাঠিয়ে দে।
0: দেখি খালা, দরকার হলে তাই করব। আজ আসি?
1: ঠিক আছে, আর রাত করিস নি, আপাকে বলিস আমি দু একদিনের মধ্যেই আসব।
3: তুমি কোনোদিনই আমাদের দুঃখ বুঝতে পারলে না।
4: আহা, এটা দুঃখ বোঝার কি আছে? এত বড় একটা অন্যায় চোখের সামনে ঘটে যাবে, আমি তো শুধু প্রতিকারের ব্যবস্থা করেছি, এতে অন্যায়ের কি হলো?
3: কি হলো বুঝতে পারছো না?
4: না,
3: রুমার ইউনিভার্সিটি যাওয়া বন্ধ হলো বলে ও কি আর এখন থেকে একা চলতে পারবে?
4: দেখি কি করা যায়। ওই ফোনটা ধরো দেখি।
3: হ্যালো, কে? কি কি বললেন? এই দেখো কে যেন কি বলছে।
4: আমাকে দাও, আমাকে দাও। কে বলছেন? হ্যাঁ বলছি। অসম্ভব, আমি পারবো না, অন্যায়ের শাস্তি তাদের পেতেই হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আপনারা যা ইচ্ছে তাই করুন। বলে কিনা কেস তুলে না নিলে লাশ পড়বে, এটা মগের মূল লোক নাকি? আমি একটু বেরোচ্ছি।
3: আবার কোথায় যাচ্ছ?
4: থানায়।
3: আবার থানায় কেন?
4: আরে না না, ব্যাপারটা তাদের জানিয়ে রাখা দরকার তো, বলা তো যায় না।
3: এতে তো ওরা আরো খেপে যেতে পারে।
4: খেপে খেপুক, তাই বলে এসব বরদাস্ত করতে হবে নাকি? আসি।
0: মা, বাবা হন্তদন্ত হয়ে কোথায় গেলেন?
3: কোথায়? আবার থানায়।
0: থানায়? এখন আবার থানায় কেন?
3: কিছুক্ষণ আগে কারা যেন টেলিফোনে থ্রেট করেছে, থানা থেকে ওদের ছাড়াবার ব্যবস্থা না করলে নাকি একেবারে লাশ ফেলে দেবে।
0: না, বাবাকে নিয়ে মুশকিলে পড়া গেল, একেবারে কিছুই বুঝতে চান না। মা, আমি যাই, দেখি বাবাকে নিয়ে আসতে পারি কিনা।
5: বুঝলে ছবির মা, মালেক ভাই যেন আমাদের উপকারই করেছেন, আমাদের ভালোই চান, কিন্তু কতদূর পারবেন উনি?
3: তোমার কথাটা তো আমি ঠিক বুঝলাম না।
5: বুঝলে না? ওনার শক্তি কতটুকু? বদমাশের দলে আরো শক্তিশালী, উনি একা কি আর যুদ্ধ করতে পারবেন?
3: তবুও মানুষটার সঙ্গে কিন্তু আমাদের থাকাটা একান্তই দরকার।
5: না, তুমি কিছুই বুঝো না দেখছি। আসলে লোকটা একটু পাগলা কিসিমের, একা একাই লড়তে চান, কিন্তু এই পরিস্থিতিতে সেটা কি সম্ভব?
3: পরিষ্কার করে বলো দেখি তুমি কি বলতে চাও।
5: না মানে মালিক সাহেব যাই বলুক, আমাদের নিরাপত্তার কথা তো আমাদের ভাবতে হবে।
6: বাবা, এ তুমি কি বলছো? এই দেবতার মতো মানুষটা আমাদের জন্য এমন ঝুঁকি নিলেন, তার কি হবে?
5: দেখ, তুই ছেলে মানুষ, এসব তুই বুঝবি না, মালিক সাহেবের কথায় নাচতে গেলে আমরা আরো বিপদে পড়ে যাব।
6: বাবা, তুমি কি করতে চাও?
5: থানা কোর্ট কাচের এসব থেকে আমাদের আস্তে আস্তে সরে আসতে হবে।
6: কেন বাবা?
5: বুঝতে পারছিস না, নইলে বিপদ হতে পারে তো।
3: কিন্তু ওই লোকটার কথা একবারও ভাবলে না তুমি?
5: ভেবেছি ভেবেছি, অনেক ভেবেছি, আগে নিজে বাঁচি তারপরে তো অন্যের কথা।
6: না বাবা, পারলাম না, পারলাম না তোমার কথা মানতে।
0: না খালা, বাবাকে তো তোমরা চেনো, এমন কিছু করা ঠিক হবে না যাতে উনি মনে কষ্ট পান।
1: কিন্তু এছাড়া উপায় বা কি আছে?
2: দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে, ফোনে থ্রেট, বাড়িতে ঢিল, এরপর কি হতে পারে বুঝতেই তো পারছো।
0: বুঝতে পারছি না, রুমার ইউনিভার্সিটিতে যাওয়া তো প্রায় বন্ধ হবার জোগাড় হয়েছে।
1: শোন রায়হান, তুই ওদের সঙ্গে একটু বসবার চেষ্টা কর, তুই চেষ্টা করলেই পারবি। দরকার হলে তোর খালুকেও সঙ্গে নিতে পারিস। আফার কান্নাকাটি আর সহ্য হয় না রে।
0: কিন্তু বাবা যদি কোনোভাবে টের পেয়ে যান তাহলে কি অবস্থা হতে পারে বুঝতে পারছ? এই আঘাত তিনি কিছুতেই সইতে পারবেন না।
2: টের পাবেন কেন? খুব সাবধানে কাজ করতে হবে। ব্যাপারটা যেন এমন হয় ছবির বাড়ির লোকেরাই কেসটা উড্র করছে, আমরা কিছু জানি না।
0: দেখি কি করা যায়। আজ ওঠি খালা।
1: হ্যাঁ, সাবধানে চলাফেরা করিস, আর ব্যবস্থা জানাবার একটু তাড়াতাড়ি নিস, বেশি দেরি হলে তখন সব পস্তাতে হবে।
0: তাই হবে খালা।
4: কি রে মা, মন খারাপ?
7: না বাবা, কিছু না।
4: তোর ইউনিভার্সিটি যাওয়া বন্ধ করে দিলি? ঠিক আছে, না হয় আমি তোর সঙ্গে যাব এখন থেকে।
7: না বাবা, তা সম্ভব নয়।
4: কেন সম্ভব নয়
7: বাবা? প্লিজ, তুমি এ নিয়ে ভেবো না তো।
4: ভাববো না? কি যে হলো, একটা অন্যায়ের প্রতিবাদ জানাতে গিয়ে তোদের সবার কাছে কেমন যেন অপরাধী হয়ে গেলাম।
7: কে বলেছে বাবা তুমি অপরাধ করেছো?
4: নইলে দেখ তোর মা কেমন কান্নাকাটি করছে। রায়হানও কি যেন বলতে চাইছে কিন্তু বলছে না।
7: ওরা সবাই এই সাময়িক বিপদে একটু ঘাবড়ে গেছে, তাই এমন করছে।
4: মনে হয় না
7: বাবা। তুমি আমাদের অহংকার, কয়জনের এমন গর্ব করার মতো বাবা আছে? তুমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করনি বাবা।
4: কি জানি কতদিন আর এভাবে চলতে পারবো।
7: পারবে বাবা, সবসময়ই পারবে।
4: তাহলে এমন মন খারাপ করছিস কেন?
7: না বাবা, আর মন খারাপ করব না। চলো বাবা, দেখি মা কি করছে।

0: বলিস কি, কখন? খুব বেশি কিছু হয়নি তো? আপা চলে গেছেন কোন হাসপাতালে? কি বললি? ও ও, ঠিক আছে ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি।
1: কি ব্যাপার?
0: সর্বনাশ হয়ে গেছে, ওই দলের বদমাইশরা দুলা ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে। দুলা ভাই এখন হাসপাতালে।
1: হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শোনো আমি গাড়ি বার করতে বলছি। কিন্তু সাজেদা,
0: কি
1: আমাদের নেগোসিয়েশনের কাজ তো শুরু হয়ে যাওয়ার কথা, এই সময় এমন ঘটনা তো হওয়ার কথা নয়।
0: ওসব চিন্তা এখন বাদ দাও তো, তাড়াতাড়ি রেডি হয়ে আসো।

0: দুলা ভাই এখন কেমন আছেন?
1: অনেক ব্লিডিং হয়েছিল, উত্তেজনায় হার্টের অবস্থা ভালো ছিল না, ঘুমের ওষুধ দেওয়া হয়েছে।
0: ডাক্তার কি বলেছেন?
1: আজকের রাতটা অবজারভেশনে রাখতে হবে।
0: আপা আপা তুমি চিন্তা করো না।
2: কি হলো রে সাজু?
3: মা তুমি এমন করছো কেন? তুমি এমন করলে আমরা কোত্থেকে সাহস পাবো?
0: আপা আপা তুমি একটু স্থির হও তো।
4: আপা বিপদের ধৈর্য হারালে চলবে না, আপনি এমন করলে তো ছেলে মেয়েরা ভেঙে পড়বে।
1: খালা খালা আপনি মাকে নিয়ে বাসায় যান।
4: রক্ত দেওয়ার দরকার আছে নাকি?
1: না, আমি ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম, বলেছেন আপাতত দরকার নেই। খালু আপনি একটু থাকেন, আমি আসছি।
4: কোথায় যাচ্ছ? ও বুঝেছি,
1: আমি ফিরে এসে সব বলবো, আসি।
2: রায়ন আবার কোথায় গেল?
4: আসবে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আপনি চিন্তা করবেন না। আবার
2: আমি আর ভাবতে পারছি না, আল্লাহর কত দুঃখ যে আমাদের কপালে লিখে রেখেছে।

0: তোমরা এমন কাজ কেন করলে? তোমাদের সঙ্গে একটা সমঝোতার প্রস্তাব নিয়ে আমি এগিয়ে এসেছিলাম, তোমরা এই বিশ্বাসঘাতকতা কেন করলে? কি হলো, জবাব দিচ্ছ না কেন?
1: ভুল হয়ে গেছে।
0: ভুল হয়ে গেছে, ব্যাস এটুকু বললে সব মাপ? আমার বাবার বয়স হয়েছে, আর একটু হলেই তার মৃত্যু হতে পারত। মনে করেছ তখন আমি তোমাদের ছেড়ে দিতাম, ফাঁসিতে ঝুলিয়ে ছাড়তাম? বলো কেন করেছ এ কাজ?
2: আমরা তো তার কেস উইথড্র করতে রিকোয়েস্ট করছিলাম, উনি তো কথাই শুনতে চাইছিলেন না।
0: সেটাই স্বাভাবিক, উনি তো আর এই যুগের মানুষ নন, ওনার মূল্যবোধ অন্যরকম, সেটা বোঝার ক্ষমতাও তোমাদের নেই।
2: তাই বলে গালগাল করবেন, শাসাবেন, পুলিশে ধরা দিতে চাইবেন, তাই মেজাজটা ঠিক রাখতে পারলাম না।
3: তুই শালা আজ তো হারামি, তোর দিয়ে কোনো কাজ হইব না।
2: উনি এরকম ব্যবহার না করলে আমি কি মারতে যাইতাম? সরি, ভুলে গেছে গা।
0: তোমাদের এই ভুলের মাশুল একটা পরিবারকে কিভাবে দিতে হচ্ছে তা বুঝতে পারছো?
3: ভুল হয়ে গেছে ওস্তাদ, মাফ করে দেন ওস্তাদ।
0: ঠিক আছে, আমি চললাম, বাবা একটু সুস্থ হন, তারপর আমি আসব। এর মধ্যে আর কোনো বাড়াবাড়ি যেন না দেখি।

0: রায়হান, আমরা কি আর বুঝতে পারছি না, বর্তমান পরিস্থিতিতে সবকিছু মানিয়ে চলাই ভালো।
1: কিন্তু তোমার বাবা যদি দুঃখ পান?
2: দুঃখ পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু ব্যাপারটা যে আমরা করেছি সেটা যাতে উনি জানতে না পারেন আমাদের সে চেষ্টাই করতে হবে।
0: তোমরা চিন্তা করো না, আমি থানায় গিয়ে দারোগা সাহেবের সাথে আলাপ করে আসব।
2: যাই করেন একটু সাবধানে করবেন।
1: তোমার বাবার শরীর এখন কেমন আছে? বাবা
2: অনেকখানি সুস্থ, তবে সবসময় একটা মানসিক চাপের মধ্যে আছেন। এখন আশা করছেন অপরাধীদের শাস্তি দিতে পারবেন।
0: এই বয়সে এমন মনোবল কয়জনে থাকে বলো বাবা।
2: আজ আমি উঠি, পরে দরকার হলে আবারও যোগাযোগ করব।
0: তা তো অবশ্যই, অবশ্যই।
3: শুনুন,
2: আমাকে কিছু বলবে?
3: হ্যাঁ
2: বলো।
3: একবার ভালো করে ভেবে দেখবেন কি কাজটা ঠিক হচ্ছে কিনা।
2: এছাড়া উপায় বা কি?
3: কষ্ট লাগে, এমন দেবতার মতো মানুষের সঙ্গে আপনজনের।

0: এটাও বিশ্বাসঘাতকতা করছে।
1: ছি ছবি, তুমি জিনিসটা এভাবে নিচ্ছ কেন? পরিস্থিতি আমাদের বাধ্য করছে সিদ্ধান্ত নিতে।
0: আমরা কি তাহলে সব সময় পরিস্থিতির শিকার হব? পৃথিবীতে বিশ্বাস, ভালোবাসা, এগুলোর কোনো মূল্য থাকবে না।
1: দেখো ছবি, তোমাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো কিনা জানি না, বাবা যা করছেন আমি তার মধ্যে কোনো অন্যায় দেখিনি। তিনি তার বিশ্বাস থেকেই কাজটা করছেন, কিন্তু সময়ের সঙ্গে যে অনেক কিছুর পরিবর্তন হয়। উনি যেভাবে সমস্যার সমাধান চাইছেন তা হয়তো এখন আর সম্ভব নয়।
0: আপনার কথা আমি ঠিক বুঝলাম না।
1: ছবি, যে ছেলেগুলো এসব অপকর্ম করছে, উপর থেকে শাস্তি চাপিয়ে দিয়ে তাদের কোনো দিন নিরস্ত্র করা যাবে না। সমস্যার মূলে গিয়ে আঘাত না করলে কোনো দিন অবস্থার উন্নতি হবে বলে আমার মনে হয় না। যাকে, এসব কথা এখন থাক, তবে এটুকু শুধু বুঝতে চেষ্টা করো, এ ধরনের কম্প্রোমাইজে যেতে আমারও বুক ভেঙে যাচ্ছে, আর সেটা যে কতখানি গভীর তা আমি কাউকে বোঝাতে পারবো না।

0: কি করবেন বলুন? ভিকটিম নিজেই যদি সাক্ষ্য দিতে রাজি না হয়, কেস উইথড্র করতে চায়, আপনি কি করতে পারেন?
1: আমি যে কিছুই ভাবতে পারছি না, কেমন করে ওরা এই সিদ্ধান্ত নিতে পারল?
0: সবই সম্ভব। ওরা এখন নিজেদের নিরাপত্তার কথাই ভাবছে।
1: কিসের নিরাপত্তা? কিসের নিরাপত্তা? ওই স্কাউন্ডেলগুলোর সঙ্গে কম্প্রোমাইজ করলেই ওরা নিরাপদ হয়ে যাবে? এতে বিপদ আরো বাড়বে বই কমবে না?
0: কি করব বলুন, আমরা তো কত অপরাধীকে ধরছি, শাস্তি হোক তাও চাইছি, কিন্তু শুধু সাক্ষীর অভাবে কত অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছে। আসলে কেউ সাহস করে এগিয়ে আসতে চাইছে না।
1: কেন এমন হলো বলুন তো?
0: সময়টা এখন খারাপ।
1: ঠিক আছে, আমি দেখি মাহবুব সাহেবকে একবার বোঝাতে পারি কিনা।
0: দেখুন চেষ্টা করে, আমি আসি।

0: এ আপনারা কি করলেন? আপনার মেয়ের সম্ভ্রম বাঁচাতে আমি এমন ঝুঁকি নিতে পারলাম, আর আপনারা আমার সাথে সহযোগিতা করছেন না।
1: ভাই সাহেব, এর উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। আপনার মহত্ত্ব ভালোবাসার কথা অস্বীকার করছি না, কিন্তু আমরা নিরুপায়।
0: কেন নিরুপায়?
1: সে কি বুঝিয়ে বলতে হবে? আপনি বোঝেন না এই যে আপনার জীবনের উপর দিয়েও তো কত ঘটনা ঘটে যাচ্ছে, কিসের জন্য সেটা?
0: কিন্তু এভাবে ভয় পেয়ে কতদিন চলতে পারবেন?
1: আপাতত বাঁচি তো, তারপর দেখা যাবে।
0: ছবি কোথায়?
1: ছবি এদিকে একটু আয় তো মা।
0: কি রে মা, একেবারে ভয় পেয়ে গেলি?
2: চাচা।
0: ছি ছি ছি মা, কাঁদিস না, আমরা বড় অসহায় রে মা।
2: আমাদের কেউ রক্ষা করার নেই চাচা, আমরা কি করে লেখাপড়া করব, কি করে স্বপ্ন দেখব?
0: এই প্রশ্নের উত্তর আমারও জানা নেই রে মা। আমি যা ভাবতে চেষ্টা করি তা তো হয় না।
2: চাচা, আপনি আমাদের ক্ষমা করে দিয়েন।
0: থাক সে কথা, আমি আসি।
3: তাহলে বিপদ অনেকটা কেটে গেছে।
4: হ্যাঁ,
3: কি ব্যাপার, হঠাৎ গম্ভীর হয়ে গেলে যে?
4: তুই তো জানিস রায়হানার শরীর বুদ্ধি পরামর্শ করে এসব করেছে।
3: হ্যাঁ, তা তো জানি।
4: কি জানি? তোর দুলাভাই এসব বুঝে ফেললো নাকি?
3: আরে না না, কি করে বুঝবে?
4: না রে, অতটা নিশ্চিত হওয়া যাচ্ছে না। আমার জানি কেমন লাগছে।
3: কি রকম?
4: লোকটার মুখের দিকে তাকানো যায় না, খাওয়া নেই, ঘুম নেই, সব সময় যেন কেমন একটা হতাশায় ডুবে আছে। সাজেদারে আমার কেন জানি খুব ভয় করে।
3: ছি আপা, মন খারাপ করে না, সব ঠিক হয়ে যাবে।
4: নিচে সান্ত্বনা দিস নে রে, আমার সঙ্গে ভালো করে কথাও বলে না অনেকদিন, কাউকে যেন সে বিশ্বাস করতে পারছে না ইদানিং। লোকটা নিজের কষ্টের কথা কোনো দিন কাউকে এতটুকু বুঝতে দেয়নি। আমি কি করব, আমি কিছুই বুঝতে পারছি না রে।
3: আপা, তুমি এমন ভেঙে পড়লে চলবে? তুমি, রায়হান, রুমা ওদের সব সময় দুলাভাইয়ের কাছে থাকতে বলবে, আর আমরাও আসব, দুলাভাইকে ভালো করে সব বুঝাবো।
4: তাই আসিস, আজ চলি রে।
3: দাঁড়াও আপা, দেখি ড্রাইভার আছে কিনা, তোমাকে পৌঁছে দিয়ে আসবে।

0: বাবা।
1: কি রে, ইউনিভার্সিটি থেকে কখন ফিরলি?
0: এই তো কিছুক্ষণ আগে। তোমার শরীর খারাপ লাগছে?
1: কি জানি, কিছুই বুঝতে পারছি না, মনটা ভালো নেই রে মা।
0: বাবা, যা হবার তা তো হয়ে গেছে, তুমি ও নিয়ে অযথা মন খারাপ করো কেন?
1: কেন মন খারাপ করি তা তোকে বোঝাতে পারবো না রে মা, আমি একেবারে হেরে গেলাম।
0: বাবা প্লিজ, এভাবে কথা বললে আমাদের মন খারাপ লাগে না? এই তো আমি আছি, ভাইয়া আছে, আমরা তোমার আদর্শকে টিকিয়ে রাখবো।
1: আমার ভয় তো সেখানেই, তোরা যে সেটা পারবি না, তোরা যে অবস্থার শিকার।
0: নিশ্চয়ই পারবো বাবা, তুমি এ নিয়ে আর ভেবো না তো। বাবা, তোমার জন্য এক কাপ চা করে আনি?
1: ঠিক আছে, আন।
2: মা, বাবা কোথায়?
3: বোধহয় বারান্দায়। রিপোর্ট এনেছিস?
2: হ্যাঁ।
3: কি আছে রিপোর্টে?
2: হার্টের অবস্থা মোটেও ভালো না, ডাক্তার সাহেব তো কয়েকদিন হাসপাতালে রাখতে বলেছেন ভালো করে চেক আপ করার জন্য।
3: ভুলিস কি?
2: হ্যাঁ মা, ডাক্তার এ সময় মন খারাপ বা কোনো রকম টেনশন করা একেবারে নিষেধ করে দিয়েছেন।
3: নিষেধ করলে উনি মানছেন? সবসময় তো মনটা খারাপ করে থাকেন, রাতে ঘুমান না, খাওয়া দাওয়াও কেমন কমিয়ে দিয়েছে, খেয়াল করেছিস?
2: হ্যাঁ মা, খালুর সঙ্গে এ নিয়ে একবার আলাপ করে দেখি।
3: তাই কর, এ নিয়ে বসে থাকলে তো আর চলবে না।
4: আসসালামু আলাইকুম আঙ্কেল। ও সরি স্যার।
1: তোমরা কারা?
5: চিনতে পারলেন না যাদের আপনি শ্বশুর বাড়ি ঢুকিয়েছিলেন? ছাড়া পেয়ে গেলাম স্যার, কেস উইথড্র, অল ক্লিয়ার।
4: কেন যে এসব ঝামেলা করতে যান স্যার, মাঝখান থেকে নিজের মাথা ফাটিয়ে বিছানায় পড়ে রইলেন কিছুদিন।
1: এসব কি বলছো তোমরা?
5: পারবেন না স্যার, পারবেন না, আপনার ওসব ধ্যান ধারণা আজকের দিনে চলে না। তবে স্যার, আপনার ছেলেটা খুবই বুদ্ধিমান।
1: আমার ছেলে?
4: হ্যাঁ, আপনার ছেলে রাহান সাহেব। আরে উনি তো কেস উইথড্র করার জন্য সব ব্যবস্থা করলেন।
1: আমার ছেলে রায়হান?
4: তবে আমার দলের ছেলেদের সঙ্গে বসলেন, থানায় গেলেন, মেয়েটার বাড়িতে গেলেন, ছেলে আপনার জুয়েল একখানা, সব বুঝতে পেরেছেন? নইলে স্যার বুঝতেই তো পারছেন।
1: রায়হান, রায়হান,
5: কি হলো, কি হলো স্যার, মাথা ঘুরে গেল? রিক্সা, এই রিক্সা, স্যার উঠুন, স্যার উঠুন, স্যার যান, বাড়ি চলে যান স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনার শরীরটা মনে হয় ভালো নেই স্যার, যান যান।

0: কি ব্যাপার, তুমি এমন মন খারাপ করে বসে আছো যে?
1: না কিছু না।
0: কিছু না বললেই বিশ্বাস করব? বলো কি হয়েছে আমার কাছে বলো।
1: শরীরটা ভালো লাগছে না।
0: কিছুই তো খেলে না। এক কাজ করো, শুয়ে পড়ো।
1: তুমি শুয়ে পড়ো, আমার ঘুমোতে একটু দেরি হবে।
0: আমি বড্ড ক্লান্ত আছি, সারাদিন খুব খাটাখাটনি গেছে। ঠিক আছে, আমি কিন্তু শুয়ে পড়ছি।
1: ফ্যানটা একটু বাড়িয়ে দাও না, খুব গরম লাগছে।
0: গরম দেখলে কোথায়, তোমার যে মাঝে মাঝে কি হয় না।
1: দাও না ফ্যানটা বাড়িয়ে।
0: আচ্ছা দিচ্ছি বাপু, দিচ্ছি।

0: ভাইয়া, তোর চা।
1: থ্যাংক ইউ, এই না হলে আমার লক্ষ্মী বোন।
0: থাক, আর আল্লাহ দেখাতে হবে না, এত রাতে চা খাওয়ার অভ্যাসটা ছাড়।
1: ঘুমের কথা বলছিস তো, চাতে আমার ঘুমের কোনো অসুবিধে হয় না, তুই নিশ্চিন্ত থাকতে পারিস। আরে বাবা মা ঘুমিয়েছেন?
0: বুঝতে পারছি না, ঘরে তো এখনো আলো জ্বলছে।
1: না না, এত রাত জাগা ঠিক নয়, বাবার শরীরের অবস্থা তো মোটেই ভালো না।
0: কদিন ধরে বাবা যেন কেমন হয়ে গেছেন, ঠিক যেন চিনতেই পারা যায় না।
1: সব কিছু কেমন জানি হয়ে গেল, বাবাকে নিয়ে বড্ড চিন্তা হয়।
0: বাবা নিজের কষ্টের কথা কাউকেই বলতে চান না।
1: হ্যাঁ, সব কষ্টই নিজের বুকের মধ্যে চেপে রাখেন।
0: কোথায় যে বাবার কষ্ট আমরা সব সময় বুঝে উঠতে পারি না।
1: না রে, বাবার কষ্টটা আমি কিছুটা বুঝি, কিন্তু কি করব বুঝে উঠতে পারছি না।
0: হাসপাতালে ভর্তি করে একটা থরো চেকআপের ব্যবস্থা কর না ভাইয়া।
1: হ্যাঁ, তাই করতে হবে। যা তো, তুই শুয়ে পড়, আর জেগে থাকিস নি, আমি হাতের কাজটা সেরে শুয়ে পড়ব।
0: হ্যাঁ, যাই।

0: মা আমায় ডেকেছ?
1: হ্যাঁ, দেখতো তোর বাবা আজ ঘুম থেকে উঠে এত দেরি করছে কেন?
0: রাতে ঘুম হয়নি?
1: বুঝতে পারিনি, কাল সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম। তোর বাবা দেখলাম টেবিলে বসে কি যেন লিখছিলেন।
0: কি আর লিখবেন, তার সেই প্রবন্ধের বই ধূসর আলো। না, বইটা লেখা এখনো শেষ করতে পারলেন না বাবা।
1: যা তো, তোর বাবাকে উঠিয়ে মুখ হাত ধুতে বল, নাস্তা রেডি, কাল রাতেও তো না খেয়ে ঘুমিয়েছে।
0: যাচ্ছি মা। বাবা, আর কত ঘুমাবে? উঠো, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, নাস্তা রেডি। কি হলো বাবা, তুমি তো কোনোদিন এমন অলস ছিলে না। বাবা, বাবা, মা, ভাইয়া, তাড়াতাড়ি এসো, বাবা কথা বলছে না।
1: কি হয়েছে রে রুমা?
0: বাবা নিথর হয়ে পড়ে আছে, কথা বলছে না।
2: সব তো আমি দেখি। হ্যাঁ, বাবা নেই, মা
3: তোরা আমার আচরণে অবাক হোস, দুঃখ পাস, কিন্তু এটা যে আমার সারা জীবনের বিশ্বাসের সঙ্গে জড়িত। তোরা যেটাকে আধুনিক সমাজ বলিস, আমি তো সে দলে ভিড়তে পারি না। তাই আজন্ম যা বিশ্বাস করে আসছি তাই সরাসরি করে ফেলি। আমরা আজ কোন অস্থির সমাজে বাস করছি, এত কিছু থেকে সইতে পারি না। তাই আমার মতো কিছু মানুষ প্রতিবাদ করে বসে, জানি এর ফল ভালো হয় না। তোদের নিয়ে যে আশার আলোটা দেখতাম তা ক্রমেই যেন ধূসর হয়ে আসছে। জানি না রে রায়হান, পথ সত্যিই বোধ হয় জানা নেই, কিন্তু তুই যা করলি তাতেও যে সায় দিতে পারলাম না। তোদের নিয়ে ভয়ানক দুশ্চিন্তা নিয়েই চলে যাচ্ছি রে।
2: ইতি তোর বাবা, বাবা, বাবা, তুমি আমাকে ভুল বুঝে চলে গেলে বাবা। আমি যা করেছি তোমার জন্য, রুমার জন্য, সমস্ত সংসারের জন্য। বাবা, তোমার আদর্শের প্রতি, তোমার বিশ্বাসের প্রতি তোমার ছেলেমেয়েদের পূর্ণ আস্থা আছে বাবা। তুমি আমাদের গর্ব, তুমি আমাদের অহংকার। শুধু পথ জানা নেই বলে আমাকে এসব করতে হয়েছে। তোমার সেই ধূসর আলোর সব গ্লানি আমরা মুছে দেব বাবা। তুমি আমাকে ক্ষমা করো বাবা, ক্ষমা করো, ক্ষমা করো।

0: ধূসর আলো নাটকের অভিনয় শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মালেক সাহেব, আব্দুস সবুর খান চৌধুরী, রায়হান, ফিরোজ আহমেদ ইকবাল, শহীদ সাজ্জাদ হোসেন খান, শরীফ মোহাম্মদ খলিলুর রহমান, দোকানদার মোহাম্মদ আমিনুল ইসলাম, মাহফুজ কাজী আসাদ, জয়নাল আবুল কালাম আজাদ, মাস্তান আমিনুল হক আমিন ও এহসানুল হক, রমিজ এস এম সরওয়ার হোসেন, দারোগা সাইফুল ইসলাম রেজা, মাজেদা তরু মুস্তাফা, সাজেদা হাসনাত জাহান মনিরা হক, রাবেয়া মর্জিনা বেগম, রুমা শিরিনা খাতুন এবং ছবির চরিত্রে ইসমাত জাহান লিমা। দবিরের চরিত্রে অভিনয় ও সম্পাদনা ইমদাদুল হক। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন মোহাম্মদ আবুল কাশেম।
1: নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী।

বাংলাদেশ বেতার ঢাকা। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM 90 MHz-এ। শ্রোতা আমন্ত্রণ আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে রয়েছেন নিঃসুতি আয়োজনে। প্রথমে শোনাব খালিদ হোসেন মিলুর কণ্ঠ। গানের কথা লিখেছেন আহমেদ রেজভি, সুর করেছেন প্রণব ঘোষ। এরপরে রয়েছেন আঞ্জুমান আরা শিমুল। গানের কথা লিখেছেন শফিউদ্দিন শিকদার, সুর করেছেন মোহাম্মদ ইসাহাক।

শুনলেন রবি চৌধুরীর কণ্ঠ। এবারে শিল্পী রুকসানা মুমতাজ, গানের কথা লিখেছেন সাইফুল ইসলাম সর্দার, সুর করেছেন সোমা খায়রুল ইসলাম। এরপরে রয়েছেন সুমন রাহাত, গানের কথা লিখেছেন ফজল খোদা, সুর করেছেন শেখ জালালউদ্দিন।

প্রিয় শ্রোতা, শুনলেন বর্ণালীতে অবধিদেব সিথির কণ্ঠ। গীতিকার বাসুরিমোষণ দাস, সুর করেছেন আলমগীর হায়াত রুমন। এবং এই গানটির সাথেই শেষ হয়ে গেল আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মিশ্র গানের অনুষ্ঠান রংধনু শোনার জন্য। প্রথমে শুনব একটি দেশের গান, ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদারের কণ্ঠে। গীতিকার প্রাণগোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন মিশ্র গানের অনুষ্ঠান রংধনু। এবারে শুনবেন ব্যান্ড আর্ক থেকে হাসানের কণ্ঠে, তারপরে শুনবেন হাসান রাজার গান শিল্পী রোকেয়া ফারুক।

0: এই গানটির সাথেই শেষ হয়ে গেল মিশ্র গানের অনুষ্ঠান রংধনু।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রেসশ্রোতার আমন্ত্রণ দেশ বিদেশের রকমের গান নিয়ে আয়োজন আকাশ ভরা সুরের ধারায়। দেশের গান শোনাব প্রথমেই সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম। এরপর আধুনিক গান রয়েছে অপু আমারের কণ্ঠে। গানের কথা লিখেছেন মোহাম্মদ কামরুল হাসান, সুর করেছেন মোহাম্মদ রুবাইয়াত শামীম চৌধুরী।

প্রিয় শ্রোতা, শুনলেন ইংরেজি গান জাস্টিন বিপারের কণ্ঠে অল আই ওয়ান্ট। আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গানের এই আয়োজনে। এবারে থাকছে ছায়াছবি পোড়ামন দুই থেকে আকাশ ও নদীর কণ্ঠ। তারপরে শুনবেন একটি নেপালি গান, শিল্পী আর্যু পান্তা, এবং সেই সাথে এরপরেই শুনবেন ব্যান্ড নোভা থেকে ফজলের কণ্ঠে ব্যান্ড সঙ্গীত।

সুপ্রিয় শ্রোতা, শুনলেন ইজিপশিয়ান গান মাহমুদুল ইসলির কণ্ঠে। আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা, দেশ বিদেশের রকমারি গানের এ আয়োজন। এবারে শুনবেন একটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিমা রায়। তারপর থাকছে ছায়াছবি তুমি আমার প্রেম থেকে আসিফের কণ্ঠে, নীল নীল নীলাঞ্জনা।

0: গোলাপ রাঙা ফুটে আছে ফুল, মন চায় বারবার করি কিছু ভুল,
1: একেবারে নির্লজ্জ।

প্রিয় শ্রোতা, শুনলেন আব্দুল লতিফের গান, শিল্পী মিনা বড়ুয়া। আপনারা শুনছেন আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন একটি চাইনিজ গান, শিল্পী জেজু। তারপরে থাকছে হাসন রাজার গান, শিল্পী রোকেয়া ফারুক।

প্রিয় শ্রোতা, শুনলেন হাসন রাজার গান শিল্পী রোকেয়া ফারুক, এবং এই গানটির সাথেই শেষ হয়ে গেল দেশ বিদেশের রকমারি গানের আয়োজন আকাশ ভরা সুরের ধারা। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন নজরুল সঙ্গীত মোহাম্মদ ইয়াকুব আলী খানের কণ্ঠে।

নজরুল সংগীত শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করবেন কারি দেলওয়ার হোসেন সরকার। পথ ও পাথে অনুষ্ঠানে বড়দের সম্মান সম্পর্কে বলবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাতা শুনবেন সকাল 9টা 5 মিনিটে। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনবেন সকাল 10টা 5 মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা 11টা 20 মিনিটে। এ সপ্তাহের নাটক শোধ শুনবেন বেলা 3টা 5 মিনিটে। রচনা মিল্টন আশরাফ, প্রযোজনা আনিসুর রহমান। মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা শুনতে পাবেন বেলা 4টা 5 মিনিটে। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4টা 35 মিনিটে। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10টায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাতসুরে বাঁধা শুনবেন রাত 10টা 30 মিনিটে। সবশেষে এফএম এর অনুষ্ঠান পরিচিতি। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনবেন বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশ্চিত অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহি রহমানি রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা। সকাল 6টা।
1: আজ শুক্রবার, 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 3রা মহরম 1448 হিজরি, 19শে জুন 2026 খ্রিস্টাব্দ। সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, FM 90, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজ।
0: বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় শামিমা আক্তার খান, শামিম খান শামা, শাইলা রহমান এবং আমি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম।
2: প্রকৌশল দায়িত্বে উত্তম চন্দ্র গ্রুপ, মোহাম্মদ সিরাজুল আলম, শামিম আহমেদ, এস এম আল জুবায়, শাকিল আহমেদ এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
3: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত। আজ সূরা ইউসুফ এর 91 থেকে 93 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ দিলওয়ার হোসাইন।